0: থেকে। আসুন তার কাছ থেকে শুনে নিই এই গ্রামের ইতিহাস সম্পর্কে, গ্রামের মানুষজন সম্পর্কে, গ্রামের শিক্ষা দীক্ষা প্রভৃতি সম্পর্কে। আপনার নাম?
1: আমার নাম হলো জিতেন্দ্রনাথ রায়।
0: আপনি কত বছর ধরে এই গ্রামে বসবাস করছেন?
1: আমার পূর্বপুরুষ থেকে এখানে বাস করি, আমাদের ঠাকুরদার থেকে বাস করি।
0: অর্থাৎ এই গ্রাম সম্পর্কে আপনি অনেক কিছু জানেন। তো এই গ্রাম, এই যে মাটিয়ালি নামটা কিভাবে এলো?
1: এটা অঞ্চল ভিত্তিক আছে দক্ষিণ মাটিয়ালি নামটা। হ্যাঁ, পাড়া ভিত্তিক আছে, নাম আছে এখানে। পাড়া ভিত্তিকের নাম হলো এখানে কামারপাড়া বলে। হ্যাঁ, কামারপাড়া দক্ষিণ মাটিয়ালি, এটা অঞ্চল ভিত্তিকের নামটা আছে। আমাদের এখানে 17টা বুধ আছে, 17 বুধের থেকে একটা বুধের একটা নাম আছে, গ্রামের নাম আছে। এই অঞ্চলটা মলানি, দক্ষিণ মাটিয়ালি মলানি অঞ্চল এই গ্রামটার নাম, অঞ্চলটার নাম।
0: কত মানুষ বসবাস করেন এই গ্রামে?
1: এখানে তো মোটামুটি একটা বুধের কথা বলতেছি, একটা বুধে মোটামুটি ধরো 1500-1400-1200।
0: মূল জীবিকা কি এই অঞ্চলের মানুষদের?
1: মূল জীবিকা হলো কৃষিকাজ।
0: কোন কোন ধর্মের সম্প্রদায়ের মানুষ এই গ্রামে বসবাস করেন?
1: ক্ষত্রিয় ধর্মে আদিবাসী, মুসলিমও আছে, ইসলাম ধর্মের মানুষও বাস করে। তারপরে বাংলাদেশ থেকে আসছে নমশূদ্রগুলো বাস করে এখানে।
0: এখানে শিক্ষা দীক্ষা আপনারা কোথা থেকে লাভ করেন? অর্থাৎ গ্রামের যে ছেলেমেয়েরা বা আপনারা কোথায় গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন?
1: আমাদের এই যে এখানে একটা হাই স্কুল আছে, বোলবাড়ি হাই স্কুল, এখান থেকে আমাদের ছেলে মেয়ে আমরা এখানে শিক্ষা দীক্ষা জীবিকা করছি।
0: বর্তমানে গ্রামের ছেলেমেয়েরাও কি ওই স্কুল থেকেই শিক্ষা গ্রহণ করে?
1: এখন পর্যন্ত এখানে এখানে দেখা ধরো উচ্চ মাধ্যমিক অবধি হয়েছে, উচ্চ মাধ্যমিক পরে ময়নাগুড়ি কলেজে যায় আর কি।
0: এই গ্রামের যে সংস্কৃতি রয়েছে, কি কি অনুষ্ঠান উৎসব এই গ্রামে পালিত হয়?
1: অনেক কিছু উৎসব পালিত হয়, যেরকম ভাওয়াইয়া, তারপরে আদিবাসী,
0: বাৎসরিক বিশেষ অনুষ্ঠান বা কোন বছরের একটি সময়ে কোনো বিশেষ অনুষ্ঠান কি অনুষ্ঠিত হয়?
1: হ্যাঁ, এখানে হয় তো হরিমন্দির হয়, হরিবাসর আছে, এটা বাৎসরিক অনুষ্ঠান। আমাদের গ্রামে অনেক হরিমন্দির আছে, আমাদের গ্রামে দুর্গাপূজা উৎসবটা হয়, কালী পূজারও উৎসবটা হয়, এই আর কি উৎসবগুলো হয়।
0: আমরা দেখতে পাচ্ছি এখানে চা পাতা প্যাকেটিং করে গাড়িতে তোলা হচ্ছে। তো আপনি কি এই চা পাতা ব্যবসার সঙ্গে যুক্ত?
1: না না, আমরা কিন্তু চা পাতা উৎপন্ন করি, কিন্তু পাইকারকে দিই, পাইকারগুলো আসি আসি নিয়ে।
0: এই পাতাগুলো কোথা থেকে তুলে আনা হয়েছে?
1: এগুলো জমি থেকে আনা হয়েছে, আমাদের জমি আছে 10 বিঘা মতো আমাদের নিজস্ব, এখানে চা বাগান করছি। আর এখানে গ্রামের যতগুলো চা বাগান আছে সবাই কাটি কাটি তুলি তুলি পাইকারকে দিয়ে।
0: এই পাতা তোলার কাজ কারা করেন?
1: এখন তো মেশিন হয়ে গেছে, মেশিন দিয়ে কাটা হয়, এর মধ্যে শ্রমিক আছে, শ্রমিক দিয়েও কাটা হয়। শ্রমিকগুলো এখানে আগে ছিল, এখন মেশিন হয়ে অনেকটা কমে গেছে।
0: এই অঞ্চলের মানুষ যে কৃষিকাজ করেন, মূলত কি কি কৃষিকাজ করা হয়, অর্থাৎ কি কি চাষ হয় এখানে?
1: এখানে বিভিন্ন রকম চাষ হয়, আলু, মিন, পটল, মূলা, বেগুন, সব কিছু সবজি চাষ হয় আর, ধান চাষ হয়, গম চাষ হয়, এইগুলোই চাষ হয়।
0: এখানে কেউ অসুস্থ হলে কোথায় চিকিৎসা করাতে যান আপনারা?
1: এখানে তো চিকিৎসার মালবাজার একটা হসপিটাল আছে, ওইখানে যাওয়া হয়, ওখান থেকে মালবাজার যদি না পারে তাহলে জলপাইগুড়ি নিয়ে যায়।
0: কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে কি?
1: স্বাস্থ্যকেন্দ্র কাছাকাছি আছে, ছোটোমোটো মৌলানি বাজারে একটা আছে ছোটো স্বাস্থ্যকেন্দ্র, তারপরে ময়নাগুড়ি আছে, সিঙ্গিমারিতে আছে ছোটো ছোটো এগুলো, তারপরে ওগুলো চিকিৎসা না হলে জলপাইগুড়ি যায়, জলপাইগুড়ি না হলে চলে যায় শিলিগুড়ি, এই আর কি।
0: অসংখ্য ধন্যবাদ জিতেনবাবু আপনাকে। আমরা দক্ষিণ মাটিয়ালি গ্রামের মেঠো পথ ধরে এগোচ্ছিলাম। একপাশে একটি সুন্দর নদী, ছোট্ট নদী। এই নদীটি আমাদের মনে করিয়ে দেয় সেই কবিতাটির কথা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এখন শীতকাল জল অল্প, কিন্তু এই নদীটির যেন সৌন্দর্য এত বেশি আমাদের কাছে ফুটে উঠেছে, যেন যে গ্রাম বাংলার যে চিত্র নদীকে কেন্দ্র করে সেটা কিন্তু আমাদের চোখের সামনে যেন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই নদীরই পাশে শিক্ষা কেন্দ্র নয়া কুমারপাড়া পুষ্পনাথ প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সঙ্গে এই বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন,

0: নাম?
1: মোহাম্মদ মিজানুর।
0: এই প্রাথমিক বিদ্যালয় এখানে, এই অঞ্চলে কি এই একটি প্রাথমিক বিদ্যালয়?
1: না, এই অঞ্চলে অনেকগুলোই প্রাথমিক বিদ্যালয়, মোটামুটি 46টা, তার মধ্যে SSK আছে, NSK আছে, HGP-র মধ্যে আর কি। এটা হচ্ছে আমাদের দমনি 2 GP।
0: আপনাদের এই বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী রয়েছে?
1: আমাদের এই বিদ্যালয়ে বিলো 25।
0: তাদের কিভাবে আপনারা কি কি পাঠদান করেন এবং ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়াশুনো হয় কি এখানে?
1: হ্যাঁ, এইখানটা আমাদের ক্লাস পিপি ক্লাস থেকে ক্লাস 4 পর্যন্ত। যদিও এইখানটা আমি স্টুডেন্ট সংখ্যা খুবই কম, কিন্তু তুলনামূলক এখানে পাশে SSK স্কুল আছে, তারপর গ্রামে এইখানটা বুঝতেই পারতেছেন পাশে একটা নদী আছে, যার জন্য ওই পাশ থেকে স্টুডেন্ট খুব কমই আসতে পারে। তাও জনবসতি খুব একটা যে অনেক তাও না, মোটামুটি এই পাশ থেকে মোটামুটি এইদিকে মোটামুটি 500 মিটার, এইদিকে 500 মিটার, এই এতটা এরিয়া জুড়ে এই স্কুল আর কি। এখানকার বাচ্চা কাচ্চাই আসে, বেশিরভাগই কৃষিজীবী, এখানকার লোকজন খুবই ভালো, তিস্তার এই দিক দিয়ে যাওয়া আসা করে সবসময়, মানে তিস্তা বলতে নদী আর কি।
0: এই যে পাশ দিয়ে একটি সুন্দর নদীটি বয়ে গিয়েছে, এই নদীটির নাম কি?
1: এটা হচ্ছে নেওড়া নদী। নেওড়া অ্যাকচুয়ালি এটা নেওড়া হয়ে শাখা হয়ে আসে আর কি, নেওড়া সবাই বলে গ্রামের লোকজন।
0: এখানের ছেলে মেয়েদের মধ্যে যারা শিশুরা রয়েছে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ কেমন?
1: খুবই ভালো, এখানকার লোকজন মানে খুবই শিক্ষার প্রতি প্রচণ্ড আগ্রহ আর কি। যদিও বেশিরভাগ মানুষই কৃষিজীবী এখানকার, কিন্তু শিক্ষা সম্পর্কে খুবই সচেতনতা খুবই ভালো, এইখানটাই আসে। তবে অর্থনৈতিক দিক দিয়ে একটু মোটামুটি দুর্বল আর কি, এখানটাই আসে, আবার গার্জিয়ানও এইখানটাই আসে, পড়াশোনার প্রতি বাচ্চাদের আগ্রহ আছে ভালো।
0: এই বিদ্যালয় এই স্থানীয় অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে কি ভূমিকা রেখেছে?
1: সে অবশ্যই আসে বাচ্চাগুলো এখান থেকে, ক্লাস 3 থেকে আমাদের বেসটা যেন তৈরি হয় এখান থেকে, ওরা উচ্চশিক্ষিত হয়ে যেন ভালো জায়গায় যেতে পারে, এটা আমাদের অবশ্যই কাম্য।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নেওড়া নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি, এই নদীর অপূর্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করছে। এই নদীর ধারে আমরা দেখতে পাচ্ছি চা বাগান এবং এখানে শাকসবজিও চাষ করা হয়েছে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই গ্রামেরই একজন কৃষক, যিনি এই নদীর পাড়ে বিভিন্ন শাকসবজি ফল চাষ করেছেন, তার থেকে শুনে নিই কিছু কথা। আপনার নাম?
2: আমার নাম পবিত্র কুমার রায়।
0: আপনি কত বছর ধরে এই গ্রামে বসবাস করছেন?
2: আমি জন্মাবধি এখান থেকে আছি।
0: আপনি নদীর ধারে যে ফসল করেছেন, কি কি ফসল করেছেন?
2: এখানে আমি মেনলি যেটা করি সেটা হচ্ছে শিমরাই, পাহাড়ের এটা নেপালি এবং আদিবাসীরা খেয়ে থাকে, শিমরাই চাষটা করে থাকি।
0: এই শিমরাই যে বললেন ফসলটা, সেটা কি?
2: এটা হচ্ছে শাক জাতীয়, এটা নেপালিরা আর আদিবাসীরা খুব পছন্দ করে এবং তাদের চোখে পড়লে এক মোটা হলো নেয় এরা। তো পাহাড়ের ওটা আমি পাহাড়ে ঘুরতে ঘুরতে পছন্দ হয়েছে আমারই, আমি এই নদীতে এনে প্রথম চাষ শুরু করে দেখছি বেশ লাভজনকও, সে কারণে আমি অন্যান্য কৃষির সাথে এই শিমলে চাষও এখানে করে চলছি।
0: আর কি কি চাষ করেন আপনি
2: এখানে? যেমন মূলা লাগাইছি, এবার কুমড়া লাগাবো, লাউ লাগাবো।
0: মূলত কি কি ফসল এখানে ভালো হয়?
2: আলু, পটল, তারপরে বাঁধাকপি, ফুলকপি, এগুলোই মূলত বেশি বেশি হয়, বেগুন।
0: আপনি তো এই স্থানের অনেক পুরনো বাসিন্দা, এই সুন্দর যে নদীটা, এই নদীর কি কোনো গল্প জানেন আপনি?
2: আগের যুগে ঠাকুরদা ঠাকুরমার কাছে শুনছি যেটা, সেটা হচ্ছে এখানে নেওড়া বুড়া বলে একজন ছিল আর কি, উনি যেদিক দিয়ে পথচারণ করতো তারই ইয়াতে নদীটা তৈরি হয়েছে, এই হলো এই নেওড়া নদী। আর নেওড়া বুড়া বলে আমরা এখানে পূজাও করি, তারপরে নেওড়া বুড়ি, যে নেওড়া বুড়িকে অন্যান্য জায়গায় তিস্তা বুড়ি বলে, কেউ মেশিনি বলে, সেই হিসেবে এখানেও পূজিত হয়।
0: এখানকার যে লোকাল সংস্কৃতি রয়েছে, লোক যেই সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্পর্কে যদি কিছু জানান।
2: এখানে লোকাল সংস্কৃতি বলতে, এখানে তো আমরা পূর্ববঙ্গ থেকে যে আসার লোকজন তারা, এবং আমরা যেমন রাজবংশীরা, এই দুটো সম্প্রদায় এখানে আছি, এবং পুরো দুটো সম্প্রদায় সাংস্কৃতিক ধর্মীয় যা কিছু আছে এখন মোটামুটি আমাদের মিলবন্ধন হয়ে গেছে দুটোই।
0: কি কি উৎসব পালিত হয় এখানে?
2: এখানে চড়ক থেকে শুরু করে সমস্ত কিছুই পালিত হয়, বাংলার গ্রামীণ যে সমস্ত মেলা আছে, যেমন এখানে পাশে একটা আমাদের কপিল মুনির আশ্রম আছে, এখানে শ্মশান ঘাটে পুজো হয়, শ্মশান কালী, এগুলো মূলত মেলার পাশাপাশি হয়ে থাকে।
0: সেই উৎসবগুলিতে কি শুধু গ্রামের মানুষই থাকেন না বাইরের থেকেও মানুষরা যোগদান করেন?
2: হ্যাঁ বাইরে।

0: খুব আসে, আজকাল তো মোটর বাইকে অহরহ ব্যাপার। ময়নাগুড়ি, এদিকে লাটাগুড়ি, মোল্লানি, এদিকে আমগুড়ি, এই দূর দূরান্ত থেকেও চলে আসে লোকজন এখানে।
1: এখানে বিখ্যাত কোনো কিছু রয়েছে কি যেটা নিয়ে এই গ্রাম গর্ব করে?
0: এখানে বিখ্যাত বলতে এই নদীর নিচে শাল গাছ আছে এবং প্রচুর শাল গাছ ওঠানো হয়েছে, বের হয় বর্ষার সময়। ওগুলো কেটে এখানকার যে আমরা বাসিন্দা আছি তারা ওঠায় এখানে ফাড়াই করে ঘরের কাজে ব্যবহার করে থাকি। এই শাল গাছের কাহিনী এখানে হচ্ছে, একটা খুঁটাপোতা বলে জায়গা আছে, ওটা এখন বিলুপ্তর পথে নামটা, ওখানে খালি খুঁটাই পাওয়া যায়, মানে কাঠ, যেটা রাজবংশীতে খুঁটা বলে। এখানেও আমি গত বছর এই যে পাড়িটা দেওয়ার সময় একটা গাছ পেয়েছিলাম, যেটা আমি বাড়িতে ইউজ করছি আর কি।
1: শাল গাছ যেগুলো বললেন, কাঠ বললেন, সেগুলো কি ভেসে আসে?
0: না না, এগুলো ভাসা না, এগুলো দীর্ঘদিন আগে নিচে পড়ে আছে, ভিতরে পড়ে আছে,
1: এই নদীর বেডের নিচে পড়ে রয়েছে,
0: নিচে পড়ে রয়েছে একেবারে।
1: কিভাবে সেগুলো আপনারা পান?
0: এই যে বর্ষার সময় জলের ইয়েতে গর্ত হয়ে যায়, তখন ওরা ফুটে উঠে, তখন আমরা একটু একটু খুঁটাখুঁটি করে কেটে বের করে নিই।
1: এই নদীর জল খুব পরিষ্কার দেখছি, এবং এখানেও দেখছি যে বিভিন্ন জায়গায় বস্তা পেতে বাঁধ বা ইত্যাদি তৈরি করা হয়েছে। তো এই নদীতে কি আপনারা মাছ ধরেন?
0: হ্যাঁ, এখানে তো মাছ ধরি আমরা, এখানে আমরা মাছ ধরি মোটামুটি। এখানকার মাছ এত টেস্টি।
1: কি কি মাছ পাওয়া যায় এখানে?
0: এখানে পুঁটি, টাকি, বৈরেলি, তারপরে এখানে একটা লোকাল মাছ আছে সেটার জন্য ফক্সা, দারাঙ্গি, খুব টেস্টি মাছ এগুলা। আর পোয়া, তুড়ি, ট্যাংরা, এই সমস্ত মাছই বেশি পাওয়া যায়।
1: কি দিয়ে মাছ ধরেন?
0: আমরা এখানে ছাপি জাল ব্যবহার করি এবং নাগা জাল, এই দুটো জালই ব্যবহার করি।
1: এছাড়াও দেখতে পাচ্ছি দূরে ছিপ দিয়েও মাছ ধরা চলছে, ছিপও কি ব্যবহার করেন আপনারা?
0: ছিপ ওই বাচ্চারা একটু একটু করে ব্যবহার করে, ওদের শখ পূরণ করে ওরা। ছিপি তেমন একটা কিন্তু মাছের ইয়ে নাই, কিন্তু ওই বাচ্চারা একটু একটু করে ওই শখেই ইয়ে পূরণ করে।
1: এই নদীর জল আপনারা আর কি কাজে ব্যবহার করেন?
0: গোবাদি পশুর গাছ স্নান করানো, থালা বাসন ধোয়া, কাপড় কাচুর কাচা, এই সমস্ত কাজই আমরা মূলত এবং নিজেরা স্নান করার জন্য ব্যবহার করে থাকি। স্বচ্ছ জল আগে যখন পূর্ববঙ্গ থেকে প্রথম লোকগুলো আসছিল, তখন বালিগুলো যে আছে নদীর পাড়ে যে বালিগুলো আছে এগুলো কর্তব করে, তখন তো কুয়ার খুব অভাব ছিল, জলে পানীয় জলের খুব অবস্থা খারাপ ছিল। তখন ওইখানে যে নতুন করে জলটা আসতো সেটাকে চাকনি করে, কলসে করে ওরা নিয়ে গিয়ে পান করতো, কিন্তু ইদানিংকালে আর পান করার কেউ করে না। আর এই নদীর যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা খুব আমাকে ভালো লাগে। 24 ঘন্টার মধ্যে মনে করেন আমি জেগে যতক্ষণ থাকি তার বেশি সময়ই আমি প্রতি ঘন্টার বলতে পারে 40 মিনিট আমি এখানেই কাটাই নদীর পাড়ে বসে। যেমন পাহাড়ে ঘুরতে ঘুরতে আমার এই নদীটার স্বচ্ছতা দেখে এত মন পছন্দ, সেই কারণে আমি এই নদীর চরটাকে খুব ভালোভাবে বেছে নিচ্ছি, যে বাকি জীবনটার জন্য আমার এই সুন্দরতার মধ্যেই কেটে যায়।
1: এই নদীর উৎপত্তি নিয়ে কিছু বলতে পারবেন আমাদের?
0: হ্যাঁ, এই নদীটার মূলত উৎপত্তি হচ্ছে যে আমরা যেটা এখানে গরুমারা অভয়ারণ্য বলি, গরুমারা অভয়ারণ্যের যে ছাপডালগুলো আছে ওই ছাপডালগুলো থেকে হয়ে আসছে। এর সাথে আগে কানেকশন ছিল ধল্লা নদী, তিস্তার উপনদী, যেটা ধল্লা নদী ক্যানেল যেখানে হচ্ছে, ক্যানেলের যে ক্রস করতে ধল্লা নদী, ওই ক্যানেলের ওখানে তখন বাঁধ ছিল না। ওই বাঁধের জলটা লাটাগুড়ির সামনে দিয়ে এসে লালপুল হয়ে রেল ব্রিজ দিয়ে এই নদীটি দিয়ে যেত, তখন প্রচুর পরিমাণে জল হতো নদীতে, কিন্তু ওই বাঁধ হওয়াতে জলটা একটু কমে গেছে, এখন ফরেস্টের জলেই বলি জানিয়ে এই নদীটা।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই দক্ষিণ মাটিয়ালি গ্রামে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি এমন একজন লোকসঙ্গীত শিল্পীকে যিনি ভাওয়াইয়া গান করেন। নমস্কার দিদি।
2: নমস্কার।
1: কতদিন ধরে এই গান করছেন?
2: ম্যাক্সিমাম 20 বছর।
1: কোন কোন জায়গায় গান করেছেন?
2: আমি লোকাল প্রোগ্রাম করছি, আবার ব্লক প্রোগ্রাম করছি, রাজ্য প্রোগ্রাম করছি।
1: ব্লক ভাওয়াইয়ায় অংশ নিয়েছেন?
2: হ্যাঁ।
1: সেখান থেকে কি কোনো পুরস্কার পেয়েছেন?
2: হ্যাঁ পেয়েছি।
1: কি গান মূলত গেয়ে সেখানে দড়িয়া চটকা কোন বিভাগে পেয়েছিলেন?
2: আমি দড়িয়াও পেয়েছি, চটকাও পেয়েছি।
1: আমাদের কি এই গানগুলো শোনাবেন?

জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ব্লকের দক্ষিণ মাটিয়ালি গ্রামের সফর আজ আমরা এখানেই শেষ করছি। আবার ফিরে আসব আগামী পর্বে। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন আমার গ্রাম আমার দেশের কথা অনুষ্ঠানটি, উপস্থাপনায় জাহিরুল আলম। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: কাগজ কলম নয়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী শুলিগুড়ি, শুরু হচ্ছে মস্তুর মণ্ডলীর অনুষ্ঠান।
2: মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমাদের সকল শ্রমিক ভাই বোনেদের এবং শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মজদুর মণ্ডলী। আজ মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গের একটি লুপ্তপ্রায় শিল্প বাঁশ শিল্প, সেই বিষয়ক আলোচনা। এই আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সুদূর কোচবিহার থেকে আগত শুক্লাল দাস। শুক্লাল বাবুকে আমাদের আজকের মজদুর মণ্ডলী অনুষ্ঠানে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: আপনি প্রথমেই যে বিষয়টি আমাদেরকে বলবেন শুক্লাল বাবু, যে বাঁশ শিল্পের এই যে মূল উপাদান, এই যে বাঁশ, এই বাঁশ আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এবং কিভাবে সংগ্রহ করেন?
3: আমার বাড়ি গ্রামেই।
2: আচ্ছা।
3: আমি আমার নিজস্ব কোনো বাঁশ নাই।
2: আচ্ছা।
3: আমি অন্যের কাছ থেকে কিনে নিয়ে আসতে হয়।
2: আচ্ছা, মানে বিভিন্ন ঝাড় থেকে বাঁশ কিনে নিয়ে আসেন?
3: অন্যের ঝাড় থেকে নিয়ে আসতে হয়। ওখান থেকে আনতে গেলে ওই দেখে দেখে, মানে যেটা কাজে চলবে ওই বাঁশটা করে দেখে দেখে কাইটা আনতে হয়, কাইনে কাজ করতে হয়।
2: আচ্ছা।
3: ওইটাই না, কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি।
2: আচ্ছা, কিভাবে বাঁশটাকে চেনেন যে কোন গাছ কোন বাঁশটা আপনার লাগবে?
3: বাঁশটাকে আমরা যদি দেখি, যেটা মানে একটা বাঁশে আমরা গ্রামে ভাষায় বলে দোশনি, তিনশনি, একটা বাঁশ মানে দুই বছর বয়স হয়েছে বাঁশ একটার, বা তিন বছর বয়স হয়েছে, এক বছর বয়স হয়েছে, বাঁশের কালার দেখলো টের পাওয়া।
2: আচ্ছা, মানে দোশনি তিনশনি মানে বছর, এক একটা
3: বছর।
2: বছরে মোটামুটি কত ফিট বাড়ে একটা বাঁশ?
3: বাঁশ তো বছরে বাড়ে কি, মানে বাঁশ যখন প্রথম থেকে হয় ও মোটামুটি আড়াই থেকে তিন মাসের মধ্যেই ও বড় হয়ে যায়।
2: আচ্ছা।
3: তারপরে ওকে পরিবর্তন মানে শক্ত হইতে গেলে মোটামুটি দুই বছর লাগে।
2: দুই বছর লাগে?
3: হ্যাঁ, দুই বছরের নিচে ও,
2: মানে সেটা দোশনি।
3: হ্যাঁ, দোশনি।
2: আচ্ছা।
3: তা ওই বাঁশ আমরা দেখলেই

0: কি মোটামুটি জানা যায় যে এইটা বাস এখন এই কাজের জন্যে কাটা যায় আর কি, তখন আমরা ওই বাসটা কাটি।
1: আচ্ছা,
0: আর মনে করেন যেমন আমরা যদি 100 নিবাস মানে যেটা
1: এক বছরের জন্য
0: এক বছরের বাস কাটতে যাই, ওইটা বাস কাটতে গেলে ওইটা বাসের ঝাড়টা নষ্ট হয়ে যাবে।
1: আচ্ছা,
0: মানে ওই বাসটা আর দ্বিতীয়ত লোকা দিবে না,
1: মানে আর বড় হবে না,
0: বড় হবে না, ও আর লোকা দিবে না, মানে ওর গোড়ার থেকে যে একটা বাস হবে
1: আচ্ছা
0: তখন আর হবে না। আর আমরা যদি ওই মনে করেন 3 বছরের পরের বাসটা কাটি,
1: আচ্ছা,
0: তো ওই বাসটা কাটলে মানে ওই ঝাড়ের কোনো ক্ষতি হবে না, মানে 3 বছরের বাসটা কাটলে আমার ঝাড়েরও ক্ষতি নাই, আমার কাজেরও সুবিধা। কাজের যেমন কেমন সুবিধা, ওকে শক্ত পাওয়া যায় বাড়তি, মানে একটু পাকা, কাজ করতেও সুবিধা, মানে যে কোনো কাজ করলে একটু শক্ত হয়। আর ওই নর্মালি ওই কমলা বাসটা কাটলে ওটা যেমন ওই সোপেরও ক্ষতি আর কাজ করেও কোনো মজা পাওয়া যায়।
1: আচ্ছা, এই যে কোন কোন বাস সবুজ রঙের হয়, আবার কোন কোন বাস হলুদ রঙের হয়।
0: হ্যাঁ, হলুদ রঙের হয়, যেমন 2 বছর বয়স হলে বাসটা সবুজই থাকে।
1: আচ্ছা,
0: আবার যখন 2 বছর পার হয়ে যাবে, 3 বছরে পড়বে, ও তখন হলুদ কালার ধরবে, মানে ও মানে ই হয়ে গেছে, বেশি পুরাট বাড়তি হয়ে গেছে,
1: বাড়তি হয়ে গেছে,
0: বেশি বাড়তি হয়ে যায়, তখন হলুদ কালার।
1: আপনাদের কাজের ক্ষেত্রে কোন বাস প্রয়োজন হয়, মানে হলুদ?
0: আমাদের কাজের ক্ষেত্রে হলুদ কালার বাসটাই বেস্ট,
1: 300 যেটা,
0: হ্যাঁ, যেটা 300 বাস বলি আমরা গ্রামে, ওই বাসটা হইলেই ভালো হয় আর কি।
1: কত মোটামুটি এক একটা বাসের দাম আপনারা কীরকমভাবে কি কেনেন, কি মূল্য?
0: আমাদের ওখানে আগে তো মানে বাসের দামটা একটু কমই ছিল, এখন বাস বিভিন্ন জায়গায় যাইতেছে, গাড়ি লরি লোড হইতেছে, যেমন অনেক বাসের বেড বলে বেড বানাইছে, মানে অনেক এই কিনে কিনে বেটে রাখে, ওখানে গাড়ি লোড করে বাইরের দেশে পাঠিয়ে দেয়।
1: আচ্ছা,
0: তো ওই জন্যই এখন আমাদের ওখানে বাসের দামটাও,
1: যেহেতু বাইরে বাইরে চলে যাচ্ছে,
0: হ্যাঁ, তা আমরা আমরা বাস এখন খুব মানে ম্যানেজ করতে গেলে খুব কষ্ট হচ্ছে।
1: মোটামুটি কেমন কি দাম পড়ে?
0: বাইরের দেশে বাস যায়, ওখানে তো আর ওরা বাসে না, যে এইটা অনেকে দেখা গেলো না, আমি একদম মানে এই ঝাড়টাকে মানে পরিষ্কার করবো, ওরা সব কাইটে নিয়ে যাচ্ছে, মানে একদম কমলার থেকে বাড়তি অবধি সব নিয়ে যাচ্ছে। তা আমাদের তো আর ওইরকম চলে না, আমাদের লাগে ওই বাড়তি বাসটাই লাগে, যেমন হলুদ কালারের বাসটা,
1: 300 যেটা বললেন,
0: হ্যাঁ, 300 বা 200 হলেও চলে,
1: চলে
0: 200 বাসটাও হলেও চলে, কিন্তু আমাদের ওই বাসটা মানে আনতে গেলে আমাদের একটু পরিশ্রম করা লাগে, মানে খোঁজা লাগে।
1: কেমন কি দাম পড়ে আছে, কেমন কি দাম পড়ে
0: একটা বাসের দাম পড়ে? এখন মনে করেন যদি নিজেরা কাটে মানে ঝাড় থেকে কাটে নিয়ে আসি, তাইলে হয়তো 200 টাকা পড়বে একটা বাস।
1: আচ্ছা,
0: একটা বাসের দাম 150 থেকে 200, মানে যেরকম বাস ওই রকম, মানে 150 টাকাও আছে, 100 টাকারও বাস আছে, 200 টাকারও আছে। মনে করেন 200 টাকার একটা বাস কাটলেও আর কি সব সে আর কি মানে 8 ইঞ্চি মোটা হবে গোলাই, আর লম্বা 70-80 ফুট হবে।
1: আচ্ছা আচ্ছা, এই যে বাস বা বাঁশ শিল্প, বাঁশ দিয়ে আপনারা প্রধানত কি কি কাজ করেন বা কি কি জিনিস তৈরি করেন?
0: বাঁশ দিয়ে আমরা মানে আমাদের ওখানে যেটা চলছে, যেমন এক ধরনের ওই যে ধাড়ি বলি, ওগুলো বাইরের দেশে যায় ধাড়ি বানাই, মানে প্রায় বাড়িতে ধাড়ি বানাই। আবার বাঁশ দিয়ে ঝাড়ু, ওই যে বাড়ি ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু বানাই। আবার বাঁশ দিয়া পাখা, ওই গরমের দিনে গ্রামের বাড়ি কারেন্ট নেই, হাত পাখা একটা বানাই হাতে, এইরকম করে করে হাওয়া খাওয়ার। বা বাঁশ দিয়া যেমন হাঁস মুরগির বাচ্চা রাখার জন্য বড় বড় খাঁচা, ওগুলা বাচ্চা রাখার জন্য, ঢাইকে রাখার জন্য বড় বড় খাঁচা বানাই।
1: আচ্ছা,
0: যেমন বাঁশ দিয়ে ওই ফুলের সাজি, ওগুলোও বানাই। যেমন বাঁশ দিয়া ওই যে বাচ্চা কাচ্চার লেখাপড়ার কলম রাখার জন্য কলমদানি, ওগুলা বানাই। হয় বিভিন্ন ধরনের কাজ হয় আর কি।
1: আপনারা যারা এই যে কাজের এই কাজ করছেন, এই বাঁশ শিল্পের শিল্প নিয়ে বা বাঁশ নিয়ে, তো আপনারা মোটামুটি কতজন কর্মী এই কাজ করেন, মানে কতজন আপনারা একসঙ্গে এই কাজ করছেন?
0: মানে এই বাঁশের কাজটা করি মানে এটা যার যার পরিবারের সবাই করে, যেমন আমি ওইটার তেমলটা তুলি, বাঁশ আনা মাছ ওকে টুকরো করা, মাপ মতো টুকরো করা,

0: যে এইটা বানাবো এই মাপের, ওই টুকরা করে আমি তেমনটা তুলে রেডি করি। যেমন আমার বাচ্চা আছে বা আমার বউ আছে, ওরা ওগুলা বুনায় যে এইটা এইটা বুনাও, ওরা ওইটা ওইটা বুনায়।
1: আচ্ছা,
0: ওই পরিবার নিয়ে আর কি, সবাই মানে যার যার বাড়িতে যে যে বানাইতেছে তার পরিবার নিয়ে করে সবাই।
1: আচ্ছা, এই যে জিনিসগুলো তৈরি করছেন, বিভিন্ন জিনিসের কথা বললেন, ধাড়ি বললেন, কলমদানি বললেন বা হাত পাখা বললেন, কিরকম কি দামে বিক্রি হয় বাজারে?
0: মানে
1: আপনারা
0: বাজারে
1: কি মানে আপনারা কি নিজেরাই বিক্রি করেন নাকি আপনারা সেটাকে আবার বিক্রি করে আরেক জায়গায় ধরুন দোকান দোকান থেকে বিক্রি হয়?
0: দোকান থেকে মানে ওই যে হাত পাখাটা, যেমন আমরা যখন বানাই তখন দোকানে নিয়ে যায়, দোকান পাইকার আছে, ও এসে নিয়ে যায়, নিয়ে যায় দোকানে দোকানে দেয়, দোকানদাররা বিক্রি করে।
1: আচ্ছা,
0: আমাদেরকে মনে করেন একটা মানে পাখা আমরা বানাইলে বা 20 টাকা বা 25 টাকা, যেরকম আর কি সাইজের বানাই ওই রকম দাম হয়, 20 টাকা থেকে 25 টাকা, এই দুইটাই দাম হয়
1: আচ্ছা,
0: একটা পাখা। আর একটা ফুলদানি বানাইতে গেলে মনে করেন ওই 80 টাকা, 90 টাকা বা 100 টাকারও হয় আছে, এইরকম বিক্রি হয়। বা একটা ধাড়ি যদি বানাই, ধাড়ির আবার সাইজ আছে তো, মানে একদম বড় ধাড়িটা যদি বানাই তো ওইটা বিক্রি 70 টাকার থেকে 75 টাকা বিক্রি আছে। এই এইরকম করে বিক্রি করে এইরকম ভাগ ভাগ আবার লোক আছে, ওরা নিয়ে যায় এসে এসে বাড়ির থেকে,
1: আচ্ছা,
0: আমরা বানাই বানাই রেখে দিই, ও বাড়ির থেকে এসে নিয়ে যায়।
1: এই যে বাঁশ আপনি ঝাড়ের থেকে বাঁশ কেটে নিয়ে আসলেন, এই জিনিসগুলো তৈরি করতে বিভিন্ন যে শিল্প সামগ্রী এগুলো তৈরি করতে আপনার আর কি কি জিনিসের প্রয়োজন হয় বাঁশ ছাড়া?
0: মানে বাঁশ ছাড়া যেমন আমাদের ওই যে গুনা লাগে,
1: আচ্ছা, মানে তার কাটা
0: তার লাগে,
1: তার যে পাতলা তার যেগুলো,
0: পাতলা তারটা ওইটা লাগে। আবার অনেক সময় যেমন দেখা গেলো একটা কুলা বানাইলাম, কুলা বানাইতে গেলে গুনা, এখন এখন গুনা বাদ দিয়ে দিছি, মানে গুনা টেকে না, এখন প্লাস্টিকের যে একটা সুতলি পাওয়া যায়
1: আচ্ছা,
0: ওটা দিয়ে বাঁধলে মানে সাইডগুলো বাঁধলে অনেকদিন
1: শক্তপোক্ত হয়,
0: অনেকদিন যায়, তো ওই ওইটা দিয়ে মানে ওইটা লাগে, গুনাও লাগে।
1: তো এই যে জিনিস সমস্ত তৈরি করেন আপনাদের, এগুলো তৈরি করতে এক একটা জিনিস মোটামুটি কতদিন সময় লাগে?
0: মনে করেন যদি আমরা একটা কুলা বানাই, একটা কুলা বানাইতে গেলে মানে সারা দিনে, মানে আমার পরিবার নিয়ে যদি বানাই সারাদিনে 4 থেকে 5টা কুলা বানা যাবে,
1: আচ্ছা, সারাদিনে
0: মানে
1: চার থেকে
0: চার
1: পাঁচটা
0: থেকে
1: কুলো,
0: পাঁচটা কুলা রেডি করা যাবে আর
1: একটা
0: কি।
1: কুলোর দাম বাজারে আপনারা কত টাকা পান?
0: একটা কুলার দাম হলো 150 টাকা।
1: আচ্ছা, মানে সারাদিন কাজ করার পরে আপনারা,
0: মানে 5টা বানাইলাম,
1: হ্যাঁ,
0: 5টায় 150 টাকা করে একটা এক পিস।
2: এতক্ষণ শুনলেন মজদুর মণ্ডলীর অনুষ্ঠান বাঁশজাত শিল্প। এই বিষয়ে শিল্পী সুখলাল দাসের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি মনোময় পাল। মজদুর মণ্ডলী এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ। জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে।

0: নমস্কার, কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনছিলাম কিশোর কুমারের গাওয়া গান। এই মুহূর্তে আমি রয়েছি স্টুডিওতে দেবশ্রী, আমার সাথে রয়েছে
1: আমি দেবলীনা।

0: হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সঙ্গে এক বন্ধুও রয়েছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি,
0: হ্যাঁ, অমিতাভ
1: অমিতাভ ঘোষ।
0: হুম
1: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন। আজকে আমরা কিশোর কুমারকে নিয়ে তো থাকছি সকাল থেকে,
1: থাকছি।
0: এবং
1: হ্যাঁ হ্যাঁ,
0: পাশাপাশি একটুখানি গান, মানে কিশোর কুমার বললেই যেটা মনে পড়ে তার সব বিখ্যাত
1: নিশ্চয়ই
0: গান।
1: নিশ্চয়ই দিদি,
0: আপনার
1: একদম
0: কাছে কি
1: বিখ্যাত সব।
0: গান শুধুমাত্র বিনোদন, নাকি আমাদের জীবনের একটা অংশ?
1: না দিদি, গান শুধুমাত্র দেখুন বিনোদন নয়, আসলে জীবন থেকে উঠে আসা, হ্যাঁ, যে ইয়েগুলো মানে যে ঘটনাক্রমগুলো, সেগুলোই কিন্তু গান হয়ে ঝরে পড়ে বিভিন্ন শিল্পীদের গলায়।
0: একদম
1: আর কিশোর কুমার, হ্যাঁ, শ্রদ্ধেয় কিশোর কুমার ছিলেন এমনই একজন শিল্পী, তিনি নিজেও ছিলেন গায়ক, একাধারে অভিনেতা, একাধারে সুরকার
0: হুম হুম
1: এবং গীতিকার। তো এই যে এতগুলো যার গুণ, আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার হয়ে ওঠার যে যাত্রা পথ, হ্যাঁ, সেটা কিন্তু দিদি ওই গানের মাধ্যমে নয়, শুধু তার অন্তরে যে নিষ্ঠাটা,
0: হুম হুম
1: সেই নিষ্ঠা দিয়েই তিনি আজ আমাদের
0: সঙ্গীতের প্রতি
1: কাছে
0: যে অনুরাগ। হুম হুম
1: হ্যাঁ সঙ্গীতের প্রতি যে অনুরাগ, সেটাই হচ্ছে মানে কিশোর কুমার। তো তার
0: ঠিক।
1: একটা গান আমি আপনাকে শোনাবো দিদি, দুটো লাইন।
0: হ্যাঁ, শোনান।
1: হ্যাঁ।

0: রেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে। এটুকুই শেয়ার করলাম,
1: একদম একদম।
0: ভালো থাকবেন, নমস্কার ম্যাডাম।
1: নমস্কার। হ্যাঁ দেবলীন বলো।
2: বলছি আজ কিশোর কুমারের জন্মদিন, আর আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কিশোর কুমারেরই কিছু গান রাখার চেষ্টা করছি, তাই তো?
1: একদম একদম। কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে
2: আরো
1: একজন শ্রোতা বন্ধু দেখেনি, গান নিয়ে তিনি কি বলতে চান? হ্যালো,
3: হ্যালো, শুভ সকাল।
1: শুভ সকাল,
3: আমি গৌরী সরকার বলছি।
1: হ্যাঁ গৌরী দেবী, বলুন, আপনার কাছে কি মনে হয় গান শুধুই বিনোদন, নাকি আমাদের জীবনের সাথে কোথাও গিয়ে গান ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে?
3: জীবনের সাথে তো অবশ্যই আছে। গান একটা মানুষের অনেক কিছু, মন বলেন সব কিছু ভালো রাখে। গান এমন একটা জিনিস, আপনার মন খারাপ হচ্ছে ওখানে গান শুনেন,
1: ঠিক
3: মনে আছে?
1: এবং একদম গৌরী দেবী, এবং সেটা যদি কিশোর কুমারের গান হয়।
2: কিশোর কুমারের গান কি নিয়ে আপনার কি কোনো স্মৃতি রয়েছে?
3: স্মৃতি তো ওনার প্রত্যেকটা হিন্দি গান বাংলা গান আমার কাছে খুবই প্রিয়। আমি ওনার সবকিছুই গান শুনেছি, বা টিভিতেও যে সিনেমা টিনেমা দেখি। হ্যাঁ, নতুন করে সব এখন ইয়ে হচ্ছে, হ্যাঁ নতুন করে সবাই শুটিং হচ্ছে, হ্যাঁ এই যে সারেগামা পার থেকে কিছু কিছু উঠলো, কিন্তু সেগুলো কি আর ওনাদের কণ্ঠ, ওনাদের কণ্ঠ
2: সেটাই।
3: আর কি মানে সবকিছুই গান, আমি খুব গান ভালোবাসি।
2: বাহ,
3: সব শিল্পীদেরই গান ভালোবাসি।
2: গান তো আমাদের মনকে শান্ত করে, ক্লান্তি দূর করে, আর মানসিক চাপও কিন্তু কমাতে বেশ সাহায্য করে। আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সাথে থাকুন।
1: আচ্ছা চলো তাহলে একটি গান শুনে নেওয়া যাক এই মুহূর্তে।

0: আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন।
1: হ্যাঁ রেজি ভাই নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে
0: প্রবীর
1: কুমার মণ্ডল।
2: প্রবীর বাবু বলুন।
1: রেজি ভাই সত্যি করে কিশোর কুমারকে সকালেও একবার কিশোর কুমারকে স্মরণ করে কি এখনো
0: স্মৃতি স্মৃতিচারণা করেছেন? হ্যাঁ
1: হ্যাঁ সত্যি করে রেজি ভাই ওনার যতই বলি কিছুই বলা শেষ হবে না।
2: আজ ওনার জন্মদিনে আমরাও কিন্তু অন্য কিছু আর ভাবতেই পারছি না, আজ আমরা কিশোর কুমারকে নিয়েই সাথে থাকবো।
1: হ্যাঁ থাকবো। হ্যাঁ দিদি ভাই, এবং দেখুন গান একটা ফিজিওথেরাপির মতন কাজ করে দিদি ভাই। যদি কোনো মানুষ ওমায় চলে যায় তার সামনে যদি গান বাজানো হয় সে কিন্তু সারা দেবে দিদি ভাই। এবং ডাক্তাররা বলছে যে গান অতি অবশ্যই একটা থেরাপির মতন কাজ করে এবং আমরা সেই থেরাপিটা নিতে ভালোবাসি। এবং দেখুন মন খারাপ হলেও গান ভালো লাগে এবং গান শুনতে তখন মনটাও কিন্তু ভালো হয়ে যায়। হ্যাঁ তো এই অমানুষ অমানুষ ছবির একটা গান আছে দিদি ভাই, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাঁজে, তো এই গান কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের গাওয়া এই গানগুলো সত্যি করে অমর হয়ে আছে। আজ অব্দি পুরনো হয়নি দিদি ভাই, যতই শুনি ততই মনে হয় এই আজই এই মাত্র গানটা করেছে। তো উনি অমর আমাদের কাছে, তা উনি যেন শত শত দিন বেঁচে থাকে এবং আমরা যেন তাকে এইভাবেই সঙ্গে নিয়ে বেঁচে থাকি দিদি ভাই।
2: আপনার এই গানটা আজ আমি শোনানোর চেষ্টা করব আমাদের ছায়াছবির গানের
0: অনুষ্ঠানে, যেহেতু আধুনিক গান
2: আপনি সাথে থাকবেন।
0: একদম একদম প্রবীর বাবু, না না আপনাদের পছন্দের গান যদি আজকের দিনে আমরা শোনাতে পারি সেটা তো আমাদেরও ভালো লাগা, কিন্তু সেটা যেহেতু
1: আপনারা যেটা শোনাচ্ছেন না সত্যি করে আপনাদের আমি কোনো আদেশ কিংবা উপদেশ কিচ্ছু নেই, আপনারা যা শোনাবেন সেটাই আমাদের কাছে অতিরিক্ত পাওয়া দিদি ভাই। এই এইটা আমরা পাই এবং আপনাদেরকে কোনো অভিযোগ অনুযোগ কিচ্ছু নেই, আপনি যা শোনাবেন তাই শুনছি।
0: ঠিক ঠিক অনেক ধন্যবাদ ধন্যবাদ।
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: তাহলে আজ আমরা কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে গান নিয়েই কথা বলছি এবং ঘুরে ফিরে আসছে সেই কিশোর কুমারের কথা। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
0: হ্যালো
2: কে রয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, নিতাই বাবু রয়েছেন কি?
3: হ্যাঁ হ্যাঁ আমি বীরভূম থেকে নিতাই দাস বলছি। ভালো আছেন?
2: হ্যাঁ। আজ আমরা কিশোর কুমারকে নিয়ে কথা বলছি। আপনার কোনো স্মৃতি কিশোর কুমারের কোনো গানের সাথে যদি থেকে থাকে একটু আমাদের সাথে ভাগ করে নিন না।
3: দেখুন একজন বিখ্যাত শিল্পী কিশোর কুমার, তার গান কিন্তু হিন্দি বলুন বাংলা বলুন প্রত্যেকটা গান কিন্তু প্রত্যেকটা সুপারহিট গান একদম, কোনটা ফেলে কোনটা বলবো। তো ধরুন পুজোর সময় যে একটা গান বেরিয়েছিল আমরা ছোটবেলায় শুনিয়েছিলাম, ওই যে আমার পূজার ফুল, হ্যাঁ ওই গানটি কিন্তু আমার চিরস্মরণীয় হয়ে আছে। ওই গানটি আমার কিন্তু খুব ভালো লাগে এবং যখন বেরোই তখন কিন্তু আমরা ওই গ্রাম ভ্রমণ রেকর্ডে শুনেছিলাম, তখন তো রেকর্ডে চালু ছিল, তখন ওই গ্রাম ফোন রেকর্ডে আমরা শুনেছিলাম, দুপিটে চারখানা গান ছিল। হ্যাঁ তো ধরুন সেই গান শুনছি এখনো পর্যন্ত শুনছি, সেই গান এখনো পর্যন্ত শুনছি এবং সেই গান কিন্তু কোনোদিন পুরনো হবে না।
2: হ্যাঁ
3: তো এই শিল্পীকে আজকে তার জন্মদিনে আমার শতকোটি প্রণাম জানাই, নমস্কার। আর আমাকে একটা ওই প্রতিশোধ ছবির গান শুনিয়ে দেবেন, হয়তো আমাকে কারো মনে নেই।
2: আচ্ছা আমি আপনাকে কথা দিতে ওরমভাবে পারছি না, তবে আমি চেষ্টা করব এই গান শোনাবার জন্য। বেলা ১২টায় আমাদের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান কথায় সুরে, সেই অনুষ্ঠানে আপনি আমাদের সাথে থাকবেন, আমি অবশ্যই চেষ্টা করব।
3: নিশ্চয়ই। হ্যাঁ ভালো থাকবেন।
2: খুব ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধুরা এখনও যারা ফোন করেননি আমাদের ঝটপট করে ফোন করে ফেলুন 9434076705 এই নম্বরে।
0: হ্যাঁ চলো তাহলে আরও একটি গান শুনে নিই কিশোর কুমারের কণ্ঠে।
2: একদম।

0: আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা বন্ধু দেখে নি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার,
2: কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
2: অম্বিকা দেবী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আজ তো আমরা কিশোর কুমারকে নিয়ে কথা বলছি।
0: হ্যাঁ, স্মরণ করেছেন এবং পাশাপাশি আর একটা ছোট্ট প্রশ্ন আমরা জুড়ে দিয়েছি, যে এই যে গান, ভালো ভালো গান আমরা শুনি, সেটা কি শুধুই বিনোদনমূলক নাকি আমাদের জীবনের সাথে কোথাও একটা অংশ হয়ে গেছে, জুড়ে গেছে?
1: নিশ্চয় নিশ্চয়, সত্যি প্রত্যেকটা গান ওনার। যেমন ধরুন, এই তো জীবন, এই যে গানটা, এটা তো জীবনের সঙ্গে নিশ্চয় কোথাও না কোথাও,
0: মানে জীবনের একটা দর্শন বলা যেতে পারে।
1: হ্যাঁ, তো এই রকম বহু গান রয়েছে ওনার, যেগুলো সুখের বলুন, দুঃখের বলুন, বিরহ, হ্যাঁ, যন্ত্রণা, হাসি, সমস্ত গানটাই কিন্তু আমাদের জীবনের সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা বাংলা হিন্দি সমস্ত গান, মেরা জীবন একদম, কারণ এইসব গান কোনদিন পুরনো হবে না। কতবার নতুন,
0: মানে হ্যাঁ একদম, এবং এই গানগুলো কখনো সময়ের স্রোতে হারিয়েও যাবে না।

0: যাবে না, না এই যে এত বছর হয়ে গেছে, আমাদের আগের জেনারেশন ওনারা এই গান শুনে বড় হয়েছেন, আমরাও এই গান শুনে বড় হয়েছি, আমাদের পরবর্তী জেনারেশন যারা তারাও এই গানগুলো শুনে শুনে বড় হবে। যেন মনে হচ্ছে তিনি চির অমর হয়ে
1: রয়েছেন
0: অপামর মানুষের মধ্যে।
1: ঠিক ঠিক,
0: ব্যক্তিত্বদের কোনোদিন মরণ হয় না, শিল্পী কোনোদিনই মরেন না, ওনাদের সৃষ্টির দ্বারাই ওনারা স্মরণীয় হয়ে থাকেন আমাদের মধ্যে। আরো একবার আমি
1: প্রণাম
0: শিল্পীর চরণে সশ্রদ্ধ প্রণাম জানালাম।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: এরকম অনেক বহু মানুষকে পাচ্ছি আমরা কলার হিসেবে, যারা কিন্তু সকালে একবার তাঁর প্রতিশ্রুতি চারণ করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, কিন্তু আসলে এই যে অনুভূতিগুলো, এই আবেগের জায়গাটা, মানে এটা যেন কোথাও গিয়ে আজকের দিনে অনেকেই আবেগ প্রবণ হয়ে পড়েন, তাই তারা কিন্তু আবারও আমাদের অনুষ্ঠানে আসছেন।
2: সেটাই।
1: হ্যাঁ, তাহলে কি আমরা পরবর্তী একটি গান শুনে নেব নাকি?
2: আমাদের সময় তো প্রায় শেষের দিকে, তো আরও একটা গান শিল্পী কিশোর কুমারের কণ্ঠে
1: চলো।

0: হ্যাঁ, এই আরও একটি জনপ্রিয় গান। আসলে কিশোর কুমারের এত সব গানের সম্ভার রয়েছে না, তার মধ্যে থেকে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা শুনবো বা শোনাবো। আচ্ছা, আমাদের সঙ্গে কি কোনো বন্ধু
1: হ্যাঁ
0: রয়েছেন?
1: হ্যাঁ, আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।
0: নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, আমি বনেলি দাস বলছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, বেলাকোবা থেকে।
0: আচ্ছা, আপনার নামটা আর একবার বলবেন?
2: হ্যাঁ,
0: নামটা আর একবার বলবেন।

0: বর্ণালী দাস।
1: বর্ণালী দাস, আচ্ছা
2: বর্ণালী দেবী। তো আজ আমাদের অনুষ্ঠানের বিষয় তো আপনি নিশ্চয়ই শুনেছেন।
0: হ্যাঁ,
2: কিশোর কুমারকে নিয়ে আপনি কিছু আমাদের বলুন।
0: একজন বলছিলেন যে ওনার গানগুলো ওষুধের মতো কাজ করে আর কি।
1: ঠিক ঠিক,
0: সেটা সেটা ঠিক কথা। ওনার গানগুলো মানে কারো যদি মন খারাপ থাকে বা কিছু থাকে তাহলে সেই গানগুলো শোনার পরে
1: মনটা ভালো হয়ে যায়। এটা কি আপনার জীবনেও আপনি প্রয়োগ করেছেন এই পন্থাটা?
0: হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু দিক দিয়ে না, হয়তো কোনো সময় অনেক সময় অনেক হয়তো কিছু থাকলো বা মনে চাপ থাকলো
1: বা ধরুন কাজ করতে করতে, হ্যাঁ কাজ করতে করতে যখন আমরা ভীষণ একঘেয়ে বিরক্ত হয়ে যাই তখন কিন্তু গান শোনা যেতেই পারে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই সময়গুলো সেই সময় গানগুলো শুনলে মনটা ভীষণ ভালো।
1: এবং কোন মানে
2: সেটা কি শুধুই কিশোর কুমারের গান নাকি সব গান?
0: না সব গানই আমি শুনতে ভালোবাসি, তবে কিশোর কুমারের গানগুলো খুবই আলাদা রকম আর কি। ওনার গানগুলো আর কি বেশি ভালো লাগে শুনতে।
2: আচ্ছা
1: বেশ,
2: ঠিক আছে, তা আপনি আমাদের সাথে থাকুন।
1: আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে পৌঁছে গেছি প্রায়।
2: আমরা আরো একটা কিশোর কুমারের কণ্ঠে গান শোনানোর চেষ্টা করছি,
1: সঙ্গে থাকুন। তাহলে চলো তাহলে আরও একটি কিশোর কুমারের গান। আজকের আসরে আমরা কিশোর কুমারের গানেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
2: ঠিক আছে।

কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেলাম। আজ কিশোর কুমারের জন্মদিনে তাঁর জীবন, সঙ্গীত আর অমলিন স্মৃতিকে ঘিরে কিছু কথা বললাম, শুনলাম তাঁরই অমর সব গান। শিল্পীরা কখনো আমাদের ছেড়ে চলে যান না, তাঁদের সৃষ্টি, তাঁদের কণ্ঠ আর তাঁদের গান যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কিশোর কুমারও তেমনই এক চিরসবুজ শিল্পী, যার গান আগামী দিনেও একইভাবে আমাদের আনন্দ দেবে, আবেগে ভাসাবে। আজকের এই সুর ভরা পথ চলায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, গানকে ভালোবাসুন আর আকাশবাণীর সঙ্গে থাকুন। আমি দেবলীনা আর দেবশ্রী ছিলেও আজ আমাদের এই অনুষ্ঠানে এখানেই আমরা বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো অনুষ্ঠানে ও অন্য কোনো বিষয়, কিছু নতুন কথা আর কিছু গান নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণ খুব ভালো থাকুন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানে আজ শুনবেন জীবন বিজ্ঞান বিষয়ে পাঠ দশম শ্রেণীর। পাঠদান করবেন গোবিন্দনগর মুসলিম হাইস্কুল পাঁশকুড়ার শিক্ষক ডক্টর তপন কুমার দলুই।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় দশম শ্রেণীর জীবন বিজ্ঞান। শুনবেন জীব বৈচিত্র ও তার সংরক্ষণ নিয়ে। পাঠদান করবেন ডাক্তার তপন কুমার দলুই, স্কুল গোবিন্দনগর মুসলিম উচ্চ বিদ্যালয়।
3: স্নেহ ছাত্রছাত্রী বৃন্দ, আজকে আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পর্যায়ে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ বিষয়ে আমি পড়াচ্ছি। আমার সঙ্গে আছে দুই শ্রেণীর ছাত্রছাত্রী, আমাদের স্কুলের গোবিন্দনগর মুসলিম হাইস্কুল পাঁশকুড়া ব্লকে পূর্ব মেদিনীপুরে, আর আমার নাম ডক্টর তপন কুমার দলুই। আমার দুই ছাত্র, তোমার নামগুলো বলো।
4: সুরজ মাইতি,
5: রঞ্জন মাইতি।
3: আমরা তাহলে

0: পড়া শুরু করেছি, আলোচনা শুরু করেছি। একটি নির্দিষ্ট অঞ্চলে কত ধরনের জীব পাওয়া যায় তাদের সংখ্যা ও বৈচিত্র্যকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। এই বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম ব্যবহার করেন রোজেন। আচ্ছা, তাহলে কে ব্যবহার করেন বিজ্ঞানী?
1: রোজেন।
0: এই বায়োডাইভার্সিটি দুটো শব্দ নিয়ে গঠিত, একটা বায়োস মানে হচ্ছে জীবন, আর ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। কোন একটি অঞ্চলের জৈব স্বাস্থ্যের সূচক হল ওই অঞ্চলের জৈব বৈচিত্র্য। পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্য সম্পন্ন স্থানগুলির মধ্যে অন্যতম হল নিরক্ষীয় বর্ষাবন বা ট্রপিক্যাল রেন ফরেস্ট। এক কথায় আমরা বলতে পারি জীব জৈব বৈচিত্র্য। সুতরাং এটা আমাদের দরকার, অন্যটা মিটে গেল। এরপরে কি আসছে? বস্ত্র। বস্ত্রের জন্য আচ্ছা, আমরা কি কি থেকে আমরা জামা কাপড় তৈরি হয় তোমরা জানো?
2: তুলো, পাট,
1: সন,
0: হ্যাঁ ওগুলো। এগুলো বাদেও কিছু কিছু প্রাণীদের ই থেকেও পাওয়া যায়। আমাদের সিল্ক বা রেশম সিল্ক বলছি না, ওটাও আসে প্রাণী থেকে। আমাদের যে উল, ওটাও আসে প্রাণী থেকে। তাহলে আমাদের বস্ত্রও আসছে ওই জীব থেকে, অর্থাৎ জৈব বৈচিত্র্য থেকে। বাসস্থান, আচ্ছা তোমরা দেখেছো আমাদের স্কুলের কাছে এখনো অনেক বাড়ি যদিও ইঁটের দেওয়াল হয়েছে, উপরটা কাঠামো আছে।
2: হ্যাঁ স্যার, দেখেছি অনেকের বাড়ি অনেক টালি দেয়া, উপরটা
1: টালি বা অ্যাডভেস্টার,
0: আর নিচে কাঠের বা বাঁশের কাঠামো আছে। তাহলে দেখো ওটা তোর জন্য লাগছে। এমনি আমাদের এই বড় বাড়ির জন্য আমাদের যে আসবাবপত্র আর হচ্ছে দরজা জানালা সবই কিন্তু ওই জীব থেকে আসে। তাহলে সুতরাং এটাও লাগছে অন্য বস্ত্র বাসস্থান হলো। এরপরে আমরা দেখছি, তোমরা দেখেছো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, আমরা যে বলি বাস্তুতন্ত্র, সেখানে হচ্ছে প্রতিটা নির্জীব আর সজীব উপাদানের সংযোগের মাধ্যমে আমরা হচ্ছে বেঁচে আছি। এই এই ভারসাম্য রক্ষার জন্য যেমন CO2 O2-র ভারসাম্য, খাদ্য খাদকের যে সম্পর্ক, তোমরা দেখেছ একটা ফড়িং কি খায়?
2: স্যার ঘাস।
0: ঘাস
1: ঘাস খায়।
0: পাখি কে খায়?
2: ব্যাঙ।
1: ব্যাঙ।
0: ব্যাঙকে কে খায়?
1: সাপ খায়।
0: তাহলে দেখছো পরপর সাপকে আবার কে খায়?
2: সাপকে স্যার
0: ময়ূর খায়। তাহলে এরকম যে খাদ্য শৃঙ্খল ওটাও হচ্ছে এই এর উপর নির্ভর করছে, অরণ্যের উপর। এবার জলবায়ু নিয়ন্ত্রণ, বিভিন্ন অঞ্চলে জীব বৈচিত্র্য ওই অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণে নির্ণায়ক ভূমিকা নেয়। যেমন নিরক্ষীয় অঞ্চলের বর্ষাবন অধিক উদ্ভিদ বৃষ্টিপাত ঘটায়, জীব বৈচিত্র্য আবার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে। তার কি কি রোধ করে?
1: বিভিন্ন দুর্যোগ রোধ করে।
0: সুন্দরবনের অঞ্চলে তৈরিতে যেমন কাঠ, শাল, সেগুন, মেহগনি এগুলো গাছ লাগে। আমাদের ওখানে আবার তোমরা লক্ষ্য করছো খিরিচ গাছ, ওটাও আমাদের এখানে কাজে লাগে আসবাবপত্রের জন্য। আবার দেখো রাবার, আমরা যে সাইকেল চড়ি তার যে টিউব আর লরি সেগুলো হচ্ছে ওই রাবার থেকেই তৈরি হয়। আবার মৌমাছি থেকে আমরা পাই মধু, মোম, রেশম। তাহলে এইগুলো থেকে আমরা কি অর্থনৈতিক ভাবে উন্নত হচ্ছি? এবার আসছি আমরা শিল্প সাহিত্যের উপর প্রভাব। কবিগুরু তার বিভিন্ন কবিতায় গল্পে প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করেছেন। তোমরা বিভূতিভূষণের পথের পাঁচালী পড়েছ ওই অষ্টম শ্রেণীতে, সেখানে কি সুন্দর করে বলেছেন। শুধু তাই নয়, বিদেশের অনেক শিল্পী লেখক তারা লিখছেন, ছবি আঁকছেন এই জীব বৈচিত্র্যের উপর নির্ভর করে। আবার এখন তোমরা শুনেছ বিশ্ব উষ্ণায়ন, সেটাও রোধ করে হচ্ছে এই জীব বৈচিত্র্য। শিক্ষার ক্ষেত্রে জীব প্রজাতির চর্চা, এরকম চারটা হটস্পট স্থান আছে। কটা আছে?
2: চারটা।
0: এক নম্বর হচ্ছে কি পূর্ব হিমালয়, দু নম্বর হচ্ছে ইন্দো বার্মা, তিন নম্বর হচ্ছে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, আর চার নম্বর হচ্ছে সুন্দারল্যান্ড। এবার আসি জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। বর্তমানে প্রতি বছর 27,000 প্রজাতির অবলুপ্তি ঘটছে, চিন্তা করো 27,000 প্রতি বছর। আর দৈনিক প্রতিদিন 100 থেকে 150 প্রজাতির জীবের অবলুপ্তি হচ্ছে। প্রতিদিন কটা হচ্ছে?
1: 100 থেকে 150।
0: হ্যাঁ, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলো আমরা দেখি। জীবের স্বাভাবিক বাসস্থান ধ্বংস হচ্ছে। কিরকম? জনসংখ্যা বৃদ্ধির চাপে অধিক বাসস্থান তৈরি, কৃষি পশুপালের জন্য বিভিন্ন স্থানে বন কেটে ফেলা হচ্ছে, এর ফলে জীব বৈচিত্র্য হ্রাস পেয়ে যাচ্ছে। আবার তোমরা লক্ষ্য করবে রোডে, এছাড়াও পশুদের

0: ঘোড়া, দাঁত। আচ্ছা, কোন প্রাণীর দাঁতটা খুব দামি বলে মনে হয় বলতো?
1: স্যার, হাতি।
0: হাতি, ওকেও ওইরকম নির্বিচারে মেরে তার হাতকে, দাঁতকে বিক্রি করছে। তাহলে এইভাবে আমাদের জীব বৈচিত্র ধ্বংস হচ্ছে। এবার বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বনভূমি ধ্বংস ও বৃক্ষছেদন এবং অধিক পরিমাণে শিল্প সৃষ্টির ফলে বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। একটা গ্রিন হাউস গ্যাসের নাম হলো দেখি,
2: কার্বন ডাইঅক্সাইড।
0: কার্বন ডাইঅক্সাইড, আবার মিথেন আছে। মিথেন দেখবে আমাদের গ্রামে ঘরেতে গরু আছে না, গরুর যে পেটে মিথেন গ্যাস উৎপন্ন হয়। আর এমনি আমাদের গ্রামে ঘরে ধান খেত আছে, সেখানেও ওরকম মিথেন গ্যাস তৈরি হয়।
1: মিথেন গ্যাস তো পুকুর থেকে উৎপন্ন হতে পারে।
0: হ্যাঁ,
1: পুকুরের ধারে
0: মোচা ইয়ে থেকে। এছাড়া আছে নাইট্রাস অক্সাইড আর সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন। আচ্ছা, ক্লোরোফ্লুরো কার্বন কিসে থেকে উৎপন্ন হয়?
2: এসি, ফ্রিজ।
0: হ্যাঁ, এসি, ফ্রিজ, এগুলো থেকে উৎপন্ন হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে তোমরা শুনেছ মরু অঞ্চলে যে বরফ গলে যাচ্ছে, আর পাহাড়ে যত বরফ আছে সেগুলো গলে যাচ্ছে, আর সেইগুলো গলে নদী দিয়ে সমুদ্রে আসছে, সমুদ্রে জলতল বেড়ে যাচ্ছে। তার ফলে আমাদের সুন্দরবনে অনেক দ্বীপ নষ্ট হয়ে গেছে, জলতলা জলে। আর সেখানে যা উদ্ভিদ প্রাণী তা থাকবে কি?
2: না,
0: তারাও অবলুপ্ত হয়ে গেছে।
1: এতে স্থলভাগের ভাগটা কমে যাচ্ছে আর জলভাগটা বেড়ে যাচ্ছে।
0: হ্যাঁ, এই জন্য হচ্ছে ওই জীব বৈচিত্র্য শুধু আমাদের সুন্দরবন নয়, পৃথিবীব্যাপী দ্বীপ রাষ্ট্রগুলো, যেমন আমাদের শ্রীলঙ্কা, ওখানেও একই সমস্যা। এরপর আমাদের তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তন, এই তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, যারা ঠান্ডার যে প্রাণী যেন মেরু ভালুক,
1: ভালুক,
0: তাদের অস্বস্তি হচ্ছে, তারাও মারা পড়ছে। আর এছাড়া মানে এই দূষণের ফলেও আমাদের কিভাবে নষ্ট হচ্ছে দেখো, আমরা আগে জমিতে, তোমরা দেখো জমিতে ই দেয়, কীটনাশক দেয়, কেন? ফসল বাঁচানোর জন্য। কিন্তু ক্ষতি হচ্ছে কি বলতো,
1: জমির ক্ষতি হচ্ছে, মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে,
0: জমিতে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া মাটিতে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে দূষণটাও একটা কারণ হয়ে যাচ্ছে। শিল্পের বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানির অত্যধিক ব্যবহার হচ্ছে, তার ফলে কি হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো ক্ষতিকর গ্যাস। জীবের যে সম্পদ তাদের অত্যধিক ব্যবহার, আমাদের যেটা দরকার আছে তার তুলনায় প্রচুর ব্যবহার হচ্ছে, তার ফলে কি হচ্ছে, প্রচুর গাছ কাটা পড়ছে, প্রচুর প্রাণী মারা পড়ছে, আমাদের হরিণের সংখ্যা কমে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি, ঝড় ঝঞ্ঝা, তার প্রভাবে কি হয়, জৈব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। আবার বহিরাগত প্রজাতি, যেমন কি আমাদের পুকুরকে ঠান্ডা করার জন্য একসময় কচুরিপনা আছে না, বড় বড় কচুরিপনা, ওগুলোকে আনা হয়েছিল, ওগুলো আনার ফলে জলজ অন্যান্য প্রজাতি হচ্ছে মারা যাচ্ছে, উদ্ভিদগুলো মারা যাচ্ছে। তাহলে আবার অনেক প্রাণীও এইভাবে বাইরে থেকে এসে মারা যাচ্ছে। তাহলে তো এই তো গেল হচ্ছে সংরক্ষণের নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে ওটা সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের জন্য হচ্ছে দুটো উপায় আছে, একটা ইনসিটু আর একটা এক্সিটু। কি কি কটা উপায় বললাম?
1: দুটো,
2: ইনসিটু, একটা হচ্ছে এনসিটু।
0: হ্যাঁ, ইনসিটু মানে নিজস্ব পরিবেশে তাদেরকে লালন পালন করা। হ্যাঁ, এটা যেমন আমাদের তিনটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে কি জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, যে প্রাকৃতিক অরণ্যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী নিজস্ব পরিবেশে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে সংরক্ষিত হবে। আমাদের রাজ্যে আছে গরুমারা। আবার আরেকটা প্রজেক্ট আছে কিরকম, অভয়ারণ্য, যাকে স্যাংচুরি বলে, বন্য জীবের আশ্রয়ের অপর নাম অভয়ারণ্য। এটা রাজ্য সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমাদের রাজ্যে আছে সজনেখালি অভয়ারণ্য। হ্যাঁ, কথা বললাম
2: সজনেখালি,
0: তোমাদের পরীক্ষার পড়তে পারে মাধ্যমিক পরীক্ষায় যে একটি অভয়ারণ্য কাকে বলে আর উদাহরণ দাও, এরকম বললে। আরেকটা আছে সংরক্ষিত বনাঞ্চল, যেখানে কি হবে, খুব ছোট এলাকা যেখানে প্রাণীর সংখ্যা খুব কমে যাচ্ছে, কৃত্রিম উপায়ে প্রাণীর সংখ্যাকে বাড়ানো হবে, সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, শিকার করা নিষেধ, বনজ সম্পদ আহরণও নিষেধ, পশু পালন করতে করাটার জন্য যে যারা সেটাও নিষেধ আছে।

0: আমাদের যেমন আছে চিলা পোতা, পশ্চিমবঙ্গের আছে চিলা পোতা, তাহলে একটা যদি সংরক্ষিত বনাঞ্চল বলে কি বলবে আমাদের রাজ্যে?
1: চিলা পোতা,
2: চিলা পোতা।
0: এছাড়া আমাদের একটা বৃহৎ প্রজেক্ট করা হয় যেখানে সংরক্ষণ হবে যেন বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কি বহুমুখী উদ্দেশ্য সাধনের প্রয়াসে সংরক্ষিত অঞ্চল যেখানে বিভিন্ন জীব সম্প্রদায়ের রক্ষণাবেক্ষণের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের আদিবাসীদের স্বাভাবিক জীবনধারণ, জীবিকা ও কৃষ্টি ও সংরক্ষণ করা হয়। যেমন আমাদের সুন্দরবন, তোমরা দেখছো তো আদিবাসী আছে, তারা ওদের নাচ গান এসব করে, আমাদের এলাকায় দেখেছো, ওগুলো ওখানে যারা আছে তারা যেন জীবের সঙ্গে সঙ্গে উদ্ভিদ প্রাণী তো আছে, এই যে উপজাতি এলাকা, উপজাতি মানুষ, তাদেরকেও তাদের কৃষ্টিকে সংরক্ষণ করা হবে। এবার আসি এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ কি, বিপন্ন যে জীবগুলো তাদেরকে অন্য একটা কৃত্রিম পরিবেশে পালন করা হবে। এক নম্বর যেমন হচ্ছে কি চিড়িয়াখানা, আমাদের কলকাতাতে চিড়িয়াখানা আছে, কোথায় বলতো?
1: আলিপুরে
0: সেখানে নানা রকম প্রাণীকে সংরক্ষণ করা হয় এবং তাদেরকে বংশবিস্তার করা হয় এবং তাদের সংখ্যা বাড়লে তাদেরকে আবার বনভূমি ছেড়ে দেওয়া হয়। এই আরেকটা উদ্ভিদের কথা আছে, আমাদের শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যেটা এখন জগদীশচন্দ্র বসু নামে নামাঙ্কিত হয়েছে, ওখানে নানা উদ্ভিদ আছে, তাদেরকে অন্য পরিবেশে কিন্তু তাদেরকে সংরক্ষণাবেক্ষণ করা হচ্ছে, তাদের বীজ উৎপাদন করা হচ্ছে এবং তাদেরকে করা হচ্ছে কি আবার নতুন ভাবে চাষিদেরকে চারাও দেওয়া হচ্ছে, যারা যাতে ওটা বেড়ে যায়। আরেকটা সংরক্ষণ আছে কি ক্রায়ো সংরক্ষণ, এইটা তোমরা শুনোনি মনে হয়
2: না?
0: এই সংরক্ষণটা কৃত্রিম উপায়ে -196°C তরল নাইট্রোজেনে কি কি রাখা হবে, ফুলের রেণু, ফুলের ছোট ছোট বীজ আর প্রাণীর শুক্রাণু ডিম্বাণুকে রাখা হয়। এইগুলো রেখে তাদেরকে ভবিষ্যতে অনেকদিন সংরক্ষণ করা যাবে যাতে ওই জীবগুলো না হারিয়ে যায়, তাহলে আমরা আবার নতুন জীব সৃষ্টি করতে পারবো যা হারিয়ে গেছিল বা অবলুপ্তির পথে, এটাকে আমরা রোধ করব। আজকে আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনাটা শুধু বইয়ের মধ্যে তোমরা সীমাবদ্ধ রাখবে না, তোমরা নিজেদের জীবনে এবং পাশাপাশি এলাকাতেও বলবে, আর তাহলে কি হবে, এই সংরক্ষণটা তো হবেই, আর এই সংরক্ষণ যদি না হয় তাহলে আমাদের মানুষ জাতিটাই একদিন আর থাকবে না, কারণ সবাইকে নিবেই তো এই পরিবেশ। এবার আমরা দেখি যেহেতু এটা মাধ্যমিকের সিলেবাসে আছে কি কি প্রশ্ন পড়তে পারে। এক নম্বর প্রশ্ন পড়তে পারে যে জীব বৈচিত্র কাকে বলে?
1: হ্যাঁ,
0: আচ্ছা, জীব বৈচিত্র কাকে বলে বলো দেখি।
1: স্যার, পৃথিবীতে পুরো যত জিনিস আছে সবকে নিয়েই বলা যেতে পারে জীব বৈচিত্র।
0: হ্যাঁ, তাদেরকে
2: প্রাণী ও উদ্ভিদ সমষ্টিকে একসাথে জীব বৈচিত্র।
0: তার সঙ্গে আরেকটু যোগ করতে হবে যে আণুবীক্ষণ যে জীব আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদেরকেও এর মধ্যে সংরক্ষণ করতে হবে।
2: হ্যাঁ,
0: আচ্ছা, জীব বৈচিত্র কেন আমরা করব, সংরক্ষণ গুরুত্বটা কি, কি গুরুত্ব, একটা গুরুত্ব তুমি বলো সুরজ।
1: একটা গুরুত্ব স্যার পরিবেশকে রক্ষা করা যেতে পারে।
0: আচ্ছা আচ্ছা, আর তুমি?
2: অবলুপ্তির হাত থেকে রক্ষা পেতে পারে।
0: আচ্ছা, আর আমরা খাদ্য পাবো, আর ঔষধ পাবো, বাসস্থান পাবো, তাহলে এগুলো ই করা আছে। আবার বলবে অবলুপ্তির কারণ, এগুলো কেন জৈব বৈচিত্র অবলুপ্ত হয়েছে, সেরকমও প্রশ্ন পড়তে পারে। যদি দু নম্বর থাকে দুটো পয়েন্ট বলতে হবে। আচ্ছা, একটা পয়েন্ট বলো দেখি যেটা নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে। আচ্ছা, তোমাদের আমি একটু ধরিয়ে দিচ্ছি, এই যে লোক সংখ্যা জনবিস্ফোরণ হচ্ছে, তার ফলে কি হচ্ছে,
2: বিভিন্ন গাছ কাটা হচ্ছে, বিভিন্ন গাছ কাটার ফলে পরিবেশে তাপমাত্রা বাড়ছে।
0: হ্যাঁ, ওই যে এরিয়াটা যে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে,
1: প্রচুর পরিমাণে জনসংখ্যা বাড়ার জন্য
2: জনসংখ্যা বাড়িয়ে
1: বাড়ি ঘর তৈরি করা হচ্ছে।
0: আর একটা পয়েন্ট আর কি, বিশ্ব উষ্ণায়ন, অত্যধিক তাপের জন্য বরফ গলে যাচ্ছে, জলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এরপর নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখো আমাদের সুন্দরবন এলাকা কত সমস্যা হচ্ছে বলতো, এই জীব বৈচিত্র নষ্টের জন্য। ওখানে কত গাছ ছিল কিন্তু সেই গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, ওই একই রকম ভাবে নষ্ট হচ্ছে, জনসংখ্যার চাপ আর বিশ্ব উষ্ণায়ন,
1: হ্যাঁ,
0: এগুলো
1: জলতল বৃদ্ধি
0: হচ্ছে, আর ওখানে নুনের

0: পরিমাণ বেড়ে যাচ্ছে। এই নুনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে অনেক জীব অবলুপ্ত হয়ে যাচ্ছে। ওখানে মিষ্টি জলের কিছু প্রাণী উদ্ভিদ আছে, সবাই যে ইয়ে আছে সেই নোনা জলের নয়, তারাও কিন্তু অবলুপ্তির পথ ধরছে। আর তাহলে আমরা যেকোনো ভাবেই আমরা এই যে জীব বৈচিত্র্যকে আমাদের রক্ষা করতেই হবে, কারণ না হলে আমাদের যে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র যে প্রতিটা জীবের সঙ্গে জীবের একটা যে যোগ আছে সেই যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর সেইটা বিচ্ছিন্ন হওয়া মানে আমাদের যে বেঁচে থাকার যে পরিবেশ সেই পরিবেশটাই নষ্ট হবে। তাই আমরা এই সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেব এবং এইটার জন্য আমরা বিভিন্ন মাধ্যমকেও কাজে লাগাব। তোমাদের স্কুলে যে ওয়াল ম্যাগাজিন হয় আমাদের স্কুলে, সেখানেও তোমরা লিখতে পারো, আর আমরা বেতারেও যে ইয়ে হয় সেখানেও লিখতে পারি, আর সংবাদপত্রেও লেখা যেতে পারে। সুতরাং আমরা হচ্ছে জীব বৈচিত্র্যকে রক্ষা করব। আর প্রশ্ন পড়তে পারে যে সবচেয়ে কায় সংরক্ষণটা কেন গুরুত্বপূর্ণ?
1: কেন গুরুত্বপূর্ণ?
0: হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কেন, এখানে যে গাছের অংশ, গাছের রেণু আর প্রাণীর শুক্রাণু ডিমাণু বহুদিন সংরক্ষিত থাকতে পারবে, এইটার জন্য এটাকে গুরুত্ব দেওয়া হয়। আরো তোমরা পরবর্তীকালে হয়তো উচ্চ মাধ্যমিকে পড়বে যে ওই জীব বৈচিত্র্য কত প্রকার, একটা জিনগত বৈচিত্র্য আছে, একটু তোমরা জেনে নাও, কারণ যেখানে একটা মাত্র জিন, একটা মাত্র জীব, যেমন পায়রা পাখি সংখ্যা, ওদেরকে জিনগত বলে, বুঝেছ তো? আর প্রজাতিগত মানে অনেক অনেক প্রজাতি, তাদের যে বৈচিত্র্য, যেমন পায়রা পাখি, শালিক পাখি, ঘুঘু পাখি, এই সবগুলোই হচ্ছে প্রজাতিগত। হ্যাঁ, আবার কি আলফা হচ্ছে কি জীব বৈচিত্র্য, যেন খুব ছোট এলাকায় যে কত জীব আছে তাদের সংখ্যা, তাদের বৈচিত্র্য এগুলো আছে। আবার হচ্ছে গামা প্রজাতি মানে বৃহৎ এলাকা জুড়ে হচ্ছে এরকম প্রজাতি আছে,
2: ওটাকে গামা প্রজাতি।
0: হ্যাঁ, আচ্ছা তোমরা অষ্টম শ্রেণীতে তো পড়েছ ওই যে মেগা ডাইভার্সিটি।
1: হ্যাঁ,
0: মেগা ডাইভার্সিটি মানে যেখানে জীব বৈচিত্র্য পরিমাণ প্রচুর, সারা দেশে পৃথিবীতে এরকম অনেকগুলো দেশ আছে, তার মধ্যে আমাদের দেশ ভারতবর্ষও আছে, সেখানে অনেক প্রজাতি আছে। তাই এটা আমাদের খুব গর্বের বিষয়, এই মেগা ডাইভার্সিটি কে আমাদেরকে রক্ষা করতে হবে।
2: তাহলে ভারত একটা মেগা ডাইভার্সিটি
0: দেশ, হ্যাঁ, অন্যান্য দেশের সঙ্গে, কারণ এখানে প্রচুর প্রজাতি আছে, সেই প্রজাতিকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর একটা দেখবে এই যে অনেকেই বলে যে ওইসব সংরক্ষণ করে কি লাভ আছে, যে সংরক্ষণ করলে আমাদের কি হবে, পর্যটন শিল্প গড়ে উঠবে। তোমার দেখো না, মানুষ আনন্দের জন্য অরণ্যে যায়,
2: সমুদ্র সৈকত,
0: আবার প্রাণী দেখা, বনভূমি প্রাণী দেখা যায়, আনন্দ, নির্মল আনন্দ পায়, সেখানে বহু দেশি বিদেশি পর্যটক আসবে, তাহলে আমাদের অর্থনৈতিক বুনিয়াদও ঠিক থাকবে। তাই জীব বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে আমাদের অর্থনৈতিক বুনিয়াদও শক্তিশালী হবে, এই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকেই ভাবে যে আমার এলাকার এরকম বন রেখে কাজ কি আছে, কিন্তু বনটা আমাদের খুব জরুরি, কারণ বন থেকে আমরা ওই
2: অক্সিজেন
0: পাবো। তোমরা দেখবে আমাদের স্কুলের কাছে, হয়তো তোমরা দেখোনি, তোমার দাদু ওরা দেখেছেন, আগে প্রচুর গাছ ছিল, কিন্তু সেই গাছটি এখন আছে, তার মানে কি ওই যে জীব বৈচিত্র্য কতখানি বিঘ্নিত হয়েছে বুঝতে পেরেছ তো? তার ফলে হচ্ছে কি আমাদের এই জীব বৈচিত্র্যের যে সংখ্যাটা দিনে দিনে কমে যাচ্ছে। আচ্ছা, আগে চড়ুই পাখি আমরা কত দেখতাম, কিন্তু এখন আমরা সেই চড়ুই পাখি দেখতে পাচ্ছি না, শালিক পাখিও গ্রাম বাংলাতেও দেখা যাচ্ছে না, খুব কমে যাচ্ছে। তার মানে এটাও হচ্ছে জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার একটা কারণ। হ্যাঁ, কারণ কি আমরা হচ্ছে ওই যেগুলো করতে বারণ করা আছে, দূষণ রোধ করতে হবে, তাই না? আর বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হবে, সেগুলো আমরা একলা একলা দ্বারা হবে না তো।

0: সবাইকে মিলেই করতে হবে। যেমন কি আমরা এসি ফ্রিজ কম ব্যবহার করব, আর ছোটখাটো যে রাস্তা সেগুলো আমরা সাইকেলে যেতে পারি বা হেঁটেও যেতে পারি, আমরা বাইক বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি, উদাহরণ দেখি
1: কয়লা পেট্রোলিয়াম,
0: হ্যাঁ এগুলো না ব্যবহার করে আমরা এমনি ই করতে পারি, তাহলেও তো আমাদের বিশ্ব উষ্ণায়ন রোধ হবে, সেই সঙ্গে আমাদের জীব বৈচিত্র্য রোধ হবে। তাহলে আমরা এই বিষয়টাও নজর দিব, তাহলে আমাদের এই যে মানে এই যে পড়াটা সার্থক হবে। যদিও তোমাদের এখন প্রথমই হবে সামগ্রিক পরীক্ষা, সেখানে এটা নেই, তবুও তোমরা এটা কেন পড়ে রাখবে, তোমাদের জীবনে কাজে লাগবে এবং পরবর্তীতে মাধ্যমিকের সময় কাজে লাগবে। আর এবছরের মাধ্যমিক যেহেতু সংকুচিত সিলেবাসে হয়েছে তাই এটা নেই, কিন্তু পরবর্তীকালে নিশ্চয়ই এটা হবে আর কি, পরীক্ষা হবে, আর আমাদের এটা জানতেও হবে আর কি, জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য সম্পর্কে তুমি একটু বলো দেখি, জীব বৈচিত্র্য আমাদের খুব দরকার, কেন দরকার? আমাদের ওই যে অন্ন বস্ত্র বাসস্থান ওটা লাগবে, ওষুধের জন্য লাগবে, আর এগুলো না হলে আমরা হচ্ছে কি ওগুলো পাবো না, আর আমাদের বাস্তুতন্ত্র তো বিঘ্নিত হবে, আর ওষুধ দিয়ে সেটাও পাবো না। আগে গ্রামে কত তুলসী গাছ আর হচ্ছে সর্পগন্ধা কালমেঘ, সেগুলো এখন আর নেই, কারণ কি ব্যাপকভাবে ওই চাষবাস হচ্ছে,
1: কীটনাশক
0: হচ্ছে, আর গৃহ নির্মাণ হচ্ছে, এই জন্য এগুলো কাজে লাগছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর অনেক মানুষেরই ধারণাই নেই যে জীব বৈচিত্র্য এতটা গুরুত্বপূর্ণ। আমাদের আগে জনগণকে এটা বোঝাতে হবে যে জীব বৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ। অরণ্যসতা আমি তোমাদের গাছ দিই স্কুল থেকে আমরা দেওয়া হয়, সেই গাছগুলো লাগাও, সেগুলোকে গুরুত্ব সহকারে লাগাবে। তোমরা ভাবছো পরীক্ষা পড়াটাই গুরুত্ব, এটা গুরুত্ব নয়, এটা অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তাহলেই তো তোমাদের দেখে অন্যরাও তো শিখবে। ছাত্রদের দেখে যারা হচ্ছে শিক্ষা কম, যারা পিছিয়ে পড়া, তারা শিখবে কি করে?
1: স্যার আমাদের দেখে মানে,
0: হ্যাঁ তোমাদের দেখে, আর এইটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, আর আমাদের শপথ নিতে হবে জীব বৈচিত্র্যকে আমরা রক্ষা করব।
1: তাহলে স্যার আমাদেরকে কীটনাশক কম ব্যবহার করতে হবে, জৈব সার
2: সিএফসি গ্যাস কম ব্যবহার,
0: হ্যাঁ এটা চাষীদেরকেও মানে সাধারণ লোককেও বোঝাতে হবে। শুধু তোমরা পরীক্ষা লিখে দিলে নাম্বার পেয়ে গেলে সেটা ব্যাপার নয়, এই জীব বৈচিত্র্যকে আমাদের বাঁচাতে হবে। হ্যাঁ আমরা এই বিপুলা পৃথিবী খুব কমই আমরা জানি না, কত জায়গা তোমার ছবি দেখো বিভিন্নতে আর বইয়ে পড়েছ, সেগুলো জীব বৈচিত্র্যের মধ্যে অন্যতম। হ্যাঁ সেগুলো তোমরা যেতে পারছো না, এই করোনা পরিস্থিতিতে আমরা তো তেমন কোথাও যেতে পারছি না, কিন্তু স্বাভাবিক হলে তোমার আশেপাশে যে জীব বৈচিত্র্য যে স্থানগুলো যাবে, তাহলে তোমাদের জ্ঞান সমৃদ্ধ হবে এবং তোমরাও আনন্দিত হবে, জীবনে যে একটা অবসন্নতা সেটাও দূর হবে। এই প্রকৃতির কাছে জীব বৈচিত্র্যের কাছে আমরা অনেক কিছুই আনন্দ পেতে পারি, যেটা আমাদের ভবিষ্যৎ চলার পথকে সুন্দর করবে। আর আমরা শুধু ওই পড়লাম বা গাছ লাগালাম না, সময় নেই এরকম আমরা অবশ্যই কখনোই বলবো না। তাহলে কি হবে, আমরা যে এত কষ্ট করে জানলাম যে এত পৃথিবীর ক্ষতি হচ্ছে, আমাদের মানুষের জীবন আর থাকবে না, মনুষ্য সভ্যতাই ধ্বংস হবে, সেটাকে আমরা অবশ্যই গুরুত্ব দেব, তাহলেই আমাদের এই পড়া সার্থক হবে।
1: তার মানে আমাদের উচিত যে আমরা নিজেরাও গাছ লাগাবো, আর মানে পাড়া প্রতিবেশী সকলকে বলবো যে তারাও
0: গাছ, শুধু গাছ না, গাছের সঙ্গে অন্যান্য প্রাণীদের করবে, অনেকে দেখবে খেলা ছলে তোমরা, আমি তো সেদিন খেলা গ্রাউন্ডে দেখছিলাম ওই ব্যাংকে ঝিল মাছে, কিন্তু ব্যাংক কতটা উপকারী, সে পোকা খায়, উদ্ভিদের পোকা খেয়ে নেয় ক্ষতিকর পোকাকে, আবার ব্যাংক আবার সাপের খাদ্য। হ্যাঁ একবার 1970 সালে তোমরা তখন হওনি, তখন আমাদের দেশের ওই ব্যাংকে ধরে বিদেশে চালান দেওয়া হতো, সব রাত্রিতে ব্যাংক ধরে বস্তা করে পাঠিয়ে দিত, কারণ বিদেশে ওইটাকে তারা অন্যান্য কাজে লাগায়, আর আমাদের সাধারণ লোক তারা ভাবছে এটা খুব পয়সা পাচ্ছি তারা দিয়ে দিচ্ছে, কিন্তু সমস্যাটা হলো কি ব্যাংক যে পোকা খেত, ক্ষতিকর পোকা ফসলের খেত, সেটা আর হচ্ছে না, আর সাপের খাদ্য হচ্ছে ব্যাংক, সেটা হলো না, সাপ আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, অন্যান্য জায়গায় চলে যাচ্ছে।

0: মাঘ মাসে যখন ধানের সময়।
1: স্যার আগে আসতো দেখেছি ছোটবেলায়, এবারে এখন আর দেখতে পাইনি।
0: না আমাদের এলাকা যেটা সেটা এমনি ঘুরতে আসাটা ওরানো, ওখানে হচ্ছে তারা খাবারের জন্য আসে এবং অনেক লোককে মেরে দেয়। সবাই আমাদেরকে বলে যারা আমরা পরিবেশ নিয়ে কাজ করি যে আপনাদের কাজ নেই হাতিকে ই করছেন। হাতি একটা মানুষকে মেরে দিল, কিন্তু হাতি কখন মানুষকে মারছে? খাবার না পেতে তাদের হচ্ছে মানে ওইখানে যে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, তাদের যে খাদ্য সেগুলো নষ্ট হওয়ার জন্যই সে লোকালে আসছে,
1: সে জনবসতি এলাকাকে এসে ফসল নষ্ট করছে,
0: ফসল নষ্ট খাচ্ছে। তাহলে কি দায়ী আমরা?
2: হ্যাঁ,
0: আমাদেরকে ওই যে জীব বৈচিত্র্য।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠ, পাঠদান করলেন গোবিন্দনগর মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডক্টর তপন কুমার দলুই। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। একটু পরেই শুনবেন কথায় সুরে।
4: কাগজ কলম নয়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

নমস্কার, আকাশবাণীর সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি আজকের কথায় সুরে, আমি দেবলীনা। আগামী একটি ঘণ্টা আপনাদের সঙ্গেই থাকব। আজকের দিনটি ভারতীয় সঙ্গীত জগতের জন্য এক বিশেষ দিন। আজ জন্মদিন সেই কিংবদন্তী শিল্পীর, যার কণ্ঠের জাদু প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয় ছুঁয়ে চলেছে, কিশোর কুমার। তিনি শুধু একজন গায়কই ছিলেন না, ছিলেন অভিনেতা, সুরকার, গীতিকার, প্রযোজক, পরিচালক, এক কথায় বহুমুখী প্রতিভার অধিকারী। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন কোটি কোটি মানুষের হৃদয় শিল্পী। আনন্দ, প্রেম, অভিমান, বিষাদ, জীবনের প্রতিটি অনুভূতিকে তিনি নিজের কণ্ঠে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে তার গান আজও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রিয়। আজকের কথায় সুরে জুড়ে থাকছে কিশোর কুমারের জীবনের নানা জানা অজানা গল্প, তার শিল্পী জীবনের কিছু স্মৃতি, আর অবশ্যই তাঁর কণ্ঠে একের পর এক কালজয়ী সেই গান। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুরেলা শ্রদ্ধাঞ্জলি। প্রথমেই আপনাদের শোনাব কিশোর কুমারের কণ্ঠে

প্রথমের গানটি শুনলেন প্রতিশোধ ছবি থেকে, আর এই গানটি অনুসন্ধান ছবির। এই দুটো গানের জন্য অনুরোধ করেছিলেন আমাদের কিছু কথায় কিছু গানের এই অনুষ্ঠানে দুজন শ্রোতা বন্ধুরা, আর তাদের অনুরোধের এই গান দুটি আমি কথা দিয়েছিলাম আজ কথায় সুরে অনুষ্ঠানে শোনাব। আজ আমরা কিশোর কুমারের গান নিয়েই থাকছি। পরের গানটি রাজকুমারী ছবি থেকে, কথা গৌরী প্রসন্ন মজুমদারের এবং সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

0: একজন শিল্পীর পরিচয় কি শুধুই তাঁর গাওয়া গানের মধ্যে সীমাবদ্ধ? কিশোর কুমারের ক্ষেত্রে উত্তরটা নিঃসন্দেহে না। তিনি ছিলেন এক আশ্চর্য প্রতিভা, গায়ক, অভিনেতা, সুরকার, গীতিকার, প্রযোজক, পরিচালক, সব ভূমিকাতেই তিনি নিজের স্বতন্ত্র ছাপ রেখে গেছেন। 1929 সালের 4 আগস্ট অর্থাৎ আজকের দিনে মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর আসল নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায়, বড় ভাই বিখ্যাত অভিনেতা অশোক কুমার। সেই সূত্রেই চলচ্চিত্র জগতের সঙ্গে তার পরিচয় হলেও নিজের জায়গা তিনি তৈরি করেছিলেন সম্পূর্ণ নিজের প্রতিভায়। শুরুতে তিনি নায়ক হিসেবে অভিনয় করলেও ধীরে ধীরে তাঁর কণ্ঠই হয়ে ওঠে তার সবচেয়ে বড় পরিচয়। বিশেষ কোনো গুরু ছাড়াই নিজের চেষ্টায় গান শেখেন। কে এল সাইগেলকে অনুসরণ করে শুরু হলেও পরে তিনি গড়ে তোলেন সম্পূর্ণ নিজস্ব এক গায়কী। তার কণ্ঠের স্বতঃস্ফূর্ততা, আবেগ আর অনন্য ইয়োডেলিং তাকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। হিন্দি হোক বা বাংলা, প্রেম, আনন্দ, দুঃখ, হাসি কিংবা গভীর বিষাদ, প্রতিটি অনুভূতির জন্য যেন তার কণ্ঠে ছিল আলাদা আলাদা রং। তাই আজও তার গান শুনলে মনে হয় এই গান যেন আমাদেরই জীবনের কথা বলছে। কিশোর কুমারের জীবনের আরেকটি বিশেষ দিক ছিল তার সহজ সরল অথচ ভীষণ রসিক স্বভাব। ক্যামেরার সামনে যেমন প্রাণবন্ত ছিলেন তিনি, বাস্তব জীবনেও তেমনই ছিলেন হাসিখুশি, খামখেয়ালি আর স্বাধীনচেতা। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু শিল্পীর প্রকৃত পরিচয় তার সৃষ্টিতেই। তাই সময় যতই এগিয়ে যাক, কিশোর কুমারের গান ততই নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে, তার কণ্ঠের জাদু কখনো কিন্তু পুরনো হবে না। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য লুকোচুরি ছবির এই গানটি।
1: সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

আজকের দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, ভারতীয় সঙ্গীত প্রেমীদের কাছে এটি এক আবেগের দিন। কারণ আজ জন্মদিন সেই শিল্পীর, যিনি তার সুরে কণ্ঠে আর অসংখ্য কালজয়ী গানে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। এমন একটি দিন তো সত্যিই মনের খাতায় লিখে রাখার মতো, আর সেই ভাবনাকেই যেন আরও সুন্দর করে তুলে ধরে কিশোর কুমারের কণ্ঠে এই গান। আজ তার জন্মদিনে এই গান হোক আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার নিবেদন। শুনুন এই গানটি।

0: কিছু কিছু দিন শুধু তারিখ হয়ে কিন্তু থাকে না, হয়ে ওঠে স্মৃতির অংশ। কিশোর কুমারের জন্মদিনও তেমনই একটি দিন, তাই আজকের এই দিনটাকে আমরা সত্যি মনের খাতায় লিখে রাখতে চাই। সেই অনুভূতি নিয়েই শুনলেন তারই কণ্ঠে এই কালজয়ী গানটি। অন্তরালে ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং বাপি লাহিড়ির সুরে। কথায় সুরে অনুষ্ঠানে এতক্ষণ বাংলা ছায়াছবির গান শুনলেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে। আমরা আরও গান নিয়ে ফিরছি বিজ্ঞাপন বিরতির পর।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রোঁ সে কিজিয়ে আপনে উৎপাদোঁ অর সেবাওঁ কা প্রচার বিজ্ঞাপনোঁ কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর ব্যাঠে ব্যাঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনোঁ কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 870-001-4242।
2: নম্বর এক বার ফির নোট করে 870-001-4242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ

0: আয়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: ফিরে এলাম কথায় সুরে অনুষ্ঠানে।

সোনুনি কামে বঙ্গাল কাইয়াগনিগের কণ্ঠে শুনলেন এই গানটি। এবারে গানটি শুনবেন মুকদ্দর কি সিকান্দার ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

অনুষ্ঠানের আমরা কিন্তু প্রায় শেষে পৌঁছে গিয়েছি। এবারে গানটি শোনাব চলতি কে নাম গাড়ি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: হিন্দি দুই ভাষাতেই তার কণ্ঠের কিছু কালজয়ী গান। আর তার মধ্য দিয়েই আমরা জানলাম তার জীবন ও সঙ্গীত যাত্রার কিছু কথা। কিশোর কুমার শুধু একজন গায়ক নন, তিনি এক অনুভূতির নাম। তার গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হাসি, কান্না, প্রেম, স্বপ্ন আর জীবনের সঙ্গী হয়ে রয়েছে। তাই সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু তার গানের আবেদন কখনো ফুরিয়ে যায় না। আজকের এই সুরেলা সফরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, গানকে ভালোবাসুন আর আকাশবাণীর সঙ্গে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবলীনা। আজ এখানেই বিদায় নিচ্ছি কথা সুরে অনুষ্ঠান থেকে। আবারও অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।
1: বড় বৌমা, এটা তোমার জন্য।
2: এত তারা কিসে ছিল মা?
1: আরে, আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
3: কিন্তু ঠাম্মি, হ্যাঁ, তোমার কোনটা?
4: সব কিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
1: ও সব কি বলছো? যা,
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আজকের মহিলা মজলিশের অনুষ্ঠান।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। শ্রোতা বন্ধুরা, বাঙালির তো পায়ের তলায় সর্ষে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একবার লিখেছিলেন, ইচ্ছা সম্যক ভ্রমণে গমনে, কিন্তু পাথেও নাস্তি, পায়ের শিকলি মন উড়ু উড়ু, একই দৈবের শাস্তি। কিন্তু না, দুর্বিদেশে নাই বা গেলাম, পাথেও নাই বা থাকল। বাঙালি তো বরাবরের রূপান্বেষী, বাঙালি খুঁজে বেড়ায় সৌন্দর্য, না বলা কথা, জঙ্গলের একাকী রাস্তায় নিজেকে খুঁজে নেওয়া, গভীর রাতে একলা ট্রেনের জানলায় বসে বাইরে অন্ধকারে নিজেকে খুঁজে নিতে নিতে আর চোখে দেখে নেওয়া প্রিয় বন্ধুটি নিশ্চিন্তে ঘুমোচ্ছে কিনা। আর তাই তো সে সমস্ত ঋতুতে বিশ্ব চরাচর জুড়ে ছড়িয়ে থাকা জীবনবৃত্তকে একটা বিন্দুতে এনে জড়ো করে, ভ্রমণের সপ্তপদীকে উদার মুক্তি দিয়ে বাঁধে, ঠিক যেন রবি ঠাকুরের চিঠিপত্র। গগনে গরজে মেঘ, ঘন বরষা, রবি ঠাকুর তো আমাদের জীবনসঙ্গী, তাই না? তাই এই ঘন বরষায় বাঙালি ঘরে চুপচাপ বসে থাকে কি করে? এ জগতে নিয়মমাফিক রোদ ওঠে, মেঘ আসে ভারী হয়ে, হালকা ভারী বর্ষণের চরাচর সিক্ত হয়, হলদে ঘাসে সবুজ প্রাণ আবার নড়ে চড়ে ওঠে, আর বাঙালি রওনা হয় সেই অন্বেষণে, সুন্দরী ডুয়ার্সকে খুঁজে নিতে। চলুন না, আজ আমাদের মহিলা মজলিশের এই পর্বে আমরাও খুঁজে ফিরি সুন্দরী ডুয়ার্সকে। তাই আজ আমাদের অনুষ্ঠানের শীর্ষক চলো যাই বর্ষায় সুন্দরী ডুয়ার্স। হালকা বৃষ্টি, অঝোর বৃষ্টি, বিভিন্ন ধরনের সবুজ, মহিরুহ, চারা গাছ, একাকি রাস্তায় নিজ ভূমে পরিক্রমারত বন্য প্রাণ, সব কিছু দিয়ে সাজানো আমাদের এই সুন্দরী ডুয়ার্স। আমরা এই অচেনা অজানা ডুয়ার্সকে আমাদের মতো করে চলুন না খুঁজে নিই।

0: ভালোবাসি, জড়িয়ে ধরি ওকে। আর এই অন্বেষণ শুরু আজ যার হাত ধরে, তিনি সংরক্ষণ কর্মী ও ভ্রমণ বিশেষজ্ঞ তন্নিষ্ঠা রক্ষিত। তাকে জানাই আমাদের আসরের তরফ থেকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার, আমার নাম তন্নিষ্ঠা রক্ষিত। আমি অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের রুরাল কোঅর্ডিনেটর, প্লাস আমি HSTDN এর মেম্বার। আজকে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে চলো যাই বর্ষায় সুন্দরী ডুয়ার্স। তো এই ডুয়ার্স, এই নামটা কেন? অনেক পুরনো একটা গল্প আছে, ডুয়ার্স হচ্ছে 18টা দুয়ারের থেকে ডুয়ার্স নামটা এসছে। এবার এই 18টা দুয়ার কোথায় কোথায় আছে আর এই জায়গাটা কতটুকু? ডুয়ার্স কি একটা খুব ছোট্ট জায়গা না অনেক বড় জায়গা? আর ডুয়ার্স কি একদিন থাকার মতো জায়গা না অনেকদিন থাকার মতো জায়গা সেটা? তো ডুয়ার্স হচ্ছে 300 কিলোমিটার লম্বা এবং 30 কিলোমিটার এর ব্রেথ, তার মানে এটা একটা বিশাল বড় জায়গা। এবং ডুয়ার্সটা হচ্ছে তিস্তা থেকে তেজপুর অবধি।
0: আচ্ছা,
1: আর তার মাঝখানে আমাদের আছে এই 18টা দুয়ার যেটা ভুটানে গিয়ে শেষ হচ্ছে।
0: আচ্ছা,
1: তো তিস্তা টু মানুষের বেকি নদী অবধি 11টা দুয়ার আছে, আর মানুষের বেকি নদী থেকে জিয়াবারালি অবধি 7টা দুয়ার আছে।
0: তার মানে পশ্চিমবঙ্গ এবং আসাম দুটো রাজ্যকে কভার করে হচ্ছে আমাদের ডুয়ার্স, তাই তো? আচ্ছা,
1: এবার এই ডুয়ার্সটা কি করে আলাদা হলো, মানে আমাদের দিকে কিভাবে এলো, সেটা হচ্ছে ডুয়ার্স ওয়ার 1835 এবং 1865-এ ভুটান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়।
0: আচ্ছা,
1: সেই যুদ্ধতে একটা সেটেলমেন্টে 1865-এ আমাদের এই ডুয়ার্সটা মানে জন্ম আর কি।
0: আচ্ছা,
1: যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 11টা দুয়ার পড়েছে, এর থেকেই এই নামটা হয়েছে ডুয়ার্স।
0: আচ্ছা, তা পশ্চিমবঙ্গে এই ডুয়ার্সটা কত দূর অবধি বিস্তৃত, মানে কোন জায়গাটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ডুয়ার্স?
1: পশ্চিমবঙ্গের ডুয়ার্স হচ্ছে তিস্তা নদী, যেটা আমাদের গাজলডোবা আমরা ধরতে পারি।
0: আচ্ছা,
1: সেখান থেকে শুরু হচ্ছে আপ টু আমাদের মানুষের বেকি নদী অবধি আছে, মানে মানুষটা জাস্ট স্টার্ট হওয়ার আগে যে নদীর ওই পাড়টা মানুষ, এই পাড়টা হচ্ছে আমাদের বক্সার ফরেস্ট।
0: আচ্ছা,
1: সেখান অবধি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডুয়ার্স।
0: আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন তো, ডুয়ার্স মানে একটা বিস্তৃত অঞ্চল, এবং এখানে কত যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর বর্ষায় এই সৌন্দর্য, এ তো মুখে কিছু বলা যায় না, এতটাই সুন্দর। চুপচাপ বসে যদি বর্ষার সৌন্দর্য উপভোগ করতে কেউ চায়, তবে আমার মনে হয় যে ডুয়ার্স একটা আদর্শ স্থান, কি বলুন তনিষ্ঠা দি?
1: একদম।
0: তাহলে এই কথার সূত্র ধরেই আমরা চলে যাই যে কিভাবে আমার শ্রোতা বন্ধুরা বর্ষায় ডুয়ার্সকে উপভোগ করবেন, কোন কোন জায়গায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন।
1: ডুয়ার্সটা তিনটে ভাগে আমরা ভাগ করি।
0: আচ্ছা,
1: একটা হচ্ছে ওয়েস্টার্ন ডুয়ার্স, যেটা আমাদের তিস্তা থেকে ডায়না অবধি যাচ্ছে। আমি নদী হিসাবে ভাগ করছি, কারণ বর্ষায় মানে ডুয়ার্সটা শুধু যে আমরা বন্য প্রাণী দিয়ে ডুয়ার্সটাকে ইয়ে করবো সেটা নয়, বর্ষায় একটা ভীষণ সুন্দর সৌন্দর্য নদীর ডুয়ার্স। যেমন খরস্রোতা নদী, হ্যাঁ, যেমন শান্ত নদীটা মানে একদম জলে ভরে যায় সেরকম। তা আমি ডুয়ার্সটাকে ভাগ করছি তিনটে ভাগে, সেটা নদীর থেকে নদীতে, তাহলে আমাদের অনেক সুবিধে হবে। যেরকম তিস্তা টু ডায়না, এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ডুয়ার্স। সেন্ট্রাল ডুয়ার্স হচ্ছে ডায়না টু মানস বেকি, যেটা লাস্ট বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল, এবং বেকি থেকে জিয়াবারেলি, যেটা হচ্ছে আমাদের ইস্টার্ন ডুয়ার্স, যেটা আমাদের আসাম রিজনে পড়েছে। ঠিক আছে, এবার যেটা মেইন হচ্ছে সেটা হচ্ছে মানে ফরেস্টে, শুধু যে মানে ফরেস্ট ট্যুরিজম তা কিন্তু নয়, এখানে রিভার আছে, টি আছে, স্পিরিচুয়াল আছে, ওল্ড কিংডমস আছে।
0: আচ্ছা,
1: তো আমরা সাফারিটা বন্ধ মানে যে আমরা যদি মনে করি যে ডুয়ার্স তো বন্ধ, তাহলে সেটা আমরা অনেক ভুল ভাবব।
0: আচ্ছা শ্রোতা বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, তন্নিষ্ঠাদি যেটা বললেন সেটা আরেকটু জেনে নেবো ওনার কাছ থেকে বিশদে, যে সাফারিটা বন্ধ, এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন যে বন্ধ কতদিনের জন্য, কোথায় কোথায় বন্ধ এবং কেন বন্ধ?
1: সাফারিটা বন্ধ 3 মাসের জন্য বন্ধ থাকে, কারণ এই সময়টা হচ্ছে অ্যানিমালসদের হাইবারনেটিং টাইম।
0: আচ্ছা,
1: তো সেই সময় সাফারিটা বন্ধ রাখা হয়। আর বর্ষায় অনেক রকম পোকামাকড়, যেরকম আমরা জানি জোক, আমরা অনেকে ভয় পাই, বাট আমাদের ইকোসিস্টেমের জন্য সেটাও খুব প্রয়োজনীয় আমাদের কাছে।
0: আচ্ছা,
1: তো সেই

0: বাট জঙ্গলের যে ফ্রিঞ্জেসগুলো আছে সেগুলো কিন্তু খোলা থাকে, যেগুলো মেইন কোর মানে ন্যাশনাল পার্ক সেগুলো বন্ধ থাকে ফ্রম 15th of June টু 15th of September।
1: আচ্ছা, তাহলে আমরা আবার তনিষ্ঠাদের কাছে মূল বিষয়ে ফিরে যাই।
0: আচ্ছা, অ্যানিমাল সাফারিটা তো মাত্র একটা 1.5 থেকে 2 ঘন্টার অ্যাক্টিভিটি, তাহলে আমরা বর্ষায় ডুয়ার্স গিয়ে কি করব, কেনই বা যাবো ডুয়ার্সে? আমরা লকডাউনে প্রত্যেকে বাড়িতে বসেছিলাম এবং আমাদের ছোট ছোট বাচ্চাগুলোও বাড়িতে বসেছিল, তাতে কি হয়েছে, বাচ্চাদের একটা কিন্তু ভীষণ রকমভাবে অ্যাডিকশন হয়ে গেছে যে আমরা মোবাইল না হলে টিভি, এটার একটা। কিন্তু আমরা যদি এই যে তাদের এখন সামার ভ্যাকেশন চলছে তাদেরকে একটু নিয়ে যাই, তাহলে তারা বিভিন্ন রকম, যেটা আমাদের শহরাঞ্চলে সম্ভব নয়, জোনাকি পোকা, বৃষ্টির যে আওয়াজ,
1: একদম
0: বিভিন্ন ধরনের পাখি, আমরা বিভিন্ন রকমের খাবার, আমাদের মানে রেস্টুরেন্টের খাবারটা বাদ দিয়ে বিভিন্ন রকম লোকাল ট্রাইবাল খাবার, তারাও তাহলে একটু ভিন্ন রকম স্বাদ পাবে খাবারে। তো এইভাবে যদি বড়দের গাইডেন্স নিয়ে সেই দিন খুব বৃষ্টি না হয়ে থাকে, তাহলে সেই বাচ্চাগুলো নদীতে বা পুকুরে একটু ফিশিং করা, তারাও জানবে যে কি করে মাছটা ধরা যায়। তো এইভাবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা বাচ্চাদেরকে নিয়ে করতে পারি।
1: হ্যাঁ, একদম। আর সবচেয়ে বড় কথা, যেটা আমি শুরুতেই বলেছিলাম অনুষ্ঠানটার, যে বর্ষা ডুয়ার্সে এতই সুন্দর এবং নিজেকে খুঁজে পেতে আমার মনে হয় কোনো একটা চুপচাপ ছোট্ট জায়গায় বসে বর্ষার সৌন্দর্য উপভোগ করার মতো এর থেকে ভালো উপায় বোধ হয় আর কিছু হতে পারে না। দৈনন্দিন জীবনের এত ক্লান্তিকর জীবন থেকে মুক্তি পেতে বর্ষার ডুয়ার্স বোধ হয় আমাদের হাতছানি দিয়ে ডাকে, তাই না?
0: একদম। এই সময় আমাদের মানে ফরেস্টের সাথে সাথে এখন বিভিন্ন জায়গায় আমাদের টি গার্ডেন্স, অনেক পুরনো সেই ব্রিটিশ পিরিয়ডের টি গার্ডেন যেটা আমাদের ডুয়ার্সে আছে, এবং এই সময় ভীষণ সুন্দর আমাদের চা বাগানটাও হয়ে থাকে। অন্য সময় গেলে যেটা হয়, আমরা একটা লং ভীষণ অনেক দূর অব্দি চা বাগানটা দেখতে পাই, কিন্তু বর্ষার সময় বৃষ্টির জন্য কি হয়, একটা সার্টেন রেঞ্জের পর আমরা দেখতে পারি না, যে সেটা একটা ভীষণ সুন্দর দৃশ্য।
1: আচ্ছা,
0: আমরা যদি পাহাড়ি কোনো অঞ্চলের কাছাকাছি যাই, বিকজ এখানে অনেক স্মল হিলস আছে, ডুয়ার্সে শুধু প্লেনস তা তো নয়, ডুয়ার্সে অনেক ছোট ছোট হিলসও আছে। তো এই হিলসের মানে আমরা ওই মেঘটা যাচ্ছে, বৃষ্টিটা থেমে গেলে ওই মেঘটা যাচ্ছে, ওই চা বাগানটা ওরকম পরিষ্কার, কারণ অন্য সময় আমাদের কার্বন ফুটপ্রিন্ট বলুন, ধুলোবালি বলুন, এত গাড়ি চলছে যে চা গাছগুলোও নোংরা হয়ে থাকে। আর এই সময় অনেক ছোট ছোট পাতা, মানে বেস্ট টাইম হচ্ছে চা গাছের গ্রোথের জন্য হচ্ছে বর্ষা। বর্ষায় জঙ্গলের পাতাগুলো দেখতে অপরূপ সুন্দর লাগে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা পাতা ধোয়া থাকে বৃষ্টির জলে,
1: একদম
0: বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাতার সাইজ হয়। আর গরুমারা জঙ্গল এমন একটা জঙ্গল যেখানে একদম খুব ছোট্ট, মানে আমরা যেটা ফ্লোরা ফনা বলি, সেই থেকে শুরু করে অর্কিড থেকে শুরু করে আমাদের কাছে শাল, সেগুন, বিভিন্ন রকম সাইজের পাতা আমরা দেখতে পাই এখানে, যেটা আমরা অন্য জায়গায় গেলে সচরাচর দেখা যায় না।
1: এবং আমার মনে হয় বর্ষায় জঙ্গলে যে সবুজের যে বিভিন্ন শেড হয় সেগুলো আমরা বোধহয় উপভোগ করতে পারি, যে কত রকমের সবুজ হতে পারে।
0: একদম, গ্রিনের যে বিভিন্ন রকম শেড, সেই শেডটা মানে বর্ষা হচ্ছে সবচেয়ে সুন্দর টাইম মানে উপভোগ করার জন্য। আর ঠিক বর্ষার আগ দিয়ে আমাদের এখানে পুরো ডুয়ার্স জুড়ে এখন জারুল গাছ লাগানো আছে।
1: আচ্ছা,
0: এবার জারুল গাছের জন্য এখানটা হয় পুরো পার্পল হয়ে থাকে, তার সাথে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, চাপা, বিভিন্ন ধরনের, ইভেন যে সামান্য আমাদের জবা গাছ, সেই গাছগুলো এত সুন্দর হয়ে থাকে, তো ওর একটা আলাদাই সৌন্দর্য।
1: একদম। আর এত মানে আমরা ডুয়ার্সের তো এত সুন্দর সৌন্দর্যের কথা শুনলাম, এবার ডুয়ার্সের যা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার বন্য প্রাণ, এবার এইটা নিয়ে যদি আপনি আমার শ্রোতা বন্ধুদের কিছু বলেন।
0: এই বর্ষার সময় বেসিক্যালি জঙ্গল তো বন্ধ থাকে, তো সেই সময় হয় কি, হাতিরা বর্ষার জন্য মানে রাস্তার পাশে চলে আসে। এবার সেই জায়গায় সবাই নিশ্চয়ই খুব এক্সাইটেড, আমরা সবাই দেখতে পেলে ভীষণ রকমভাবে আমরা হাতি দেখতে পারি, হরিণ দেখতে পারি, বাইসন দেখতে পারি, কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে প্রত্যেককে, আমরা ওদের জায়গায় গেছি, তাই আমরা যেন সেই সমস্ত রকম সতর্কতা নিয়ে ওদেরকে কোনো রকমভাবে মানে ডিস্টার্ব না করি, এই সেলফি তুলতে যাচ্ছি,

0: সামনে চলে যাচ্ছি, এই জিনিসগুলো যেন আমরা না করি। যেরকম আমরা রাইনো দেখতে পারি, ম্যাক্সিমাম হাতি দেখতে পারি, একটা বিশাল মানে রেঞ্জ ধরে আমরা হাতি বিভিন্ন জায়গায় দেখতে পারি, বাইসন থাকে, সাম্বার থাকে, হরিণ থাকে, ঠিক আছে,
1: ময়ূর তো থাকে,
0: ময়ূর তো থাকে, ময়ূর, বানর, বিভিন্ন ধরনের পাখি,
1: পাখি,
0: প্যাঁচা থেকে শুরু করে, হর্নবিল থেকে শুরু করে, বার্বেট থেকে শুরু করে, এবং অনেক পাখি আছে যেগুলো মানে কালার কম্বিনেশন এত সুন্দর, হয়তো প্রত্যেকটা নাম আমি জানি না, বাট ভীষণ সুন্দর। আর বর্ষায় যারা ফটোগ্রাফি করে তাদের কাছে কিন্তু একটা ভীষণ বড় ক্রেজ হচ্ছে বর্ষা থেকে উইন্টার অবধি বার্ড ফটোগ্রাফি।
1: আচ্ছা,
0: এবং এটা করতে হলে আমাকে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে, তার কোনো রকম ভাবে মানে জরুরি নয়, সেটা আমি বাইরের থেকে ফ্রেঞ্চাইজার থেকেই আমি একটা অ্যাক্টিভিটি যেটা আমি করতে পারি, এবং এই অ্যাক্টিভিটিটা আমরা বাচ্চাদেরকেও করাতে পারি। তারা ফটো না তুললো, তারা বাইনাকুলার দিয়ে অ্যাটলিস্ট পাখিটা তো দেখলো, তাহলে তারাও কি করে মানে পাখিকে খেতে দেওয়া, পাখিকে সংরক্ষণ করা, সেগুলো তারাও জানবে। যেরকম আজকাল খুব চড়ুই পাখি কমে গেছে আমাদের এখানে, তো এইভাবে যদি আমাদের বাচ্চাদের মধ্যে পাখিকে ভালোবাসাটা ইয়ে হয়, তাহলে এরকম করে ধীরে ধীরে হয়তো সব কমে যাবে না, আমরা হয়তো আবার সেটাকে রিবিল্ড করতে পারবো।
1: একদম। আর এবার তাহলে একটু শুনে নি যে ডুয়ার্সের কোন কোন জায়গা বর্ষায় অপরূপ।
0: ডুয়ার্সের সমস্ত জায়গায় অপরূপ। ডুয়ার্সের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে হিলসে যেটা হয় ল্যান্ডস্লাইড,
1: আচ্ছা,
0: যেটা ডুয়ার্সে অনেক অনেক কম, কারণ এগুলো হচ্ছে স্মল হিলি এরিয়া ডুয়ার্সে। তো আমরা যেরকম একটা বলবো, এটা একটা খুব সুন্দর মানে, যেটা আমরা চাপড়ামারি দিয়ে, ডামডিম দিয়ে, গরুবাথান হয়ে, সাখাম ভিলেজ হয়ে আমরা যদি ঘুরে আসি, এটা একটা ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা।
1: আচ্ছা,
0: কিন্তু যখন আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট আমাদের চিপসের বটল, গ্লাস বটল বা প্লাস্টিক বটলস, চিপসের প্যাকেট, পানপরাগের প্যাকেটস, এগুলো আমরা জঙ্গলে ফেলে না দিয়ে আমরা যদি সেটা একটা প্রপারলি স্টোর করে নিয়ে এসে অ্যাটলিস্ট ডাস্টবিনে আমরা ফেলি। কারণ যারা বন্য প্রাণী তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা প্লাস্টিক নাকি, এবং এটা খেয়ে নিলে তাদের কাছে এটা অনেকখানি হার্মফুল। তা আমাদের সেই দিক থেকে অ্যাজ আ রেসপন্সিবল ট্যুরিস্ট আমাদের এইটুকু তো করাই উচিত। এবং এখন গভর্নমেন্ট থেকে বিভিন্ন জায়গায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে, যাতে যেখানে সেখানে না ফেলে দেয়। তো আমরা একটু সজাগ হলে জিনিসটা অনেক বেটার হয়।
1: তাহলে একটা তো রুট আমরা এটা আপনার কাছ থেকে শুনলাম, আর আর কিছু?
0: আরেকটা হচ্ছে যেরকম আমরা একটা টেম্পল সার্কিট করতে পারি। টেম্পল সার্কিট বলতে পেট কাটা মানে ময়নাগুড়ির নিয়ার বাই, যারা ধরুন গরুমারা, লাটাগুড়ি এতে আছে, যেরকম পেট কাটা কালীবাড়ি আছে, জটিলেশ্বর মন্দির আছে যেটা একটা গুপ্ত পিরিয়ডের মন্দির, তারপরে হচ্ছে আপনার জলপেশ আছে, ওদিকে আপনার কুচবিহারে গেলে পরে হচ্ছে বানেশ্বর মন্দির আছে, মদনমোহন মন্দির আছে, ওদিক থেকে আপনি যদি জয়ন্তীর দিকে চলে যান, ওখানটায় গেলে হচ্ছে শঙ্করদেব, আসামের একজন গুরুদেব, ওনার অন্তিম স্থান হচ্ছে ওখানে।
1: কুচবিহারের কাছে মধুপুরেও তো শঙ্করদেবের মন্দির।
0: হ্যাঁ, ওই মধুপুর, মধুপুর যেটা সেটা হচ্ছে ওই জয়ন্তী বক্সারের মাঝামাঝি পড়ছে ওটা।
1: তারপরে মহাকাল মন্দির,
0: মহাকাল মন্দির আছে, ছোট মহাকাল, বড় মহাকাল, আমাদের গরুমারাতে একটা মহাকাল মন্দির আছে। তারপর হচ্ছে এখানে একটা কিছু পুজো হয়, যেই পুজোগুলো অন্য জায়গায় হয় না, মানে বনদেবীর পুজো।
1: আচ্ছা,
0: তারপর হচ্ছে ভান্ডারী পুজো,
1: আচ্ছা,
0: যেগুলো এই জঙ্গলেই পুজোগুলো হয়।
1: আচ্ছা, তো টেম্পল সার্কিট এটা একটা করা যেতে পারে বর্ষাতেই, এটা কি মানে ভালোভাবে দেখা যাবে?
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: একদম দেখা যাবে। কুচবিহার হেরিটেজ সার্কিট আছে, গোসানিমারি হেরিটেজ সার্কিট আছে। তারপর আরেকটা জায়গা যেটা মানে ডুয়ার্স এমন একটা জায়গা যার সাথে মানে আমাদের এইদিকে ভুটান, এইদিকে বাংলাদেশ কানেক্টেড, তার মানে আমি ক্রস বর্ডার ট্যুরিজম যেটা আছে, যেরকম আমি যদি এদিকে 3 বিঘা করিডোর পাচ্ছি, আমি জামালদার আমদই পাচ্ছি, ওইদিকে জয়ী ব্রিজ পাচ্ছি, তারপর হচ্ছে এখানকার যেরকম হাতের কাজ, এইটা যদি আমি বলতে যাই, মানে আমরা তো জানি একটা প্রভাব আছে যে ইন্ডিয়াতে 100 কিলোমিটার দূরে দূরে বিভিন্ন রকম ফুড, স্টেট, খাবার, এভরিথিং ডিফারেন্ট, বাট ডুয়ার্সে হচ্ছে সেটা 5 থেকে 6 কিলোমিটার দূরে দূরে।
1: আচ্ছা,
0: বিভিন্ন রকম ট্রাইবস আমরা পাবো, যেরকম মেচ, রাভা, কোরা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম নেপালি ট্রাইবস আছে, আদিবাসী ট্রাইবস আছে। তো এদের কি হয়, প্রত্যেকের ফুড ডিফারেন্ট হয়,

0: থেকে ইভেন যে গামছাটা সেটাও এদের কালারফুল হয় এবং ডিফারেন্ট হয়।
1: আচ্ছা,
0: তারপরে হচ্ছে এখানকার এদের ট্রাইবাল যে ডান্সটা আছে এটা এদের একটা জীবিকা, যেটা মনসুনে কিছুটা হলেও এরা এফেক্টেড হয়। বাদ বাকি নমাস যে আছে সেই সময় ওরা যেটা স্বাচ্ছন্দ্যভাবে করতে পারে, বৃষ্টির সময় যদি শেড না থাকে তাহলে কিছু কিছু জায়গায় সেটা হ্যাম্পার হয়।
1: আচ্ছা,
0: কিছু অফবিট ডেস্টিনেশন যেগুলো এই বর্ষায় আপনারা যেতে পারেন, সাথে এগুলো হচ্ছে একটু সামান্য হিলি এরিয়া।
1: আচ্ছা,
0: সেরকম তো সেই জায়গাগুলো হচ্ছে কুমাই। কুমাই নিয়ার অ্যাবাউট শিলিগুড়ির থেকে 85 কিলোমিটার্স। কুমায়ের কি বৈশিষ্ট্য, কুমায় যাওয়ার রাস্তাটা হচ্ছে পুরোপুরি চা বাগান, আমরা সামসিং হয়ে যেতে পারি এবং কুমায় থেকে আমরা পুরো ভুটান রিজনটা, মানে নদীর এই পাড়টা হচ্ছে কুমাই, লাস্ট বর্ডার অফ ইন্ডিয়া, আর ওই পাড়টা হচ্ছে ভুটান। সিম, দলগাঁও, বিন্দু, এগুলো হচ্ছে সব প্যারেন, এরা হচ্ছে একটা। এইদিকে জলঢাকা, গরুমারা, সিপচু, এগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে শিলিগুড়ির থেকে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার নাগালের মধ্যে।
1: আচ্ছা, আমাদের বাঙালি বেড়ানো মানেই হচ্ছে পেট পুজো, তো আমরা যখন বেড়াতে যাব তখন মানে এইসব জায়গাগুলোতে খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত, মানে বর্ষাকালে কি কোনো স্পেশাল কিছু এইসব জায়গায় হয় যেটা দিয়ে আমরা মানে যেটা আমাদের খেতে খুব ভালো লাগবে বা আমরা কখনো খাইনি, এরকম কি কিছু হয়?
0: নিশ্চয়ই এখানে অনেক ধরনের খাবার আছে, তার মধ্যে আমার এক্ষুনি যেটা যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ঢেকি শাক।
1: আচ্ছা,
0: কুয়াশ, কুয়াশের ডগা বলি যেটা ফুললি অর্গ্যানিক হয়।
1: আচ্ছা,
0: হিলসে যেরকম এক ধরনের শশা পাওয়া যায়, সেই শশা, তারপর মূলো, তারপর হচ্ছে গাজর, হ্যাঁ, এবং হিলসে এই রিজনটায় এগুলো যে খাবারগুলো পাওয়া যায়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নদিয়ালি মাছ, বিভিন্ন ধরনের বড়লি, তারপর মাগুর, তারপর হচ্ছে আমাদের নদিয়ালি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে।
1: আর আমাদের যে উত্তরবঙ্গে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছেন তারা তো এগুলো নিশ্চয়ই শুনেছেন বা খেয়েছেন, ঢেকি শাক বা কোয়াশ, কিন্তু যারা দক্ষিণবঙ্গে থাকেন তারা বোধহয় এগুলো খুব একটা খাননি বা এগুলোর স্বাদ অনুভব করেননি। তাই আমি আবারও বলছি যে বর্ষায় সুন্দরী ডুয়ার্সকে যদি জানতে চান, চিনতে চান, তাহলে অবশ্যই আসতে হবে আপনাদের ডুয়ার্সে, এবং তার সাথে সাথে মন ভরে পেট ভরে খেতে হবে পাহাড়ি এই সমস্ত সবজি এবং নদিয়ালি মাছ। তাই তো তনিষ্ঠা দি?
0: একদম।
1: আচ্ছা, তাহলে তনিষ্ঠা দি, এবার আমরা ডুয়ার্সের কোন দিকটা আমরা এবার এক্সপ্লোর করব?
0: এবার হচ্ছে আমরা সবাই তো ঘুরতে ভালোবাসি, তাহলে ঘুরতে যেতে হলে আমাদের সবার আগে চিন্তা করতে হয় যে ট্রান্সপোর্ট। এবার ডুয়ার্সের একটা প্লাস পয়েন্ট আছে, এখানে ট্রান্সপোর্টটা মোটামুটি ফিক্সড।
1: আচ্ছা,
0: অ্যাবনর্মাল কোনো ফেয়ার এখানে হয় না, যেটা আমাদের অন্য জায়গায় অনেক সময় ফেস করতে হয় যে অ্যাবনর্মাল একটা ট্যুরিস্ট সিজন, মানে অ্যাবনর্মাল একটা প্রাইস অফ ট্রান্সপোর্ট। ডুয়ার্স এমন একটা জায়গা যেখানে আমরা ট্রেনে যেতে পারি, আমাদের শিলিগুড়ি জাংশন থেকে আপ টু আলিপুরদুয়ার আমরা যদি ট্রেনে যাই, ভিস্তাদুম, কাঞ্চনকন্যা, তাহলে আমরা 4টা মেজর জঙ্গল আমরা ক্রস করে যাই, এবং বর্ষার সময় ট্রেনে বসে জানলা দিয়ে ফরেস্ট, নদী দেখতে দেখতে যাওয়া, এটার একটা আলাদাই সৌন্দর্য।
1: এবং এই রাস্তাটাতে অনেকগুলো টানেলও পড়ে,
0: হ্যাঁ,
1: তাই না? খুব সুন্দর, অপূর্ব রাস্তাটা, এটা বর্ষার সময় তো আরও সুন্দর বোধহয় হয়ে যায়।
0: নেক্সট হচ্ছে আমাদের এখানটায় আমরা বিভিন্ন রকম ছোট গাড়িতে যেতে পারি, আমরা বাসে যেতে পারি, বিভিন্ন কানেক্টিং বাসেস আছে যেই বাসে করে যেতে পারি। তো যে ডুয়ার্স ঘুরতে যাওয়াটা যে খুব যে খরচা সাপেক্ষ তাও কিন্তু নয়, আমরা বাই রোড আসতে পারি, আমরা বাই ইভেন বিভিন্ন বাইকার্স গ্রুপরা আসে, তো সেই জন্য ট্রান্সপোর্টেশনটা এখানে খুবই সহজ।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা তনিষ্ঠাদের কাছ থেকে মোটামুটি ডুয়ার্স বেড়ানোর বিভিন্ন দিকগুলো জানলাম, কিন্তু এখন আমরা তনিষ্ঠাদের কাছ থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, এবং উনি যেহেতু সংরক্ষণ কর্মী এবং ভ্রমণ বিশেষজ্ঞ, তাই জেনে নেব জঙ্গলকে ভালোবাসার, জঙ্গলে বেড়ানোর ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি দিক। তাহলে তনিষ্ঠাদি, আমার শ্রোতা বন্ধুদের আপনি কি বলবেন?
0: সবার প্রথমে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যেরকম আমাদের বাড়িতে আমাদের বাচ্চাদেরকে সবাই আগলে আগলে রাখি, সেরকমভাবে আমরা আমাদের যেন জঙ্গলটাকেও আগলে রাখতে পারি। আজ জঙ্গলে ফেলিংটা অনেক কমে গেছে, তার কারণ

0: বিভিন্ন রকম হোমস্টেজ, সেই লোকগুলোর বিভিন্ন রকম রুজিরুটি হয়েছে। কিন্তু আমরা আজকে একটা হোমস্টেতে যাব, সেখানটায় গিয়ে আমরা যদি এখন চাই যে আমরা লাউড ডিজে মিউজিক বাজাবো, আমরা ওখানে চিৎকার চেঁচামেচি করব, এটা আমাদের কখনোই করা উচিত নয়। আমাদের উচিত সেই নিয়মগুলো, জঙ্গলের নিয়মটা মেনে চলা। জঙ্গলে গিয়ে কোনো সময় খুব লাউড মিউজিক, খুব জোরে গাড়ি চালানো, এইসব একদম করা উচিত না। এই বর্ষার সময় প্রত্যেকে ঘুরতে আসুন, কিন্তু নদীতে, আমি ওখানে অ্যাডভেঞ্চার করতে গিয়ে আমি নদীতে, খরস্রোতা নদীতে স্নান করতে চলে যাব, এটা করা উচিত নয়। আমরা প্লাস্টিক বটলস এগুলো যেখানে সেখানে না ফেলে সেটা যেন ডাস্টবিনেই আমরা ফেলি, তাহলে সেটা আমাদের জীবজন্তুরা খেয়ে ফেলবে না। বা আমরা একটা কোনো কন্টামিনেটেড বা কোনো রকম খাবার যেন কাউকে দিয়ে, পচা বা যেটাই হোক, সেই খাবার যেন কাউকে ওই ফরেস্টের ধারে ফেলে না আসি, কোনো রকম পয়জনাস জিনিস যেন আমরা ফেলে না আসি, এটা অনেক হার্মফুল। পশু পাখিদের উত্ত্যক্ত করা, বা আমরা হয়তো বার্ড ফটোগ্রাফি করতে গেছি, একটা পাখির মানে ছোট বাচ্চা আছে তার ওখানে গিয়ে ফ্ল্যাশ দিয়ে ফটো তোলা, বা একটা মানে তাকে একটা হাতির ফটো তুলতে গিয়ে সেখানে আমি তাকে কোনোভাবে লোভ দেখিয়ে বা এ করে তাকে ফটো তোলা, এগুলো একদমই করা উচিত নয়। তো নেচারকে ভালোবাসলে নেচারও আমাদেরকে ভালোবাসবে। আমরা ওখানে সেখানটায় গিয়ে মানে তার যেন সৌন্দর্যটাকে উপভোগ করি, তার সৌন্দর্যটাকে যেন নষ্ট না করে দিয়ে আসি।
1: তো নিশ্চয় দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে জঙ্গলের কিছু নিয়মকানুনের কথা শোনালেন, যেগুলো মাথায় রাখলে জঙ্গল ভ্রমণ যেমন আমাদের কাছে ভীষণ সুন্দর হয়ে উঠবে, ঠিক সেইভাবে জঙ্গলের পশু পাখিদের কাছেও আমরা কিন্তু ভীতিপ্রদ হয়ে উঠব না, তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসবে। তাই তনিষ্ঠাদির সমস্ত কথা মাথায় রেখেই আমাদের ডুয়ার্সে আসা দরকার, এবং ডুয়ার্সকে খুব সুন্দরভাবে মুক্ত মনে আমাদেরকে ডুয়ার্সকে উপভোগ করা উচিত। বুদ্ধদেব গুহা একবার বলেছিলেন যে অন্য কোনো নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু জঙ্গল বা প্রকৃতির নেশা থেকে মুক্তি পাওয়া এ জীবদ্দশায় বোধ হয় সম্ভব নয়, বলা যেতে পারে অসম্ভব। সত্যিই তাই, সুন্দরী ডুয়ার্স আপনাদের যতবারই আপনারা আসবেন ততবারই মনে হবে আবার আসি। তাই আজকে আপনাদেরকে ডুয়ার্সে আসার আমন্ত্রণ যেরকম জানাচ্ছি, সেই রকম তন্নিষ্ঠা দিকে জানাচ্ছি মহিলা মজলিসের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জানাচ্ছি ভালো থাকার শুভেচ্ছা। এই বর্ষাতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ সময় শেষ, তাই বিদায় নিচ্ছি। ফিরে আসবো মহিলা মজলিসের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, যেতে যেতে শুনে নিন মন ভালো করে দেওয়া এই গানটি।

এতক্ষণ মহিলা মজলি শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা দুটো পর্যন্ত মুলতুবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এনডিএ জোটের কৌশল স্থির করা লক্ষ্যেই এই বৈঠক। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে তার বিতর্কিত মন্তব্যের কারণে পুলিশ গ্রেপ্তার করেছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ। বর্ষণজনিত কারণে এ পর্যন্ত 87 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া বিডব্লিউএফ সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় খেলোয়াড়রা তাদের অভিযান শুরু করেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের ভূমিকা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন জানিয়েছিলেন তিনি।
1: লোকতন্ত্র কা সর্বোচ্চ মঞ্চ হোনে কে কারণ হম সব কি জিম্মেদারি বন জাতি হে কি হম সদন মে চর্চা করেন, সংবাদ করেন, আপনি সহমতি অসহমতি ব্যক্ত করেন, লেকিন সদন চর্চাও কে লিয়ে ইনি চর্চা সংবাদ সে হম দেশ কি জনতা কা কল্যাণ কর পায়েঙ্গে। মে সবকো পর্যাপ্ত অবসর দুঙ্গা। সদন কি কারওয়াই আজ 2 বজে তক কে লিয়ে স্থগিত কি জাতি হে।
0: অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন শূন্যকাল শুরু করতে গেলেও বিরোধীদের হট্টগোলে তা সম্ভব হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দল অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপদে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
2: মুদ্দা কো লেকর কে ও সংসদ কে বাহার ভি হাঙ্গামা করতে হ্যায় ইয়া চলে নেই দেতে হ্যায়। ইধর অপোজিশন খড়গে জি কো জিতনা সময় দিয়া ও মিস ইউজ করনা চাহতে হ্যায় হর সময়। হাম লোগ ইসকো মঞ্জুর নাহি কর সকতে হ্যায় অর বাকি জো মেম্বার লোগ ইয়ে নোটিস দিয়া হুয়া হ্যায় উনকো মৌকা মিলনা চাহিয়ে। হর বার এলওপি কা নাম সে ও খড়ে হো কর কে এক হি মুদ্দে কো দিন ভর উঠাতে রহতে হ্যায়।
0: উপভোক্তা খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শূন্যকালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর খসড়ার উপরে রাজ্য সরকারগুলির পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 81 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন।
3: ফর অল অফ দেম উই আর গিভিং 35 কেজি উই ফর এ সিঙ্গল মেম্বার দের ইজ এ ফ্যামিলি অফ অরাউন্ড 14% অফ দি সিঙ্গল মেম্বার ফ্যামিলি স্যার ফর দেম অলসো উই আর গিভিং।
0: বিজেপি সংসদের বাদল অধিবেশনের কাজকর্মে বাধাদানের জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রশ্নোত্তর পর্ব শূন্যকালে কংগ্রেস ও তার শরিক দলগুলি হই হট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জনগণের স্বার্থে যেসব গুরুত্বপূর্ণ বিল সংসদে সফলভাবে পাশ হয়েছে সেগুলির আলোচনায় বিরোধীরা অংশ নেয়নি বলে তার দাবি।
4: करोड़ों रुपए खर्च होते हैं एक सेशन के ऊपर। सभी सांसद अपने क्षेत्रों से प्रश्न लेकर आते हैं, वो चाहते हैं कि प्रश्न पूछा जाए, मंत्रालय जवाब दे, मगर जब से सदन आरंभ हुआ है क्वेश्चन आवर पार्लियामेंट में हो नहीं रहा। 0 आवर के लिए पार्लियामेंट में बाधाएं उत्पन्न की जा रही, लगभग किसी बिल पे चर्चा नहीं हो रही।
0: এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

0: অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও অন্য নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠী এনসিপিআই এর সাংসদ ও এনডিএ জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবারই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত মাসের 28 তারিখে এই বৈঠক বসে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ ডাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ তার বিতর্কিত মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, গতকাল কাবেরী নদীর জলবিবাদকে ঘিরে ডিএমকে কৃষকদের প্রতিবাদ আন্দোলন নিয়ে উদয়নিধির মন্তব্যের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। থাঞ্জাবুরে এক মহিলা অভিযোগ করেন যে উদয়নিধির বক্তব্যে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য উদয়নিধিকে থাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ডিএমকের নেতৃবৃন্দ দ্রুত উদয়নিধির বাড়িতে যান। এদিকে উদয়নিধির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশ বেশ কয়েকজন ডিএমকে কর্মীকে গ্রেপ্তার করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লোলেককে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টির বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তারা জানিয়েছে, ইতিমধ্যে এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতীয় রেল চলতি বছরের জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় 9% অধিক পণ্য পরিবহন করেছে। জুলাই মাসে পণ্য পরিবহনের পরিমাণ ছিল 141.3 মিলিয়ন টন, গত বছর এই সময় তা ছিল 129.7 মিলিয়ন টন। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা ও পণ্য পরিবহন দক্ষতা বৃদ্ধির ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার 6 নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এজন্য 6 নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা।
1: I think I can say, General, from a point of knowledge, any attack since World War II, that's pretty big. And we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, UAE called, Qatar called. I called some numerous people. Not, I don't want to use the word big. Some were, in particular, Iran did not want to be hit.
0: যদিও ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হচ্ছে না। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শিবসাগর জেলাতেই প্রায় 11,000 মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন। ওড়িশার মহানদী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর হ্রাস পায়, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত হাজার হাজার মানুষ এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় প্রতিযোগীরা তাদের অভিযান শুরু করেছেন। পুরুষদের সিঙ্গলসের কোয়ালিফায়ার রাউন্ডে জাপানের সোগো ওগাওয়ার কাছে 21-10, 21-17 ব্যবধানে হেরে গেছেন ভারতের তুষার সুবীর। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের জুটির মুখোমুখি হবেন কৃষ্ণপ্রসাদ গর্গা ও পৃথিবী কৃষ্ণমূর্তি রায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষ বেলা 2 পর্যন্ত মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন,

জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026 এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্য বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার থেকে ৬ নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এজন্য ৬ নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। এই তথ্যের মাধ্যমে নতুন ভোটারদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যাও কমবে বলে কমিশনের দাবি। ঘোষণাপত্র পূরণ না করলে অনলাইনে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যাবে না। স্কুলে ক্লাসের ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিদ্যালয়ের ক্লাস শেষে অথবা সপ্তাহান্তে ছুটির দিনে জনগণনার কাজ করতে পারবেন শিক্ষকরা। উল্লেখ্য, জনগণনার কাজে বেশিরভাগ শিক্ষককে দায়িত্ব দেওয়ার ফলে পঠন পাঠন বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই স্কুল শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষকদের একাংশ। রাজ্যের স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত রয়েছেন। কয়েকদিন আগেই প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুনভাবে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি গঠন করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্য সরকার ২০২৮ সাল থেকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করবে, ওই বছর থেকেই নতুন পাঠ্যক্রম চালু করা হবে। তবে ২০২৭ আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রম ও পাঠ্যবইতে কিছু পরিমার্জন করা হতে পারে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মদিনে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গত শতাব্দীর তিনের দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। আজ সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্বতন সরকারের আমলে প্রবাদপ্রতিম এই শিল্পীকে কেন উপযুক্ত সম্মান জানানো হয়নি, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাঙালির গর্ব ও তাদের জীবন নিয়ে সংকীর্ণ রাজনীতি কারো কাছেই কাম্য নয়।
1: একটা সরকার, সে যে সরকারই হোক, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো শুধু টিএমসির নয়, মানে আপামর বাঙালির আবেগ তার সাথে জড়িয়ে আছে। তার চণ্ডীপাঠ, তার মহালয়ের যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, সেইখানে রাজনীতি টেনে আনা, ঢুকতে দেব না, ও আসবে না, ও মালা দেবে না, এগুলো আমরা শুধু প্রীতম যে ফেস করেছে শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি বা তার জন্মবার্ষিকী নিয়ে তা নয়।
0: খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফাসাই ১০০% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। তাদের মধু, ঘি এবং ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ১০০% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ফাসাই জানিয়েছে, ইতিমধ্যেই এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন পণ্য ১০০% প্রাকৃতিক, ১০০% বিশুদ্ধ, ১০০% অর্গানিক বলে যে দাবি করা হয়েছে ক্রেতাদের তা বিভ্রান্ত করতে পারে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের খাদ্য সরবরাহ পরিষেবা কোনোভাবেই ব্যাহত করা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন খাদ্য সরবরাহকারী সংস্থার ঠিক না হওয়া পর্যন্ত পুরনো সংস্থাকেই রোগীদের খাবার সরবরাহ করতে হবে, তবে এক্ষেত্রে নতুন নির্ধারিত মূল্যেই তাদের খাদ্য সরবরাহ চালিয়ে যেতে হবে। ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এমডিএ কর্মসূচি। ২০২৭ সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ে তুলতেই এই কর্মসূচি। মালবাজার মহকুমার বিভিন্ন চা বাগান এলাকায় ফাইলেরিয়া সংক্রমণ ধরা পড়ার পরেই এই বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

0: এদিকে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী কণিকা বর্মণ।

এতক্ষণ লোকগীতির অনুষ্ঠানে শুনলেন ভাওয়াইয়া শিল্পী কণিকা বর্মনের কণ্ঠে। শিল্পীর অনুষ্ঠান আবারও শুনতে পাবেন আজ সন্ধে 6:40 আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ।

তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ

টাইম বসিনি, আমি একটা আপনাদের ঘরকে যে একটা নতুন ধরনের লাগি লাগি শোনাচ্ছি। এটা লাগি এরকম লড়ি আছে, দেখা যাক।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান গান পরম্পরায় শুনলেন তবলা, শিল্পী পণ্ডিত শঙ্কর ঘোষ। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান।

নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা। শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। সুরের আকাশ যেখানে শেষ হয়, সেখান থেকেই বুঝি শুরু হয় এক অনন্ত নক্ষত্রপুঞ্জ। আর সেই নক্ষত্রলোকের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে বর্ণিল এবং প্রাণবন্ত তারাটির নাম কিশোর কুমার। আজ এমন এক শিল্পীর 97তম জন্মবার্ষিকী, যিনি কেবল একজন সঙ্গীতশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি সম্পূর্ণ যুগ, একটি মহীরুহ এবং একটি রঙিন উন্মাদনা। 1929 সালের 4 আগস্ট জন্ম নিয়েছিলেন আভাস কুমার গাঙ্গুলি। তখন বুঝি কেউই জানত না

0: না যে এই ছোট্ট আভাসই একদিন পুরো উপমহাদেশের কোটি কোটি মানুষের হৃৎস্পন্দন হয়ে উঠবে? আজ তার জন্মবার্ষিকীতে আকাশবাণীর তরফ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এবং এই মহিরুহের জীবন নিয়ে বেশ কিছু কথা, অজানা তথ্য এবং অবশ্যই তার গান নিয়ে সাজানো থাকবে আজকের আমাদের পর্ব। এবং তাই আমার সাথে আজকে রয়েছে তোমাদের আরও এক প্রিয় যুব বন্ধু সৃজতি।
1: শুরুটা তুমি যেভাবে করলে অন্বেষা, সত্যি আমার মনে হয় যে কোনো ভূমিকাই এই কিংবদন্তি শিল্পীর জন্য উপযুক্ত হবে না, কারণ তার জন্য তার নামই যথেষ্ট। যুগ বদলে যাবে, সময় বদলে যাবে, তিনি বদলাবেন না। বিখ্যাত গায়কের পাশাপাশি তিনি একজন সফল অভিনেতা, প্রযোজক, গীতিকার এবং সঙ্গীত পরিচালকও ছিলেন। যেমনটা তুমি শুরুতে বললে, তাঁর আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায় এবং সেখান থেকে কিশোর কুমার। আমার খুব ইচ্ছে করছে যদি আমরা আজকে, তুমি বললে যে আমরা তার ব্যাপারে অজানা তথ্য জানতে পারবো, কিভাবে তিনি আভাস কুমার থেকে আমাদের সকলের মনের কাছের সেই কিশোর কুমার হয়ে উঠলেন, সেই গল্প যদি আজকে একটু হয় এবং তার পাশাপাশি গান হয়, তবে কিন্তু মন্দ হয় না।
0: একদম তাই। শুরুতেই তার একটি গান শুনতে শুনতে পর্বটা শুরু করা যাক।
1: বেশ।

1929 সালের 4 আগস্ট ভারতের মধ্যপ্রদেশের ছোট শহর খান্ডোয়ার এক ছোট গলির ছোট্ট বাড়িতে জন্ম কিশোর কুমারের। ভাইদের মধ্যে তিনি সবার ছোট। বাবা আইনজীবী শ্রীকুঞ্জলাল গাঙ্গুলি, বড় ভাই ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম দিকপাল শ্রী কুমুদলাল গাঙ্গুলি ওরফে অশোক কুমার। বলিউডের সবাই তাঁকে দাদামণি বলে ডাকতেন। বড় ভাই আর কিশোর কুমারের মাঝে বয়সের পার্থক্য 18 বছর। ছোটবেলা থেকেই তাঁর অন্যকে নকল করে দেখানোর শখ ছিল। সকলের নকল করে বেড়াতেন তিনি। তার শখ ছিল উডলিংয়ের, যেখানে বিভিন্ন পিচে সুর করে গাইতে হয়। ভারতে কিশোর কুমারই প্রথম উডলিং আনেন। ছোটবেলায় তাঁর গানের গলা নাকি বেশ ভালোই ছিল। অশোক কুমার পরে বিভিন্ন জায়গায় বলেছিলেন, একবার কিশোর কুমার পায়ে আঘাত পেয়েছিলেন এবং সেই আঘাত পাওয়ার পর 3-4 দিন নাকি তিনি শুধু কেঁদেছেন। সেই কান্নার পর তাঁর গলায় কী এক পরিবর্তন আসলো, গলায় সুর চলে আসলো, আওয়াজ পরিবর্তন হয়ে গেল। কথার সত্যতা নিয়ে প্রশ্ন আছে সত্যি, কিন্তু যদি এটা বাস্তব হয়ে থাকে তাহলে সেই কয়েকদিনের কান্না অনেক যুগের কোটি কোটি মানুষের মনের খোরাক হয়ে চলে এসেছে। 1948 সালে প্রথম জিদ্দি চলচ্চিত্রে আরেক বিখ্যাত অভিনেতা দেব আনন্দের জন্য গান গেয়ে চলচ্চিত্র জগতে পদচারণা শুরু করেন কিশোর কুমার। এরপর 1951 সালে আন্দোলন

চলচ্চিত্রে অভিনেতা হিসেবে কাজ করেন। 1954 সালের পর থেকে নকরি, নিউ দিল্লি, আশা, চলতি কে নাম গাড়ি, হাফ টিকেট, পড়োশন, ঝুমরু ইত্যাদি চলচ্চিত্রে কাজ করেছেন। এগুলোর প্রত্যেকটিতেই গান গেয়েছেন শুধু নিজের জন্য। 1968 সালের আগে পর্যন্ত তিনি হয় নিজের জন্য না হয় দেবানন্দের জন্য গেয়েছেন, অন্য কোনো অভিনেতার জন্য নয়। দেবানন্দ আর রাজেশ খান্না, কিশোর কম্মের দুই প্রচ্ছদ, এই দুজনের প্লেব্যাক ইতিহাসের সঙ্গে জড়িত কিশোরের সঙ্গীত ক্যারিয়ারের দুটি অধ্যায়ের উত্থান বৃত্তান্ত এবং কিশোর গীতির আকাশে দুই ধ্রুব তারা, বাবা ও ছেলে শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মনের সঙ্গে কিশোর কুমারের সুরের পথে জার্নির নানা অ্যাডভেঞ্চার বৃত্তান্ত। আরেকটা কথাও উল্লেখের, তা হল কিশোর ইতিহাসে বম্বের দুই বাঙালি শশধর মুখার্জি আর শক্তি সামন্তের অবদান, যা এই ভিনি ভিসি ভিডির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এই যে কিশোর কুমারের বিভিন্ন রোম্যান্টিক গান আমরা শুনি, এই সুন্দর সুর আমাদের মন ছুঁয়ে যায়। এই সুরের পিছনের ইতিহাসটাও তেমনি সুরেলা। বোম্বাইয়ের চলচ্চিত্র জগতে কিশোর কুমারের আগমন কিন্তু সুরের মাধ্যমে হয়নি, অর্থাৎ গায়ক হিসেবে হয়নি, হয়েছিল তার দাদা অশোক কুমারের হাত ধরেই, অভিনেতা হিসেবে। কিন্তু কিশোরের মন পড়ে থাকত সুরের জগতে, যদিও তিনি প্রথাগতভাবে কোনো শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেননি। তার প্রথম ও প্রধান গুরু ছিলেন কে এল সেগল। সেগলের গান শুনে শুনেই, তার শৈলীকে অনুকরণ করেই কিশোরের সঙ্গীত যাত্রার সূচনা। 1946 সালে শিকারী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ, আর গায়ক হিসেবে যেমনটা শ্রীজ্যোতি বলল, জিদ্দি ছবিতে 1948 সালে প্রথম আত্মপ্রকাশ করেন মরনি কি দুয়ায় কিউ মাঙ্গু এই গানের মাধ্যমে। এই গানের সুর সংযোজনার মাধ্যমে কিশোর পৌঁছে যান আপামর ভারতবাসীর ঘরে ঘরে। কিশোরের স্বকীয়তা চিনতে ভুল করেননি সচিন দেববর্মন। শচীন কর্তা একদিন কিশোরকে ডেকে বললেন, সৈগল সাহেবের মতো গাওয়ার চেষ্টা ছেড়ে দাও কিশোর, নিজের গলায় গাও, তোমার নিজের গলাই তোমাকে অমর করবে। এস ডি বর্মনের এই উপদেশই বদলে দিল ভারতীয় সঙ্গীতের ইতিহাস। কিশোর কুমার নিজের স্বাভাবিক গায়কিতে ফিরে এলেন, সঙ্গে যুক্ত করলেন

0: তার নিজস্ব আবিষ্কার ভুডলিং। বিভিন্ন ওয়েস্টার্ন গায়কদের শুনে তিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় যে ভুডলিং আয়ত্ত করেছিলেন তা উপমহাদেশের সঙ্গীতে একেবারে নতুন মাত্রা এনে দিল। জীবনকে ভীষণই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাতেন কিশোর কুমার। 70-এর দশকে এসে রাজেশ খান্নার অভিনয়ে কিশোর কুমারের কণ্ঠ যেন এক আত্মার মেলবন্ধন ঘটাল। আরাধনা ছবির রূপ তেরা মস্তানা বা মেরি স্বপ্নো কি রানী গান দুটো পুরো ভারতবর্ষকে যেন একেবারে তোল পার করে দিল। কিন্তু কিশোর কুমারের সঙ্গীতে বিপ্লব আনল আরেক জাদুকরের আগমন, রাহুল দেব বর্মন বা পঞ্চমদা। এস ডি বর্মনের সুযোগ্য পুত্র পঞ্চমের সাথে কিশোরের যে রসায়ন তৈরি হয়েছিল তা পৃথিবীর সঙ্গীত ইতিহাসে বিরল। পঞ্চমের আধুনিক ওয়েস্টার্ন ফিউশন সুর আর কিশোরের অনায়াস কণ্ঠ প্রক্ষেপণ দুয়ে মিলে জন্ম নিল একের পর এক কালজয়ী সৃষ্টি। তবে কিশোর কুমারকে কেবল চঞ্চল বা হাসি খুশি গানের গায়ক ভাবলে বিরাট ভুল হবে। বিরহ, হতাশা এবং জীবনের গভীর দর্শনে ভরা গানগুলোতে যে বেদনার অতল স্পর্শ রয়েছে তা কোনো প্রথাগত তালিম নেওয়া গায়কের পক্ষেও এত গভীরভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়। তিনি হৃদয় দিয়ে গাইতেন, তাই গানগুলো সরাসরি শ্রোতার হৃদয়ে গিয়ে পৌঁছাত।
1: অন্বেষা, অনেকগুলো গানের উল্লেখ তুমি একটু আগে করলে আজকের পর্বে, তার মধ্যে একটি গান জানো তো আমাদের এই উত্তরবঙ্গের দৃশ্য সেই ছবিতে দেখানো হয়েছে, মানে সেই গান আমরা রাজেশ খান্নার লিপে দেখছি কিশোর কুমারের কণ্ঠ, অপরদিকে আর কেউ নন শর্মিলা ঠাকুর, এবং ছবির দৃশ্য আমাদের উত্তরবঙ্গের আর কোথাও নয় দার্জিলিং।
0: একদম,
1: সেই গানটা কি হতে পারে আমরা না বলে শুনে নিলে কিন্তু মন্দ হয় না।
0: একদম, চলুন শুনে নিই আমাদেরই উত্তরবঙ্গের এক দৃশ্য ফুটিয়ে তোলা কিশোর কুমারের কালজয়ী গান।

জানো অন্বেষা, কিশোর কুমারের গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী ছিল? তার স্বাভাবিকতা। তিনি কখনো কৃত্রিমভাবে গান গাইতেন না, প্রতিটি গানে চরিত্রের অনুভূতিকে নিজের কণ্ঠে জীবন্ত করে তুলতেন। রোম্যান্টিক গান, দুঃখের গান, হাসির গান কিংবা দুষ্টুমিতে ভরা গান, সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান সাবলীল। তাঁর কণ্ঠে যেমন ছিল প্রেমের কোমলতা, তেমনই ছিল জীবনের দর্শন। ষাট ও সত্তরের দশকে কিশোর কুমার হয়ে ওঠেন হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। বিশেষ করে রাজেশ খান্নার জন্য তাঁর গাওয়া গানগুলি আজও কালজয়ী। পরে অমিতাভ বচ্চন সহ বহু অভিনেতার কণ্ঠ হয়ে তিনি আমাদের সকলের মন জয় করে নিয়েছিলেন। তিনি মোট আটবার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন, শ্রেষ্ঠ

0: নেপথ্য গায়ক হিসেবে, যা তাঁর অসামান্য প্রতিভার স্বীকৃতি। তিনি ছিলেন অত্যন্ত ব্যতিক্রমী একজন ব্যক্তিত্ব, স্বাধীন চেতা, হাসি খুশি এবং কিছুটা খেয়ালি স্বভাবের। তাঁর সম্পর্কে অসংখ্য মজার ঘটনা আজও চলচ্চিত্র জগতে আলোচিত হয়, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ছিল তাঁর শিল্পী সত্তা। তিনি বিশ্বাস করতেন শিল্পের সবচেয়ে বড় পরিচয় হল সততা এবং আন্তরিকতা।
1: পাঁচের দশকের দেব, শচীন, কিশোর, ত্রিভুজের পাল্টা ত্রিভুজ হিন্দি ছবিতে এলো সাতের দশকের রাজেশ রাহুল কিশোরে। ঘুরপথে যার শুরু 1970-এ আরাধনা ছবিতে। এ ছবির অফিসিয়াল সুরকার কিন্তু শচীন দেববর্মণই, কিন্তু ছবির নেপথ্য বৃত্তান্ত যারা জানেন তারা জানেন যে কিশোর কুমারের যুগান্তকারী দুটি গানের সুরে রাহুল দেবের কি ভূমিকা ছিল। যেমনটা মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু গানটা শুনতে শুনতে আমরা কথা বলছিলাম, তেমনি আরও একটি বিখ্যাত গান রূপ তেরা মস্তানা, এর জন্য চিরাচরিত সুর বানিয়েছিলেন শচীন দেব। রাহুল দেব তার কিছুদিন আগেই কিশোরের মুখে একটা ছড়া গান শুনেছিলেন, কালকে যাব শ্বশুরবাড়ি, যেমনটা আমরা বাংলায় বলে থাকি। সেটাই তিনি কিশোরকে বললেন বাবার সামনে গাইতে, আর সেই সুরটাই একটু বদলে হয়ে উঠল রূপ তেরা মস্তানা। কি দারুণ একটি গল্প, তাই না? একটি কালজয়ী গানের পেছনে এত সুন্দর একটি গল্প থাকতে পারে আমাদের অনেকেরই হয়তো জানা ছিল না।
0: সত্যি তাই, এবং শুধু এই গানটি নয়, মানে কিশোর কুমারের জীবনের প্রতিটি গান যেমন হিট আমরা বলতেই পারি, প্রত্যেকটির কিন্তু পেছনে একটা ব্যাকস্টোরি রয়েছে। আজ হয়তো আমরা আমাদের এই ছোট্ট সময়ের মধ্যে সবগুলো বলে উঠতে পারবো না, কিন্তু পরে কখনো নিশ্চয়ই।
1: একদম, কিশোর কুমার মানে তো এক মহাসমুদ্র, তার কিছু জলবিন্দু হয়তো আমরা আজকের এই অনুষ্ঠানে
0: তুলে ধরতে পারবো।
1: আচ্ছা, তিনি যে শুধু হিন্দি গান গেয়ে গেছেন তাও কিন্তু নয়, আমাদের বাংলা প্রচুর কালজয়ী বিখ্যাত গান রয়েছে যেগুলো তার কণ্ঠে গাওয়া। মহানায়ক উত্তম কুমারের জন্য তিনি প্রচুর গান গিয়েছেন, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী, আমাদের সকলেরই ভীষণ জানা, ভীষণ ভীষণ পরিচিত একটি গান। আশা ছিল, ভালোবাসা ছিল, যদি হই চোর কাঁটা, এই তো জীবন, নারী চরিত্র বেজায় জটিল, ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটি গান একের পর এক কালজয়ী হিট।
0: আর তারপর কখনো কি তোমার মনে হয়েছে পূর্ণিমার রাতে চাঁদের আলোর নিচে গিয়ে দাঁড়ালে যে গানটা হঠাৎই গুনগুন করতে ইচ্ছে হয়, সেটি কিন্তু আর কিছুই নয় বরং তাঁরই কণ্ঠে গাওয়া বিখ্যাত গান সেই রাতে রাত ছিল পূর্ণিমা। যুগ বদলে যাবে, যেমনটা শুরুতেই বলেছিলাম, সময় বদলে যাবে, তিনি বদলাবেন না, তাঁর গান বদলে যাবে না, গানের অর্থ কখনো বদলে যাবে না, সবসময় প্রাসঙ্গিক।
1: একদম তাই। এছাড়া সত্যজিৎ রায়ের জন্য রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন তিনি। তাঁর চারুলতা ছবিতে আমি চিনি গো চিনি তোমারে গানটিকে মুগ্ধ করেছিলেন আপামর বঙ্গবাসীকে। আবার তার ঘরে বাইরে চলচ্চিত্রেও গান গিয়েছিলেন তিনি। সত্যজিৎ রায়ের মতে, কিশোর কুমারের গানের গলা চলচ্চিত্রের যে কোনো পরিস্থিতি মোতাবেক দৃশ্যে মানিয়ে যায়। বাংলা গানের ঐতিহ্যে সিং নেই তবু নাম তার সিংহ একটা ধাক্কা ছিল। প্রথমে যিনি শুনবেন তার এই গানকে মনে হবে বিশৃঙ্খলার চূড়ান্ত, তাল, লয়, মেলোডি সব ঘেঁটে ঘুঁটে একসা, যেন এক মূর্তিমান কালা পাহাড়। কিন্তু ভালো করে শুনলে বোঝা যাবে এ গানের ভিত্তি আসলে চূড়ান্ত শৃঙ্খলাময় এক ব্যান্ডের তাল, একেবারে মিলিটারি ব্যান্ড। তার 1-2-3, 1-2-3-4 ছকে গাঁথা রিদম এ পা ফেলেই তালে তালে গানে গচ্ছে, সেভাবেই হেমন্ত মুখোপাধ্যায় সুরটা তৈরি করেছিলেন। অথচ এমনভাবে কিশোর কুমার গাইছেন যে শুনলে মনে হবে বিশৃঙ্খলার চূড়ান্ত। এই যে ইলিউশনটা, এটা পুরোটাই তৈরি করেছে কিন্তু কিশোর কুমারের গায়কী।
2: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ভ, গায়ে লাগে ছাঁকা ভাবা ছাঁকা।

0: বহু ছবি ছেড়েছেন, বহু ছবি অর্ধসমাপ্ত থেকেছে, তবু তাঁরই ভেতর ছেড়ে দেয়া তিনটি ছবি ইতিহাস হতে পারত। তাঁদের কথা তাই আলাদা করে বলতেই হয়। ঋষিকেশ মুখোপাধ্যায় আনন্দ ছবির নাম চরিত্রের জন্য ভেবেছিলেন কিশোর কুমারকে। সেই মর্মে পাবলিসিটিও শুরু হয়েছিল, অভিনয় করবেন, গানও গাইবেন, শেষমেশ পিছিয়ে গেলেন তিনি। অদ্ভুত কিছু শর্ত আরোপ করলেন। সত্যজিৎ রায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল কিশোর কুমারের। রুমাদেবীর সঙ্গে বিবাহ সূত্রে তা পরিণত হয়েছিল পারিবারিক বৈবাহিক সম্পর্কে। পথের পাঁচালির জন্য অর্থ সাহায্যও করেছিলেন একটি পর্বে। অথচ এই সত্যজিতের ছবিতেই অন্তত দুবার অভিনয়ের প্রস্তাব ছেড়ে দেন কিশোর কুমার। প্রথমবার পরশ পাথরে, সম্ভবত পরেশবাবুর যুবক সেক্রেটারির চরিত্রে কিশোরকে ভাবেন সত্যজিৎ, আর পরের বার গুপি গায়েন বাঘাবাইনে। সত্যজিৎ রায়ের ভাবনায় প্রথম গুপি ছিলেন কিশোর কুমারই, গানে এবং অভিনয়ে। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এই মহান শিল্পী। মৃত্যুর আগের দিনেও তিনি গান রেকর্ড করেছিলেন। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর গান এখনও রয়ে গেছে। তাঁর সুরেলা কণ্ঠ এখনও আমাদের মধ্যে বেঁচে রয়েছে। নতুন কোনো সঙ্গীত পরিচালক যখন কোনো গানে সুর দেন, সুর দেওয়ার পর এখনও অনেকে আফসোস করে বলেন, যদি তাঁর সে গানটি কিশোর কুমার গাইতেন। কিশোর কুমার বেঁচে থাকবেন আজীবন সবার মনে তাঁর গাওয়া বিখ্যাত গানগুলির মধ্য দিয়ে।
1: সময় নদীর স্রোতের মতো বয়ে যায়, কিন্তু সুর রয়ে যায় সময়কে জয় করে। এই সুরের জাদুকরের আচমকায় ছেড়ে চলে যাওয়া আমাদের ভারতবর্ষের শিল্প জগতে এক অসম্ভব শূন্যস্থান তৈরি করে গেছে। যে খান্ডোয়ায় তিনি ফিরে যেতে চেয়েছিলেন শান্তিতে বাঁচার জন্য, শেষ পর্যন্ত সেখানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। কিন্তু কিশোর কুমার কি সত্যি চলে গেছেন? না, কিশোর কুমার কোনো দিন যেতে পারেন না। তিনি বেঁচে আছেন প্রতিদিনের রেডিও FM-এ, তিনি বেঁচে আছেন রাতের নির্জনতায় হেডফোনে বাজা কোনো বিরহের সুরে, আবার তিনি বেঁচে আছেন তরুণ প্রেমিকের প্রথম ভালোবাসার গানে, আবার কখনো বেঁচে আছেন বন্ধুদের আড্ডায় মেতে ওঠা কোনো হইচইয়ের গানে। আজ তার ৯৭তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা যখন পেছন ফিরে তাকাই, দেখি তিনি আমাদের কি অসাধারণ এক ধনসম্পদ দিয়ে গেছেন। বাংলা এবং হিন্দি উভয় ভাষার সঙ্গীতকেই তিনি যা দিয়ে গেছেন, তার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, বাপি লাহিড়ি থেকে শুরু করে অজস্র সুরকারীর সৃষ্টিকে তিনি তার নিজের কণ্ঠে অমরত্ব দান করে গেছেন। কিশোর কুমার ছিলেন এমন এক জলপ্রপাত যার কোনো নির্দিষ্ট গতিপথ ছিল না, তিনি নিজের ছন্দে বইতেন আর নিজের চারপাশের সবাইকে ভাসিয়ে নিয়ে যেতেন তার আনন্দের জোয়ারে। আজ এত বছর পরেও তার গানের প্রাসঙ্গিকতা বা তার গানের নতুনত্ব এক বিন্দুও কমেনি। প্রযুক্তির পরিবর্তন

এছে সঙ্গীতের ধারায় অনেক বদল এসেছে, নতুন নতুন প্রজন্মেরও আগমন ঘটেছে, কিন্তু কিশোর কুমারের সিংহাসন আজও অটুট। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন ভারতীয় সঙ্গীতের এক অপ্রতিরোধ্য শাহেনশাহ হয়ে।

0: আজকের মতো যুব অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই অনুষ্ঠান তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আজ কিশোর কুমারের জন্মজয়ন্তীতে তার গান, গল্প এবং নানা অজানা কথা দিয়ে সাজিয়ে তুলেছিলাম আমাদের এই পর্ব। আমি অন্বেষা এবং আমার সাথে ছিল আজ সৃজ্যোতি। আমরা আবার চলে আসব অন্য কোনো দিন যুব অনুষ্ঠানের নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো
1: এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।
0: ধন্যবাদ।

এতক্ষণ যুব অনুষ্ঠান শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অন্বেষা বসু রায়চৌধুরী এবং শ্রীজ্যোতি ভট্টাচার্যী। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান।

গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আমাদের উত্তরবঙ্গে নানা রকম ফলের মধ্যে আনারস একটা খুব গুরুত্বপূর্ণ ফল, যে ফলের স্বাদ কিন্তু খুব ভালো এবং তার খাদ্যগুণ বা ঔষধি গুণ সেটাও কিন্তু অনেকটাই। তো এই আনারস যেভাবে চাষ করা হয়ে থাকে তার মধ্যেও যদি একটু আধুনিক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তবে হয়তো আমাদের এই উত্তরবঙ্গে আনারস চাষ আরও অনেকটা প্রসার পাবে। তো আজ আসরে এই সংক্রান্তই একটি আলোচনা রয়েছে, আধুনিক পদ্ধতিতে উন্নত মানের আনারস চাষ। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই

0: সুগন্ধিত একটি ফসল, তো যার মধ্যে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ঔষধি গুণাগুণ পাই। যেমন তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন সি, তার সাথে খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন এগুলো থাকে। এছাড়াও আনারসের মধ্যে একটি বিশেষ গুণ আছে যেটি আমাদের শরীরে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজম করতে সাহায্য করে। যেমন আনারসের মধ্যে একটি উৎসেচক পাওয়া যায় ব্রোমেলিন বলে থাকে, যেটি আমাদের আনারস ফলের মধ্যে থাকে এবং সেটা আমাদের পাচন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে এবং আমাদের হজম শক্তিকে বাড়িয়ে তোলে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে আনারসের সেরকম প্রক্রিয়াকরণজাত শিল্প আমাদের নেই। যেটা হচ্ছে আনারস একটি প্রক্রিয়াগত শিল্পর একটি খুব ভালো ফসল, কারণ আনারসের থেকে আমরা যেমন ক্যান্ডি, বিভিন্ন রকমের জুস, বিভিন্ন রকমের RTS টিনজাত প্রোডাক্ট, এছাড়াও জ্যাম জেলি আমরা আনারস থেকে তৈরি করতে পারি। আর এখন ইদানিংকালে যেটি নতুন একটি শিল্প উঠে এসছে, যেমন আনারসের পাতার যে ক্লোরোফিল এবং তন্তু থাকে সেটি পাটের তন্তুর সাথে মিশিয়ে ব্যাগ তৈরি করার শিল্পতে প্রচুর কাজে আসছে। তো আনারসের পাতার থেকে আমরা ব্যাগ এবং ইদানিংকালে আমরা আনারসের পাতার থেকে শাড়ি পর্যন্ত তৈরি করেছি। তো উত্তরবঙ্গে যদি আমাদের এই শিল্প বা আমাদের যদি কৃষি নির্ভর দেশ, তো কৃষিকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয় তো আনারসের রপ্তানির সাথে সাথে এই প্রক্রিয়াকরণ যত শিল্প কিন্তু একটি সুদীর্ঘ দিক আমাদের দেখায়। আমাদের উত্তরবঙ্গের মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই লাভবান হতে পারি যদি আনারসের চাষটা আমরা বাড়াতে পারি। ইদানিংকালে আমরা দেখছি 2002 সাল থেকে মূলত আমাদের আনারস চাষ আমাদের ভারতবর্ষে এসেছিল প্রায় 1560 থেকে 65 সনের সময় কলম্বাস নিয়ে এসেছিল এবং সেখান থেকে আনারস চাষ শুরু হয় আমাদের দেশে। তো দেখা গেছে প্রায় এখন 2002 থেকে যদি আমি বলি 2 থেকে 24 প্রায় 70% আনারসের চাষের এরিয়া এবং চাষের প্রোডাকশান বেড়েছে আমাদের ভারতবর্ষে। তো মূলত আমাদের ভারতবর্ষে আমাদের জলবায়ু অঞ্চল যদি আমি ভাগ করি তো সেখানে আমাদের এই উত্তরবঙ্গের তরাই রিজিয়ন আমাদের আনারস চাষের জন্য খুবই উল্লেখযোগ্য দিক দেখায়। তো সেই এরিয়ার মধ্যে আমাদের জলপাইগুড়ি, শিলিগুড়ি মহকুমার অঞ্চল, ইসলামপুর, কুচবিহার এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের আনারস চাষের জন্য খুবই উল্লেখযোগ্য এবং এখানে খুব ভালো পরিমাণ আনারস চাষ হয়ে থাকে। তো এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলগুলোকে ভারত সরকার কৃষি রপ্তানি জোন বা এগ্রি এক্সপোর্ট জোন হিসেবে চিহ্নিতকরণ করেছে ফলের জন্য। তো এইটা কিন্তু আমাদের একদিকে একটি বিরাট দিক, তাহলে আমরা কিন্তু আনারসটা যদি চাষ করতে পারি আমরা খুব ভালোভাবে এটাকে রপ্তানি করে চাষি ভাইরা লাভ অর্জন করতে পারে।
1: ঠিক, আনারস চাষ করে এবং সেখান থেকে প্রক্রিয়াকরণ জাত দ্রব্য সেটাও কিন্তু আমাদের রপ্তানির একটা বেশ নতুন দিক তুলে দিয়েছে। আমাদের এই আনারস আর কোথায় কোথায় চাষ করা হয়ে থাকে?
0: মূলত ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আসাম, ত্রিপুরা, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয় এই অঞ্চলে চাষ হয়ে থাকে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সবার প্রথম স্থান অর্জন করছে আনারস চাষে। প্রায় আমাদের 11.6 হাজার হেক্টর আমাদের আনারস চাষ হয়ে থাকে। সেখান থেকে আমরা প্রায় 28 মেট্রিক টন উৎপাদনশীলতা আমাদের পশ্চিমবঙ্গে আছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসম সেখানে আমাদের থেকে একটু বেশি, প্রায় 15.6 হাজার হেক্টর জমি আনারস চাষ হয়ে থাকে বা আনারস বাগান আছে, কিন্তু সেখান থেকে কিন্তু উৎপাদনশীলতা আমাদের থেকে কম, প্রায় 16.16 মেট্রিক টন পার হেক্টর যদি আমি বলি তার উৎপাদনশীলতা। তো দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে এই আবহাওয়াটা কিন্তু আমাদের আনারস চাষের জন্য খুবই ভালো। তো এখানে খুব ভালো পটেনশিয়াল আছে, আমাদের পটেনশিয়াল জোনও আছে, এগ্রি এক্সপোর্ট জোনও আছে, তো সেই জন্য আনারস চাষ কিন্তু আমাদের দিকে খুব ভালো হয়। এছাড়াও আর কিছু রাজ্য যেমন হচ্ছে উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত রাজ্য অল্প বিস্তর আনারস চাষ হয়ে থাকে।
1: আনারসের প্রক্রিয়াকরণজাত দ্রব্যের বাজারজাত চাহিদা কতটা?
0: দেখুন, বাজারজাত চাহিদা আনারসের ক্ষেত্রে প্রচুর। মূলত আনারস উৎপাদনের সিংহভাগই আমাদের রপ্তানি হয়। তো রপ্তানির মধ্যে মূলত হচ্ছে আমাদের এয়ারপোর্ট কেন্দ্রিক যে শিল্প, তো সেইখানে প্রচুর পরিমাণে রপ্তানি হয়। এছাড়াও আমাদের হোটেল এবং রেস্তোরাঁতে আনারস কিন্তু প্রক্রিয়াকরণ বাদ দিয়ে একটা বিরাট চাহিদা আছে। প্রক্রিয়াকরণ যদি আমরা বাদ দিই, কারণ আমাদের পশ্চিমবঙ্গে বলুন বা আমাদের দেশে বলুন প্রক্রিয়াকরণ অতটাভাবে হয় না যেটা আমাদের বিদেশে হয়, কারণ আনারস কথাটি এসছে হচ্ছে অ্যানানাস বা নানাস শব্দ থেকে, যেটা উৎপত্তিস্থল ট্রপিক্যাল আমেরিকা বা সাউথ আমেরিকা।

0: আর ব্রাজিল, তো সেইখানে সেই দেশগুলো এত কথা কেন বলছি, সে ব্রাজিল বলুন বা মালয়েশিয়া বলুন বা আপনি ফিলিপাইন্স বলুন, যেখানে আনারস খুব বেশি চাষ হয়, সেখানে চাষের প্রায় 90% প্রক্রিয়াকরণ করা হয় এবং 10% তাদের দেশে এমনি কাঁটা ফল হিসাবে চলে বা খাওয়ার হিসাবে ওরা ব্যবহার করে। কিন্তু আমাদের দেশে ঠিকই তার ঠিক পুরো উল্টোটাই হয়। আমাদের দেশে প্রায় 80-90% আমরা হচ্ছে খাদ্যজাত দ্রব্য হিসাবে আনারস চাষ করা হয়ে থাকে এবং 10% আমরা প্রক্রিয়াকরণ করি। তো এইটা কিন্তু একটা বিরাট আমাদের বড় লুপ হোল, যেটাকে যদি আমরা একটু ঠিক করে যদি আমরা চাষটা করতে পারি এবং আমরা যদি প্রক্রিয়াকরণ শিল্পটাকে একটু আরও ত্বরান্বিত করতে পারি, তাহলে আমাদের সুদিক আমাদের দেখাতে পারে।
1: ঠিক, এর থেকে কিন্তু একটা অর্থনৈতিক উন্নতিও হতে পারে।
0: অবশ্যই অর্থনৈতিক বিশাল হারে একটা উন্নতি হওয়ার চান্স আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের চাষি ভাইদের একটু আমি বলবো, তো সেই অর্থনৈতিক যদি উন্নতি করতে হয় তাহলে আমাদের প্রক্রিয়াকরণ কিছু জাত আছে, সেই জাত এবং সেই দূরত্বে আমাদের আনারস চারা লাগানো উচিত। তবে দুঃখের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে আনারসের শিল্প সেই অর্থে নেই, সেই জন্য আমাদের চাষি ভাইরাও যদি আমরা সেই প্রক্রিয়াকরণ যদি জাত এবং সেই দূরত্বে লাগায়ও সেটা বিক্রি করার একটা জায়গা বা অভাব তৈরি হতে পারে। সেই জন্য আমাদের উত্তরবঙ্গে বা আমাদের দেশে আনারসের চাষটা সেই অর্থে অতটা প্রাধান্য পায়নি যে অর্থে চা আমাদের প্রাধান্য পেয়েছে। কারণ আনারস মূলত আমাদের আগে কিন্তু চায়ের এতটা এরিয়া আমাদের ছিল না, যেটা হচ্ছে ছোট স্মল টি গ্রোয়ার্স হয়ে গেছে, মানে ছোট ছোট বাগিচা বা চা বাগান হয়েছে, যেটা আমাদের আনারসকে ওভারল্যাপ করে চা বাগানে শিফট হয়েছে চাষিরা। আর এই মার্কেটের জন্যই মূলত এই শিফট এবং একটা অভাব প্রক্রিয়াকরণের জন্য এই শিফট। তো ভারত সরকারও এবং আমাদের পশ্চিমবঙ্গের উদ্যান পালন বিভাগ এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরও এই বিষয়ে খুবই সচেতন এবং আশা করি ভবিষ্যতে এই জিনিসগুলো হয়তো আমাদের চার থেকে কিছু আনারস চাষের শিফট হওয়ার প্রবণতাটা বাড়বে, এটুকু আমি আশা রাখি।
1: আচ্ছা, এই আনারস চাষের ক্ষেত্রে কিরকম আবহাওয়া আদর্শ এবং মাটি কিরকম দরকার?
0: আনারস মূলত একটি উষ্ণ বা গ্রীষ্মমণ্ডলীয় ফসল। আবহাওয়া মূলত আমাদের যদি টেম্পারেচার বলি তাহলে 20-32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আনারস চাষের জন্য খুবই উপযোগী এবং বর্ষা বা বৃষ্টিপাত মোটামুটি 100-150 সেন্টিমিটার বছরে তার জন্য ভালো। তো অবশ্যই আনারস কিন্তু উঁচু জায়গায় একটু পছন্দ করে, যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে সেই জায়গায় কিন্তু আনারস চাষ করা দরকার, কারণ আনারস জল পছন্দ করে না। মাটি যদি আমি বলি, একটু আম্লিক মাটি বা ঈষৎ আম্লিক মাটি যার পিএইচ 5-6 এবং বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি আনারস চাষের জন্য খুবই উপযোগী।
1: আচ্ছা, আনারস চাষের ক্ষেত্রে জমি তৈরি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমাদের কৃষক ভাইরা জমি তৈরি করবেন?
0: আনারস প্রথমেই বললাম একটি উঁচু জায়গা পছন্দ করে, তো সেরকম উঁচু জায়গা নির্বাচন করতে হবে। আমাদের উত্তরবঙ্গে একটা সমস্যা আছে, উঁচু জায়গা সব জায়গায় হয়তো নেই, তো সেক্ষেত্রে আনারস চাষের এরিয়াটা কমতে পারে। তো সেটার জন্য চিন্তার কারণ নেই, যদি উঁচু জায়গা না পাওয়া যায় তাহলে যেই জায়গাটি আছে সেই জায়গাটির বর্ডারে বা আলে বা ধারে যে জায়গাগুলো আউটার সারফেস, সেখানে হচ্ছে একটু বেশি ডিপ করে ড্রেন কাটতে হবে এবং জমির মাঝখানে একটু কম ডিপ বা কম গভীরতার ড্রেন কেটে জল নিকাশির ব্যবস্থাটা প্রথমত ভালো রাখতে হবে। তো জল নিকাশির ব্যবস্থা ভালো রেখে সেইখানে সেই জমিকে ভালো করে 2-3 চাষ দিয়ে মই দিয়ে এবং সেই জায়গায় আনারস চাষ করা যায়। জমি তৈরি করার সময় মাথায় রাখতে হবে জমিতে প্রচুর পরিমাণে গোবর সার বা নিম খোলের প্রয়োগ করা উচিত। তো জমি তৈরির সময় আমরা বলে থাকি বিঘা প্রতি 150 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি এবং 150 কেজি অ্যাজোফস বা সিউডোমোনাস 200 কেজি গোবরের সাথে মিশিয়ে সেই গোবরটা আমার মূল জমিতে প্রয়োগ করা উচিত। অবশ্যই মাথায় রাখতে হবে বায়ো এজেন্ট যেমন ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাসের কথা বলছি বা অ্যাজোফসের কথা বলছি, সেটি গোবর সারের সাথে 7-10 দিন মিনিমাম হলেও 7 দিন আগে মিশিয়ে সেই মিশ্রিত গোবর সার সেটা আমার মূল জমিতে প্রয়োগ করলে চাষ এবং আনারসের ক্ষেত্রে খুবই ভালো।
1: আচ্ছা, জাত নির্বাচন কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: আমাদের ভারতবর্ষে অনেক কটি জাত আনারসের চাষ হয়ে থাকে, তার মধ্যে পশ্চিমবঙ্গে মেনলি 2-3 জাত মূলত চাষ হয়, যেমন জায়ান্ট কিউ বা কিউ, কুইন বা রানী জাত আর মরিশিয়াস। তো জায়ান্ট কিউ চাষ হওয়ার কারণটা বেশি, কারণ কিউ জাত বা জায়ান্ট কিউ জাতের ফল আকারে বড় হয় এবং ওজনটা ভালো হয়, এছাড়া এই ফসলের পাতায় কাঁটা সেরকম

0: আরে থাকে না, যেটি কুইন জাত বা রানী জাতের মধ্যে ফলের আকারটা একটু ছোট হয়, কিন্তু ফল কুইন কিউ থেকে কুইনের ফলের মিষ্টতা বা সুস্বাদু বেশি। আর কুইনের ক্ষেত্রে যেটা সমস্যা মেনলি, সুস্বাদু হওয়ার সাথে সাথে এর কিন্তু কাঁটারটাও প্রচুর পরিমাণে থাকে, ওই জন্য কুইন জাতটা আমাদের এই অর্থে সেরকমভাবে চাষ হয় না। আর মরিশিয়াস বলে এখন একটি জাত এসছে, সেটা কিন্তু খুব ভালোভাবে চাষ হয়। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আরও কিছু জাত আছে, যেরকম বারুইপুর লোকাল, অসমের একটি জাত যেমন জলঢুপ, এছাড়া ত্রিপুরা সুন্দরী, অসম সুন্দরী, এই জাতগুলো, হরিচরণ ভিটা, এবং একটি হাইব্রিড এসছে নতুন, সেটা বলা হচ্ছে অমৃতা। তো এই জাতগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা যেতেই পারে এবং লাভবান হতে পারে চাষিরা।
1: আচ্ছা, চারার বংশবিস্তার কিভাবে হয় এবং কোন পার্শ্ব চারাটা আগামী ফসলের জন্য লাগানো যেতে পারে, সেটা আমাদের কৃষক ভাইরা কী করে বুঝবেন?
0: দেখুন, আনারসের ক্ষেত্রে আমরা মূলত তিন ধরন থেকে চার ধরনের আমরা চারা পাই বা তেউর পাই। আনারস মূলত চারা বা তেউর দ্বারাই বংশবিস্তার করে। তো যেটা হচ্ছে আমাদের গাছের ফলের উপরে বা মুকুট থেকে হয় সেটাকে বলে মুকুট চারা, যেটা হচ্ছে ফলের সাইড থেকে বেরোয় সেটাকে বলে সাইড চারা বা পার্শ্ব চারা, যেটা হচ্ছে একদম দেখবেন বোটার থেকে, বোটা মানে ফলের বোটার নিচ থেকে হয় সেটাকে বলে বোটার চারা, এবং মাটির থেকে যেটা চারা বলে সেটাকে বলে হচ্ছে গুড়ির চারা। তো এই সমস্ত চারার মধ্যে আমাদের কমার্শিয়ালি যদি আমাকে বাগান করতে হয়, তাহলে আমার সাইড চারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পায়, কারণ সাইড চারার থেকে আমাদের ফল আসতে সময়টা কম নেয় তুলনামূলক অন্য চারার থেকে। কারণ সাইড চারায় আমরা দেখেছি লাগানোর পরে মোটামুটি 18 থেকে 20 মাসে ফল চলে আসে, সেই ক্ষেত্রে ফলের সাইজটাও ঠিকঠাক আসে, এবং চাষের জন্য এই চারাটাই আমরা লাগানোর জন্য বলে থাকি। ক্রাউন চারা বা মুকুট চারা যদি লাগানো হয়, সেক্ষেত্রে ফল আসতে সময় নেয় প্রায় 22 থেকে 24 মাস, কিন্তু সেক্ষেত্রে ফলের সাইজটা কিন্তু একটু বেশি হবে। তো চাষি ভাইরা যদি একটু আগে ফল পেতে চায়, তাহলে পার্শ্ব চারা লাগাতে পারে, আর না হলে মুকুট চারা বা গোড়ার চারা লাগাতে পারে। আরেকটা জিনিস বলার বিষয়, সেটা হচ্ছে পার্শ্ব চারার ক্ষেত্রে চারা সাইজ মোটামুটি 35 থেকে 45 সেন্টিমিটার এবং 350 থেকে 500 গ্রাম ওজনের চারা আমাদের লাগানোর জন্য খুবই উপযোগী। বা আপনার 20 থেকে 30 পাতা হয়েছে যেরকম পার্শ্ব চারা, সেরকম চারা আমার কিন্তু লাগানোর জন্য খুবই উপযোগী।
1: চারা শোধন কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: মূলত চারা রোপণের আগে শোধন করাটা খুবই দরকার আনারসের ক্ষেত্রে, কারণ আনারস একটি 1 বছরের উপরের বর্ষীয় গাছ। তো সেক্ষেত্রে চারা তুলে নেওয়ার পরে চারাগুলোকে 1 লিটার জলের মধ্যে একটি দ্রবণ তৈরি করতে হবে। সেই 1 লিটার জলের মধ্যে আপনার 2 গ্রাম থেকে 2.5 গ্রাম কার্বেন্ডাজিম, 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স, অথবা কার্বেন্ডাজিমের সাথে 1 থেকে 2 গ্রামের মতন আপনার ইমিডাক্লোরপিড 70% SC, এটা দিয়ে ওই 1 লিটার জলের মধ্যে চারাগুলোকে 30 মিনিটের মতন ডুবিয়ে রেখে, তারপরে সেগুলোকে আবার ছায়াযুক্ত জায়গায় মোটামুটি 12 থেকে 20 ঘন্টার মতন শুকিয়ে নিয়ে তারপরে রোপণ করা হয়। এইভাবে চারাগুলোকে শোধন করা রোপণ করা যেতে পারে, বা আমরা ট্রাইকোডার্মা ভিডিডি দ্রবণেও ডুবিয়ে সে চারাগুলোকে শোধন করতে পারি।
1: চারা রোপণ করার কোন সময়টা আদর্শ সময়?
0: মূলত আনারসের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে এই আষাঢ় মাস চারা লাগানো হয়ে থাকে, যেখানে আমাদের বৃষ্টিপাতটা একটু বেশি। যদি আমি মেঘালয়ের কথা চিন্তা করি বা ত্রিপুরার কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা শীতকাল মানে পৌষ মাস বা অগ্রহায়ণ মাসেও চারা লাগানো হয়ে থাকে।
1: আচ্ছা, আনারস চাষে সারের তো প্রয়োজন রয়েছে, সেটা কৃষক ভাইরা কী সার কত পরিমাণে ব্যবহার করবে?
0: আনারসের ক্ষেত্রে সুপারিশ অনুযায়ী আমরা দেখেছি সারের ক্ষেত্রে একর প্রতি 240 কেজি নাইট্রোজেন, 160 কেজি ফসফরাস এবং 240 কেজি পটাশ দরকার। তো এই সারটা আমরা বছরে 2 বারে ভেঙে দিতে পারি। তো আমি চাষি ভাইদের জন্য আরেকটু বিশ্লেষণ করে আরেকটু ভেঙে বলছি। তো যদি আমরা প্রতি চারা হিসেবে বা প্রতি গর্ত হিসেবে চিন্তা করি, তাহলে আমরা প্রতি গর্ত বা প্রতি চারা হিসেবে আমরা মূলত 12 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম ফসফরাস এবং 12 গ্রাম পটাশ দিয়ে থাকি, যেটা যদি আমি ইউরিয়া, ফসফেট, SSP আর MOP তুলনা করি, তাহলে হবে প্রতি গর্ত প্রতি বা প্রতি চারা প্রতি 20 গ্রামের মতন আপনার ইউরিয়া, 35 গ্রামের মতন আপনার SSP সিঙ্গেল সুপার ফসফেট এবং 15 গ্রামের মতন MOP। তো এই সারটা আমরা যখন চারা রোপণ করব, তো মূলত চারা রোপণ করার জন্য আমরা জোড়া সারি পদ্ধতি

0: অবলম্বন করি। তো জোড়া সারি পদ্ধতির মধ্যে মোটামুটি আমরা যে দূরত্বটা মেনটেন করি সেটা আনারসের ক্ষেত্রে 30 সেন্টিমিটার × 40 সেন্টিমিটার × 120 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে গাছ থেকে গাছ বা সারির থেকে সারি, 40 সেন্টিমিটার হচ্ছে আপনার একটি গাছের লাইন বা সারির থেকে একটি গাছের লাইন, এবং 120 সেন্টিমিটার হচ্ছে দুটি জোড়া কলমের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে 120 সেন্টিমিটার। তো এইভাবে যদি আমরা চারা লাগাই তো চারা ফলের আকার এবং ওজন খুব ভালো আসে। কিন্তু এইভাবে লাগানোর থেকেও আর টু হাই ডেন্সিটি প্ল্যান্টিংয়ে কিন্তু আমরা চারা লাগাতে পারি। সেক্ষেত্রে আমাদের দূরত্ব বা স্পেসিংটা হওয়া উচিত 25 সেন্টিমিটার × 35 সেন্টিমিটার × 90 সেন্টিমিটার। তো এইভাবে যদি 25 সেন্টিমিটার গাছ থেকে গাছ, 35 সেন্টিমিটার একটি সারির থেকে একটি সারির দূরত্ব, এবং 90 সেন্টিমিটার দুটি জোড়া সারির থেকে দুটো জোড়া সারির দূরত্ব, তো এই দূরত্ব যদি আমরা গাছ লাগাই সেক্ষেত্রে আমরা পুরাতন বা পুরনো আগের স্পেসিং থেকে 12,000 বেশি গাছ আমরা বিঘা প্রতি বসাতে পারি বা একর প্রতি বসাতে পারি।
1: তো এটাই কি আধুনিক পদ্ধতি হিসেবে বলা যেতে পারে?
0: বলা যেতে পারে, কারণ আমাদের উত্তরবঙ্গে মূলত চাষি ভাইরা যতটা স্পেসিংয়ে লাগানো উচিত সেই অনুযায়ী লাগায় না, একটু ফাঁকা বা একটু মাঝে অন্তর্বর্তী পরিচর্যার জন্য গ্যাপ রেখে লাগায়। তো সেই গ্যাপটা যেহেতু এখন দিন যাচ্ছে, আমাদের মানুষের সংখ্যা বাড়ছে, জমির সংখ্যা কমে আসছে, তো আমাদের একক এরিয়ার থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে জমিটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে হবে। তো সেই ঠিকঠাক ইউটিলাইজ করার জন্য আমরা যদি একটু ক্লোজ স্পেসিং বা হাই ডেন্সিটি প্ল্যান্টিং আমরা যদি ফলো করি, মানে যদি আমি 25, 35, 90 সেন্টিমিটার দূরত্ব যদি আমি ফলো করি, সেক্ষেত্রে আমাদের একর প্রতি প্রায় 25,600 গাছ আমরা বসাতে পারি। আর যদি আমরা 30, 40 আর 120 যেটা গতানুগতিকভাবে লাগানো হয় চাষি ভাইরা সেন্টিমিটার পদ্ধতি ফলো করি, সেক্ষেত্রে আমরা একর প্রতি আমরা চারা পাই মোটামুটি প্রায় 12,000 থেকে 13,000, মোটামুটি আরও দ্বিগুণ আমরা চারা বসাতে পারি একক এরিয়াতে যদি আমরা একটু স্পেসিংটা কমিয়ে দিই।
1: বাহ, তাহলে কিন্তু আমাদের চাহিদাটাও কিন্তু মিটবে,
0: চাহিদাটাও মিটবে। আর যে সারটা বললাম গাছ প্রতি বা গর্ত প্রতি 20 থেকে 25 গ্রাম ইউরিয়া, 35 গ্রামের মতন SSP এবং 15 গ্রামের মতন পটাশ, তো এর সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাটির পরীক্ষা করে মাটির অম্লতা বুঝে এবং অনুখাদ্যর অভাব যদি থাকে সেক্ষেত্রে মাটিতে বিঘা প্রতি আমরা 500 গ্রামের মতন ম্যাগনেসিয়াম সালফেট, 250 গ্রামের মতন কপার সালফেট, এবং সাথে অনুখাদ্যর অভাব থাকলে জিঙ্ক এবং বোরন যেটি খুবই দরকার, জিঙ্ক প্রায় বিঘা প্রতি আপনার 2 থেকে 2.5 কেজি, বোরন 2 কেজি বিঘা প্রতি এটা প্রয়োগ করতে হবে। কারণ অনুখাদ্যর অভাব হলে ফল ফেটে যাওয়া, ফলের চোখের নিচে কালো কালো দাগ, তারপরে হচ্ছে ফল অনেকগুলো মুকুট আসা ফল, এবং ক্যাট ফলের পরিমাণ বাড়বে, তাছাড়া ফল হচ্ছে পাকবে না ঠিক করে এবং ফলের গঠন হবে না ঠিক করে। তো অনুখাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের উত্তরবঙ্গের মাটি এমনিই অনুখাদ্যের অভাবে আমরা ভুগি, তো মাটি অবশ্যই পরীক্ষা করে সেক্ষেত্রে আমাদের অনুখাদ্যটা প্রয়োগ করতে হবে। এবং মাটিতে যদি অম্লত্ব ভাব যদি কম থাকে সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি 4 থেকে 5 কিলো ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা, জলসেচ এবং জল নিকাশি ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ এই চাষের ক্ষেত্রে?
0: জল নিকাশি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আনারস জল পছন্দ করে না, আর আনারস একটি ক্যাকটাস গোত্রীয় গাছ, তো সেরকম জলের অতটা প্রয়োজন হয় না। গ্রীষ্মকালে মোটামুটি 20-25 দিন অন্তরে জলসেচ দিলেই আনারসের ক্ষেত্রে ঠিক।
1: আগাছা তো একটা বড় সমস্যা চাষের ক্ষেত্রে, তো এক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করবে আমাদের কৃষক ভাইরা?
0: আনারসের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যেহেতু কাটা থাকে তো আগাছা হাত বাছাই করা খুবই একটু কষ্টকর, তো সেক্ষেত্রে কেমিক্যাল হার্বিসাইড বা কেমিক্যাল উইডিং আমরা যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা ডাইউরিন 1 কেজি 200 লিটার জলের মধ্যে গুলে সেইটাকে আমরা স্প্রে করতে পারি, এবং সেটা হচ্ছে গাছ লাগানোর প্রায় 2 থেকে 3 মাস পর, এবং পরে আরেকটা দুবার আমরা স্প্রে করতে পারি 1 মাস পরে।
1: গাছের ফুল আসার যে নিয়ন্ত্রণ সেটা কিভাবে করা যেতে পারে? মানে ফুলটা যদি সঠিক সময়ে না আসে এবং সঠিক পরিমাণে না আসে তাহলে তো ফসলটা ঠিক মতন আসবে না, তো সেক্ষেত্রে কৃষক ভাইরা কী করবেন?
0: আনারসের ফুল ধারণ এবং মূলত যেটা সমস্যা, অনিয়মিত ফুল আসে, এবং আনারসের যেহেতু আমরা আগেই বললাম প্রায় 18 থেকে 20 মাসের একটি ফসল, তো

0: ফুল অনিয়মিত আসার কারণে চাষিভাইরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়। সঠিক পরিচর্যা করার পরেও দেখা গেছে 14-15 মাস পরে অনলি 30-40% ফুল এসছে। তো এই সমস্যাটা যেটা মূল চাষির ক্ষেত্রে দূর করার জন্য যেটা আমরা করতে বলি সেটা হচ্ছে চারা লাগানোর 11 মাস পরে 0.25 ml ইথারেল, 20 গ্রাম ইউরিয়া এবং 0.4 গ্রাম সোডিয়াম কার্বনেট, এটাই 1 লিটার জলের একটি তরল তৈরি করতে হবে। তো সেই তরলটা তৈরি করে সেইখান থেকে 50 মিলি তরল নিয়ে প্রত্যেকটি গাছের মাঝ বরাবর বা মাথার দিকে আমাকে দিতে হবে বা স্প্রে করতে হবে, এবং সেই তরলটির সঠিক পরিচর্যা বা সঠিক কাজ পেতে গেলে সেটা দিতে হবে আমার ঠিক সন্ধেবেলা আর না হলে ঠিক ভোরবেলা। এটা চাষিবারে একটু মাথায় রাখবেন, সন্ধেবেলা এই 50 ml যে তরলটা তৈরি করতে বললাম সেটার 50 ml সন্ধেবেলা বা ভোরবেলা স্প্রে করবেন, তাহলে দেখবেন সেই তরলটা প্রয়োগ করার মোটামুটি 4-5 মাস পরে ফুল চলে আসবে এবং এক সময় এককভাবে ফুল আসবে।
1: আচ্ছা, এটা একবার দিলেই হবে?
0: একবার দিলেই হবে।
1: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ফলের আকার ঠিক মতন আসছে না বা বড় হচ্ছে না পরিমাণ যতটা হওয়া দরকার, তো সেক্ষেত্রে ক্ষতি হয়ে যায় কৃষক ভাইদের। তো এই ফলের আকার কিভাবে বৃদ্ধি করা যেতে পারে?
0: মূলত ফলের আকার বৃদ্ধি করার জন্য সঠিক পরিচর্যাভাবে চাষ করার খুবই দরকার, সঠিকভাবে সার প্রয়োগ করা খুবই দরকার। তো এইগুলো করার পরে যদি ফলের সাইজ যদি বৃদ্ধি না হয় তাহলে গাছ লাগানোর মোটামুটি 11-12 মাস পর যখন হচ্ছে গাছে প্রায় 40-45টি পাতা আছে, সেই সমস্ত গাছে NAA সেটা 100 ppm 1 ml 4 লিটার জল এরকম দ্রবণ করে সেটা হচ্ছে আমার গাছের মাথার মধ্যে স্প্রে করে দিতে পারি, সেটাও সন্ধ্যাবেলা, তাহলে ফলের সাইজটা বৃদ্ধি পাবে।
1: আচ্ছা, আনারস চাষের ক্ষেত্রে রোগ পোকা নিয়ন্ত্রণ কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: আনারসের গাছের ক্ষেত্রে সেই অর্থে রোগ পোকা সেরকম লাগে না, যদিও পোকা বলতে মিলিবাগের অ্যাটাকটা প্রচুর হয়। তো মিলিবাগ মূলত একটা ভাইরাস বহনকারী পোকা যেটা আনারসের ক্ষেত্রে ঢলে পড়া রোগ সৃষ্টি করে। তো মিলিবাগকে কন্ট্রোল করার জন্য আমার কাছে ইমিডাক্লোরপিড 70% 16 লিটার ট্যাঙ্কিতে আপনার 7-8 ml প্রয়োগ করতে হবে, বা অ্যাসিডামিপ্রিড সেই সম পরিমাণ, ডোজ হচ্ছে 1 ml প্রতি 3 লিটার জল, এগুলো প্রয়োগ করলে আমার চলে যাবে। এছাড়াও ঢলে পড়া রোগ যদি লাগে বা কাণ্ড পচা বা পাতায় দাগ যদি লাগে সেক্ষেত্রে আমার কার্বেন্ডাজিন ম্যাঙ্কোজেবের মিশ্রিত ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আমার 2-2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে, বা ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে, তার সাথে কাসুগামাইসিন বা ভ্যালিডামাইসিন বা প্ল্যান্টোমাইসিন আপনার 1-2 ml প্রতি লিটার জলে স্প্রে করলে এই গোড়া পচা বা পাতায় দাগ এগুলো চলে যাবে।
1: আচ্ছা, আনারস ফল সেটা কিন্তু গাছের থেকে পাকা অবস্থাতেই কিন্তু তোলা উচিত, এই ফল তোলাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি নজর দেবেন এই বিষয়ে?
0: মূলত আনারস ফল গাছেই পাকে, গাছ থেকে তোলার পরে গাছের ফল পাকবে না বা আপনার ফলের মান উন্নয়ন হবে না। তো গাছে যখন ফল মোটামুটি আকার এবং আপনার ফলের ওজন আপনি যখন দেখছেন যে ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ফলের নিচের দিকে 1-2 ইঞ্চির ফলের নিচের যে চোখগুলি আছে সেগুলো দেখবেন একটু খুলে যাবে বা একটু রঙের পরিবর্তন, আভার পরিবর্তন ঘটবে, আপনার একটু হলদে হলদে ভাব যখন দেখতে পাবেন তখন সেই ফলগুলোকে তুলে নিতে হবে। একটু রঙের পরিবর্তন যখন ঘটেছে ফলের নিচের 1-2 ইঞ্চির যে চোখগুলো আছে সেগুলো দেখবেন রঙের পরিবর্তন ঘটলে ফলের নিচের থেকে বোটার থেকে 1-2 ইঞ্চি রেখে সেই মাটির সমান্তরে কেটে নিয়ে ফল তুলে নিতে হবে।
1: আচ্ছা, তাহলে আনারস চাষ নিয়ে তো আমরা অনেক তথ্যই জানলাম, তো আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: দেখুন, কৃষক ভাইদের জন্য আনারস চাষ আমাদের প্রথমেই বলেছিলাম আমাদের উত্তরবঙ্গ একটি এগ্রি এক্সপোর্ট জোন আছে, তো আনারস যদি আমরা চাষ করতে পারি সঠিকভাবে আনারস কিন্তু প্রচুর লাভ আছে, কারণ আমরা দেখেছি একর প্রতি আনারস ক্ষেতে খরচা হয় মোটামুটি প্রায় 2-2,20,000 টাকার মতন, এবং সেক্ষেত্রে একর প্রতি আমার আনারসের ফলন প্রায় আমরা পাই 24-25 টন। তো যদি আমরা 15 টাকার থেকে 18 টাকা রেটেও যদি আমরা বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমার 4.5 লাখ টাকার উপরে আমরা

0: প্রফিট পাই, মোটামুটি প্রায় যা ইনভেস্ট করব তার দ্বিগুণ আমরা প্রফিট পেতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, চাষি ভাইরা যদি সঠিক পরিচর্যা মেনে চাষ করে তাহলে আনারস থেকে তারা লাভবান হতেই পারে।
1: ঠিক, তাহলে আমাদের কৃষক ভাইরা এই আনারস চাষ নিয়ে কিন্তু অনেক তথ্য জানতে পারলেন, এবং যারা এখনও এই চাষে আগ্রহী হননি তারা কিন্তু অনায়াসেই চাষ করতে পারেন এবং অনেকটাই কিন্তু লাভবান হবেন। তো আসরে আসার জন্য ডক্টর দাস আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা, আধুনিক পদ্ধতিতে উন্নত মানের আনারস চাষ। আলোচনায় অংশ নিয়েছিলেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৌশিক দাস। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, সিকিমের বেশ কিছু স্থান সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। এর সাথে শেষ হল আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরই।
2: আকাশবাণী শিলিগুড়ি সবুজ সোনার দেশে অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাই। উত্তরের শ্বেতশুভ্র হিমালয়, সবুজ বনানী থেকে শুরু করে বিভিন্ন দীর্ঘবাহী নদ নদীর অনবরত জলকেলি, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই সবুজ দেশের প্রতি পরতে পরতে রয়েছে ফুলে ফলে রসে গন্ধে অভিনবত্বে শুধুই পরিপূর্ণতা। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে উপস্থিত চা বাগানে হাজির হয়ে সেই চা বাগানের ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আজ আমরা তেমনই হাজির হয়েছি অরুণ টি প্ল্যান্টেশনে, ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের থামভিটা গ্রাম, যেটি শিলিগুড়ি থেকে ঘোষপুকুর হয়ে খড়িবাড়ি যাওয়ার পথে বাঁ হাতে দক্ষিণ দিক বরাবর উপস্থিত। এই থামভিটা গ্রামের বেশিরভাগ মানুষই ছোট বড় নানা রকমের চা বাগান তৈরি করে সেই চা বাগানের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করেন। গ্রামে প্রবেশ করতেই আমরা দেখি সবুজে মোড়া মনোরম চা বাগান এবং সেই চা বাগানে কর্মরত শ্রমিকদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা প্রতিদিন সকালে প্রাণ ভরে নিতে পারি চায়ের সুবাস, মন ভরে উপভোগ করি এক পেয়ালা চা। আমরা এবারে কথা বলে নেব অরুণ টি প্ল্যান্টেশনের মালিক অরুণ রায়ের সাথে এবং তাঁর কাছ থেকে শুনে নেব এই চা বাগানের ইতিহাস। নমস্কার অরুণ বাবু।
3: নমস্কার। আপনার এই বাগানটি কত বিঘা জমির উপরে গড়ে উঠেছে?
4: আমার বাগানটি মোটামুটি 2 হেক্টর।
3: 2 হেক্টর বলতে
4: 15 বিঘা।
3: 15 বিঘার উপরে এই চা বাগানটি রয়েছে। হঠাৎ করে কেন আপনি চা বাগানের কাজ শুরু করলেন বা টি গার্ডেন কেন?

0: করলেন?
1: আমরা তো আগে রোপনি করতাম, হাল
0: আচ্ছা
1: চাষে করতাম,
0: আচ্ছা
1: তো রোপনিতে দেখতেছি আমাদের পোষাচ্ছে না,
0: আচ্ছা
1: চাতে আমাদের কিছু চলতেছে, মানে লেবারও চলতেছে, আমাদেরও কিছু চলতেছে।
0: আচ্ছা তো এই যে চা বাগান আপনার, এটি কত সালে আপনি স্থাপন করেছেন?
1: 1999 হবে।
0: 1999, তাহলে 1999 সালের আগে এই জায়গাটার অবস্থা কেমন ছিল একটু আমাদের বর্ণনা করুন।
1: এই জায়গা তো মাঠ ছিল, 1999 এর আগে মাঠ ছিল,
0: আচ্ছা
1: আমরা ধান চাষ করতাম, আমরা
0: ধান চাষ করতেন। আচ্ছা তো এখানে পুরোটা এলাকা জুড়ে আপনার ধান চাষ করতেন, তখন কি ধান আপনারা লাগাতেন এখানে?
1: ওটা তো এখন ওই ধানগুলো তো এখন পাওয়া যাচ্ছে না,
0: সেই সময়কার আলাদা নাম ছিল,
1: আলাদা ছিল।
0: হঠাৎ করে আপনি এই ধান চাষ ছেড়ে আপনি চা বাগানে এলেন কেন?
1: ধান চাষ থেকে চা বাগানটা একটু উন্নত মানের ফসল হচ্ছে,
0: আচ্ছা
1: তার জন্য আমরা চা বাগানে আসছি।
0: তা আপনার দেখা দেখি কি অন্যান্যরাও কি এই চা বাগানের প্রতি ইন্টারেস্ট তারা নিল?
1: ওই দেখা দেখি করে সবাই 1 বিঘা 2 বিঘা করে আস্তে আস্তে বাড়তেছে এরকম।
0: আচ্ছা এই যে আপনার 2 হেক্টর জমিতে আপনি চা বাগানটা করেছেন, আপনার এখন কোন সিজন চলছে, মানে চা পাতা তোলার যে পদ্ধতিটা আছে সেটা কোন সময়কার, এটা কত নম্বর কাটিং চলছে এখন?
1: এখন 4 নম্বর কাটিং।
0: 4 নম্বর কাটিং চলছে। 4 নম্বর কাটিং মানেই হচ্ছে চায়ের পাতার কিন্তু ভালো চা পাতা পাওয়া যায়, তাই তো? তো এই যে বর্ষার সময় এই যে 4 নম্বর কাটিং, আপনারা কিরকম চা পাতার দাম পাচ্ছেন
1: এখন? চা ফসলটা হলো কি, আপনি যেই কোয়ালিটি উঠাবেন ওই কোয়ালিটি সে আপনি দামটা পাবেন।
0: একদম ঠিক। তো কিলো কত প্রতি যাচ্ছে এখন?
1: আমি যেই ফ্যাটেতে দিচ্ছি ওখানে তো মোটামুটি আমার 33 থেকে 35 টাকা পাচ্ছি আমি।
0: আচ্ছা আর আপনার এটা কি সপ্তাহে সপ্তাহে চা পাতা তোলেন?
1: আমি সপ্তাহে সপ্তাহে তুলি।
0: মানে আপনি কি হাতে তুলছেন?
1: হ্যাঁ আমি হাতে তোলাচ্ছি।
0: তাতে কতজন শ্রমিক আপনার ব্যবহার করছেন?
1: এই 10 থেকে 11 জনের মতো আছে।
0: আচ্ছা তো হঠাৎ মনে পড়ে গেল যে এই যে আপনি যে 33 টাকা করে কিলো প্রতি পাচ্ছেন, পার কিলো চা পাতা আপনি বিক্রি করছেন 33 টাকা করে, গতবারের থেকে তো মনে হয় এবারে দামটা বেশি পাচ্ছেন।
1: এবারে দামটা বেশি কিন্তু প্রোডাকশনটা এবার খুব একটা ভালো না।
0: কিরকম
1: মানে বাগানে যা অবস্থা, যা ওয়েদার, তাতে একটার পর একটা পোকা লেগেই থাকছে।
0: কি ধরনের পোকা দেখতে পাচ্ছেন?
1: সব ধরনের পোকা, এখনো অনেক রকমের পোকা হয়ে গেছে, তৈরি পাতা হতে দিচ্ছে না এরকম পোকা।
0: তা এর জন্য আপনারা কি ব্যবহার করছেন?
1: যেটা টিবোটে নির্দেশে ওষুধপত্র আছে যেটাই আমরা ব্যবহার করতেছি।
0: আচ্ছা যখন টিবোর্ডের কথাই আসলো, এই যে ছোট্ট ছোট্ট যারা চা চাষি রয়েছেন তাদের জন্য অনেক রকম পরিকল্পনা তারা নিয়েছেন, অনেক রকম তারা সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছেন, তো আপনারা টিবোর্ডের থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন?
1: টিবোর্ড থেকে ওই মেশিন পাচ্ছি, প্লাগিং করার মেশিন, বাচ্চাদের লেখাপড়ার জন্য স্টেমিন পাচ্ছে।
0: আচ্ছা তো আপনার এখানে শ্রমিকরা কোথায় আছে? আপনার বাগানের মধ্যে আছে?
1: বাগানের মধ্যে আছে।
0: আচ্ছা আর কি সুযোগ সুবিধা দিচ্ছে?
1: ওই বাগানের মেশিন পত্র দিচ্ছে।
0: আচ্ছা তো আপনি বাগানের মেশিন পত্র কবার পেয়েছেন?
1: একবার পেয়েছি।
0: সেই মেশিন দিয়ে আপনি কি করছেন?
1: স্প্রে করতেছি।
0: তো এবার যখন স্প্রে এর কথাই আসলো, তাহলে আপনি একটু বলুন যে আপনারা সপ্তাহে সপ্তাহে কবার করে স্প্রে করছেন চা পাতায়?
1: মানে আমরা প্লাকিং করার পরে স্প্রে করতেছি।
0: আচ্ছা তো স্প্রে করার সময় পোকাগুলো তাদের কি অবস্থা দেখছেন?
1: পোকা তো দেখা যাচ্ছে না এমনি খালি চোখে।
0: আচ্ছা
1: কাছে গিয়ে দেখা যায়।
0: আচ্ছা তো অরুণবাবু আরেকটি কথা জিজ্ঞেস করি যে আপনি তো দীর্ঘ প্রায় 26-27 বছর ধরে চা বাগান লাগিয়েছেন এই অঞ্চলে মধ্যে আর কি, তো শ্রমিক সমস্যাটা কিরকম?
1: শ্রমিকের সমস্যা তো দূর হবেই না, ওদের সমস্যা লেগেই থাকে।
0: আচ্ছা তো শ্রমিকদেরকে আপনারা কি সুবিধা দিচ্ছেন মালিক হিসেবে?
1: শ্রমিকদের যে আমরা বাগানে এসে কাজ করাচ্ছি, রুমাল দিচ্ছি, তিরপল দিচ্ছি, চপ্পল দিচ্ছি, ছাতা দিচ্ছি।
0: আচ্ছা আর তাদের মজুরি কত দিচ্ছেন আপনারা?
1: আমাদের গ্রাম হিসেবে 220 টাকা করে দিই।
0: আচ্ছা সেই পেমেন্টটা কি ডেইলিটা ডেইলি না সপ্তাহে পেমেন্ট করেন?
1: একদিন করি।
0: আর কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন কি ওদেরকে?
1: ওদেরকে ওই পূজার সময় কিছু দিতে হয়, বোনাসের মতন দিতে হয় কিছু।
0: আচ্ছা 4 নম্বর কাটিং চলছে, আপনারা আর কত নাম্বার কাটিং পর্যন্ত চা পাতা পাবেন?
1: তো অক্টোবর অবধি পাই।
0: আচ্ছা আর এই চা পাতা যখন আপনারা বিক্রি করছেন তখন কি ফ্যাক্টরির লোকেরা এসে নিয়ে যাচ্ছে না আপনারা পৌঁছে দিচ্ছেন?
1: আমি তো নিজে পৌঁছে দিচ্ছি।
0: পৌঁছে দিচ্ছেন। তো সপ্তাহে কত কিলো উঠছে বা কয় টন উঠছে?
1: 1.5 টনের মতো হয়।
0: 1.5 টনের মতো হয়। আচ্ছা এটা তো গেল একটা দিক অরুণবাবু, এবারে চলে আসি যে এদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কিছু কথা। স্বাভাবিকভাবেই চা বাগানে কাজ করতে গিয়ে পোকামাকড় সাপ ইত্যাদি অনেক কিছু সম্মুখীন হতে হয় শ্রমিকদেরকে, তো সেক্ষেত্রে আপনারা স্বাস্থ্য বীমা শ্রমিকদের জন্য কি করিয়েছেন?
1: স্বাস্থ্য বীমা তো টিবোর্ড থেকে একটা ছিল, একবার করেছিলাম আমরা।
0: ব্যক্তিগতভাবে আপনি কি ওদের জন্য কিছু সুরক্ষা কিছু ব্যবস্থা করেছেন?
1: এমনি টেম্পোরারিলি আমরা ওষুধপত্র দিই।
0: হ্যাঁ কোথায় আপনারা নিয়ে যান?
1: খড়িবাড়ি হসপিটালে।

0: খড়িয়াবাড়ি হসপিটালে নিয়ে যায়। অরুণবাবু, সবশেষে জিজ্ঞেস করি, এই যে অনেক ইয়াং ছেলে মেয়েরা তারা কিন্তু চা বাগানের প্রতি ঝুঁকছে, অনেকে কৃষি ক্ষেত্র ছেড়ে সেখানে ওরা চা গাছ লাগাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কেমন লাগছে বা একজন চা চাষী হিসেবে আপনি কি বার্তা দেবেন যুব সমাজের প্রতি?
1: চা শিল্পটা ভালোই আছে, করতে হবে, জানতে হবে চাটা কিভাবে করলে ভালো হবে।
0: আপনারা কোথা থেকে ট্রেনিং নিয়েছেন?
1: আমরা টিবোর থেকে ট্রেনিং নিয়েছি।
0: কি শিখেছেন ওখান থেকে?
1: ওখান থেকে কিভাবে চা প্রোডাকশন করতে হবে, কি ওষুধ মারতে হবে, কি রকম পাতা প্ল্যাকিং করতে হবে, এগুলো শিখায়।
0: আচ্ছা, আপনার গ্রামের যুবক যুবতীরা যারা ইন্টারেস্ট রয়েছে চায়ের প্রতি, তারা কি উৎসাহ দেখাচ্ছে?
1: হ্যাঁ, উৎসাহ দেখাচ্ছে।
0: দেখাচ্ছে না? আপনাদের তো একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে আপনারা কি সহযোগিতা পান?
1: অ্যাসোসিয়েশন থেকে আমরা গাইডলাইন পাই, যখন সমস্যা হয় তখন আমরা বলি।
0: আচ্ছা,
1: তারপরে ওরা এসে দেয়।
0: আরেকটি কথা অরুণবাবু সবশেষে বলবো, এই যে আপনি চা গাছের মধ্যে অনেক গাছ লাগিয়েছেন, সেই গাছগুলো থেকে কি আপনার আলাদা করে পয়সা রোজগার হতে পারে?
1: হ্যাঁ, আলাদা গাছ লাগিয়েছি, তেজপাতা লাগিয়েছি আমরা।
0: আমরা শুনেছি যে তেজপাতা গাছ নাকি পোকা আসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়, সেটা কি আপনি জানেন?
1: হ্যাঁ, এটা তো হয়, এটা লোফাটাই একটু বেশি হয়।
0: হ্যাঁ, লোফাটা
1: তাতে স্প্রে করতে হয়, এখন আগে তো স্প্রে করা হতো না, এখন স্প্রে করতে হয়।
0: চা গাছের মধ্য থেকে আরেকটি পয়সা রোজগারের একটা পথ আপনি নিয়েছেন, সেটা তেজপাতা গাছ লাগিয়েছেন, বা খুব ভালো। নিজেও কি আপনি কখনো আপনার চা বাগানের ভেতরে ঢুকে শ্রমিকদের সঙ্গে কাজ করেন?
1: হ্যাঁ, কাজ করি।
0: আচ্ছা অরুণবাবু, যেহেতু এই চা বাগান আপনার এখন মূল রুজি রোজগারের একটা উপায়, এটার উপরে আপনার সংসার নির্ভর, তো সেক্ষেত্রে চা বাগানটা যত বেশি ডেভেলপ করা যায় সেক্ষেত্রে আপনার টি বোর্ডের একটা ভূমিকা থাকে, তো আপনি আর কি কি সহযোগিতা চাইছেন টি বোর্ডের কাছ থেকে?
1: টি বোর্ড থেকে আমরা এটাই সহযোগিতা চাচ্ছি যে আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারি চা থেকে, চা শিল্প থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যান্ড টি কি বলে ওটা, ওটা যদি আমরা করতে পারি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আপনার,
1: ওটা যদি আমাদের প্রশিক্ষণ দেয় টি বোর্ড থেকে, তাহলে আমরা আরো এগোতে পারি।
0: বাহ, খুব ভালো।
2: আমরা এতক্ষণ কথা বললাম অরুণ টি প্ল্যান্টেশনের মালিক অরুণ রায়ের সঙ্গে। তার থেকে জানলাম এই চা বাগানে চা উৎপাদনের পাশাপাশি তিনি বাগানে বিভিন্ন রকমের অর্থকরী গাছও লাগিয়েছেন। সেই অর্থকরী গাছের ইতিহাস সম্পর্কে নানা রকমের তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরলেন।
0: আমরা লক্ষ্য করছি অরুণবাবু যে আপনার এই চা বাগানের মাঝখানে মাঝখানে অনেক সুপারি গাছ আছে এবং আরো অন্যান্য অনেক বড় বড় গাছ আছে, এই সুপারি গাছ কতগুলো লাগিয়েছেন?
1: সুপারি গাছ আমরা ওই বাগানের বান্ডারিতে লাগিয়েছি।
0: কতগুলো লাগিয়েছেন?
1: এক দেড়শো হবে।
0: দেড়শো? এটা কি ফল পাচ্ছেন এখন?
1: ফল তো এখনো শুরু হয়নি, ফল হয়তো
0: শুরু হবে।
1: হবে?
0: আচ্ছা, আর অনেক বড় বড় এখানে গাছ দেখছি, গাছগুলোর নাম কি আছে?
1: এটা মেহগনি বলে।
0: আচ্ছা, আর প্রচুর দেখছি আপনি তেজপাতা গাছ লাগিয়েছেন, এর আগেও বললেন।
1: তেজপাতাটা আমরা ওই বিজনেস হিসেবেই লাগিয়েছি।
0: এটা ব্যবসায়ী চিন্তাধারা নিয়ে আপনি লাগিয়েছেন? আচ্ছা, আমরা শুনে নিলাম অরুণবাবুর কাছ থেকে। অনেক ধন্যবাদ অরুণবাবু, আপনার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। নমস্কার।
1: নমস্কার।
2: অরুণ টি প্ল্যান্টেশনের মালিক অরুণ রায়ের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। তাঁর থেকে জানলাম চা বাগানের নানা খুঁটিনাটি, বিভিন্ন রকমের ইতিহাস সম্পর্কে। এবারে আমরা চা বাগানের অলি গলিতে পৌঁছে যাচ্ছি তাঁদের কাছে, যাদের হাতের ছোঁয়ায় স্পর্শে দুটো পাতা একটি কুড়ির চা পৌঁছে যায় আমাদের ঘরে ঘরে, পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে, নিজস্ব স্বাদ, নিজস্ব ঘ্রাণ নিয়ে সেই চা শ্রমিকদের কাছে। এই বাগানে এমন প্রচুর মহিলা এবং পুরুষ শ্রমিক রয়েছে, এবারে তাঁদের কাছ থেকে তাঁদের চড়ুই বেটির জীবন আমরা শুনে নেব তাদের প্রতিদিনের জীবন গাথা। আসুন এবারে তাঁদের সাথে কথা বলে নিই।
3: ভামবিটা চা বাগান কে বীচ অভি হাম খড়ে হ্যাঁ আর হামারে সাথ ইহাঁ পর জুড় চুকে হ্যাঁ এক মজদুর जो कि ना सुबह से लेके शाम तक काम करते हैं चाय बागानों में। नमस्ते, आपका नाम क्या है?
4: अनिता उड़ाव।
3: अच्छा अनिता उड़ाव, आप यहाँ पर ही आसपास में ही कहीं रहते हैं?
4: हम लोग को ये चपाती बागान में।
3: अच्छा, वो कहाँ से, कितने दूर है?
4: ये तो सामने है।
3: सामने ही है, यहाँ से आप चले आते हो हर रोज? घर पे कौन कौन लोग है आपके?
4: बहू है, बेटा है, नाती है।
3: अच्छा, तो और सब क्या काम करते हैं?
4: लोग बड़ा बागान में जाता है।
3: अच्छा, बड़ा बागान में काम करते हैं आप, यहाँ पर काम करते हैं आप? कितने दिनों से यहाँ पर काम कर रहे हैं?
4: बहुत दिन हुए।
3: बहुत दिन से? और जो ये चाय बागानों पे ही काम, यही आपका काम है, रोजी है यही? यहाँ से ही जो पैसा आता है उसी से आपका घर चलता है? अच्छा, कितने सालों से चल रहा है ऐसे?
4: बहुत साल।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভজন, শিল্পী লতা মঙ্গেশকর।

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ভজন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন জবান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এই মুহূর্তে লাইভ ফোন ইন আনন্দধারা নিয়ে স্টুডিওতে আমি রয়েছি আপনাদের সাথে, আর আমরা অবশ্যই কথা বলবো। তবে তার আগে আজকে শুরুর প্রথম গানটি শুনে নিই, তারপর ফিরে আসছি।

0: ফিরে এলাম
1: অটোগ্রাফ
0: ছবির গান শুনে। গানটি গেয়েছেন অনুপম রায়। আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন?
1: সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল না, রয়েছেন তিনি। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি,
0: আচ্ছা
2: অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ বুঝতে পেরেছি।
2: হ্যাঁ
0: আজকের বিষয় তো এখনই বলে দিই আপনাকে।
2: হ্যাঁ বলুন।
0: আজকের বিষয় হচ্ছে কেমন করে আপনি নিজের মতো থাকবেন, বলুন।
2: কেমন করে আপনি নিজের মধ্যে থাকবেন,
0: নিজের মতো করে থাকবেন,
2: নিজের মতো করে,
0: নিজের মতো করে কেমন করে আপনি থাকবেন?
2: হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা ধরুন মানে পছন্দ করি সেটাই আমার ইয়ে, তো সেটাই জানতে চাইছেন আমার কাছে।
0: হুম, নিজের মতো করে আপনি থাকবেন যখন, তখন তো আপনার নিজস্বতা থাকবে।
2: নিজস্বতা থাকবে মানে আমার একটা আলাদা ইয়ে থাকবে তখন, মানে আমি যেটা করব সেটাই আমি, মানে আমি রাজা আর কি, মানে আমি আমি আমার তখন ইয়ে, তো আমি আমার নিজের মতো থাকি দিদি। দেখুন আমি আমি একটা মানে খুব মানে সাধারণ একটা ইয়ে পরিবারের আমি সন্তান। হ্যাঁ, এবং আমার খুব বেশি লোভও নেই, খুব বেশি চাহিদাও নেই। আসলে ওই যে বলে না যে দিন আনি দিন খাই, এরকম কিছু একটা, হ্যাঁ সেরকম আমার ইয়ে, আমি নিজের মতো থাকি। অর্থাৎ আমার যেমন পোশাক আশাক যেমন হোক, হ্যাঁ মানে হ্যাঁ সেটা নিয়েই আমি খুব খুশি। হ্যাঁ, আবার ধরুন আমার যে এই যেমন ধরুন রঙিন চুল, হ্যাঁ ব্যাক ব্রাশ চুল, হ্যাঁ সেটাও কিন্তু আমার নেই। হ্যাঁ সেটা আমি নিজের মতোই থাকি, আমার যেটুকু ইয়ে। আর নিজের মতো থাকা বলতে আমি মিশি সবার সঙ্গে, আট থেকে আসি, হ্যাঁ এবং সেটা নিজের মতো করে, এবং সবাইকে আপন ভাবাটাই হচ্ছে আমার প্রধান একটা গুণ, এবং সেই জন্য আমি দিদি সবার কাছে প্রিয় এবং আপনাদের কাছেও প্রিয় আশা করি। হ্যাঁ তো যাই হোক, হ্যাঁ তো এইভাবেই আমার দিনটা কেটে যাচ্ছে। এখনো আমি 59-এর গোড়ায় দাঁড়িয়ে, হ্যাঁ আরো যতদিন বাঁচবো আমার মতো করেই বাঁচবো, সেখানে অন্য কারো মতামত, আমি তো ধরুন এখন সিনিয়র, আমার তো একটা নিজস্ব ইয়ে আছে, আমি তো বুঝতে পারি যে কার সঙ্গে মিশলে

0: হ্যাঁ, আমার মানে ইয়ে মানে আমি লাভবান হব, মানে লাভবান মানে আর্থিক দিক থেকে বলছি না, মানে জ্ঞান অর্জনের দিক থেকে বলছি। হ্যাঁ, তো সেইভাবে আমি সেই মানুষদের সঙ্গে মিশি আমার মতো করে। হ্যাঁ,
1: একদম
0: তার মতের সঙ্গে যদি আমার মতের মিল হয় তাহলে তিনি আমার প্রিয় ব্যক্তি, আর আমার মতের সঙ্গে তার যদি মতান্তর হয়, হ্যাঁ, তাহলে তিনি আমার অপ্রিয় ব্যক্তি। কাজে আমি থাকবো আমার মতন করে, হ্যাঁ, আমি যেটা পছন্দ করব সেটা যদি তার পছন্দ হয়, তাহলে ধরুন মিলে গেল তার মতটা, তাহলে আমি তার কাছে প্রিয় হয়ে গেলাম বা সে আমার কাছে প্রিয় হয়ে গেল। তো এইভাবেই জীবনটা আমার কাটবে দিদি এবং কাটছে।
1: ধন্যবাদ,
0: এটুকুই
1: অনেক
0: শেয়ার
1: অনেক
0: করলাম,
1: অনেক
0: ভালো
1: অনেক
0: থাকবেন।
1: ধন্যবাদ আপনাকে, আপনার
0: ধন্যবাদ দিদি,
1: হ্যাঁ মতামত আপনি ভাগ করে নিলেন, ধন্যবাদ, সাথে থাকুন।
0: ধন্যবাদ।
1: লাইফ ফোন ইন আনন্দধারা নিয়ে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে আমি নবনীতা আপনাদের সাথে, আর ওই যে আজকের বিষয় নিয়ে কথা বলছি। আজকের বিষয় ভাবনায় রয়েছে কেমন করে আপনি নিজের মতো থাকবেন, জানান 9434076705 এই নম্বরে। আরেকবার বলি 9434076705। দেখুন, আমরা সবাই তো চলি থাকি, কিন্তু নিজের মতো করে থাকা, চারপাশের সব কিছুর মধ্যে থেকে সেই যে থাকা, নিজের মতো করে থাকার একটা অভ্যেস গড়ে তোলা, এই অভ্যেস আপনি কি করে গড়ে তুলবেন, কিভাবে থাকবেন নিজের মতো করে জানান। আর ততক্ষণ পরের গানটা রয়েছে আপনারই জন্য।

0: ফিরে এলাম অন্তহীন ছবির এই গানটি শুনে।
1: আর এই মুহূর্তে শ্রোতাবন্ধু জুড়ে গেছেন, তিনি কি বলছেন? নমস্কার, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবার চেষ্টা করতে থাকুন। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, শুভ সন্ধ্যা, বলুন।
2: হ্যাঁ, শুভ সন্ধ্যা, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: আচ্ছা আচ্ছা,
2: দেখুন, নিজের মতন করে থাকা, হ্যাঁ, আমি মানে কিভাবে থাকি, আমি আমার নিজের মতন করে থাকি, হ্যাঁ, আমার আশেপাশের সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে, একা একা তো আর নিজের মতন যতই হোক, আমি একা একা তো আর থাকতে পারবো না। হ্যাঁ, যতই আমার নিজের মতন হোক, সেখানে আমার পরিবার, আমার প্রতিবেশী সকলেই সেখানে আছেন, তো সেই সমস্ত মানুষদের নিয়ে আমি একসঙ্গে নিজের মতন, তাদের কিছু ভুল ত্রুটি থাকে, আমারও কিছু ভুল ত্রুটি থাকে, কিন্তু সেইগুলোকে মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে আমি কিন্তু আমার নিজের মতন করে থাকি। হ্যাঁ, আমার পরিবারের মধ্যেও বটে, আমার প্রতিবেশীর মধ্যেও অনেক ভুল বোঝাবুঝি যা কিছুই হোক, সেগুলো উভয় পক্ষে মেনে নিয়ে মানিয়ে নিয়ে, হ্যাঁ, একসঙ্গে কিন্তু পথ চলি। হ্যাঁ, আমার বিপদে আপদে তারা যেমন আসে, আমিও তাদের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াই। যে কোনো অনুষ্ঠান হলে ধরুন, তারা যেমন ভাবে আমার সঙ্গে আমাকে বলে বা আমার সঙ্গে ব্যবহার করে, আমিও ঠিক সেইভাবে তাদের সঙ্গে চলি। এবং যদি কোনো কিছু ভুল হয় তাহলে তাদেরকে এই মানে যুক্তি পরামর্শ দিয়ে থাকি, তারাও আমাকে যুক্তি পরামর্শ দেয়, এইভাবে এই কাজটা করো, আমিও তাদেরকে সেইভাবে দিই। এইভাবে আমি মানুষদেরকে নিয়ে মানুষের পাশে আমি আমার মতন করে থাকি, তাদেরকে মানে নিজের করে নিয়ে। হ্যাঁ, এবার নিজের ধরুন কেউ হয় না, নিজের করে নিতে হয়। হ্যাঁ, তো নিজের করে নিয়ে, হ্যাঁ, যেমন ধরুন আমি যখন ছোটবেলায় মা বাবার কাছে মানুষ হয়েছি সেখানে একরকম, আবার বিবাহিত জীবন যখন আমি সেখানে এসেছি, সেখানকার পরিবেশ, সেখানকার মানুষগুলো সকলকে কিন্তু আমাকে মানিয়ে নিতে হয়।

0: আছে।
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: তাদের মধ্যে আমাদের মধ্যে অনেক হয়তো ভুল বোঝাবুঝি অনেক
1: হুম
0: কিছুই তৈরি হয়েছে, কিন্তু সেগুলোকে পাশে সরিয়ে বা সেগুলোকে মেনে নিয়ে তাদের কালচার, তাদের রীতিনীতি সব কিছু মেনে নিয়ে এভাবেই কিন্তু আমি আমার মতন করে আছি।
1: আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে আপনার মতো করে থাকা, মানে এবং সবার সঙ্গে মিলে যে থাকার ব্যাপারটা, সেইভাবে কিন্তু আপনি নিজের মতো থাকেন, তাই তো?
0: হ্যাঁ, একদম
1: হুম
0: একদম,
1: হুম হুম হুম
0: আমি
1: ধন্যবাদ।
0: একা একা নিজের মতো থাকি না।
1: আচ্ছা, নিশ্চয়ই আমরা
0: হ্যাঁ
1: থাকি বটে একা, কিন্তু আমাদের চারপাশ জুড়ে তারা থাকেন, আর
0: হ্যাঁ,
1: আমরা কিন্তু সেই বৃত্ততে সম্পূর্ণ হই, তাই না?
0: একদম
1: হ্যাঁ
0: একদম,
1: হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ।
0: হ্যাঁ, ধন্যবাদ, ভালো
1: হ্যাঁ
0: থাকবেন।
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: আপনিও ভালো থাকবেন।
0: আজকে কিশোর কুমারের জন্মদিন,
1: হ্যাঁ
0: তো ওনার একটি গান যদি শোনান। হ্যাঁ, অনেক ওনার ভালো ভালো চলচ্চিত্র আছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, স্বয়ং দা, তারপরে আপনার প্রতিশোধ, এই
1: আচ্ছা
0: সমস্ত
1: আচ্ছা আচ্ছা,
0: সিনেমার যদি গান থাকে তাহলে একটু শুনিয়ে
1: ভালো
0: দেবেন।
1: লাগে, নিশ্চয়ই চেষ্টা থাকবে, ভালো থাকবেন।
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, আজ আমরা কথা বলছি কেমন করে আপনি নিজের মতো থাকবেন। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার নমস্কার,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ নমস্কার, আমি বেলাকাবাদ থেকে বলছি, নবকুমার রায়।
1: আচ্ছা
2: বেলাকাবাদ থেকে নবকুমার রায় বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, আজকের বিষয় শুনেছেন?
2: হ্যাঁ, শুনলাম বিষয়টা,
1: হ্যাঁ
2: কারণ আমি
1: বলুন।
2: রেডিও নিয়ে থাকি তো সবসময়।
1: হুম হুম
2: তো বিষয়টা হলো, একমত করে থাকা যায় না যদিও, তবুও কিন্তু থাকতে হয় অনেক সময়। যেমন ধরুন, আমার ওয়াইফ আজকে মারা গেছেন 6 বছর আগে।
1: হুম হুম
2: হ্যাঁ, তো আমার এক ছেলে বৌমা আর একটা নাতনি আছে।
1: হুম
2: তো আমার বৌমার সঙ্গে আমার ছেলের সঙ্গে আমার মত বনে না, মত
1: আচ্ছা
2: বনে না। হ্যাঁ, তো বনে না যেহেতু, তাহলে আমাকে একা একা থাকতে হয়। তো একা একা থাকি কি হবে, একসাথে থাকতে থাকতে আমার বৌমা আমাকে বলে যে সংসারে খাইতে হলে কিছু করতে হবে এবং আনতে হবে।
1: হ্যাঁ
2: তো আমি তো সব সারা জীবনটা তোমাকেই করে দিলাম, সবকিছু, বাড়ি ঘর জমি জায়গা সবকিছু করলাম।
1: হুম
2: এখন আমার বয়স 55 বছর বয়স,
1: হুম
2: আমি এই বয়সে আর কি করব, যতটুকু পারি জমি জায়গা গুলো কাজ টাজ করি। তার
1: হুম
2: মধ্যে থেকে আমাকে বলে, হাটে যাও, খালি হাতে ঘুরে আসো। এই কথাটা আমার সহ্য হয় নাই, হাটে যাই খালি হাতে ঘুরে আসি, বাজারে যাই খালি হাতে ঘুরে আসি, কিছু আনি না। ওই নাতনিটার জন্যই অল্প কিছু খাওয়ার নিয়ে আসি। তো আমার বৌমা এইভাবে সহ্য করতে পারে না, তখন ও নিজে নিজেই রান্না করা, আমাকে আমার ঘরে, আমি তো একা ঘরে থাকি,
1: হুম
2: তো আমার ঘরে খাওয়া দাওয়া আইনে দেয়, তখন না খাওয়া দাওয়া আইনে বন্ধ। আমি তো সন্ধ্যাবেলা ঘুরতে যাই,
1: হুম
2: রাত 9:30-10টার সময় আসি,
1: হুম
2: তারপরে ঘরে আর খাওয়া আসে না, আর মানে দুপুরেও আসে না। তখন আর কি করব, মানে ওরা আস্তে আস্তে আমাকে রান্নাঘরটা ছেড়ে দিয়ে ওরা অন্য রান্না, অর্থাৎ ওদের যে যে ঘরে থাকে সেই ঘরেই সব ব্যবস্থা করে দিল। তাহলে আমি কি করব, তখন তো আমি একা পড়ে গেলাম আরো, এইভাবে সমস্যার
1: একা
2: মধ্যে
1: থাকার
2: ঢুকে
1: অভ্যেস হয়ে গেল।
2: হ্যাঁ অভ্যেস হয়ে গেল আর কি। রান্না করাটাও আমি নিজে শিখলাম। হ্যাঁ, তো ওরা গ্যাসে রান্না করে আর আমি খড়ি দিয়ে রান্না করি, রান্না করে, কারণ আগের থেকে আমাদের কৃষ্টি কালচার ওই খড়ির থেকেই চলছে,
1: হুম
2: তো ওই খড়িটাই ব্যবহার করি আমি। এক বেলা খাই আর কি, এক
1: আচ্ছা
2: বেলা রান্না করি। আর আমাকে ভগবান এমন একটা জায়গা দিয়ে দিছে, মানে ICDS সেন্টার বলে একটা বাচ্চাদের পড়ানোর একটা স্কুল আছে,
1: হুম
2: নাম শুনছেন, ICDS সেন্টার,
1: হুম হুম
2: ওখানে বাচ্চাদের খাওয়া দেয়। কিন্তু
1: হুম
2: সেই আজকেও আজকেও দিদিমণি গুলো আসছে, আমার আমি জায়গা দিয়েছি তাদেরকে, মানে জায়গা পায় না, আমি জায়গাটা দিয়েছি আমার ঘরেই আর কি,
1: আচ্ছা
2: একটা ঘর
1: আচ্ছা
2: বানিয়ে দিয়েছি ওখানে। ওখানে তো ওরা ডেলি আসে, ডেলি রান্না করে,
1: হুম
2: ডিম ভাত,
1: হুম
2: খিচুড়ি ভাত,
1: হুম
2: এগুলো দেয়, আমি ওখান থেকে এক বেলা খাই আর কি।
1: আচ্ছা
2: এইভাবে
1: দেখুন,
2: আমার চলছে।
1: হ্যাঁ,
2: হ্যাঁ,
1: আর
2: এইভাবে
1: সবথেকে
2: চলছে।

0: কথা কি জানেন তো, এই যে ধরুন আমাদের এই যে অভ্যেস, মানে আমাদের জীবন তো যেমন চলে, জীবনের গতিপথ তো বদলায়, জীবন তো সব সময় একই রকম সরল রেখায় চলে না, তাই না? কাজেই আমাদের এই যে জীবনের সঙ্গে থাকা এবং নিজের মতো করে থাকা, এবং এই যে এভাবেই থাকতে থাকতে যে কোনো জিনিসেই প্রথম প্রথম তো কষ্ট হয়, তারপরে দেখবেন একটা অভ্যেসে আমার দাঁড়িয়ে যায়, তাই না?
1: একদম একদম একদম, আমার এখন অভ্যাসে পরিণত হয়েছে,
0: হ্যাঁ,
1: মানে রান্না করার টাইম হলে আমি রান্না করতে চলে যাই।
0: মনে করবেন যে
1: হ্যাঁ,
0: এটা
1: আর
0: আপনার
1: যদি
0: জন্য
1: ইচ্ছা করে
0: ভালোই
1: না,
0: হয়েছে, ভালোই হয়েছে, মানে
1: তো
0: এভাবেই।
1: নাতনিটা এখন সাড়ে নাতনিটা 3.5 বছর বয়স, তো
0: হুম হুম
1: তো ওই নাতনিটা আমাকে এসে বলে, দাদু কালকে মাংস, রাত্রিবেলা মাংস নিয়ে আসছে, খাসির মাংস।
0: হুম হুম
1: তখন বলছে মাংস খাবি, তাই বললাম নিয়ে আয়। তখন ও এক বাটি মাংস এনে দিল। আর আমার যে কালকে যে স্কুলের ভাত গুলা ছিল
0: হুম
1: দুপুরের, ওই ভাতটা আমি রেখে দিছি, আর ওই ভাত দিয়ে খাইলাম আর কি। এইভাবে আমার দিনগুলো যাচ্ছে আর কি।
0: হ্যাঁ, নিশ্চয়ই, যাক না
1: হ্যাঁ,
0: যাক না,
1: তো
0: হ্যাঁ
1: এইভাবে
0: ঠিক আছে ঠিক আছে, আপনি
1: যতদিন
0: আপনার
1: চলে
0: মতো করে
1: চলুক।
0: আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আপনি আপনার মতো করে থাকুন, আপনার মতো করে চলুন, আর এইভাবেই চলতে হবে, তাই না?
1: হ্যাঁ,
0: ঠিক
1: ঠিক
0: আছে,
1: আছে,
0: অসংখ্য
1: হ্যাঁ,
0: ধন্যবাদ,
1: নমস্কার
0: হ্যাঁ,
1: নমস্কার।
0: ভালো থাকুন। আমাদের আজকের বিষয় ছিল কেমন করে আপনি নিজের মতো থাকবেন, আর আরো একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন, নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
2: আপনাদের আনন্দ আনন্দধারা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা,
2: হ্যাঁ, আমার নিঃসঙ্গ জীবনের আমার নিঃসঙ্গ জীবনের এত আনন্দ দেয়, সত্যি আপনাদের কি বলে আমি ধন্যবাদ জানাবো বলতে পারি না।
0: আজকের বিষয় সম্পর্কে বলুন।
2: আজকে যে বিষয় সম্পর্কে, আমি তো একাই থাকি, হ্যাঁ, একা আমার ইচ্ছা মতো আমি চলি, এক মতে চলি, আমার মতে আমি চলি, আর কি করবো।

0: হ্যালো,
1: বলছি, আপনি
0: বলছি
1: আপনার সাথে
0: আপনি
1: এবং
0: আপনার সাথে
1: পাশে যারা আছেন
0: পাশে যারা আছেন
1: তাদেরকে
0: তাদের
1: নিয়ে,
0: সাথে আমি, হ্যাঁ তাদেরকে নিয়ে আমি আমার মতন করেই চলি। আমার ইচ্ছা অনিচ্ছা তাদের সাথে ভাগ করে নিই।
1: একদম একদম এভাবেই চলুন, এভাবেই চলুন, এবং এভাবেই আমাদের জীবন
0: হ্যাঁ
1: কিন্তু সুন্দরভাবে গড়ে উঠবে। অনেক ধন্যবাদ, ভালোবাদ।
0: আপনিও ভালো থাকবেন।
1: হ্যাঁ। এই মুহূর্তে আরো একজন বন্ধু জুড়ে গেছেন, তিনি কি ভাবছেন? নমস্কার।
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ, শুভ সন্ধ্যা।
2: একটু দেরি হয়ে গেল। আমি সতীর্থ নিকেতন শক্তিক্ষেত্রে বিপ্লব কুমার সিকদার বলছি। সব কথা বলা হবে না, শুধু হেডলাইনটা বলে দিচ্ছি। আমার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো নেই, এইটাই আমার জীবনের মহান ব্রত আর কি।
1: হুম, অবশ্যই।
2: এইটা নিয়েই চলি। আর তো বলার সময় নেই, সময় তো শেষ হয়ে গেল।
1: নিশ্চয়ই, কিন্তু আপনি এক কথায় অনেক কথা বলে দিলেন।
2: ওই তো এক কথা যে অনেক কথা বলা হয়ে গেল।
1: হ্যাঁ,
2: হেডলাইন হেডলাইন
1: একদম।
2: সাধারণত আমি যে কোনো কাজ জীবনে করি সবাই প্রথমে আমাকে বলে পিপিবি কার পাখা উঠে মরি বাঘ ধরে, পরে তারা লজ্জা পায়।
1: আচ্ছা
2: হ্যালো,
1: আচ্ছা
2: আমার
1: আচ্ছা
2: একটা
1: হ্যাঁ
2: 30 সেকেন্ড। আপনি যখন বাড়ি কিনি একটা সুযোগ সেকেন্ড, মানে পুরনো বাড়ি,
1: হুম
2: সাধারণ টিনের ঘর টর কোন রকম,
1: হুম
2: তার মধ্যে আমি টিনে সে রাজবাড়ি কুচবিহারের যে গেট,
1: হুম
2: সেই আদল একটা গেট তৈরি করেছিলাম।
1: হুম
2: তাতে আমাকে অনেকে উপহাস করতো, ঈশ্বরের এমন কৃপা,
1: হুম
2: আমি সেই গেটটাকেও পরিত্যাগ করে এখন বর্তমানে আর একটা অন্যরকমের রেলিং দেওয়া বড়।

0: ফিট করেছি আর কি।
1: হুম হুম হুম
0: তখন সেই কুড়ে ঘরের মতোই বলতে পারেন,
1: হুম
0: এখন আবার দোতলা তিনটা বাড়ি হয়েছে,
1: হুম
0: তিনতলা দুটো বাড়ি হয়েছে আর কি,
1: হুম
0: তিনতলা দুটো বাড়ি হয়েছে, এখন গেটটা আরো ভালো করা, বেঁচে থাকলে আরো ভালো করবো, এইসব অনেক কথা হয়ে গেল আর কি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং দেখুন, কথা তো থাকবেই, কারণ এই কথার মাধ্যমেই কিন্তু আমাদের অনেক কিছু পরিষ্কার হয় জীবনে, দেখবেন, তাই না? ঠিক আছে,
0: অনুপ্রাণিত হোক লোকে, তাই চাই আমি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, ভালো থাকবেন,
0: হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার। জীবন যেমন চলে, আসলে জীবন তো তার নিজের গতিপথেই চলে, আর এইভাবেই আমরা জীবনকে নিয়ে কিন্তু আমরা চলি, চলতে থাকি। আর ভালো থাকার এই যে রহস্য, এই রহস্য কিন্তু আমাদের জীবনে আর ফুরোয় না। তাই তো প্রতিনিয়ত নিজেকে ভালো থাকতে হবে, এবং সবার সঙ্গে থেকেও নিজের মতো করে থাকার একটা অভ্যেস রপ্ত করতে হবে, তবেই আপনি পরিপূর্ণভাবে ভালো থাকতে পারবেন। আজকের মতো লাইফ ফোন ইন আনন্দধারা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি।

বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণী। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন সন্ধে 6:05। কণিকা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া শোনা যাবে 6:40। আইন কেন পড়ব এই নিয়ে অ্যাডভোকেট কৌশিক ধরের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আড্ঢ। অনুষ্ঠানটি আজ শুনতে পাবেন সন্ধে 7:05। রাত 8টায় আইনি কথা আমাদের প্রতিনিধি পাঞ্চালী দেব শিকদার নাগ সাক্ষাৎকার নিয়েছেন বিষ্ণুপদ গিরির। শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনতে পাবেন রাত 8:30। সংসদের পর্যালোচনার রেকর্ডিং শোনা যাবে রাত 9:15 থেকে। রাত 9:30 লাইভ ফোন ইন গানে কানে। বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন 10:10। মনির চানালা লাইভ ফোন ইন এই অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10:30। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন

অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করুন। ট্রাফিক আপডেট শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।

0: অনুষ্ঠানটি নিবেদন করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ
1: মন্ত্রণালয়।
2: পক্ষিয়ে
1: তো হম খেত বচা লেতে হ্যাঁ, ঘাতক রসায়নো সে কেসে বচা
2: মতলব
1: দেখ বেটা, তু যো অন্ধাধুন রসায়ন মিলাতা হ্যাঁ, মিট্টি কি সেহত বিগড়নে লগি হ্যাঁ, জব মাটি হি কমজোর পড় যায়গি তো উপজ কেসে সেহতমন্দ হোগি। আরে পহলে এসা নাই থা, পুছনা আপনে বড়ে বুজুর্গো সে কেসে ফসল লহলাতি থি, শুদ্ধতা ঝলকতি থি, হ্যাঁ মাটি ভি তন্দুরুস্ত ওর লোক ভি। আরে পহলি ওয়ালি বাত কহাঁ,
2: পরম তো সবই ডালে
1: সব নাই, আজ ভি লাখো জাগরুক কিসান পরম্পরাগত বিধি সে ফসল উগা রহে, খরচা কম ওর উপজ কি কিমত ভি বেহতর পা রহে।
2: সচ
1: রে বেটে, এক্সপিরিয়েন্স সে বতা রহে হ্যায়, ধূপ মে বাল সফেদ নাই কিয়ে হ্যায়।
2: ঠিক হ্যায় ভাই, মে ভি আজ তো জৈবিক খেতি শুরু করুঙ্গা।
3: মাটি সে প্রেম কি পরম্পরা হ্যায়, পরম্পরাগত খেতি।

0: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে জেনে নেব জলাভূমির ফসল সম্পর্কে এবং জলাভূমির ফসলকে আমরা কি ধরনের উন্নত পদ্ধতিতে পরিচর্যা করলে পরে আমরা অনেক বেশি লাভবান হতে পারব। আসলে জলাভূমিতে জলজ ফসলের চাষ আমরা করেই থাকি, তো আসুন না আজকে আমরা এ বিষয়ে জেনে নিই যে জলাভূমির ফসল ও জলজ এই ফসলের পরিচর্যা সম্পর্কে আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, আপনাকে স্টুডিওতে স্বাগত।
1: নমস্কার।
0: তো যে কথাটা বলছিলাম এই জলাভূমি জলাভূমি, তো জলাভূমি বলতে আমরা ঠিক কি বুঝবো আপনার কাছে জেনে নিতে চাইব।
1: জলাভূমি বলতে আমরা সাধারণ অর্থে বুঝি যেটা মনে করুন একটা স্থায়ী প্রবাহমান বিশাল জলাশয়, মনে করুন সমুদ্র বা বড় নদী এরকম রয়েছে, আমাদের অন্তর্বর্তী অনেক বড় নদী রয়েছে, গঙ্গা রয়েছে, এ থেকে যে সমস্ত ছোট ছোট নদী খাল বিল বা কোনো রকম মনে করুন ডোবা, যে কোনো ধরনের পুকুর নয়নজলি ইত্যাদি যেগুলো রয়েছে বা ডাঙাজবির এই মধ্যবর্তী যে অঞ্চলটা, সেইগুলোকে আমরা ওয়েটল্যান্ডস ইংরেজিতে বলি এবং সেটাকে আমরা বাংলাতে জলাভূমি বলি। এবং এর বলতে গেলে পশ্চিমবঙ্গে এরকমভাবে যখন আমরা বলি বেশ কিছু আমাদের পুকুর নয়নজলি ঝিল বিল বা এরকম ধরনের পুকুর ইত্যাদি অনেক রয়েছে, সেটা কিন্তু আমাদের তার আয়তন বা সংখ্যা খুব একটা কম নয়। সেক্ষেত্রে আমরা দেখেছি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 14-15 লক্ষের মতন ছোট বড় বিভিন্ন জলাশয় রয়েছে,
0: মানে আমাদের পশ্চিমবঙ্গে
1: রয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে
0: যখনই জলাভূমির কথা আসে, জলাভূমির যেমন সম্ভাবনার কথা আমরা দেখছি, তার পাশাপাশি অনেক সমস্যাও রয়েছে। তো তা

0: আমরা সেগুলো নিয়ে আগে একটু,
1: আমি একটা কথা বলি, এটা কিন্তু আমি মনে করি এখন আমাদের দেশ কেন, আমাদের দেশ আশেপাশের বা অন্য দেশেরও কথা বলছি, একটা জিনিস জানবেন, যে কোনো একটা বাস্তুতন্ত্র রক্ষা করতে গেলে তার কিন্তু স্থল এবং জলের কিন্তু সম পরিমাণ একটা সম্ভাবনা থাকার দরকার আছে। বিশেষ করে তার একটা সামঞ্জস্য থাকবে যে কোনো জায়গার, যে মনে করুন এখনকার দিনে চট করে গরম হয়ে যাচ্ছে, আবার অতিরিক্ত ঠান্ডা পড়ছে, তাকে আমরা ইংলিশে এক্সট্রিম ওয়েদার বলি। তো এইগুলো হচ্ছে, তার একটা কারণ হচ্ছে আমাদের এই জলাশয় বা জলাভূমির আয়তন কিন্তু দিন দিন কমে যাচ্ছে, কমে আসছে,
0: সেই জন্য একটা জলবায়ুর পরিবর্তন আমরা লক্ষ্য করছি।
1: এগুলো কেন হচ্ছে তা আমি বলছি, মনে করুন অনেকগুলো দেখা যাচ্ছে যে পুকুরের যে তলদেশ বা কোনো একটা বড় বিশাল বিলের যে তলদেশ, তার আশেপাশে ধোঁয়া নিয়ে এসে ওখানে আস্তে আস্তে তার যে তার তলদেশটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, পলি জমে জমে। আবার মনে করুন এমন অনেক দেখছি যে তাতে তার ফলস্বরূপ কি হচ্ছে যে অল্প যখন বৃষ্টিপাত হচ্ছে তাতেই দেখা যাচ্ছে সেটা ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে সে বন্যা প্লাবিত করছে। আবার এমন মনে করুন জলবায়ুর যে এই বিভিন্ন রকম যে এক্সট্রিম ওয়েদার সেটাও যেমন এর জন্য দায়ী, আবার একটা আমরা মনে করছি যে শহরের যে বিভিন্ন রকম আবর্জনা এই সমস্ত জলাশয়গুলিতে ডাম্প করা হচ্ছে, ফেলা হচ্ছে, শহরের নিকাশি ব্যবস্থা জলাভূমির সাথে যোগ হয়ে প্রতিনিয়ত জলকে দূষিত করছে, এবং প্রতিনিয়ত যে শহর বৃদ্ধি করে চলেছি বা শহরায়নের ফলেও কিন্তু সেটাও কিন্তু এই যে জলাভূমিকে অনেক সময় দেখা যাচ্ছে বুঝিয়ে ফেলা হচ্ছে। তার মানে এই যে জলাভূমি কমে যাওয়ার দরুন যে আমরা জানি যে এর কিন্তু তার একটা মানে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ তার কিন্তু তার
0: প্রভাব
1: রয়ে গেছে প্রকৃতির ওপর। সুতরাং এই দিক দিয়ে চলতে গেলে আমরা তার যে আমরা যেমন একটা প্রবলেম বা সমস্যার কথা বললাম, তার প্রতিকারের দিকটাও আমাকে বলা দরকার আছে, এবং আমি মনে করি কৃষক ভাইদের সেটাও জানা উচিত যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রকল্প রয়েছে, যে আমাদের যে এক্সিস্টিং যেগুলো সিস্টেমগুলো রয়েছে, যে সমস্ত পুকুর রয়েছে, ডোবা রয়েছে, জলাশয় রয়েছে, নয়নজলি রয়েছে, সেগুলো কিন্তু আমরা পুনরায় সেগুলো কিন্তু সংস্কার করতে পারি, পরিষ্কার করতে পারি। ওই পরিষ্কার করার সময় আমি একটা কথা সবসময় যোগ দিই যে পুকুরের তলদেশের যে পাঁক মাটিটা, যেটা 25-30 সেন্টিমিটার পর্যন্ত, সেই পাঁকটা কৃষক বন্ধুদের আলাদা একটা জায়গায় রেখে দিতে হবে। তারপরে মনে করুন পুকুরের তলদেশ যতটা সম্ভব সংস্কার করা হলো, পরিষ্কার করা হলো, তার মাটিটা দিয়ে আশপাশের মনে করুন একটা জায়গা ডাইকস যেটাকে আমরা বলি পাড় বাঁধানো হলো, এবং পরবর্তীকালে ওই যেটা পলিটা আমি মাটিটা তুলে রেখে দিয়েছিলাম, আমি সবসময় সেটা বলি যে তার জন্য বিঘাপতি 5-6 হাজার টাকা বেশি খরচ হবে, ওই পলি মাটিটা তখন নিয়ে কিন্তু পুকুরের তলদেশে চাপড়া করে করে সেটা কিন্তু পেস্টিং করে দিলে জল চট করে চুইয়ে নষ্ট হবে না, এবং সেটা জলটা যে বর্ষাকালীন যে জল সেটা পুকুরে জমা হবে, এই জলটাকে আমরা কাজে লাগাতে পারি শুধু ফসলের জন্যই নয়, পরবর্তীকালে শীতকালে বা অন্যান্য সময়ে যে আমরা ফসল তৈরি করব তাকে আমরা রিসাইক্লিং বলি ইংরেজিতে, অর্থাৎ ওই জলটাকে আমরা সেচের কাজে পরবর্তী ফসলে কাজ করতে পারি। সুতরাং এগুলো এক একটা হচ্ছে ভালো দিক বলে আমি মনে করি, এর জন্যে আমাদের সরকারের বা ভারত সরকারেরও বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, সেই যেমন মনে করুন 100 দিনের কাজ রয়েছে পুকুর পরিষ্কার করা, সংস্কার করা, সেই কাজগুলো যে নরেগা প্রকল্প, এই কাজগুলো কিন্তু এর সাথে যুক্ত করলে আমরা মনে করি যে পুকুর যে সংস্কার হবে তাতে তুলনামূলকভাবে একটা কোনো একটা জায়গার জল সঞ্চয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে, এবং তার পরোক্ষ বা প্রত্যক্ষ যে ফ্ল্যাশ ফ্ল্যাড আমরা বলি তাৎক্ষণিক বন্যার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাবে।
0: আর যে ভারসাম্যর কথা আপনি বলছিলেন যে জল এবং স্থল
1: সমতা,
0: এই যে সমতা, এই সমতাটাও কিন্তু বজায় থাকবে,
1: বজায় থাকবে।
0: এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে জলাভূমি, জলাভূমিকে আমরা কাজে লাগাবো কী করে? তো জলাভূমি থেকে আমরা অনেকটাই আয় উপার্জন করে নিতে পারি যদি আমরা বিভিন্ন জলজ ফসলের চাষ করি, তাই তো?
1: হ্যাঁ,
0: তো জলাভূমির বিভিন্ন ফসলগুলো যদি আমাদের একটু বল।
1: যেমন মনে করুন যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যে নবপাললিক অঞ্চল বা পুরাতন পাললিক অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এই সমস্ত যে সমস্ত অঞ্চল রয়েছে এগুলো আমরা জানি যে আমাদের রাজ্যের মধ্যে মানে ডাঙা জমির মধ্যে প্রচুর পরিমাণে এরকম খাল বিল নয়নজলি ইত্যাদি রয়েছে, তা আমরা সেগুলোকে সংস্কার করলাম, করে পরবর্তীকালে যে আমি যে ফসলগুলোর কথা বলবো সেই ফসলগুলো কিন্তু অধিকাংশই বর্ষার আগে থেকে শুরু হয় এবং বর্ষা হয়ে বর্ষার পরে পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ করে, থেকে যায়, এবং শীত আস্তে আস্তে ফসলগুলো অধিকাংশ ফসলেই কিন্তু সেগুলো পচে গিয়ে আবার সেগুলো

0: জৈব সার হিসাবে পুকুরের তলদেশে গিয়ে জমা হয়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা,
0: তা আমরা কি কি ফসলের কথা ভাবতে পারি? যেমন আমাদের একটা অধিক জলের ধান রয়েছে, আমরা জানি জল যেখানে বাড়বে সেই সাথে সাথে আমরা কিন্তু এমন অনেক জাত আছে, আমাদের ধানের জাত আছে যেগুলো কিন্তু আমরা সেখানে চাষ করতে পারি। সেগুলো আমাদের চুচড়ো ধান গবেষণা কেন্দ্র থেকেও নিতে পারি, অনেক ভালো ভালো জাত রয়েছে। যে কোনো জলের কতটা উচ্চতা হবে মানে সেই অনুপাতে সেই ধানগুলোকেই হবে এবং ভাল মোটামুটি ভালো ফলনশীল ধান হিসাবে আমরা সেগুলোকে জানি। এছাড়া মনে করুন খাদ্য ফসল ধান ছাড়া মনে করুন পানি ফল রয়েছে, মাখানা, তারপর লতি কচু বা জল কচু, এগুলো হচ্ছে মূলত আমাদের খাদ্য ফসল। আবার এমন অনেক ফসল রয়েছে যে মনে করুন খাওয়াও যায় আবার তাতে কিন্তু সৌন্দর্যও রক্ষা হয়, সৌন্দর্য বর্ধক ফসল হিসাবে বলি। যেমন পদ্ম রয়েছে, শালুক রয়েছে, তারপরে জায়েন্ট ওয়াটার লিলি বা রয়্যাল ওয়াটার লিলি রয়েছে, যেটা আমরা দেখেছি, আমি প্রায় আমার অভিজ্ঞতায় দেখেছি থাইল্যান্ডে, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে কিন্তু ব্যাপক হারে রয়্যাল ওয়াটার লিলি, ভিক্টোরিয়া অ্যামাজনিকা চাষ হয়। আমাদের দেশও আছে, বোটানিক্যাল গার্ডেনে মেনটেন করা হয়। কিন্তু অন্যান্য যে ফসলগুলো মনে করুন পদ্ম বা শালুক, এগুলো কিন্তু তার বাজারে তার দাম আছে, এটা ঠিক মতনভাবে চাষ করলে কিন্তু তার থেকে একটা ভালো ফসল বা এরকম আমরা আশা করতে পারি। এছাড়া মনে করুন আরও কিছু ফসল রয়েছে যার বাণিজ্যিক বা অর্থকরীর দিক রয়েছে, কমার্শিয়াল ভ্যালু আছে। যেমন মনে করুন মাদুরকাঠি হতে পারে, হোগলা হতে পারে, বেত হতে পারে, তারপর শীতলপাটি হতে পারে, শোলা হতে পারে। তো এগুলো থেকে আমরা জানি প্রত্যেকটার তার যে এমনি দাম আছে, হয়তো এক আটি শোলার দাম বেশি নয়, কিন্তু শোলার থেকে এমন কিছু মূল্যবান দ্রব্য সামগ্রী তৈরি করা হয় যেটা 10,000-20,000 টাকা পর্যন্ত দাম হতে পারে, তার বেশিও হতে পারে। এখন মনে করুন বিদেশে যে আমাদের যারা বিশেষ করে বাঙালি সম্প্রদায় বিদেশে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে, তারা তো আমরা দেখছি আগে মাটির প্রতিমা যেত, পরবর্তীকালে অন্যান্য প্রতিমার যেত, এখন থার্মোকলেও গেছে, এখন দেখছি সোলার প্রতিমা যাচ্ছে। অর্থাৎ সোলার প্রতিমা একটা মা দুর্গার পূর্ণাঙ্গ মূর্তি 5 কেজি ওজন নয়, তাহলে সেটা কম ওজন হলো, সেটা ক্যারি করবা অনেক সুবিধে আছে এবং সেটা কোন একটা পুজোর পরে কোন একটা প্রতিষ্ঠান সে দেশে রেখে দিচ্ছে, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। সুতরাং এগুলো হচ্ছে একটা যে বর্ধিত মূল্যকরণ, ভ্যালু অ্যাডিশান বলি, এগুলো হচ্ছে কিন্তু তার কিন্তু মূল্য আছে। আবার মনে করুন এই ফসলগুলো ছাড়াও আরও কিছু আয়ুর্বেদিক ফসল রয়েছে, যেমন প্রচুর রয়েছে
1: ভেষজ গুণ,
0: যেমন এরকম মনে করুন কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা, শুষ্নি, ব্রাহ্মী, কলমি ইত্যাদি, এগুলো প্রত্যেকটার একটা ভ্যালু আছে, দাম আছে, মূল্য আছে, যেগুলো কিন্তু আমরা তা সেই চাষে ব্রতি হতে পারি। এগুলো বাজারে তো পাওয়া যায়, এমনকি দেখা যাচ্ছে আমরা প্রতিদিন সেগুলো খাচ্ছিও বাজার থেকে কিনে নিয়ে এসে। তা সেগুলো যদি একটু ভালো করে চাষবাস করা যায় তা স্বাভাবিক। তো এক্ষেত্রে আমি বলি যে এদের কেন আমরা চাষ করব, শুধু শুধু কেন খাবো, তার তো কিছু ব্যাপার আছে, তার তো কিছু খাদ্যগুণ আছে। যেমন মনে করুন, হ্যাঁ, যেমন মনে করুন আমি যেমন তাজা পানি ফল, সেখানে জল ছাড়া জল প্রায় 70% জল আছে। আমরা যেটা তাজা পানি ফল বাজারে কিনে খাই বা দেখি, আবার কার্বোহাইড্রেটও প্রায় 23-24% কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে 4.7% এবং খুব কম পরিমাণে ফ্যাট আছে,
1: যথেষ্ট পরিমাণে
0: পুষ্টিগুণ রয়েছে। আবার মনে করুন মাখানার ধরুন, সেখানে প্রায় 70-76% সেখানে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, স্টার্চি মেটেরিয়াল, আবার সেখানে 9.7% প্রোটিন রয়েছে। সুতরাং এগুলো প্রত্যেকটা এক একটা ভ্যালু আছে। তেমনি জলকচু বা আমরা পানি কচু যেটাকে বলি, সেটা তো যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খাদ্য ফসলে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে, হ্যাঁ, এবং এছাড়া এই সমস্ত খাদ্য ফসল সহজ পাচ্য, উপকারী এবং গ্রাম বাংলায় বহুল প্রচলিত, ও অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে।
1: তা এই যে ডক্টর পুস্তে আপনি বলছিলেন যে পুষ্টিক গুণের কথা, তো উন্নত পদ্ধতিতে এই সমস্ত ফসলের চাষবাস করতে গেলে কৃষক বন্ধুদের কোন কোন দিকে বেশি নজর রাখা উচিত?
0: আমরা বলি আপনাকে যে প্রায় আমরা এই সমস্ত ফসলের ওপর আমরা প্রায় 2 দশক ধরে আমরা কাজ করেছি, এবং সেটা যে ভারতীয় কৃষি গবেষণা অনুসন্ধান পরিষদ, সেটা ভারত সরকারের, সে দিল্লির প্রজেক্ট, আমরা প্রায় 5-6টা প্রকল্প, যে স্বল্পমেয়াদি যে প্রকল্প 4-3 বছর করে এই বিভিন্ন এলাকাতে আমরা কাজ করে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে কৃষক ভাইদের সঙ্গে দীর্ঘদিন থাকার ফলে, যে প্রত্যেকটা ফসল যদি আমরা সেরকম গুণগত মানের করতে চাই

0: তাহলে তার কতগুলো মানে বিজ্ঞান ভিত্তিক যে চাষবাসের দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। অনেক সময় দেখেছি আমি সাধারণ অর্থে আপনাকে বলি যে দেখা যাচ্ছে যে একটা জমিতে পানি ফল হচ্ছে, দেখা যাচ্ছে কৃষক ভাই সেই পানি ফলের জমিতে পরের বছর যে পানি ফল আবার বর্ষার আগে আগে বর্ষার পরে পরেই বা ধরতে গেলে যখন পানি ফল থেকে চারা গাছ বেরোচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কিছু চারা গাছ রেখে দিয়ে বাদবাকি চারা গাছগুলো নিয়ে অন্য জায়গায় তারা পুঁতে দিচ্ছেন, অন্য মূল পুকুরে পুঁতে দিচ্ছেন। তা আমরা সবসময় বলি কৃষক ভাইদের যে একটা নার্সারি বা এরকম ধরনের ছোট চারা পুকুরে আপনি সেই চারাগুলো তৈরি করুন, এবং সেই চারাগুলো তৈরি করে পরবর্তীকালে যখন বর্ষার পরে পরে জল যখন যে জায়গায় আপনার জল যেরকম অবস্থা থাকবে সেই উপযোগী সেই সেখানকার মাটি তৈরি করে তবে সেখানে আপনি সেখানে আপনি রোপণ করুন। সুতরাং বীজ বা চারা সংগ্রহ একজন কৃষকের পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে করুন বীজ আমরা সংগ্রহ করতে বলি একজন কৃষক ভাইকে, মনে কোনো একটা জায়গায় পানি ফল হয়েছে, সেই পানি ফলের একটা দু বিঘে পুকুরে একটা পানি ফল হয়েছে, তার এক কাটা বা দেড় কাটা জায়গা এক দুবার ফসল তোলার পরই ফল তোলার পরই আমরা বলি যে ওই জায়গা থেকে আর ফল না তুলতে, অর্থাৎ সেখানকার পরিপূর্ণতা যে ফলগুলো সেগুলো পরিপূর্ণ লাভ করবে, সেগুলো যখন পাকা মতন হবে শক্ত মতন হবে সেগুলো সেখান থেকে সংগ্রহ করে একটা নিকটবর্তী কোনো পুকুরে নাইলন জালের মধ্যে করে রেখে ডুবিয়ে রাখা যেতে পারে, কারণ এটা কখনোই ডাঙায় রাখা যাবে না, বা কোনো একটা মাটির বড় জ্বালাতেও রেখে দেওয়া যাবে। কিন্তু তার যে সঠিক পরিচর্যা, মনে করুন আবার নার্সারি পুকুরে যখন ফেলা হবে তখন সেটাকে যদি আমরা ভালোভাবে শোধন করে না নিতে পারি তো পরবর্তীকালে তার থেকে অনেক রোগ পোকামাকড় ইত্যাদি আমরা দেখতে পাবো। সুতরাং এগুলো হচ্ছে একটা দিক,
1: মানে এখানে একটা বিশেষ পরিচর্যাগত দিক রয়েছে আপনি বলছেন, মানে এক পুকুর থেকে আরেক পুকুরে,
0: যেমন মনে করুন নার্সারি পুকুরে যেখানে চারা তৈরি হচ্ছে সেটা পানি ফলই বলুন মাখানাই বলুন আর জলকচুই বলুন না কেন, একটা জায়গায় চারা তৈরি হলো, সেই চারাটা নিয়ে যখন আমি মূল পুকুর বা মূল জমিতে জলাশয়ে যখন আমি লাগাবো, এর যে পরিচর্যা জমি তৈরির থেকে আরম্ভ করে বীজ বা চারা শোধন করার যে পদ্ধতি সেটা কিন্তু আমাকে কিন্তু অক্ষরে অক্ষরে সেটাকে পালন করতে হবে।
1: আচ্ছা,
0: তা নাহলে পরবর্তীকালে আমরা দেখা যাবে যেহেতু পানি ফলটা খাদ্য ফসল সরাসরি আমরা খাই, সুতরাং সেখানে আমি বলবো যত জৈব বা যে সমস্ত জৈব ওষুধ রয়েছে বাজারে পাওয়া যায় সেগুলোকেই ব্যবহার করতে, কারণ সে কোনো এমন কোনো কঠিন কোনো মানে রাসায়নিক কোনো ওষুধ ব্যবহার করব না যেটা আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের শরীরে ক্ষতি হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে মনে করুন কতগুলো নিয়ম আছে যে আমি বলে দিই, যেটা যেমন অধিক জলের ধান যেটা আমরা বলি যদি বর্ষাকালে যেটা আমরা লাগাবো সেটা 20-22 দিনের চারা রোপণ বর্ষা শুরু বা আষাঢ়ের প্রথম থেকে এটা শুরু করতে হবে। আবার মনে করুন লাগানোর দূরত্বটা কেমন হবে, 20-25 সেন্টিমিটার দূরত্বে লাইন থেকে লাইন এবং গুচি থেকে গুচি, তা একসঙ্গে আমরা 3-4 চারা একসঙ্গে জানালি লাগাই, সুতরাং বিঘে প্রতি 6-8 কেজি মতন বীজ আমাদের লাগবে এক্ষেত্রে। আবার পানি ফল মনে করুন নার্সারি পুকুরে আমি লাগিয়ে কথা বললাম এবং সেখান থেকে চারা নিয়ে মূল পুকুরে আমাদের কিন্তু রোপণ যেতে হবে। সেই রোপণটা কেমন হবে আমি পরিশোধনের কথা পরে বলছি, তার আগে বলছি কত দূরে দূরে আমি লাগাবো। মনে করুন 1-1.5 মিটার লাইন থেকে লাইনে এবং গুছি থেকে গুছি লাগাতে পারি, এবং একসঙ্গে আমি 1 বা 2 কোনো সময় 3 চারাও একসঙ্গে তলার দিকে একটা গিট বেঁধে সেটা মাটির মধ্যে পাঁক মাটিতে ঢুকিয়ে দিতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আছে, যে সমস্ত পুকুরে খুব ভালো পাঁক আছে অন্তত 20-25 সেন্টিমিটার পাঁক, এই প্রত্যেকটা ফসল কিন্তু সেই চাষের পক্ষে মানে প্রত্যেক সেখানে চাষের পক্ষে কিন্তু উপযোগী, অর্থাৎ মাটিতে যদি পুকুরের তলদেশে যদি ভালো পাঁক না থাকে তাহলে কৃষক ভাইকে গোবর সার যখন মাটি পুকুর তুলনামূলকভাবে কম জল থাকবে তখন সেটা
1: মানে একটা পুকুর তৈরি করার ব্যাপারও
0: থেকে যাবে, তখন কিন্তু কিংবা নিকটবর্তী কোনো পুকুর থেকে সেটা কিন্তু পাঁক মাটি বা নদীর যে পাড়ের যে অংশ সে পাঁক মাটি কিন্তু সেখানে দিলে ভালো হবে। এখানে মনে করুন পানি ফলও এরকম 2-3 চারা একসঙ্গে গুচিতে গুচিতে করে লাগানো যাবে।
1: জল কতটা দাঁড়ানো মানে
0: এইবার আমি বলছি যে এই সমস্ত ফসল বিশেষ করে পানি ফল মাখানা এদের একটা নিজস্ব ক্ষমতা আছে, একদিনে যদি 50 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার যদি জল যদি না বাড়ে বর্ষার জল, যদি ধীরে ধীরে প্রতিদিন 5-6 সেন্টিমিটার পর্যন্ত সেই পুকুরে জল বাড়ে, এই গাছের

0: এমন ক্ষমতা আছে যে ওই জলকে সে মানিয়ে মানিয়ে ঠিক কিন্তু বেড়ে যাবে আর কি, উপরে বেড়ে যাবে। অর্থাৎ এগুলো আমরা মানে এমার্জেন্ট হাইড্রোফাইটস বলি, অর্থাৎ তাদের মানে কি জাতীয় উদ্ভিদ এগুলো, তাদের মানে তার মূল বা শিকড় যেটাকে আমরা বলছি বা রাইজম বলছি, রুট স্টক যেটাকে বলছি, সেটা কিন্তু মাটির সঙ্গে থাকবেই,
1: থাকছে,
0: কিন্তু তার যে ডাল পালা বা লতা সেটা জলকে ভেদ করে মাটির ওপর জলের উপরে কিন্তু ভাসতে থাকবে। অর্থাৎ তার ফুল বা ফলের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ওই জলের উপরিদেশেই হবে, এবং সেখান থেকে কৃষক ভাইরা পানি ফলগুলো সংগ্রহ করে নেয়। সুতরাং এইগুলো হচ্ছে চাষবাসের একটা যেমন দিক, তেমনি মনে করুন আবার মনে করুন মাখানাও ঠিক এইরকম এক থেকে দেড় মিটার দূরে দূরে লাগাতে হবে, সেটা গাছ থেকে গাছে, আবার মনে করুন মানে লাইন থেকে লাইনে, এবং এখানেও এক থেকে দুটি চারা একসঙ্গে লাগানো যেতে পারে। এখানে তাহলে বিঘে প্রতি চার থেকে পাঁচ কেজি মতন বীজ লাগবে। এই দুটি পানি ফল এবং মাখানা, এটা বর্ষার শুরুর থেকে যেমন শুরু হলো, তেমনি সেপ্টেম্বরের পরের দিকটা থেকে জেনারেলি তাদের কিন্তু ফল তোলা শুরু হয়ে যায়, এবং অক্টোবরের দিকে প্রায় প্রতি 10 থেকে 15 দিন পরপর ফল তুলতে হয়, এবং নভেম্বরের মাসে যখন আসে পুজোর পরে বা পুজোর সময়ে বা একটু আগে করে, এই সময় প্রচুর পরিমাণে ফল কিন্তু পাওয়া যায়, এবং তখন দেখা যাচ্ছে প্রায় প্রতি 2-3 দিন পরপরই সেগুলো ফলগুলোকে তুলতে হয়। তা সুতরাং এবং এই এই এই ফসল দুটো বিশেষ করে পানি ফল মাখানা এগুলো কিন্তু শীতের সাথে সাথে কিন্তু আবার পচতে শুরু করে এবং মাটির সঙ্গে মিশে যায় পুকুরের তলদেশে। তা সুতরাং এগুলো হচ্ছে চাষবাসের একটা দিক। তা আমি সেখানে বলবো যে বিশেষ করে কতগুলো যে সুষম যে খাদ্য সেটাও কিন্তু আমাদের কিন্তু বজায় রাখতে হবে। পুকুরে যদি মনে করুন যে তলদেশে যদি ভালো পাঁক মাটি না থাকে, সেখানে কিন্তু বেশ কিছু আমাকে জৈব সার সেখানে প্রয়োগ করতে হবে।
1: অর্থাৎ আপনি বলছেন যে এই সমস্ত ফসলের যে পুষ্টি পেতে ওদের যে ওদের জন্যে যে বাড়ার বাড় বৃদ্ধির জন্যে যে সমস্ত পরিচর্যা নিতে হবে তার কথা। তো সেখানে কী কী আমাদের করতে হচ্ছে?
0: সেখানে মনে করুন যদি মনে করুন যে পুকুরে যদি পাঁক মাটি ভালো থাকে তাহলে হয়তো অত গোবর সার দিতে হবে না, তবু সেখানে আমরা বলবো যে অল্প পরিমাণ প্রতি বিঘা প্রতি মনে করুন 2 থেকে 3 কুইন্টাল মতন গোবর সার সেখানে দেওয়া যেতে পারে, কিংবা তার সেটা যদি নাও থাকে তাহলে 1 থেকে 1.5 কুইন্টাল মতো নিম কেক আমরা দিতে পারি, এবং সেটা লাগানোর অন্তপক্ষে কমপক্ষে 8 থেকে 10 দিন আগে সেটা দিতে হবে। এবং এছাড়া মনে করুন 6 থেকে 7 কেজি মতন যে নাইট্রোজেন বা 30 থেকে 40 কেজি মতন যে সিঙ্গেল সুপার ফসফেট এবং 4 থেকে 5 কেজি মতন মিউরেট অফ পটাশ প্রতি বিঘে জমিতে কিন্তু দেওয়া যেতে পারে, এবং সেটা ইউরিয়াটা অনেক সময় আমরা মূল সার হিসাবে তার অর্ধেকটা দিতে পারি, পরবর্তীকালে সেটা অর্ধেকটা বা 1/3 সেটা আমরা স্প্রে করেও আমরা তার উপরে দিতে পারি। এবং যেহেতু এটা জিঙ্কের প্রয়োজনীয়তা আছে আমরা দেখেছি, সুতরাং জিঙ্ক ঘটিত যে সমস্ত অনুখাদ্য পাওয়া যায় বিশেষ করে চালাবিন, সেটাও কিন্তু 0.5% আমরা কিন্তু আলাদা করে প্রতি 15 দিন পরপর যখন ফুল আসতে আরম্ভ করবে প্রতি 15 দিন পরপর আমরা সেটা স্প্রে করতে পারি।
1: এই পুকুরের স্প্রে করতে হবে,
0: করা যাবে। আর মনে করুন যে আমি আর একটা কথা আর বলছিলাম, বিশেষ করে এই যতগুলো ফসল রয়েছে তার ভিতর কিন্তু লতিকচু বা জলকচুর একটা বিশেষ ভূমিকা আছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস, এটা একটা খুব ভালো ফসল, আপনি তো জানেন বিশেষ করে আমাদের ওপার বাংলা বলুন বাংলাদেশ বলুন, বাংলাদেশে বিস্তীর্ণ অঞ্চল বা তার কাছে পিঠের যে অঞ্চলগুলো আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে গাইঘাটা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল বা নদিয়ার বিভিন্ন অঞ্চল, সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু জলকচু বা লতিকচুর চাষ হয়, এবং এর থেকে প্রচুর পরিমাণে বেশ ভালো টাকা একজন কৃষক পরিবার কিন্তু উপার্জন করতে পারে। সেক্ষেত্রে ওর লাগানোর পদ্ধতি আমরা বলতে পারি যে সরাসরি চারা মূল পুকুরে অনেক সময় রোপণ করা যায়, বা অন্য জায়গায় একটা জায়গায় হলো আমরা সেখান থেকেও কিন্তু চারা সংগ্রহ করে মূল পুকুরে লাগাতে পারি। এর গোড়াতে খুব বেশি জল দাঁড়াবে না, মনে করুন 4 থেকে 5 সেন্টিমিটার যেটা লতিকচুর জন্যে, তার বেশি কিন্তু জল দাঁড়ালে লতি কিন্তু ডুবে যাবে, কিন্তু যেটা জলকচু হিসাবে আমরা খাই বাজারে কিন্তু পাওয়া যায় সেটাতে কিন্তু দেখা যাবে সেটা কিন্তু প্রায় 40-50 সেন্টিমিটার মতন জল দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং এটা একটি করে চারা লাগানো যেতে পারে এবং বিঘাতে প্রায় 4 থেকে 5 হাজার চারা লাগতে পারে।
1: একটু যদি আমাদের বলেন যে এই সমস্ত জলজ ফসল চাষ করতে গিয়ে কি রোগ পোকার সমস্যা হতে পারে?
0: রোগ পোকা তো যথেষ্ট পরিমাণে রোগ পোকার আক্রমণ হতে পারে, যে সবসময় যে কোনো বীজ বপন বা চারা রোপণের আগে সেটাকে

0: কিন্তু শোধন করে নিতে হবে। জলজ ফসলের উল্লেখযোগ্য পোকাগুলোর মধ্যে যেমন বিটল বা পামড়ি পোকা হতে পারে, ব্লু বিটল হতে পারে, লেদা পোকা হতে পারে, লাল কৃমি, তাছাড়াও কিন্তু শামুক, গুগলি বা গেঁড়ি, কাঁকড়া, এগুলো কিন্তু খুব শত্রু। সুতরাং এর প্রতিকার বলতে গেলে সেক্ষেত্রে নিম তেল আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এটা খাদ্য ফসল।
1: আরো একটা জিনিস, যেহেতু পুকুরে হয়তো মাছ চাষ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি,
0: সেটা আমি আলোচনা পরে করছি। তো মনে করো লেদা পোকা বা হলে বিউভেরিয়া ব্যাসিয়ানা, সেটাও আমরা করতে পারি। আবার মনে করো নিম তেল আমরা 3 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা গুলে স্প্রে করতে পারি। যদি বেশি হয় নিতান্তই, তাহলে কিন্তু আমাদের অবন্ত বলে যে ওষুধটা আছে, সেটা 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ডেলিগেট বলেও আরেকটা ওষুধ আছে, যে 1.2 মিলিলিটার প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। এবং অনেকগুলো রোগ রয়েছে যেগুলো কিন্তু গাছের ক্ষতি করে, যেমন গোড়া পচা, গুল্ম পচা, পাতা পচা, পাতা হলুদ হয়ে যাওয়া ইত্যাদি। এগুলোর জন্য অতি অবশ্যই আমি বলবো, পরবর্তীকালে কোনো মানে স্প্রে করার থেকে যখন চারাটা আমি বা বীজটা যখন আমি পুকুরে ফেলবো, নার্সারি পুকুরে ফেলবো, বা চারাটাকে আমি যখন মূল পুকুরে রোপণ করব, তখনই কিন্তু সেটাকে আমাদের শোধন করে নিলে ভালো হবে। যেমন সেক্ষেত্রে আমরা যে কোনো ধরন, মনে করুন ম্যানকোজেব 2 গ্রাম বা তার সঙ্গে ব্যাভিস্টিন 1 গ্রাম বা কবজ 2 গ্রাম তার সঙ্গে ব্যাভিস্টিন 1 গ্রাম বা সাপ বলে যে ওষুধটা যেটা পাওয়া যায় সেটা 3 গ্রাম প্রতি লিটার জলে, যতখানি পরিমাণ জল লাগবে ওইগুলো ডুবাতে, সেরকম পরিমাণ জল দিয়ে আমরা শোধন করে নিলে খুব ভালো হবে।
1: তো আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে মাছ চাষের কোনো ক্ষতি হবে কিনা, বা
0: আমি একটা কথা বলে
1: কি এটা চাষ করা যাবে,
0: আমরা ইন্টিগ্রেটেড বা সমন্বিত চাষ পদ্ধতি বলি। তা সেক্ষেত্রে আমি যতগুলো ফসলের কথা বললাম, যদি লতিকচু হয় সেখানে মাছ চাষ করা যাবে না, যেহেতু অল্প পরিমাণ জল থাকে। কিন্তু যদি জলকচু হয়, পানিফল বা মাখানা হয়, অতি অবশ্যই কিন্তু সেখানে কিন্তু মাছ চাষ করা যাবে। সেখানে আমাদের যে চলতি যে সমস্ত গ্রাম বাংলার মাছ রয়েছে, মনে করুন চ্যাং, লাঠা, শোল, গজার, শিঙি, মাগুর চাষ করা যাবে। তেমনি মনে করুন মানে
1: জিওল মাছের
0: চাষ করা যাবে। এবং সেক্ষেত্রে আরও যেমন মনে করুন মিঠা জলের মাছ হিসাবে আমরা রুহু, কাতলা, মিগেল, এ 3টে চাষ করতে পারি। সেক্ষেত্রে তো 4:3:3 রেশিওতে এগুলোকে আমরা চাষ করতে পারি। তখন একটা জিনিস আমি বলবো, সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে গাছের দূরত্ব বা লাইন থেকে লাইন দূরত্ব একটু বাড়াতে হবে, সেখান 1.5 থেকে 2 মিটার দূরে দূরে করতে হবে। এরকম করলে কিন্তু, কারণ তাদেরও একটা জায়গা রেখে দিতে হবে যেখানে কিন্তু আমি মাছের খাবারটা প্রতিনিয়ত দেবো বা সপ্তাহে 1 দিন হলেও দেবো।
1: তাহলে একটা কথা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, মানে মাছের চাষটাও কিন্তু আমরা একটা বাড়তি আয় হিসাবে ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। এখন একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, আমাদের হাতে সময় বেশি নেই, আর ডক্টর বুঝছে, কেউ যদি আগ্রহী হন ওনারা কোথায় যোগাযোগ?
0: আয় হতে পারে। আর যদি আপনি যে কথাটা বললেন, একজন কৃষক ভাই বা কোনো কৃষক বন্ধু বিশেষ করে যদি এই চাষে আগ্রহী হন, তাহলে তারা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগে বা আমার সঙ্গেও তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে বিভাগ রয়েছে সেখানেও এসে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কোথা থেকে চারা পাওয়া যেতে পারে, কোথা থেকে বীজ পাওয়া যেতে পারে, বা এ সম্বন্ধে কোনো কিছু বিজ্ঞানভিত্তিক কোনো পুস্তিকা বা ইত্যাদি, সেগুলো আমরা কিন্তু যথেষ্ট সাহায্য করতে আমরা আগ্রহী।
1: আমাদের হাতে সময় আর নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে যে জলাভূমির ফসল ও উন্নত পদ্ধতিতে তার পরিচর্যা কি করে সম্ভব। আজকে এ বিষয়ে এতক্ষণ আপনাদের জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: আকাশবাণী শিলিগুড়ি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনি গাছ লাগাচ্ছেন, আপনার প্রতিবেশী বন্ধুকেও বলুন না,

0: আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
1: কাগজ কলম নয়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী কণিকা বর্মণ।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন কণিকা বর্মনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কার্শিয়াং কেন্দ্র থেকে প্রাদেশিক নেপালি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও।

আপনার চারপাশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন, যাতে এই বর্ষায় আপনি সুস্থভাবে এবং সুন্দরভাবে থাকতে পারেন।

নিজেকে সুস্থ এবং সতেজ রাখতে প্রতিদিন নিয়মিত আহার এবং শরীরের দিকে যত্ন নিন। মনে রাখবেন, পুষ্টিকর খাবার এবং আপনার সঠিক জীবনযাপন আপনাকে সুস্থ রাখবে।

অবসর সময়ে বই পড়ুন, গান শুনুন বা আপনার কাছে যে সমস্ত গাছপালা আছে তার যত্ন নিন।

0: আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঢ্য।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ির কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য আবারও একবার হাজির হয়েছি। আর আজ আমাদের আলোচনার বিষয় আইন কেন পড়ব। আর আমাদের সঙ্গে আজকে আমরা বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি আলিপুর দুয়ার জেলা আদালতের আইনজীবী কৌশিক ধর মহাশয়কে। নমস্কার কৌশিক বাবু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে।
2: নমস্কার এবং সব শ্রোতাদের আমার নমস্কার।
1: আজ শুনবেন অনুষ্ঠানটি দ্বিতীয় পর্ব। উকিল বাবুর কাছ থেকে জেনে নেব চতুর্থ বর্ষে কি শেখানো হয়।
2: চতুর্থ বর্ষ থেকে ক্রিমিনাল ল কি, এগুলো ধাপে ধাপে মানে ডিটেলিং এ যেতে থাকে। সাক্ষীর যে নিয়ম আছে, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা বললাম, কেস ল গুলো বুঝতে হবে। সুপ্রিম কোর্টের পুরানো কেসেস থাকে বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট থাকে, বা আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলের কলকাতা হাইকোর্টের যা জাজমেন্ট থাকবে সেগুলাকে পড়া এবং সেগুলাকে বোঝা, জাজমেন্ট গুলা লয়ের ভিত্তিতে কি কিভাবে এসেছে সেগুলাকে অ্যানালাইজ করা, রিসার্চ করা, জাজমেন্ট খোঁজা। তাছাড়া মুট কোর্ট থাকে, মানে মুট কোর্টটা হচ্ছে একটা কোর্ট রুম আপনার কলেজের মধ্যে তৈরি করে দেওয়া হলো। সেখানে একজন একটা টপিক দেওয়া হলো, একজন জাজ থাকলো, দুজন ল স্টুডেন্ট একজন পক্ষে একজন বিপক্ষে আর্গুমেন্ট করছে, তার মানে ওদেরকে মোটামুটি কোর্টটা কিভাবে ভবিষ্যতে
1: মানে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আর কি, একটা
2: প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা করাচ্ছে। একদম ঠিক বললেন, ক্লাসরুমের মধ্যে হচ্ছে,
1: এটাও পরীক্ষা থাকে,
2: এটা একটা পরীক্ষা, এটা একটা পেপার।
1: আচ্ছা পেপার, আচ্ছা,
2: এটাতে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করলেন তার উপরে মার্কস থাকে।
1: আচ্ছা,
2: তাছাড়া আমাদের কিছু প্রজেক্ট থাকে, প্রজেক্ট দেওয়া হয়। যেরকম আমি যখন কলেজে পড়েছিলাম, আমাদের জেল ভিজিট একটা প্রজেক্ট ছিল, পুলিশ স্টেশন ভিজিট একটা প্রজেক্ট ছিল, তারপরে আইনি সহায়তা দেওয়া গ্রামে গঞ্জে, যেখানে গরিব লোকেরা আইনি সহায়তা পায় না তাদেরকে, যে কোর্টে যে একটা ব্যবস্থা আছে আইনি সহায়তার, গরিবদের জন্য সরকারি উকিলের ব্যবস্থা করে দেয়, ওনাদের নিজেদের খরচা লাগে না, সব খরচা সরকার বহন করে, যেটাকে আমরা লিগাল এইড বলি। সেই ব্যাপারে গ্রামে গিয়ে সবাইকে জাগরুক করানো, তারপরে যে ক্রেতা সুরক্ষার ব্যাপারে, ক্রেতাদের যে তাদের ছোটখাটো জিনিস, ধরেন আজকে আপনার একটা মিক্সি কিনলেন, ছয় মাস পরে মিক্সিটা খারাপ হয়ে গেল, আর থাক গেল গেল আর একটা কিনে নি, সেটা না, কেন আমার ছয় মাস আমার ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে কেন মিক্সিটা খারাপ হবে, ক্রেতা সুরক্ষা আমার প্রতি একটা যে জাগরুকতা নাই,
1: অ্যাওয়ারনেস প্রোগ্রাম টাইপের আর কি,
2: অ্যাওয়ারনেস টাইপের, এগুলা প্রজেক্ট থাকে। এই প্রজেক্ট গুলো যে আমাদের ল কলেজের স্টুডেন্টরা থাকে তাদেরকে করতে হয়,
1: চতুর্থ বর্ষে, মানে তারা যাতে বাইরে গিয়ে গিয়ে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে, এটা একটা পেপার তাই তো,
2: এটা প্রজেক্ট একটা। হ্যাঁ, জেল ভিজিট করতে হয়েছে যারা আন্ডার ট্রায়াল প্রিজনার, আন্ডার ট্রায়াল প্রিজনার মানে হচ্ছে যারা অনেকদিন ধরে জেলে আটকে আছে কিন্তু তাদের কোনো উকিলও হয়নি, তাদের কোনো মানে শুনানিও হয়নি কোর্টে, তারা আটকে পড়ে আছে, তো এই প্রিজনারদের তাদেরকে যে আইনি একটা সহায়তা পায় বা আইনি একটা ব্যবস্থা তাদের করে দেওয়া, তাছাড়া থানায় গিয়ে বোঝা যে একটা এফআইআর দর্জ হওয়ার পর ওনারা কিভাবে চার্জশিট তৈরি করেন বা কিভাবে কেস ডায়েরি তৈরি করেন, এই প্রজেক্ট গুলো আমি আমার কলেজে করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম।
1: আচ্ছা, আপনি কত বছর আগে পড়াশোনা করেছিলেন?
2: আমি 2007 এর পাস আউট।
1: 2007 এ আপনি গ্রাজুয়েশনটা করেছেন, আচ্ছা, এটা 5 বছরেও কি গ্রাজুয়েশনই হচ্ছে তাই তো?
2: হ্যাঁ, এটা যারা 3 বছরে করছে ওদের ডিগ্রিটা হচ্ছে LLB।
1: আচ্ছা,
2: আর যারা 5 বছরে করছে তাদেরটা হচ্ছে BA LLB। LLB এর অর্থ হচ্ছে লিগাম ব্যাকালরেস, যেটা হচ্ছে ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল।
1: আচ্ছা বেশ, চতুর্থ বর্ষে মোটামুটি এই সব
2: প্রজেক্ট, চতুর্থ বর্ষ টোটাল 5 বছরের যেটা আছে এইগুলাই নিয়ে পড়াশোনা হয়। কোনো কলেজে কোনো পেপারটা হয়তো আগে পড়াচ্ছে, কোনো পেপারটা
1: পরে পড়াচ্ছে, তাদের সিলেবাসটা অদল বদল করে। আর পঞ্চম বর্ষে কি থাকে?
2: পঞ্চম বর্ষে আপনার কিছু একটা স্পেশালাইজড পেপার থাকে, যেরকম আমার ছিল ট্যাক্স, আমি একটা ট্যাক্সের পেপার নিয়েছিলাম। অনেকে ট্যাক্সের জায়গায় হয়তো অন্য কোনো স্পেশালাইজড পেপার নেয়, যেরকম GST নেয়, কেউ কেউ একটা স্পেশালাইজড পেপার নিতে হয়। তাছাড়া আপনার আমাদের লিমিটেশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, যেটাতে হচ্ছে মানে একটা কেস, আজকে ঘটনাটা ঘটলো 2 বছর পর তো করতে পারেন না, কোর্টের একটা লিমিটেশন থাকে সবকিছু। লিমিটেশন অ্যাক্ট বোঝায় যে কোন সময়ের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। তাছাড়া স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে, কিছু কিছু যেরকম একটা কন্ট্রাক্ট হয়েছে সেটাতে হয়তো একজন পার্টি কন্ট্রাক্টর মানেনি, তার এগেনস্টে যে মামলা করবো স্পেসিফিক রিলিফে, যেহেতু এটা সিভিল নেচারের কেস তাও স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে। তাছাড়া আপনার ইজমেন্ট অ্যাক্ট আছে, এগুলো মানে কিছু স্পেশালাইজড অ্যাক্ট, NI অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, যেটা হচ্ছে ব্যাংকের যে চেক বাউন্স।

0: কেসগুলা,
1: হুম হুম
0: এগুলা নিয়ে স্পেশালাইজড ল, এগুলা পড়ানো হয়
1: মানে
0: আপনার
1: এই বিষয়গুলোর সঙ্গে একটা স্পেশাল পেপার থাকে নাকি,
0: একটা স্পেশাল পেপার থাকে
1: সেটা মানে আমার পছন্দ মতো আমি নিতে পারি?
0: নিতে পারি, আপনি সাইবার নিতে পারেন, আমি যেরকম ইনকাম ট্যাক্স নিয়েছি। আর তাছাড়া আরেকটা যেটা মূল বিষয় পড়ানো হয় হচ্ছে কন্ট্রাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, এগুলা হচ্ছে যেটা ব্যবসায়ী ক্ষেত্রে যে কন্ট্রাক্ট গুলো হয়, পার্টনারশিপ গুলো হয় কর্পোরেট, এটা ওটাও পড়ানো হয়।
1: বেশ, তাহলে এই গেল আমাদের পড়াশুনো। এরপরে যখন আমরা মাস্টার্স করব, মাস্টার্স করতে গেলে কি আমাদের আবার প্রবেশিকা পরীক্ষা দিতে হয়?
0: না, মাস্টার যদি আপনি করতে চান স্পেশালাইজেশন, যদিও বেশিরভাগ ল গ্র্যাজুয়েটরা মাস্টার্স এ যায় না, সংখ্যাটা খুবই কমে যায় মাস্টার্স লেভেলে,
1: হুম
0: তো
1: হুম
0: ওখানে গেলে যে ইউনিভার্সিটিটা মাস্টার্স ডিগ্রি দিচ্ছে বলে লিগাল ম্যাজিস্ট্রেট LLM,
1: হুম হুম
0: তো এটাতে আপনার ওই কলেজটাই একটা এন্ট্রান্স এক্সাম রাখবে, সেই এন্ট্রান্স এক্সামটা আপনি উত্তীর্ণ হলে মাস্টার ডিগ্রিটা পেয়ে যাবেন।
1: 2 বছরের?
0: হ্যাঁ, মাস্টার ডিগ্রি 2 বছরের হয়।
1: 2 বছরের? আচ্ছা, আমি মাস্টার্সে আসছি, আমি আগে জেনে নিই যে গ্রাজুয়েশন হলো তারপরে তারা কি কি জীবিকায় যেতে পারে। একটা তো প্র্যাকটিস করে, আমরা সবাই জানি সেটা, যেটা প্রাইভেট প্র্যাকটিস তারা করছে কোনো সিনিয়রের আন্ডারে।
0: হ্যাঁ হ্যাঁ, ল পাস করে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমি এই লটা পাস করার পর প্র্যাকটিস করব, কোর্টে গিয়ে কেস মুভ করব, তো তারা একটা ভালো সিনিয়র খুঁজে নিতে হবে। তার আগে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন লাইনে প্র্যাকটিসটা করব, সিভিল করব না ক্রিমিনাল করব না সব কেসই করব।
1: হুম হুম
0: যদি সে ধরে নেয় যে আমি সিভিল করব, তাহলে একটা ভালো সিভিল অ্যাডভোকেটের সঙ্গে কমসে কম আমি তো বলি ধৈর্য ধরে 5 থেকে 6 বছর, তাতে হয়তো সিনিয়ররা খুব একটা স্টাইপেন্ড দেয় না, অল্প স্টাইপেন্ড দেয়, কিন্তু কাজটা শিখতে পারে যাতে, সেটাই দেখতে হবে
1: ওটা
0: ওখানে।
1: কি ল ফার্মের আন্ডারে করতে হয় না যে কোনো সিনিয়রের
0: না,
1: আন্ডারে?
0: নর্মালি আমরা সিনিয়রের আন্ডারে একটা হয়, সিভিল শিখতে হলে সিভিল, ক্রিমিনাল শিখতে হলে ক্রিমিনাল, বা যদি সিভিল ক্রিমিনাল দুটোই শিখতে চান তো দুটো সিনিয়রের আন্ডারে কাজ করেন।
1: হুম হুম
0: এখন আমি আসছি যে এটা ছাড়া আরেকটা
1: মানে
0: অপশন
1: এটা
0: আছে,
1: 5 বছর পড়ার পরে?
0: 5 বছর ল করার পরে আরো 2-3 বছর কোনো সিনিয়রের আন্ডারে থাকলে ভালো করে কোর্ট প্র্যাকটিসটা বুঝতে হবে। কারণ ল যেটা আছে সেটা তো আপনার বই খাতায় আপনি আইন কানুনটা বুঝে গেলেন, কোন কোন সেকশন বুঝে গেলেন, ওগুলো কোর্টে যে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা কোনো সিনিয়রের সঙ্গে কাজ না করলে আপনার পরিষ্কার হবে না।
1: আচ্ছা
0: লয়ের অনেকগুলো অপশন আছে, এটা
1: আচ্ছা
0: একটা যেটা বললাম, যারা খালি প্র্যাকটিস করতে চাচ্ছে মানে আমি
1: আচ্ছা
0: ভবিষ্যতে উকিলই হব,
1: আচ্ছা
0: তারা এটা করতে পারেন। বা আরেকটা অপশন আছে, 3টা বছর মোটামুটি প্র্যাকটিস করবেন, 3টা বছর পর জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন হয়। জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন হচ্ছে যারা যে জাজ হচ্ছেন, ট্রায়াল কোর্টে যে জাজ হচ্ছেন, ম্যাজিস্ট্রেট হচ্ছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের জন্য একটা পরীক্ষা থাকে। এটা 3 ফেজের পরীক্ষা হয়, একটা প্রিলিমিনারি পরীক্ষা, সেটা ক্লিয়ার করলে একটা মেন্স পরীক্ষা যেখানে লিখিত দিতে হবে, তারপর একটা ইন্টারভিউ।
1: আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস?
0: WBJS, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা কলকাতা হাইকোর্টের আন্ডারে আর কি।
1: আচ্ছা,
0: তো
1: তো
0: এই
1: এটা
0: পরীক্ষা যদি,
1: ন্যাশনাল লেভেলেও হয় নিশ্চয়ই?
0: না এটা যেহেতু যে রাজ্যের হাইকোর্ট আছে, রাজ্যের হাইকোর্টেই এই
1: আচ্ছা,
0: পরীক্ষাটা কন্ডাক্ট
1: জুডিশিয়াল
0: করে।
1: সার্ভিসটা রাজ্যের মধ্যেই হয়? আচ্ছা
0: 3টা বছর মিনিমাম প্র্যাকটিস করতে হবে, তাহলে তারা এলিজিবল হবে পরীক্ষা দেওয়ার জন্য।
1: আচ্ছা
0: তারপরে এই পরীক্ষাটা যখন দিবে, তারপরে যদি পরীক্ষাটা উত্তীর্ণ হয় তারা জুডিশিয়াল ট্রেনিং একাডেমিতে যাবে, ওখান থেকে ট্রেনিং নিয়ে জাজ হবে।
1: কত বছরের ট্রেনিং?
0: ওটা আপনার 1 বছরের মধ্যেই হয়ে যায়, পাস আউট থেকে 1 বছরের মধ্যে ট্রেনিং হয়ে যায়, 6 থেকে 7 মাসের ট্রেনিং থাকে,
1: আচ্ছা
0: তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে থাকে।
1: আচ্ছা, তাহলে আমরা পড়তে পড়তে কি আমাদেরকে ল ফার্মে প্র্যাকটিস করতে হবে বা কারোর কাছে প্র্যাকটিস করতে হবে?
0: এই জায়গায় একটা ছোট কথা আপনার কাছে উল্লেখ করে দিই,
1: হুম
0: আমি
1: হুম
0: যেদিনকার লটা পাস করলাম,
1: হুম হুম
0: আমাদের সময় জিনিসটা ছিল না, আমাদের সময় লটা পাস করতাম, আমাদের স্টেটের বার কাউন্সিল কাছে, তার কাছে যেতাম,
1: হুম
0: আমাদের
1: হুম
0: এনরোলমেন্ট দিয়ে দিত। এখন কিন্তু ল পাস করার পরও ফিল্টারিং হয়, এরা যে 5টা বছর ল পড়লো এরা কি সঠিক পড়াশোনাটা করেছে, জ্ঞানটাকে সঠিক অর্জন করেছে, তার
1: আচ্ছা
0: জন্য কিন্তু একটা AIBE বলে একটা পরীক্ষা নেওয়া হয়,
1: আচ্ছা
0: অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। এই পরীক্ষাটায়
1: হুম
0: ওদেরকে উত্তীর্ণ হতে হবে, এই পরীক্ষাটা যারা উত্তীর্ণ হবে তাদেরকে সার্টিফিকেট অফ প্র্যাকটিস দেওয়া হয়। সার্টিফিকেট অফ প্র্যাকটিস মানে তারা এখন উকিল হিসাবে যে কোনো কোর্ট বা ট্রিবুনালে অ্যাজ এন অ্যাডভোকেট বা অ্যাজ এন জাজ, হোয়াট এভার ইট ইজ, তারা কাজ করতে পারবে, অ্যাজ এ লিগাল অফিসার কাজ করা আরম্ভ করতে পারবে।
1: আচ্ছা, পাশ করার পর আমাদের এই পরীক্ষাটা সকলকেই দিতে হচ্ছে, তাই তো?
0: সকলকে দিতে হচ্ছে, আমার
1: সকলকেই
0: সময়টা
1: দিতে
0: ছিল না,
1: হচ্ছে?
0: এখন
1: হ্যাঁ,
0: আছে।
1: আপনাদের সময় ছিল না, এখন এটা হয়েছে। আর যদি
0: হ্যাঁ,
1: কেউ না দিতে চায় তারা 4-5?
0: তাছাড়া আরো অপশন আছে, আমাদের পাবলিক প্রসিকিউটরের পরীক্ষা হয়,
1: আচ্ছা,
0: APP,
1: হ্যাঁ
0: অ্যাডিশনাল, সরকারের তরফ থেকে উকিল হয় আর কি, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর,
1: হ্যাঁ
0: তার
1: হ্যাঁ
0: পরীক্ষা দিতে পারি। এটা ছাড়া যেরকম, আমি খালি বলছি না যে পাবলিক প্রসিকিউটর বা জাজ হওয়া, ল করে আমার, আমি কোনো ব্যাংকিং সেক্টর

0: আছে তারাও লিগাল অফিসার রিক্রুট করে, তাদেরও একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষাটা যদি আমি উত্তীর্ণ হই, তাহলে আমি সেই ব্যাংকের লিগাল অফিসার হয়ে যাব। তাতে আমার কোর্ট প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেল, কিন্তু ব্যাংক সংক্রান্ত যা যা লিগাল অ্যাডভাইস দিতে হয় বা লিগাল ওয়ার্ক গুলো হয়, সম্পূর্ণটা আমার দায়িত্ব থাকবে।
1: আচ্ছা, তাতে আমাকে কোর্টে যেতে হচ্ছে না, তাই তো? না, যেতে
0: কোর্টে
1: হয়?
0: ব্যাংকের একটা ইম্প্যানেল অ্যাডভোকেট থাকে, আমার আগে ব্যাংকের লিগাল অফিসার, আমার দায়িত্ব হচ্ছে আমার ইম্প্যানেল অ্যাডভোকেটরা ঠিকঠাক কাজ করছে কিনা, তাদের কাছে কাজটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, আমার উকিল বাবুরা কি কি কাজ করছে সেটা রেকর্ড রাখা।
1: আচ্ছা, আর কি কি আছে আমরা 5 বছর পড়ার পরে?
0: লিগাল অফিসার ব্যাংকের হয়, লিগাল অফিসার আপনার অনেকগুলো, যেমন সরকারি সংস্থা আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এদের সব পরীক্ষা নেয়, ইন্ডিয়ান রেলওয়েজ আছে, এদের
1: আচ্ছা,
0: পরীক্ষা নিয়ে লিগাল অফিসার আছে, এটাও একটা ভালো কেরিয়ার। এটা ছাড়া প্রাইভেট কোম্পানিরা অনেক লিগাল অফিসার রাখে, যারা লিগাল অ্যাডভাইস অ্যাডভাইস দেয় কোম্পানিকে, ফাইন্যান্সিয়াল সেক্টর হচ্ছে বা অন্য ব্যাংকিং সেক্টর হচ্ছে, সেই সেই
1: সব
0: চাকরিটাও করতে
1: প্রাইভেট
0: পারবে।
1: লিগেল একজন থাকে,
0: সব সেক্টরে থাকে তো, এই যে লিগালের যে ব্যাপারগুলো যে দেখে কোম্পানি বেস, তাদের হয়তো কোর্ট প্র্যাকটিস করছে না, কিন্তু তারা একটা স্যালারি বেস একটা কেরিয়ার তৈরি হয়ে যাচ্ছে।
1: আচ্ছা
0: মানে ল পাস করলে যে আমাকে খালি কোর্টেই প্র্যাকটিস করতে হবে তাও না, তাছাড়াও অপশন আছে।
1: আচ্ছা আমরা পড়তে পড়তে কি এই ল ফার্মে প্র্যাকটিস করতে পারি, মানে শিখতে পারি?
0: অনেক আজকাল দেখছি জুনিয়ররা যারা হয়তো ফোর্থ ইয়ারে আছে বা থার্ড ইয়ারের পরে আছে, আসে কোর্টে, যায় সিনিয়রদের সঙ্গে সঙ্গে ঘুরে, ওই কোর্ট প্রসিডিং শেখে, কোর্ট প্রসিডিং যেগুলা হয় কি কি মুভ করছে সেগুলা দেখে, সেটা করলে ভালো হয়, কিন্তু ওটা তখনই করা উচিত যাতে পড়াশোনাটা এফেক্ট না হয়।
1: আচ্ছা,
0: আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনাকে যে একটু আগে আমি কতবার ন্যাশনাল ল ইউনিভার্সিটির কথা বললাম,
1: হুম হুম হুম হুম
0: বড় বড় ল ফার্ম,
1: হুম হুম
0: কর্পোরেট ফার্ম,
1: হুম হুম
0: এরা কিন্তু ফোর্থ ইয়ারের থেকে এরা কিন্তু অলরেডি ক্যাম্পাস সিলেকশন করে রেখে দেয়। মানে
1: আচ্ছা,
0: এই এই
1: ক্যাম্পাসিং
0: ছেলে
1: হয়? হ্যাঁ হ্যাঁ
0: ক্যাম্পাসিং হয়, ছেলেগুলো পাস আউট করলে, কিন্তু ছেলে বা মেয়েগুলো পাস আউট করলে ওদের ডাইরেক্ট ল ফার্ম গুলো নিজেদের কাছে রেখে দেয়।
1: আচ্ছা আচ্ছা, ল ফার্মে কি কোনো স্যালারি বা
0: হ্যাঁ,
1: স্টাইপেন্ড পাওয়া যায়?
0: ল ফার্ম গুলো স্যালারি বেস থাকে। আবার
1: আচ্ছা,
0: আরেকটা ব্যাপারও আছে, যে আমার ল পাস করে আমি যদি চাকরি না করতে চাই,
1: হ্যাঁ হ্যাঁ
0: আমি ল ফার্মেও কাজ না করতে চাই, আমার মনে হয় আমি ভালো লিখতে পারি, আমি ভালো ড্রাফটিং করতে পারি, এমন আমার, আমিও দিল্লি থেকে 6 মাস 7 মাস একটা ওরকম ফার্মেও কাজ করেছিলাম, যারা খালি ড্রাফটিং করে, তাদের আর কোনো কাজ নেই, তখন ছেলেরা কোনোদিনও কোর্টের মুখ দেখে না, কিন্তু ওনাদের কাছে হয়তো আমাদের অনেক বড় বড় যে ল ফার্মস থাকে বা বড় বড় উকিল থাকে বা হাইকোর্টের উকিল, সুপ্রিম কোর্টের উকিল বা ট্রায়াল কোর্টের উকিল, যাদের কাছে সময় নেই ড্রাফটিং করার, তারা তাদের ম্যাটারটা জানিয়ে দেয়, ড্রাফটিং এরা খালি ড্রাফটিং করে, এরা
1: ঘরে বসেই করে?
0: না, ওনাদের অফিস থাকে, এটা
1: আচ্ছা আচ্ছা
0: এমনও হয়, ইউকে থেকেও আসে, অস্ট্রেলিয়ার থেকেও আসে, ইউএস থেকেও আসে,
1: আচ্ছা,
0: ওখানকার
1: ছেলে শুধু বসে বসে ড্রাফটিং করছে, যে তার জন্য
0: হ্যাঁ
1: স্যালারি পাচ্ছে, তাই তো?
0: তার জন্য স্যালারি পাচ্ছে।
1: বেশ, এটা কিন্তু একটা বেশ ভালো ব্যাপার তো।
0: অনেকে হয়তো একটু লাজুক হয়, হয়তো কোর্টে তো উকিলদের একটু দম্ভ টাইপ নিয়ে একটু মুখে কথা বলতে হবে, জানতে হবে, নালে ক্লায়েন্টের পক্ষে
1: হ্যাঁ
0: কথা বলা যাবে না, অনেকে একটু লাজুক টাইপ হয়, তারা হয়তো কথাটা ভালো করে গুছায় বলতে পারে না, কিন্তু কলমের দম ভালো আছে, লিখতে ভালো পারে, তাদের জন্য এটা একটা সুন্দর কেরিয়ার।
1: আচ্ছা, এই প্রফেশনে ছেলে মেয়ে তো উভয়েরই সমান দক্ষতা প্রদর্শন হচ্ছে,
0: সমান,
1: তাই?
0: সবাই সমান, সেখানে কোনো বাদ দিয়ে ইয়েতে নাই যে ছেলেরা এটা করতে পারবে, মেয়েরা এটা করতে পারবে না।
1: আচ্ছা, এবারে আমি মাস্টার্সে আসছিলাম, তো মাস্টার্সটা তারা কি করবে?
0: মাস্টার্সটা হচ্ছে যারা ল পড়ার পর টিচিং লাইনে যেতে চাচ্ছে, যে
1: হুম
0: ল
1: হুম
0: প্রফেসর, তাদেরকে আমি সাজেস্ট করব মাস্টার্স করতে পারেন, বা অনেকে আছে একটা ডিগ্রির জন্য, যেরকম আমার নিজের এলএলএম করা আছে, কিন্তু
1: হ্যাঁ
0: ওটা আমি এলএলএমটা করেছিলাম যে ডিগ্রির জন্য, তাছাড়া মাস্টার্সটা নর্মালি করা হয়, মাস্টার্সটা করে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট NET একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটায় বসলাম, ওই পরীক্ষাটায় আমার ল একটা পেপার থাকলো, আমি এটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পর আমার যদি মাস্টার্স ডিগ্রির সঙ্গে আমার NET থাকে বা স্টেটের SLET থাকে, তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি যে কোনো কলেজে অ্যাজ এ প্রফেসর ঢুকতে পারবো।
1: যে কোনো কলেজে প্রফেসর হিসেবে ঢুকতে পারবো মাস্টার্স হওয়ার পরে?
0: হ্যাঁ, মানে একটা কলেজের প্রফেসর হতে হলে মিনিমাম LLM ডিগ্রিটা বাধ্যকর।
1: আচ্ছা, সে গেল, এরপরে সে কি রিসার্চ করতে পারে? সে PhD করতে পারবে?
0: হ্যাঁ, PhD নিশ্চয়ই করতে পারবে, সে রিসার্চ করতে পারবে, এবং অনেক LLM স্টুডেন্টস আছে যারা কলেজে ঢুকেনি, তো তারা LLM করে লিগাল রিসার্চটা হয়ে যায়, যে আমাদের যে হাইকোর্ট থাকে এবং সুপ্রিম কোর্ট থাকে, ওখানে যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট থাকে, জাজরা থাকে, তাদের রিসার্চের দরকার পড়ে, তাদের এই জাজমেন্ট খুঁজে দাও, ওই জিনিসটা খুঁজে দাও, আগের কোনো এই জাজমেন্টের ভিত্তিতে, আগের এই ঘটনার ভিত্তিতে আগে কোনো এরকম কোনো ভালো জাজমেন্ট আছে কিনা, এই কাজগুলো লিগাল রিসার্চাররা করে।

0: এটাও একটা সরকারি চাকরি, এটাও করার একটা অপরচুনিটি থাকবে এলএলএম করলে।
1: এলএলএম করলে তারপরে পিএইচডি করবে, রিসার্চ করবে, সে লয়ে ডক্টরেট হচ্ছে তাই তো? কিন্তু রিসার্চটা করার পরে সে কি ওই কলেজে ইউনিভার্সিটিতেই পড়াতে পারবে বা
0: কলেজ
1: অন্যান্য
0: ইউনিভার্সিটিতে পড়তে পারে বা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের লিগাল ইনস্ট্রাক্টর হতে পারবে।
1: ইনস্ট্রাক্টর হতে পারবে? আচ্ছা, তো আমি এখন বলছি যে হাইকোর্টের উকিল হতে গেলে আগে তো লোয়ার কোর্টে 5 বছরে ওকালতি প্র্যাকটিস করতে হয়।
0: না, আপনি যদি প্র্যাকটিস করতে চান,
1: হুম
0: আপনি
1: হুম
0: ল পাস করে যদি আপনার কপাল ভালো থাকে, আপনি হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের সিনিয়র ডাইরেক্ট পান, তাহলে
1: হুম
0: আপনি ডাইরেক্ট ওখানে প্র্যাকটিস করেন, সেটাতে কোনো বাধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, যতক্ষণ আপনি ট্রায়াল কোর্টটা ভালো করে বুঝবেন না,
1: হুম
0: ডাইরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে, যেগুলো অ্যাপিলেট কোর্ট, মানে ট্রায়াল কোর্টে কেসগুলা সঠিক বিচার পায় নাই বলে তো আমি অ্যাপিলে যাচ্ছি হাইকোর্টে,
1: হুম হুম
0: তারপরে হাইকোর্টে সঠিক বিচার না পেলে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি।
1: হুম
0: তো
1: হুম
0: আমি যদি নিচের অ আ ক খটাই ঠিক করে না শিখি, তাহলে
1: হুম
0: ডাইরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টটা বোঝাটা একটু মুশকিল হয়ে যায়। 10 থেকে 15 বছর ট্রায়াল কোর্টে যদি ভালো প্র্যাকটিস থাকে, তারপরে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গেলে অসুবিধাটা কম হয়।
1: আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জেনে নিলাম কি কি বিষয় নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। মাস্টার্স করার পরে শুধু প্রফেসরি না অন্য কোনো
0: ওই
1: জায়গাতেও?
0: লিগাল রিসার্চার বা প্রফেসরি, আর মাস্টার্স করার পর আপনি প্র্যাকটিসও করতে পারবেন। আমি তো মাস্টার্স করার পর প্র্যাকটিসও করে যাচ্ছি, সেটা
1: আচ্ছা,
0: ব্যক্তিগত ব্যাপার থাকে। আর আমি একটু শুরুতে একটা জিনিস বলে দিতে চাচ্ছিলাম,
1: হ্যাঁ হ্যাঁ
0: যেটা হচ্ছে যারা লয়ে অ্যাডমিশন নিচ্ছেন, যারা কমন লয় অ্যাডমিশন টেস্টটা ক্লিয়ার করেননি, যারা প্রাইভেট বা
1: এমনি
0: গভর্নমেন্ট কলেজ
1: সরকারি
0: হলে
1: কলেজে পড়ছে,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: পড়তে চাচ্ছেন, কয়েকটা জিনিস যাতে ভালো করে দেখে নেয়, খোঁজ খবর নিয়ে নেয়। সেটা প্রথম জিনিসটা হচ্ছে যে সেই কলেজটা কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির থেকে অ্যাফিলিয়েটেড কিনা। 2 নম্বর, সেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল দেওয়া আছে কিনা সেই কলেজটায় ল পাওয়ানোর
1: আচ্ছা
0: জন্য।
1: আচ্ছা
0: এই
1: আচ্ছা
0: দুটা জিনিস দেখেই যাতে অ্যাডমিশনটা নেয়। অনেক ভুয়ো ল কলেজে আছে, তারা হয়তো ল পড়িয়ে দিল, তারপরে ওই ডিগ্রিটার কোনো মানে থাকবে না।
1: বেশ, তাহলে এই বিষয়গুলো যারা ছোট্ট ছোট্ট শ্রোতা আমাদের শুনছে তারা কিন্তু লক্ষ্য তাদেরকে রাখতে হবে, না হলে কিন্তু অসুবিধে হবে। আমাদের দেশের মধ্যে তো আপনি সমস্ত জায়গায় বললেন, দেশের বাইরে যদি কেউ পড়তে যেতে চায় তারা কি কোন পরীক্ষা দেবে?
0: দেশের বাইরে বলতে গেলে ইউকে, ইউএস, কলম্বিয়া, অনেক জায়গায় ল কলেজেস আছে।
1: হুম
0: তো
1: হুম
0: সেটায় যেতে হলে ওদের এন্ট্রান্স এক্সাম হয়,
1: হুম
0: তো
1: হুম
0: সেই এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করতে হবে। ওই পরীক্ষাটা ক্লিয়ার করলে ও স্কলারশিপেরও ব্যবস্থা দেয়।
1: আচ্ছা ঠিক আছে, বেশ, যারা বিদেশেও পড়তে যেতে চাইছে তারাও কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেই যদি পড়তে যেতে চায় তারা পড়তে যেতে পারে, কিন্তু সঠিক পরীক্ষাটি দেবে, পরীক্ষাটি দিয়ে তারপর সুযোগ পাবে। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে সময় পায়ে ফুরিয়েই এসেছে, ঘড়িবাবু টিকটিক করছে, তো আমরা যেতে যেতে উকিল বাবুর কাছ থেকে জেনে নেব, আমরা ল পড়ে তো বিসিএস বা ইউপিএসসি সিভিল সার্ভিস এই পরীক্ষাগুলোও দিতে পারি।
0: হ্যাঁ, একটা পেপার আপনার ল থাকবে, আর একটা অ্যাডিশনাল অন্য পেপার নিতে হবে
1: হুম
0: প্রিপারেশনের জন্য। আর সেই ল পেপারটা আপনার মেইন পেপার থাকবে, এবং যে অ্যাডিশনাল পেপারটা, অনেকে হিস্ট্রি নেয়, অনেকে পলিটিক্যাল সায়েন্স নেয়। ল আর
1: হুম
0: পলিটিক্যাল সায়েন্স কম্বিনেশনটা সব থেকে ভালো হয় ইউপিএসসির জন্য। আপনার লেখার যে ক্ষমতাটা আছে খুব ভালো রাখতে হবে, প্রেজেন্টেশন, এটা লিখিত
1: আচ্ছা,
0: প্রেজেন্টেশনটাই ইউপিএসসির
1: ওটাতে ওই
0: মেইনটাই ভালো।
1: মানে যা যা ওখানে পোস্ট আছে সেই পোস্টের জন্যই আমরা অ্যাপয়েন্টেড হতে পারি তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: বেশ, অনেক অনেক ধন্যবাদ কৌশিক বাবু আপনাকে।
0: অনেক ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মতন কেরিয়ার কাউন্সিলিং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ শুনলেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। আবারও কোনো দিন আবারও কোনো কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার সংক্রান্ত আলোচনা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির কেরিয়ার কাউন্সিলিং অনুষ্ঠান। নমস্কার, শুভরাত্রি।
2: কেরিয়ার কাউন্সেলিং নিয়ে শুনলেন অনুষ্ঠান। আইন কেন পড়ব এই বিষয় নিয়ে শুনলেন আজকের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঢ্য। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই গ্যাংটক কেন্দ্র থেকে প্রথমে নেপালি সংবাদ, এরপর কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: घड़ीमा दिवंगत पाटिलका परिवारजन तथा शुभेच्छुकहरूप्रति गहिरो संवेदना व्यक्त गर्नुभएको छ। भारतका केन्द्रीय स्वास्थ्य मन्त्री जेपी नड्डा आज आसामको गम्भीर बाढ़ी अवस्थाको निरीक्षण गर्न डिब्रुगढ़ पुग्नु भएको छ। भ्रमणका क्रममा केन्द्रीय स्वास्थ्य मन्त्री नड्डाले उत्तर पूर्वका तीनवटा राज्यमा आएको बाढ़ीको अवस्थाको समीक्षा गर्नु।
1: खबर पढ्छि देवव्रत मण्डल। प्रथमे विशेष विशेष खबर। नीट प्रश्नपत्र फाँस सह अन्यान्य विषय निये शिक्षार्थीदेर प्रतिवाद विक्षोभे পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত ও প্রচার করতে সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। আসি বিস্তারিত খবরে। সংসদে আজ জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়, লোকসভায় আগেই বিলটি পাশ হয়েছে। এরপরেই আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনে আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভায় অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতার প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন রেখেছিলেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনও স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সভার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফাইন্যান্স অ্যাক্ট 2026 এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই শুরু করলে সভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দলগুলি অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
2: या चले नहीं देते अपनी तरफ ऑपरेशन करके जो जितना समय दिया वो मिस यूज करना चाहते हैं। हर समय हम लोग इसको मंजूर नहीं कर सकते हैं और बाकी जो मेंबर लोग ये नोटिस दिया हुआ है उनको मौका मिलना चाहिए। हर बार एनओपी का नाम से वो खड़े होकर के एक ही मुद्दे को दिन भर उठाते रहते हैं।
1: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময়ে ভারত পর্যাপ্ত জ্বালানির মজুদ বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জ্বালানি আমদানির উৎস দেশের সংখ্যা 27 থেকে বাড়িয়ে 41 করার মাধ্যমে উৎসের বৈচিত্র্য আনা, গৃহস্থালি ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য এলপিজি ও পিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকারের ভিত্তিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। তিনি আরও উল্লেখ করেন যে এর পাশাপাশি আবগারি শুল্ক হ্রাস, তেল বিপণনকারী সংস্থাগুলোর সহায়তা এবং ওয়ার রুমের মাধ্যমে তদারকি ব্যবস্থা বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহের অস্থিরতা থেকে উপভোক্তাদের সুরক্ষা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি ঘাটতি, রেশনিং এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন ভারত সফলভাবে তার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের চরম প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি পরিচ্ছন্ন ও জ্বালানি সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, 19 লক্ষেরও বেশি পরিবার এখন শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। মন্ত্রী আরও জানান যে বর্তমানে 25,000-এরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং 81,000-এরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের ওপর বসানো সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক জানিয়েছে, প্রতি 6 দিনে 1 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পরিচ্ছন্ন শক্তি কর্মসূচিতে পরিণত করেছে। চলতি বছরের জুলাই মাসে 5 লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যা প্রকল্প শুরুর পর থেকে 1 মাসে সর্বোচ্চ সংখ্যক সুবিধাভোগীর রেকর্ড। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ে বিচার ও সুশাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা, কর্মদক্ষতা ও পরিষেবা প্রদানের প্রক্রিয়াকে আরও উন্নত করতে হবে। নতুন দিল্লিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি রঞ্জিত বসন্তরাও মোড়ের সঙ্গে এক বৈঠকে শ্রী সিং বলেন, সরকার ধারাবাহিকভাবে এমন সব প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে যা সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, দক্ষ ও নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এই ধরনের অন্তঃশাসনীয় কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
3: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured, as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
1: September Dillite onushthito ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাঙ্কগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুয়াতেমালার মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগার প্রবল অগ্নুৎপাতের ফলে দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সমন্বয়কারী সংস্থা কানরেড কমলা সতর্কতা জারি করেছে। অগ্নুৎপাত বৃদ্ধির কারণে দক্ষিণ পশ্চিম ঢালের সেকা ও সেনিজা গিরিখাত দিয়ে উত্তপ্ত গ্যাস, ছাই ও আগ্নেয় পদার্থের স্রোত নেমে আসার ফলে আগ্নেয়গিরির কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে আছে। দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের কৃষ্ণ প্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় জুটি। তারা 21-16, 21-18 হারিয়েছেন থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই জুটি চলম্পন চারোয়েন কিটামর্ন ও ওরাপুল থাংসাগাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের অভিহট্টগোলের জেরে সভায় উভয় কক্ষের অধিবেশন সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এর পরের খবর 7:50।
4: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: ফিরে এলাম বিরতির পর, এখন আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন আইনি কথা, থাকছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। তরুণ আইনজীবী বিষ্ণুপদ গিরির সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি পাঞ্চালী দেব শিকদার নাগ। শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শোনা যাবে 8:30। রাত 9:15 শুনবেন সংসদ পর্যালোচনার রেকর্ডিং। লাইভ ফোন ইন গানে গানে শুনতে পাবেন রাত 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন রাত 10:10। লাইভ ফোন ইন মনের চ্যানালা থাকছে রাত 10:30। আজ রাতের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়াল। রাজ্য সরকারি হাসপাতালগুলিতে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে 100 দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের অভিযোগ। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, 2028 সাল থেকে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে স্কুল স্তরে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আগামীকাল 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচনে পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত 1 ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির 3 সাংসদ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপিআই সাংসদরা সংসদের গ্রন্থাগার ভবনে আয়োজিত এনডিএ বৈঠকে অংশ নেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আলাদাভাবে বৈঠক হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও। বৈঠক শেষে বেরিয়ে শ্রী অধিকারী সাংবাদিকদের বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি ছাড়াও আজকের বৈঠকে মূলত চা ও বস্ত্র শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
1: নির্মলাজি বঙ্গাল সে জুড়া হুয়া হয়, উন্হোনে বহুত বঙ্গাল মে বিজেপি সরকার লানে কে লিয়ে বহুত বার গিয়া হয়, ক্যাম্পেনিং কিয়া হয়। खास करके फिनेंशियल मैटर छोड़ के तो सब पता है। उन्होंने आज 2 पर्टिकुलर सेक्टर के लिए उन्होंने मुझे बताया, उन्होंने भी इंटरेस्ट शो किया। ये हमारी टी गार्डन वर्कर्स के लिए और दूसरा टेक्सटाइल के अंदर वीवर्स के लिए।
0: রাজ্যের বর্তমান সরকার দলের একাধিক কর্মসূচির জন্য অনুমতি দিচ্ছে না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ এক ফেসবুক লাইভ বার্তায় তিনি বলেন, অনুমতি না পেলেও আন্দোলন থেমে থাকবে না। বিজেপির বিরোধিতায় আরও একবার জোট বাঁধার বার্তাও দেন তিনি।
2: পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবের শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডি কে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও, আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার।
0: এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি নেতাদের কথিত অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই পদের জন্য তৃণমূল কংগ্রেসের 2টি গোষ্ঠীর 6 জন ছাড়াও শাসক দলের 14 জন পরিষদীয় সদস্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে কানহাইয়ালালকে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীর 9 জন এবং আইএসএফের নওশাদ সিদ্দিকীকে 1টি করে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। উল্লেখ, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলের জন্য বরাদ্দ থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ব্যয় ও ক্যাগের রিপোর্টের উপর নজরদারি রাখে এই কমিটি। রাজ্য সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব মেটাতে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে আজ সাগর দত্ত হাসপাতালের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। গ্রামীণ হাসপাতালের মানোন্নয়ন সরকারের প্রাথমিক অগ্রাধিকার বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় রক্তের যোগান বাড়িয়ে তুলতে গ্রামাঞ্চলেও ব্লাড ব্যাংক তৈরি করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের দীঘা, নন্দীগ্রাম এবং হলদিয়ায় ব্লাড ব্যাংক তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
3: স্বাস্থ্য পরিষেবার প্রধান উৎস হচ্ছে গ্রাম, প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, গ্রামীণ হাসপাতাল, রুরাল হসপিটাল, সাবডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, তারপরে আসছে এইসব সুপার স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। তা আমরা চূড়োটা দেখছি, এখন এখানে কিছু বরফ গলেছে, কিন্তু এই চূড়োর নিচে যে ভিতটা আছে সেই ভিত আগে শক্ত।
0: মন্ত্রী বলেন, কলকাতায় প্রায় 12টি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ওঠা

0: অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি ব্লাড ব্যাংক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধ হলে যারা কাজ হারাবেন তাদের সরকার সবরকম সহযোগিতা করবে বলে মন্ত্রী উল্লেখ করেন। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় সাম্প্রতিক জেলার স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের পরই এই 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ দেওয়া হল। 72 ঘণ্টার মধ্যে তাদের বৈধ কাগজপত্র দেখাতে হবে, তা না পারলে ওইসব সেন্টারগুলির বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে 100 দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভায় আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ভিভিজি রামজি প্রকল্পে পূর্বের 100 দিনের কাজের থেকে কিছু আইনি পরিবর্তন করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে আরও কিছু নতুন সুবিধা। তবে বিগত সরকারের দুর্নীতির কারণেই কেন্দ্র সরকারি অনুদান বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
1: আমাদের পশ্চিমবঙ্গ সরকার 4 বছর এই কাজ থেকে দূরে ছিল। দূরে ছিল মানে পঞ্চায়েত লেভেলে এতে এত দুর্নীতি হয়েছিল, কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছিল, ট্রেনিং হয়নি। আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি, কেন্দ্র থেকে 3 জন প্রতিনিধি এসেছিলেন, যারা এন্ট্রি করছেন, আপলোড করছেন বিভিন্ন স্কিম এবং এগুলো, তাদের ট্রেনিং হয়ে গেছে রাজ্য জুড়ে। পঞ্চ সম্মেলন নাম দিয়ে জেলায় জেলায় সম্মেলন করছে।
0: উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে বলে শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন। দার্জিলিং সফরে আজ শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে উত্তরবঙ্গের শ্রম ও পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সব ধরনের প্রাপ্য সুযোগ সুবিধাও শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তরাই ও ডুয়ার্স অঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরেই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2028 সাল থেকে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবং রাজনীতির প্রভাব মুক্ত হয়ে স্কুল স্তরে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবনে নতুন সিলেবাস ও কারিকুলাম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রী বর্মন জানান, নতুন সিলেবাস তৈরির ক্ষেত্রে সরকার আগে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, রাজনৈতিক চাপ মুক্ত হয়েই সিলেবাস কমিটি সিদ্ধান্ত নিতে পারবে।
2: 2028-এর সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে। যে সিলেবাস মানে আজকের ছাত্রের উপযোগী হতে হবে, ভয়মুক্ত পরিবেশে তোষণমুক্ত একটি সমাজ গড়তে হবে, তার জন্য যে ধরনের পাঠ্যক্রম প্রয়োজন এবং আজকের দিনে বিজ্ঞানকে সামনে রেখে সেই ধরনের পাঠ্যক্রম আমাদের রচনা।
0: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আগামীকাল 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। নারী নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আগামীকাল কমিশনের চেয়ারপারসন কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিসডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিংয়ে কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে ধনধান্য অডিটোরিয়ামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক এবং ন্যাশনাল লাইব্রেরিতে সার্ভস কর্মসূচিতে যোগ দেবেন। পরবর্তী 2 দিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। নদিয়ার ধুবুলিয়ায় নেতাজি পার্কের কাছে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় আজ একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 7 জন। জানা গেছে, দ্রুতগতিতে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো, মোটরসাইকেল এবং কয়েকজন পথচারীকে সজোরে ধাক্কা মারে প্রাণ হারান দৈপার্ণব কর্মকার নামে বছর 37-এর এক ব্যক্তি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বেই জেলা পরিষদের 52 জন সদস্যদের মধ্যে 19 জন এই অনাস্থা প্রস্তাব এনেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, মোহনবাগান 4-0 এগিয়ে আছে। মনবীর সিং 2টি, আলবার্তো রড্রিগেজ, রাহুল ভেকে 1টি করে গোল করেছেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় সারা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কিছুটা বাড়বে আগামী 24 ঘণ্টায়। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ইসলামপুরের বিধায়ক কানহাইয়া লাল আগরওয়াল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই আইনি কথা।
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান আইনি কথা। আজ আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি তরুণ আইনজীবী বিষ্ণুপদ গিরিকে। বিষ্ণুপদ গিরি, তোমাকে স্বাগত আমাদের আইনি কথা অনুষ্ঠানে।
3: নমস্কার।
2: তুমি প্র্যাকটিস কোন কোর্টে করছো প্রথমেই এটা আমরা শুনবো, এবং আমাদের শ্রোতা বন্ধুদেরও জানার দরকার রয়েছে।
3: আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কলকাতা, যাকে আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বলে চিনি, এবং আমি জুভেনাইল জাস্টিস বোর্ড কলকাতা 2014 থেকে আমি ডিস্ট্রিক্ট লিগাল এড সার্ভিসের অথরিটি থেকে আমি জুভেনাইল জাস্টিস বোর্ডে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস এডের প্যানেল অ্যাডভোকেট হিসেবে কাজ করি।
2: আচ্ছা, তাহলে আজ কিন্তু তোমার সাথে আমরা এ বিষয়ে আলোচনা করব যে জুভেনাইল জাস্টিস বোর্ড কি, খুব সংক্ষেপে যাকে আমরা জেজেবি বলি। এবার এই জেজেবিতে প্রথম জানতে চাইব যে কমিটি থাকে বা যে বোর্ড হয়, সেই বোর্ডের গঠন পদ্ধতি কি, এ বিষয়ে জানব।
3: জুভেনাইল জাস্টিস বোর্ডে যেটা থাকে, একজন ম্যাজিস্ট্রেট থাকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যাকে আমরা প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট বলি, আর দুজন বোর্ড মেম্বার থাকে যারা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে, গভর্নমেন্ট থেকে এনজিও থেকে যারা আছে, দুজন মেম্বার থাকে, এবং জিআর সেকশন থাকে, পুলিশের ডিপার্টমেন্ট থাকে, একজন প্রেস কার্ড থাকে, একজন পিওন থাকে, একজন স্টেনোগ্রাফার থাকে।
2: আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুদেরই অনেকেরই মনে কিন্তু একটা প্রশ্ন জেগে গেছে যে জুভেনাইল শব্দটির অর্থ আসলে কি। এই শব্দটি কিন্তু আমাদের সমাজে এখনো বহুল প্রচলিত নয়, আমরা জানি না জুভেনাইল কাকে বলে, যদি আমাদের একটু আলোকপাত করো এই বিষয়ে।
3: জুভেনাইল এটা হচ্ছে যেটা আন্ডার এজ, যাদের 18 হয়নি, যারা অফেন্স করছে, তাদের এই জুভেনাইল জাস্টিস বোর্ডেই বিচার হয় এবং তাদেরকে জুভেনাইল হিসেবে আমরা
2: ট্রিট করি।
3: এবং তাদের পুরো এখন বলা হয় যে সিসিএল, যাকে বলে চাইল্ড কনফ্লিক্ট উইথ ল।
2: আচ্ছা,
3: একে সিসিএল বলা হয়, আমরা ওকে আসামি বলতে পারি না যেহেতু এরা আন্ডার এজ।
2: আচ্ছা, মানে সিসিএল যেটা, সেটা হচ্ছে চাইল্ড কনফ্লিক্ট ল, মানে যে শিশু অপরাধ করেছে তাকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করছি না। তার কারণ কি? আমার তো মনে হয় যে সমাজের মূল স্রোতে তাকে ফিরিয়ে আনাটা হচ্ছে আমাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের মূল লক্ষ্য, তাই তো?
3: একদম এটাই। এদেরকে পানিশমেন্ট দেওয়া হয় না, এরা যাতে মূল স্রোতে ফিরে আসে সমাজে, এবং তাদেরকে আমরা একটা রিহ্যাব সেন্টার বা কমিউনিটি হিসেবে, যেটা সার্ভিস, যাতে ছেলেরা বা কাউন্সিলিং হিসেবে ট্রিট করা যায়, যে ছেলেটা মূল স্রোতে চলে আসে, সেই সব কারণে আমরা ওকে সিসিআর বলে এবং এদেরকে অ্যাকিউজড বলতে পারি না।
2: আসামি নয়,
3: না,
2: সোজা কথায় বলবো আমরা, এরা আসামি নয়।
3: না, এরা আসামি নয়।
2: হ্যাঁ, এদেরকে জেলে কি পাঠানো হয়?
3: না, এদের হোমে পাঠানো হয়।
2: হোমে পাঠানো হয়, যেখানে কি এদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, যে পড়াশুনো করবে, কোনো হাতের কাজ শিখবে বা কোনো শিল্প কর্ম, যেরকম নাচ গান আবৃত্তি খেলাধুলো, সবের মাধ্যমে যাতে এদের স্বভাব চরিত্রের উন্নতি হয়, এরকম কি ব্যবস্থা রয়েছে?
3: সব হোমেই আছে বর্তমানে। যে হোমে যে বাচ্চারা থাকে সেখানে তাদের খেলাধুলা করানো টিচার আছে, তাদের ড্রয়িং আঁকানো টিচার আছে, তাদের কাউন্সিলিং করানো টিচার আছে, তাদের এভরিথিং, যা যা করলে যে একটা ছেলে মূল স্রোতে সমাজে ফিরে আসবে, যেটা করলে যে ছেলেটা ঠিক জায়গায় চলে আসবে, সেই সব সব কিছুই ব্যবস্থা থাকে।
2: আচ্ছা, তো এখানে একটা সদিচ্ছার জায়গা আমরা পেলাম যে আইনের দিক থেকে যারা শিশু অপরাধী, হ্যাঁ, আমরা অপরাধী বলাটাও ঠিক নয়, হয়তো ভুল বশ।

0: আচ্ছা, সেখানে কি বলা আছে সেকশন 10 বক্সতে?
1: সেকশন 10 যেটা হচ্ছে আমাদের, মানে এটাকে বলে অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসাল্ট।
0: আচ্ছা,
1: এটা একটা পক্সোরি হেনিয়াসের থেকে একটু কম।
0: আচ্ছা, সেই জায়গাটায় চলে আসছে। তার মানে কি সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের শিশুরা ওই দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ,
1: ম্যাক্সিমামটাই।
0: এর কারণ কি?
1: এর কারণ তো অনেক কিছু কারণ থাকে। এখন ম্যাক্সিমাম সিসিএলের কাছে স্মার্টফোন।
0: আচ্ছা,
1: এবং এই স্মার্টফোনটাই হচ্ছে এই পক্সো কেসের মেন কান্ডারি। কারণ এখন পড়াশোনার ক্ষেত্রে সব জায়গায় বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে স্মার্টফোন, এবং এখন স্মার্টফোনের যে যুগ আছে, যেটা কেউ না চাইলেও সেটা আমাদের ওই স্মার্টফোনে চলে আসছে,
0: চলে আসছে,
1: এবং সেই সব দেখে বেসিক্যালি পক্সোটার দিকে বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে।
0: আচ্ছা, তো সমাজ মাধ্যম বড় দায়ী এই জুভেনাইলদের জন্য?
1: একদম, এটাই।
0: আরও একটি প্রবণতা কিন্তু দেখা যায়, কিছু কিছু শিশু ছোট থেকেই কারণে অকারণে একটা চুরির প্রবণতা তাদের মধ্যে এসে যায়, মানে সফট লিফটিং যেটাকে বলে আর কি। এটা থেকে তো আমাদের বের করে আনতে হবে এই শিশুদেরকে। তো এই জিনিসটা কি পাও তোমরা, তোমরা যখন ওখানে করছো?
1: হ্যাঁ, আমরা পাই, এটাও পাই। এটা কিন্তু যে শিশুদের পাই তারা কিন্তু আমারই কেস করা, এবং আমারই কয়েকটা বাচ্চাকে আমি দেখেছি সে এই কেসে কানেকশানে ইয়ে হয়েও তাকে কাউন্সিলিং করে এমন একটা জায়গায় চলে গেছে যে আমাদের এয়ার ইন্ডিয়াতে চাকরি করছে।
0: আচ্ছা,
1: এখনো চাকরি করে ছেলেটা, সেও এই অফেন্সের মধ্যে
0: ছিল।
1: এরকম বহুত নজির আছে।
0: এবারে তুমি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গার কথা বললে, যেটা কাউন্সিলিং। কাউন্সিলিংটা কিন্তু খুব প্রয়োজন শিশুদের ক্ষেত্রে।
1: একদম, এখন কাউন্সিলিংটা করলে শিশুরা কিন্তু অনেকটাই এইসব অফেন্সের থেকে বেরিয়ে আসে।
0: এবার সেক্ষেত্রে কি জুভেনাইল জাস্টিস বোর্ডে কোনো প্রশিক্ষিত কাউন্সিলিং করে, যারা কাউন্সিলার যাদের বলা হয় আর কি, তারা রয়েছেন এই কাউন্সিলিংগুলো করার জন্য?
1: প্রত্যেক জুভেনাইল জাস্টিস বোর্ডে একজন করে কাউন্সিলিং করে, এক্সপার্ট একজন, বেসিক্যালি লেডিস হয়।
0: আচ্ছা,
1: মানে মহিলাদেরকে কাউন্সিলিং হিসাবে এখানে অ্যাপয়েন্ট দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, এরাও সেই এনজিও থেকে।
0: আচ্ছা,
1: তারা কাউন্সিলিং করে প্রত্যেক বাচ্চা, যে বাচ্চা আসে সবাইকেই কাউন্সিলিং করে।
0: তো কাউন্সিলিং করে উপকার হয় নিশ্চয়ই?
1: একদম উপকার তো হয়।
0: হ্যাঁ, এবার যে নির্ধারিত সময়টা এদেরকে হোমে রাখা হয়, একটা নির্ধারিত সময় তো হোমে রাখা হয়, এবার সেখানেও কি ডে বাই ডে কাউন্সিলিং চলে, নাকি সেখানে কোনো গ্যাপ আছে যে না মাসে একদিন বা সপ্তাহে একদিন?
1: সেখানে যে বাচ্চার যেরকম কাউন্সিলিং প্রয়োজন, যারা কাউন্সিলিং করে তারাই বুঝতে পারে যে এই বাচ্চাটাকে আমি আজকে কাউন্সিলিং করলাম, এই বাচ্চাটাকে আমি যদি 5 দিন এক সপ্তাহের পর করি ঠিক আছে, তারা বুঝতে পারে সেই হিসাবে কর।
0: আচ্ছা, এবার বিষ্ণুপদ তোমার কাছে আমি জানতে চাইব যে জুভেনাইল যারা হয় আর কি অপরাধী, এবার এদের ক্ষেত্রে হয়তো সাজাটা আমাদের কাছে ডিক্লেয়ার হয়ে গেল, কোর্ট মানে একে অপরাধী পরিগণিত করে সাজাটা ডিক্লেয়ার করে দিল, সেক্ষেত্রেও কি কাউন্সিলিং প্রসিডিউরটা চলতে থাকে? এদের হয়তো হোমে থাকতে হবে 2 বছর বা 3 বছর।
1: এদের না হোমে থাকতে হয় না, যখন সাজা হয় তখন এদেরকে আমরা পানিশমেন্ট বলা যায় না, কনভিক্টেড বলা যায় না, এদেরকে আমরা এই কাউন্সিলিং বা আমরা একে কোনো রিহ্যাব সেন্টার বা কোনো কমিউনিটি সার্ভিস হিসেবে দেওয়া হয়, যাতে ছেলেটা বুঝতে পারে, এই বাচ্চাগুলো বুঝতে পারে, যে ছেলে হোক মেয়ে হোক বুঝতে পারে। এদেরকে এই কাউন্সিলিংয়েরও একটা প্রভিশন আছে আমাদের সেকশানে, এই যে যে অ্যাক্টে, যে ছেলেটাকে ওর বাবা মার কাছে, পানিশমেন্টটাই হচ্ছে এটা, যে বাবা মার কাছে রাখা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড, যে 6 মাস, তার সেই 6 মাস বাবা মার কাছে থাকবে, বাবা মার দায়িত্ব হচ্ছে কাউন্সিলিং করাবে বাচ্চাটাকে, যারা কাউন্সিলিং করবে, এবং তার বাবা মার এবং ছেলের নজরদারিটা করবে একজন পিও, যাকে প্রফেশনাল অফিসার বলা হয়, এবং LCPO বলা হয়, লোকাল প্রফেশনাল অফিসার বলা হয়, যেটা কোর্ট যাকে দায়িত্ব দেয়, তারা ডে বাই ডে এটাকে
0: কাউন্সিলিং
1: করে এবং তারা রিপোর্ট দেয় যে ছেলেটার হ্যাঁ কাউন্সিলিং হচ্ছে।
0: আচ্ছা,
1: পানিশমেন্ট দিলেও বাবা মার কাছে রাখা হয়, কারণ আমরা তো বাচ্চাদেরকে পানিশমেন্ট মানে ওদেরকে হোমে রাখা যায় না, তাদেরকে আমরা চাই বোর্ডের একটাই সব সেকশনে পুরো অ্যাক্টের মধ্যে বলা হচ্ছে যে বাচ্চাকে, যে কোনো বাচ্চা যেই অফেন্স করুক তাকে সামাজিক ইয়েতে ফিরিয়ে আনার জন্য যেটা যেটা করার সেটা করতে হবে। লাস্ট

0: অপশান হচ্ছে যদি দেখা যায় যে বাচ্চাটার কেউ নেই বা বাচ্চাটা একেবারে কোনো কিছু
1: অরফ্যান যেগুলো
0: কিছুই হচ্ছে না, তখন তাকে আমরা হোমে রাখি।
1: আচ্ছা, তার মানে সাজাটা যদি নির্ধারিত হয়ে যায় সেক্ষেত্রেও আমরা বাবা মার কাছে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিয়ে তখন কি আমরা দিন নির্ধারণ করে দিই যে আপনি অমুক অমুক দিন এসে কাউন্সিলিং করিয়ে নিয়ে যাবেন, এরকম কি কোনো আদেশ দেওয়া হয়
0: এইরকম
1: আদালত থেকে?
0: এইরকমই আদেশ দেওয়া হয় যে বাবা মার কাছে যাকেই পানিশমেন্ট করা হচ্ছে সেই ছেলেটা বাবা মার কাছে থাকবে, এবং ছেলেটাকে তার বাবা মা কাউন্সিলিং করাচ্ছে কিনা বা ছেলেটার কি মোটিভ হচ্ছে কি না হচ্ছে সেইটা যে বোর্ডে যে রিপোর্ট দেবে, সেই কাউন্সিলিং যে ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে মেন ভাইটাল, এটাই হচ্ছে আমাদের পানিশমেন্টের একটা পার্ট। অনেকগুলো পানিশমেন্টের কথা বলা আছে, তার মধ্যে ধরুন পক্সো কেসের একটা ছেলেকে কনভিকশন করা হলো, তাকে এই নয় যে বোর্ড তাকে হোমে পাঠিয়ে দেবে কি জেলে পাঠিয়ে দেবে, জেলে তো পাঠাতে পারবে না, হোমে পাঠিয়ে দেবে। কিন্তু হোমে না পাঠিয়েও আমাদের এই অপশানগুলো থেকে যায়, এইগুলো না হলে লাস্ট অপশান হচ্ছে হোম।
1: আচ্ছা, প্রথম সর্বপ্রথম কিন্তু চেষ্টা করা হয় যে বাবা মার কাছে থেকে সেই ছেলে মেয়েকে যদি ফিরিয়ে আনা যায়,
0: মূল স্রোতে
1: ফিরিয়ে আনা যায়,
0: সেটা করা হয়,
1: সেই চেষ্টা করা হয় এবং কাউন্সেলিং করা হয়। আমি যতদূর শুনেছি কিছু কিছু ক্ষেত্রে এমনও আদেশ দেওয়া হয় যে কোনো মন্দির বা মিশনে গিয়ে তুমি সন্ধ্যেবেলায় বাবা মাকে আদেশ দেওয়া থাকে যে তোমরা সন্ধ্যেবেলায় নিয়ে যাবে, সেখানে গিয়ে এক ঘন্টা বসে থাকবে। এই যে একটা সুন্দর পরিবেশ থেকে তার মনে একটা সামাজিক পরিবর্তন আনা সেই শিশুটির, এরকমও কি দেওয়া হয়? শুনেছি আমি কিছু কিছু ক্ষেত্রে।
0: এটাই হচ্ছে কমিউনিটি সার্ভিস।
1: আচ্ছা,
0: যে কোনো কমিউনিটি, কারো মন্দির দিচ্ছে, কাউকে মসজিদ দিচ্ছে, কাউকে কাউন্সিলিং করাচ্ছে বাবা মার কাছে রেখে, বা কাউকে কোনো এনজিওতে দিচ্ছে, বা কাউকে সিডব্লিউসি মানে যেগুলোতে বাচ্চাগুলো যে হোমে আছে, যেগুলো চাইল্ড লাইন থেকে আছে, তাদের সঙ্গে কোনো কিছু তাদেরকে শেখানো।
1: আচ্ছা,
0: এই হচ্ছে পানিশমেন্টের পার্ট, এইগুলোকেই হচ্ছে আমার
1: ধরে নিতে হবে যে এভাবেই চলবে
0: একদম।
1: এবার সিডব্লিউসি এবং জুভেনাইল জাস্টিস বোর্ড এই দুটো কিন্তু খুব কোরিলেটেড
0: একদম।
1: সিডব্লিউসির কথাটা বললে তুমি, সেই জন্য প্রসঙ্গে ঢুকি, তো সেক্ষেত্রে চাইল্ড লাইন থেকে যে শিশুরা আসে উদ্ধার করা হয়, তো সেখানে ভিকটিমও থাকে অপরাধীও থাকে, দুপক্ষই থাকে। তো তাদেরকে আনার পরে অনেক সময় হয়তো যে ভিকটিম গার্লকে হয়তো বাবা মা নেই বা কিছু এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা পরিস্থিতির শিকার হয়েছে, সেক্ষেত্রে সেই শিশুরা কোথায় থাকে?
0: সেই শিশুরা থাকে সিডব্লিউসি ঠিক করে তাদেরকে একটা হোম,
1: তাদের জন্য আলাদা হোম,
0: আলাদা হোম নয় শেল্টার হোম একটা, যেমন ছেলেদের ক্ষেত্রে ছেলেদের হোম, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের হোম।
1: আচ্ছা,
0: সে তারা একটা ডিসাইড করে যে আমরা এই বাচ্চাটাকে এই হোমে রাখবো।
1: আচ্ছা,
0: তারা রেখে মনিটরিং করে।
1: আচ্ছা, মানে ভিকটিমও থাকছে এক জায়গায়, সেখানেও হোমের ব্যবস্থা রয়েছে সরকারিভাবে,
0: এবং সিসিএলদেরকেও,
1: সিসিএলদের ক্ষেত্রেও থাকে। এবারে জুভেনাইল জাস্টিস বোর্ডে যে আমাদের মেম্বাররা থাকেন, সেই মেম্বারদের তো একটা যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয় যে সত্যি তো শিশুদের সাথে থাকা, শিশুদের মন বোঝা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন সমাজে, এবং সেখানে যিনি এক্সামিনেশন বা ক্রস এক্সামিনেশন আইনের ভাষায় যেটা বলা হয় আর কি, তো সাক্ষীদেরও এক্সামিনেশন ক্রস এক্সামিনেশনে তো নিশ্চয়ই কিছু বাধা নিষেধ আছে, কারণ ওখানে যিনি যাকে আসামি হিসেবে রাখা হচ্ছে সে তো জুভেনাইল, আসলে তার সামনে কিছু তো বিধি নিষেধ আছে, কিছু শব্দ আমরা ব্যবহার করতে পারি না, সেটা যদি আমাদের একটু বলো।
0: যেমন আমাদের আসামিদের আমরা আসামি বলতে পারি না, সিসিএল বলতে হয়, ভিকটিমদের আমরা সার্ভাইভার বলতে হয়, ভিকটিম বলতে পারি না।
1: আচ্ছা,
0: কোনো আসামিদের এগেনস্টে ওয়ারেন্ট হলো, আমরা ওয়ারেন্ট কথা বলতে পারি না, আমরা বলি অ্যাপ্রিহেনশন। অনেক কিছু বাধা নিষেধ আছে যাতে যে ছেলেটা জানলে যে আমি একটা কোর্ট বলে কিছু একটা জায়গায় এসেছি সেটা যাতে বুঝতে না পারে, সেই সব ক্ষেত্রে আমাদের মাথায় রেখে এই সব ওয়ার্ডগুলোকে বাদ দেওয়া হয়। এবং আমাদের এই জুভেনাইল জাস্টিস বোর্ডে কোনো অ্যাডভোকেট তার অ্যাডভোকেট ড্রেসে আসতে পারবে না।
1: আচ্ছা,
0: এবং যিনি জজ সাহেব থাকে উনিও ড্রেসে থাকতে পারে না, যাতে বাচ্চারা না বুঝতে পারে আমরা কোর্টে এসেছি।
1: আইনজীবীও কোনো পোশাক পরে আসতে পারে না, কোনো জাজেরাও পোশাক পরে আসে না। তো সেক্ষেত্রে যখন সাক্ষীরা আসে সাক্ষ্য গ্রহণের সময়, পক্সোর ক্ষেত্রে যে বাধা নিষেধগুলো রয়েছে যে একটা গন্ডি বেঁধে দেওয়া আছে,
0: এবং পুলিশরাও তাদের ইউনিফর্মে আসতে পারে।
1: আচ্ছা,
0: মানে একবুক

0: জাজ পুলিশ কেউ কারো ইউনিফর্ম ইউজ করতে পারবে না।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা বলছিলাম আমি, যে ওই যে সাক্ষ্য গ্রহণের সময় পক্সোর ক্ষেত্রে যে বাধানিষেধগুলো রয়েছে, তো জেজেবির ক্ষেত্রেও যখন পক্সো আইনটা অ্যাড হচ্ছে, তখনও সেই বাধানিষেধগুলো কি রয়ে গেছে, নাকি তার চেয়েও কঠোরভাবে সেটাকে আরেকটু মেনটেন করা হয়?
0: তার থেকে আরও বেশি কঠোরভাবে মেনটেন করা হয়। কারণ বলি, যে বাচ্চাটা সাক্ষী দিতে আসছে, ভিকটিম বলুন, সেই বাচ্চাটা যাতে না বুঝতে পারে সে কোর্টে এসে সাক্ষী দিচ্ছে, একদম সামাজিকভাবে তাকে কথার ইয়েতে তাকে জিজ্ঞেস করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের প্রচুর আইনি বাধা আছে, যাতে তাকে ডাইরেক্ট কোশ্চেন আমরা করতে পারি না। আমরা জজ সাহেবকে করবো, জজ সাহেব তার মতন করে তাকে জিজ্ঞেস করবে।
1: মানে আইনজীবী সরাসরি সাক্ষ্যকে জিজ্ঞেস করে না, আইনজীবী তার প্রশ্নটা জজের সামনে রাখে,
0: জজের সামনে রাখে এবং জজ তাকে জিজ্ঞেস করে। সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে
1: যেটা সেনসিটিভ,
0: একদম খুব সেনসিটিভ, যেটা আমরা পক্সো ফোর বা পক্সো সিক্স এইরকম অফেন্সের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আমরা ডাইরেক্ট ভিকটিমকে করতে পারি না।
1: তার মানে আমাদের জেরাতেও অনেক বাধা নিষেধ আছে?
0: একদম, জেরাতেও আছে এবং অনেক ওয়ার্ড আছে যেটা আমাদের আইনি পরিষেবায় যারা আমরা অ্যাডাল্ট কোর্টে ইউজ করি সেগুলো এখানে করা যায় না।
1: আচ্ছা, এবার প্রসিকিউশনের তরফে যখন সাক্ষ্য নেওয়া হচ্ছে, সাক্ষীর সাক্ষ্য তো প্রথমে প্রসিকিউশন তরফে নেওয়া হয়, পিপি সাহেব নেন,
0: পিপি সাহেব নেন।
1: এবার সেক্ষেত্রেও নিশ্চয়ই তিনি যখন ঘটনাটা জিজ্ঞেস করেন, অনেক সময় দেখা যায় যে এফআইআরটা খুব রাফলি লেখা, এফআইআরে অনেক যে শব্দগুলো ব্যবহার করা যায় না সেগুলোও লেখা রয়েছে, সেগুলো নিশ্চয়ই উনি ব্যবহার করতে পারেন না ওখানে?
0: সবার ক্ষেত্রে সমান, উনিও ডাইরেক্ট কিছু সেনসিটিভ কোশ্চেন করতে পারবেন না।
1: এবার চার্জ যখন ফ্রেম হয়, সাক্ষর আগে যখন চার্জ ফ্রেম হচ্ছে, তখন তো আমাদের নিয়ম যেটা তথাকথিত আদালতে এফআইআরে যা লেখা আছে সেটা ঘটনাটা পিপি সাহেব বা পিপি সাহেব পড়ে শোনান, সেই অনুযায়ী চার্জটা ফ্রেম হয়, দোষী না নির্দোষ বলা হয়। এক্ষেত্রে কি করা হয়, গোটা এফআইআরে যদি ধরুন অনেক শব্দ রয়ে গেছে যে শব্দগুলো শিশুদের সামনে উচ্চারণ করা যাবে না, কারণ যারা এফআইআর লিখে দেয় তারা তো জানেন না কতটুকু লেখা যাবে যাবে না, এটা তারা জানেন না, সেক্ষেত্রে কি করা?
0: সেক্ষেত্রে আমাদের দেখতে হয়, যিনি এপিপি আছেন, যিনি চার্জ ফ্রেম করান, চার্জ পড়ে শোনান, সেখানে যতটা সম্ভব এড়িয়ে গিয়ে চার্জে তো সব কিছুই বলতে হয়, কারণ চার্জ ফ্রেম করতে হলে তাকে তো পূর্ণ নলেজে দিতে হবে। সেক্ষেত্রে খুব সেন্সিটিভ যে ওয়ার্ডগুলো বা কিছু কিছু অ্যাভয়েড করে চার্জ ফ্রেম করতে হয়। সেটা জজ সাহেব যখন চার্জ ফ্রেমে অর্ডার লিখে সেখানে লেখা থাকে, কিন্তু তাকে কিছু ক্ষেত্রে
1: বলার ক্ষেত্রে সংক্ষেপ করে নিতে,
0: সংক্ষেপে বলতে হয়।
1: আমরা আজকে এই জুভেনাইল জাস্টিস বোর্ড কি প্রথমে জানলাম, এবং তার পরবর্তীতে শুনছি যে কিভাবে সেখানে মামলাকে প্রসিড করা হয়, এই বিষয়ে আমরা বেশ কিছুটা জানতে পারলাম। আমরা এরবারে শুনব যে এই যে হোমে যারা থাকে, হোমে যে শিশুরা থাকে, তাদের সাথে তাদের বাবা মায়েরা তো দেখা করতে আসেন, দেখা কি করতে পারেন সরাসরি, না অনুমতি নিতে হয়, নিলেও কার কাছে?
0: সেই ক্ষেত্রে হয় কি, সিডব্লিউসি আন্ডারে যে বাচ্চারা থাকে সেখানে সিডব্লিউসির পারমিশন লাগে, এবং যে বাচ্চারা কোর্টের আন্ডারে হোমে থাকে সেখানে কোর্টের পারমিশন লাগে না। সেখানে মান্থলি একবার করে, যে হোমে যেরকম রুলস, মান্থলি একবার করে ওর বাবা মাকে উইথ আইডেন্টি কার্ড নিয়ে গেলে দেখা করতে
1: দেবে তখন। আচ্ছা, সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা সিডব্লিউসির ক্ষেত্রে খুব শোনা যায় যে এসআইআর আসেনি, আমরা বাচ্চাকে ছাড়তে পারছি না, এই জিনিসটা কি?
0: এই জিনিসটা একদমই হচ্ছে, সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট হচ্ছে, এরা সবটাই হচ্ছে একটা এনজিওর একটা থাকে যারা এই ধরনের কাজে যুক্ত থাকে, তারা তার বাড়িতে গেল, তার বাড়ির পরিবেশ, তার বাড়িতে কে কে আছে, কে কি কাজ করে সেই সব জানবে, যাতে এই বাচ্চাটা কেন এই অফেন্সটা করলো, কার থেকে লেখনা পেলো, সেই সব একটা জিনিস
1: শেকড় খুঁজে পাওয়ার
0: জন্য এই এসআইআরটাকে, যেটা সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট বলা হয়, সেটা চায়। এবং সেই বাচ্চাটাকে যে ওর বাড়িতে ওর বাবা মার কাছে বা যাই অ্যাপ্লিকেশন করুক, ধরুন কারো বাবা মা নেই, কারো রিলেটিভের কাছে বাচ্চাটা থাকে, যেই যার কাছে থাকে যে অ্যাপ্লিকেশন করবে সিডব্লিউসির কাছে, সেই ভদ্রলোকের বাড়িতে যাবে এবং একটা রিপোর্ট বানাবে যে এই লোকটার বাড়ি থেকে এই অফেন্সটা হলো, এই বাচ্চাটার থেকে, এই বাচ্চাটা কী করে করলো, কেন করলো, এবং এই বাচ্চাটাকে ওর কাছে দিলে ভবিষ্যতে আবার

0: হতে পারে কি না সেই সব দেখার জন্য এই এসআইআরটা করা খুবই জরুরি।
1: এই এসআইআর রিপোর্টের উপর ভিত্তি করে কি অনেক সময় বাবা মার কাছে দেবে নাকি অন্য কোথাও রাখবে, রেখে বাচ্চাকে আমরা সঠিক পথে আনবো, সমাজের মূল স্রোতে আনবো, এগুলো ডিসাইড করা হয়?
0: হ্যাঁ একদম, এটাই
1: এটাই ভিত্তি,
0: এটাই ভিত্তি, এর জন্যই এসআইআর।
1: এবারে সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট যারা করেন তারা অবশ্যই এনজিওর কর্মী, কিন্তু সেই এনজিওগুলোতে যারা কর্মে যুক্ত থাকেন আর কি এনজিওগুলোর সাথে, তাদেরও তো দক্ষ হতে হবে এই কাউন্সেলিং সম্পর্কে এবং যে খোঁজ খবর সম্পর্কে। এমনও তো হতে পারে যে হয়তো পরিবেশ ভালো নয়, মুহূর্তে যদি আমরা খবর পেয়ে যাই তখন পরিবেশটাকে অনেকটা ঠিক করার চেষ্টা করা হয়, কিন্তু সেখানেও তো নিশ্চয়ই দক্ষ লোকের প্রয়োজন রয়েছে।
0: সেখানে তাদেরকে দক্ষ লোকের অবশ্যই প্রয়োজন, যেহেতু একটা বাচ্চার ইন ফিউচারের ব্যাপার থাকে, এবং সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। বর্তমান সমাজে যারা এই সমস্ত কাজকর্ম করে তারা একটু অন্যরকমভাবে কাজ করে,
1: মানে একটু লুকিয়ে করছে আর কি, খোঁজ খবর।
0: হ্যাঁ, তাদের একটু এখন মানে বুঝতেই পাচ্ছেন সেগুলো তো বলা যায় না,
1: মানে নিতে হচ্ছে।
0: হ্যাঁ,
1: মানে তাদের লুকিয়ে গোপনে যদি তারা কোনোরকমভাবে খোঁজ খবর নিয়ে নিতে পারে তাহলে সুবিধে
0: সুবিধে,
1: মানে বাবা মা বুঝতেই পারলো না,
0: বাবা মা বুঝতেই পারলো না
1: যে কবে তার রিপোর্টটা রেডি হয়ে গেল, কবে রিপোর্টটা জমা পড়ে গেল।
0: সেরকম একটু প্রবণতা দেখা যাচ্ছে।
1: হ্যাঁ, তাতে হয়তো আমরা অরিজিনাল খবরটা পেতে পারি, কোন বাড়ির কি পরিস্থিতি কিরকম। হয়তো দেখা যাবে যে শিশু এমন একটা অপরাধ করলো, হয়তো তার বাবা মার মধ্যে বা পরিবারের কেউ হয়তো কোনো এক সময় এই ধরনের কাজ করেছিল বা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল, সে হয়তো আলোচনা শুনেছে, শুনে হয়তো সে পরীক্ষা নিরীক্ষা বাবদ এরকম করে ফেলেছে।
0: এরকম প্রচুর থাকে, প্রচুর, এটা ফ্যাক্ট যে বাবা মা কোনো একটা কথা হচ্ছে যে এই এরকম অফেন্সিভ বাচ্চাটা শুনে সেই বাচ্চা, এখনকার বাচ্চারা ওইগুলো বেশি ক্যাচ করে।
1: হ্যাঁ, বলে না যে এখন সন্তানদের সামনে বাবা মায়েদের আচরণটাকে অনেক সভ্য ভদ্র এবং সংযত করতে হবে। অফেন্সগুলো যে করছে, তিন ধরনের অফেন্স করছে, তো একটু যদি সে বিষয়ে বলো।
0: এখানে আমাদের অফেন্স হচ্ছে জুভেনাইল জাস্টিস বোর্ডে যেটা তিনটে ক্যাটাগরি হিসাবে অফেন্স আমরা দেখেছি আইনে, যেটা একটা হচ্ছে পেটি অফেন্স বলে, একটা সিরিয়াস অফেন্স বলে, আর একটা হেনিয়াস অফেন্স বলে। হেনিয়াসের ক্ষেত্রে একটা পার্ট থাকে, যারা এই ধরনের অফেন্স করে তাদের জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটা সেকশন 15 জেজে অ্যাক্ট আছে, যেটা যেটা 16 বছরের একদিনও হয়ে গেলে তাকে আমরা ওই কোর্টে বিচার হবে কি না বা চিলড্রেন্স কোর্টে বিচার হবে কি না সেই এই সেকশনের আন্ডারে আমরা একটা বোর্ড রিপোর্ট করে।
1: আচ্ছা,
0: এবং সেই রিপোর্টে যদি দেখা যায় যে বাচ্চাটার মেন্টাল কনসিকোয়েন্স খুব হয়, তাহলে সেক্ষেত্রে এই রেকর্ডগুলোকে, এই কেসগুলোকে আমরা চিলড্রেন্স কোর্টে ট্রান্সফার করে দাও।
1: আচ্ছা, আর
0: আমাদের পেটি আর সিরিয়াসের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে, যেমন 6 মাসের মধ্যে আইনে বলা আছে শেষ করতে হবে। সেখানে যদি পুলিশের দিক থেকে চার্জশিট বা কিছু এলো না বা চার্জশিট এলো কেস শেষ হলো না, সেখানে ম্যাজিস্ট্রেট ওই কেসগুলোকে টার্মিনেটও করে দিতে পারে এবং টার্মিনেট করেও দেয়।
1: আচ্ছা,
0: সেটা জনগণের জানার দরকার যে একটা বাচ্চা সামান্য
1: ভুল করে ফেলেছে
0: যে গাড়ি নিয়েছিল, র্যাশ ড্রাইভিং করেছে, তার জন্য তাকে 6 বছর কেটে আসতে হবে। সেই জন্য এই ব্যবস্থাটা যে 6 মাসের মধ্যে যদি শেষ না হয় তা ফার্স্ট অ্যাপিয়ারেন্স থেকে, সে যেই দিনকে কোর্টে এসে অ্যাপিয়ার করলো সেই দিন থেকে 6 মাসের মধ্যে যদি এই প্রসিডিংটা শেষ না হয় তাহলে কোর্ট তাকে টার্মিনেট করে দেবে।
1: হুম হুম, তুমি একটা কথা বললে, আমি আমাদের হাতে সময় প্রায় শেষ হয়ে এসছে, ছোট্ট করে একটু বলো যে যে র্যাশ ড্রাইভিং এখন কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, জুভেনাইল হচ্ছে কারা, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই অথচ বাবা কাকা বাড়ির কারোর গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে হয়তো একটা এমন দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছে যেখানে প্রাণহানি পর্যন্ত হয়ে যাচ্ছে, এই বিষয়টা একটু।
0: এই বিষয়টার ক্ষেত্রেও সেই সেম, তারা বাড়ির লোকের গাফিলতিতে বাইক দিয়ে দিচ্ছে, ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো, তার একটা খুবই ইনজোর হয়ে গেল, সেই ইনজোরটা তো সারাতে পারবে না, কিন্তু এই যে অফেন্সটার ক্ষেত্রে তাকে একটা সুযোগ দেওয়া হয় যে অফেন্সটা করেছে এটা পেটির মধ্যে এসে যায়, তার জন্য তাকে 6 মাসের মধ্যে এই কেসটাকে শেষ করে দিতে হয়, না হলে এই কেসটা টার্মিনেট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে বেশি বাড়ির লোকের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে।
1: সেই গাড়ির চাবিটা কি করে পাবে যদি বাড়ির লোকের প্রচ্ছন্ন মদত না থাকে, তাহলে তো হয় না,
0: তাহলে তো হবেই না।
1: অনেক কিছু জানলাম আজ, জুভেনাইল জাস্টিস বোর্ড সেখানে কী ধরনের অপরাধীদের বিচার হচ্ছে বা

0: শিশুদের এই অপরাধের দিকে কেন এত প্রবণতা বাড়ছে এ বিষয়ে আমরা অনেকটাই আলোচনা করলাম। আমাদের সাথে উপস্থিত ছিলেন আজকের আইনি কথা অনুষ্ঠানে তরুণ আইনজীবী বিষ্ণুপদ গিরি, যিনি ক্যালকাটা মেট্রোপলিটন কোর্টে প্র্যাকটিস করছেন এবং দীর্ঘদিন ধরে এই লিগাল এড সার্ভিস অথরিটির পক্ষ থেকে জেজেবি বোর্ডে কিন্তু তিনি আইনজীবী হিসেবে নিযুক্ত রয়েছেন। অনেক ধন্যবাদ বিষ্ণুপদ গিরি, তোমাকে আমাদের সাথে আজকে এই আলাপচারিতায় অংশ নেওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য। নমস্কার।
1: নমস্কার।
2: আইনি কথা শেষ হল। আজ এই অনুষ্ঠানে শুনলেন, সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, তরুণ আইনজীবী বিষ্ণুপদ গিরির সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি পাঞ্চালী দেব শিকদার নাগ। আমরা রয়েছে আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠানে।
3: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
4: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
3: সেই একই চেনা ঠিকানায়,
4: 421.9 মিটার,
3: 711 কিলোহার্টজ।
4: শুধু কি বাড়িতেই?
3: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
4: ঝকঝকে ডিজিটাল,
3: কাহিনী কথা সুরতাল।
4: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
3: কারণ ডিআরএম সম্প্রচার
4: শুনতে ভুলবেন না।
3: স্টে টিউনড।

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, বলেছেন কাজী নজরুল ইসলাম। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।

এই গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়। শুনছেন আধুনিক বাংলা গান, শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।

শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। শেষ যে গানটি শুনলেন, কথা অনল চট্টোপাধ্যায়, সুর প্রবীর মজুমদার। এর আগের গানটির কথা সত্যেন্দ্রনাথ দত্ত, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আধুনিক গান শুনলেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার সন্ধ্যা, এরপর নিউজ @9।

0: গজল শুনলেন মিতালি সিং এবং ভূপিন্দার সিংয়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়ির কাঁটা বলছে রাত 9:30 কিন্তু পেরিয়ে গেছে, আর এই মুহূর্তে লাইভ ফোন ইন গানে গানে নিয়ে আমি নবনীতা এসে গেছি স্টুডিওতে। অবশ্যই গানে গানে মানে তো সুরে সুরে থাকা, আর সুর যেখানে কথার হাত ধরে সেখানে গানে গানে তো অন্যরকম ভাবনা বহন করে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটুখানি শুনে নেব। নমস্কার।
1: নমস্কার ম্যাডাম, আমি ত্রিপুরা থেকে বলছি, আগরতলা।

0: আপনার নামটা বলুন।
1: আমার নাম গোপাল মহাজন।
0: আচ্ছা, এই অনুষ্ঠানের আপনি কি নিয়মিত শ্রোতা?
1: হ্যাঁ, নিয়মিত, এই মাত্র 3 দিন পেয়েছি আপনাদের এখানে।
0: আচ্ছা
1: আমি
0: আচ্ছা,
1: অনুষ্ঠানগুলো শুনতে পাই, কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে 3 দিন পেয়েছি লাইন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: খুব ভালো, খুব ভালো। আপনাদের কথাবার্তা গুলো আমাদের বিলোনিয়া সেন্টার, আগরতলা বিলোনিয়া কৈলাস শহরের সেন্টারের থেকে অনেক ভালো।
0: ধন্যবাদ আপনাকে। আর
1: হ্যাঁ,
0: আজ আমরা কথা বলবো।
1: আগরতলা,
0: হ্যাঁ বলুন।
1: আগরতলা আমাদের ত্রিপুরাতে 3টা সেন্টার আছে, ধর্মনগর, বিলোনিয়া, আগরতলা।
0: হুম,
1: ওইখানে ওইখানে এইভাবে কথা আমরা বলি, তাই সময় আমরা আকাশবাণীতে অংশগ্রহণ করি।
0: হুম হুম,
1: খুব ভালো আপনাদের শিলিগুড়ি অনুষ্ঠানটা।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আজ আমরা কথা বলবো আমাদের কিংবদন্তি গায়ক কিশোর কুমার, তাকে নিয়ে, তার সম্পর্কে আপনার ভাবনা, আপনার কেমন লাগে তার গান, অবশ্যই জানাতে পারেন।
1: ও ও ঐতিহ্যবাহী যে টাইমের যে স্মৃতি
0: হুম
1: রেখে
0: হুম,
1: গেছে আমাদের আমাদের এই হৃদয়ের মধ্যে, সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে গেছে
0: হুম
1: সেই
0: হুম,
1: গানগুলা, যে কলা কৌশলটা তার কিংবদন্তি কিশোর কুমারে গেয়ে গেছে, চিরদিন অমর থাকবে উনি।
0: একদম তাই।
1: ওনার ওনার আত্মার সদ্গতি আমরা সবাই চিরদিনের জন্য তাদেরকে আমরা মুক্ত রাখবো,
0: এবং
1: এটা
0: উনি
1: আমাদের
0: আমাদের হৃদয়ে ছিলেন,
1: হ্যাঁ
0: আছেন
1: গেঁথে
0: এবং
1: গেছে
0: থাকবেন।
1: থাকবে। এবং যে গান, যে ভাষাগুলো ব্যবহার করে গেছে, ওটা
0: হুম হুম
1: আমাদের হৃদয়ের মধ্যে আছে
0: হুম
1: এবং
0: হুম,
1: পরবর্তী ছোট বন্ধুদের
0: হুম
1: হৃদয়েও থাকবে,
0: নিশ্চয়ই।
1: এটা আমরা আশা রাখছি।
0: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে গানে গানে অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন,
1: হ্যাঁ
0: ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান গানে গানে, আর এই যে আজ যাকে নিয়ে আমরা কথা বলবো, কিংবদন্তি গায়ক, অভিনেতা, সুরকার, পরিচালক কিশোর কুমার, তাকে নিয়ে কথা বলা তো শেষই হবে না। কিন্তু এই মুহূর্তে যিনি রয়েছেন, তিনি কি বলছেন তার কথা একটু শুনবো। নমস্কার।
2: ভাই
0: হ্যাঁ নমস্কার নমস্কার।
2: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, খুব
0: হ্যাঁ,
2: ভালো আছি।
0: আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম বলুন।
2: উত্তর দিনাজপুর গ্রাম রামগঞ্জ থেকে বলছি, গোপাল দত্ত।
0: আচ্ছা আচ্ছা, আজকের আমাদের অনুষ্ঠানের যিনি প্রথম এবং প্রধান, যাকে নিয়ে আমরা কথা বলছি, তিনি আর কেউ নন, কিশোর কুমার।
2: কিশোর কুমার, হ্যাঁ দিদি ভাই।
0: তার
2: তো
0: সম্বন্ধে আপনার অনুভূতি বলুন, আজ তাকে নিয়ে কথা বলছি গানে গানেতে।
2: কিশোর কুমারের বিকল্প তো আর গায়ক হতে পারে না দিদি ভাই, কিশোর কুমার তো অমর।
0: হ্যাঁ
2: আর কিশোর কুমারের প্রতিটা গান, প্রতিটা সুর আনন্দিত করে, কিশোরের মানে আরেক নতুন কিশোর হতে আর মনে হয় এই জনম আর কে।
0: তার মধ্যে এমন কি ছিল যা
2: হ্যাঁ
0: শ্রোতাদেরকে এভাবে তার গানের প্রতি একদম মুগ্ধতার আবেশে ভরিয়ে রেখেছে, আপনার কি মনে হয়?
2: হ্যাঁ দিদি ভাই, সত্যি তাই তো। কিশোর কুমারের যেমন ওই চলতি কা নাম গাড়ি,
0: হুম হুম
2: ছোটি সি মুলাকাত,
0: হুম,
2: পুরনো মানে বই সিনেমা, আমি হয়তো ওগুলো সাদা টিভিতে দেখেছি দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
2: হ্যাঁ, আর মানে ওই মেরা মেরা নাম আর জনি মেরা নাম, কিশোর কুমারের যে গানগুলো আছে না দিদি ভাই,
0: হুম হুম,
2: অমাই।
0: এবং সেগুলো প্রত্যেকটি আসলে তার মধ্যে যে গানের মধ্যে যে আবেদন কিশোর
2: হ্যাঁ
0: কুমারের কণ্ঠে, সেই আবেদন মূর্ত
2: হ্যাঁ
0: হয়ে উঠেছে, তাই তো তিনি আমাদের হৃদয় ছুঁয়ে গেছেন।
2: ঠিক আছে দিদি ভাই,
0: হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সত্যি।
0: আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন আকাশবাণী শিলিগুড়ির।
2: কিশোর কুমারের গান শুনিয়ে দিবেন দিদি
0: হ্যাঁ
2: ভাই। হ্যাঁ
0: নিশ্চয়ই নিশ্চয়ই।

0: কিশোর কুমার। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী বাংলা ও হিন্দি সহ বিভিন্ন ভাষায় হাজার হাজার অমর গান উপহার দিয়েছেন, যার নাম বলতেই বাংলা তথা বাঙালি জীবনে তুমুল আলোড়ন। বাংলা গানের জগতে তিনি এমন একজন শিল্পী যার গানই তার পরিচয়। আর এই মুহূর্তে গানে গানে অনুষ্ঠানে আরও একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার দিদি, আমি ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন মহসিন বলছি।
0: হ্যাঁ, ত্রিপুরা থেকে বলছেন, আপনার নামটা আরেকবার বলুন।
1: কৃষ্ণমোহন মহসিন, চিনতে পারছেন দিদি? আমি তো আপনাদের নিয়মিত শ্রোতা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের বিষয় কি শুনেছেন আপনি?
1: শুনেছি, তবে একটা দুঃখ লাগে, আজকে আকাশবাণী ব্লুজের মধ্যে কিশোর কুমার নাম হলো আবাস কুমার গাঙ্গুলি।
0: হ্যাঁ
1: দিদি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তারা আকাশবাণী ব্লুজের বলছে কিশোর কুমার গাঙ্গুলি।
0: আসলে তিনি যে নামে পরিচিত বেশি আর কি, তার আসল নাম তো অবশ্যই আভাস কুমার গঙ্গোপাধ্যায়। আজকে হ্যাঁ, তার সম্পর্কেই আজকে আমরা কথা বলবো। এই কিংবদন্তি নেপথ্য গায়ক, অভিনেতা, সুরকার এবং পরিচালক।
1: আরে আর কি বলবো দিদি, কিশোর গুরুজির সঙ্গীত একে আমাদের ভোলার কোনো নাই। আজকে আর ডি বর্মন, এস ডি বর্মন এবং কিশোর কুমার যারা আজকে নতুন শিল্পী যারাই আসো, তাদের ঘান আমাদের কোনো ভোলার নাই।
0: যেহেতু
1: একটু বয়স্ক, আমরা জানি, আমরা শুরু থেকে শুনছি।
0: হ্যাঁ আসলেই তাই, ওই সময়ে যে সময়ের আমরা কথা বলছি, সেই সময়ে আসলে শিল্পী যেমন কিশোর কুমার, আমরা অনেক শিল্পীকে পেয়েছি সেই সময়, কিংবদন্তি শিল্পীদের আমরা পেয়েছি, এবং সেই কিংবদন্তি শিল্পীদের গাওয়া গানের যারা গীতিকার এবং সুরকার ছিলেন তাদের অবদানও কিন্তু কম নয়। এবং হ্যাঁ হ্যাঁ, গীতিকার এবং সুরকার সেই সময় আমরা যাদের পেয়েছি, বিখ্যাত বিখ্যাত সব গীতিকার এবং সুরকারদের, যাদের লেখায় সুর দিয়েছেন তারা, এবং এই গানগুলো তখন কিন্তু আমাদের কাছে পৌঁছেছে। একটি গান মানে তো শুধু শিল্পীর কণ্ঠ নয়, তার পিছনে রয়েছে গীতিকার এবং সুরকারের অনেকটা অনেকটা অবদান।
1: গান তো গান তো আমরা যে কোনো ব্যক্তি গান করতে পারে, কিন্তু একটা শিল্পীদের পিছনে অনেক চরিত্র, অনেক গঠন, অনেক কিছু কথা। দিদি
0: ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ আপনাকে অনুরোধ করবো দিদি, আমি তো আপনাদের নিয়মিত শ্রোতা, আমার গুরুজি কিশোরের জির একটা গানটা শুনে দিলে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ ধন্যবাদ সাথে এবং পাশে থাকবার জন্য। এবং
1: নমস্কার দিদি, নমস্কার, আমি নিয়মিত শ্রোতা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই,
1: আপনি তো জানবেন আমার নাম সবসময় আপনার পাশ।
0: একদম একদম, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আজকের প্রথম গানে।

0: এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন? নমস্কার। আপনি কেমন আছেন বলুন।
1: ভালো আছি, আপনি?
0: হ্যাঁ, আমি ভালো আছি। আজ ভালো ভালো গানই শুনবেন, কারণ আজকে আমরা আপনাদের শোনাচ্ছি কিংবদন্তি সেই শিল্পীর গান, কিশোর কুমারের গান। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আজ আমরা কথা বলছি এমন একজন শিল্পীকে নিয়ে যিনি আমাদের মনের গভীরে অন্তরতম স্থলে পৌঁছে গেছেন তার গানের সুর নিয়ে। শুধু যে তিনি একজন শিল্পী, সঙ্গীত শিল্পী তা তো নন, তার ছিল অনেক প্রতিভা। তিনি অভিনেতা, সুরকার এবং পরিচালক। তবে এই মুহূর্তে যিনি রয়েছেন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন তার মুখ থেকে একটু শুনে নেব। নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ,
0: আমি মেডিকেল থেকে বলছি।
1: আপনার নামটা বলুন।
0: হ্যাঁ, বাবন ভট্টাচার্য।
1: আচ্ছা, আপনি কি আমাদের আজকে সম্ভবত সংযোগ মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা দেখছি। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার দিদিভাই।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: হ্যাঁ দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে কবির কুমার মণ্ডল বলছি।
1: হ্যাঁ, আজকে বিষয় নিয়ে একটু বলুন।
0: হ্যাঁ হ্যাঁ দিদিভাই, দেখুন কিশোর কুমারকে আমরা সত্যি করেই কত রকম ভাবে চিনি। দেখুন, উনি মেয়ে ছেলের গলায় গান করতেন, উনি ছেলেদের কত রকম কমিক করতে পারতেন।
1: হ্যাঁ, মহিলা কণ্ঠে। হ্যাঁ
0: হ্যাঁ, মহিলা কণ্ঠে ওই যে কৌয়া বলে, মানে
1: আসলে এটা তো মানে ওনার যে বহুমুখী প্রতিভা, এই
0: হ্যাঁ
1: ধরনের শিল্পী যারা, তারা
0: হ্যাঁ
1: বিভিন্ন কণ্ঠকে তারা নিজেদের
0: হ্যাঁ
1: কণ্ঠে তুলে আনতে পারেন।
0: এবং এবং কোনোদিন তিনি গান শেখেননি দিদি ভাই, মানে শুনে শুনে গান, ওই যে ইয়েকে মানে আমাদের একে খুব ইয়ে নকল করতে পারতেন, এই KL সাইগালকে
1: হুম,
0: এমন নকল করতেন। ওনার বাবা আর কি বলতো যে কিশোর, তুই এক কাজ কর, একটা সাইকেলের KL সাইকেলের গান শোনা, তোকে আমি 1 টাকা দেব। তো দিদি ভাই সেইভাবে গান করে শোনাতেন, 1 টাকা। তখনকার দিনে 1 টাকা মানে অনেক টাকা, এবং কিশোর কুমার মানে পড়াশোনায় অঙ্কে একদম কোনো কিছুই মাথা দিতে পারতেন না। আর বাবা খালি বলতো অঙ্ক দেখি কি করেছিস, স্কুলের মার্কশিটটা দেখি। উনি কি করতেন, যদি 10 পেয়েছেন ওখানে 100 করে দিয়েছে। তো সেইভাবে যখন ধরা পড়লেন
1: হুম,
0: তখন কিন্তু উনি খুব মার খেয়েছিলেন বাবার কাছে, যে তুই এইভাবে মার্কশিটটাকে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে এসেছিস। কিন্তু বলছে বাবা আমার দ্বারা হবে না ওইসব কিছু। হ্যাঁ, তো সেই থেকে দেখুন গানে আজ কিন্তু কিশোর কুমার চিরদিনই।
1: কিংবদন্তি শিল্পী আজ কিশোর
0: হ্যাঁ
1: কুমার, কিংবদন্তি শিল্পী। আসলে
0: হ্যাঁ হ্যাঁ
1: এই যে তার প্রতিভা,
0: হুম
1: এবং যে প্রতিভা দিয়ে তিনি
0: হ্যাঁ
1: আমাদের সকলের মন জয় করেছেন,
0: হ্যাঁ
1: সেই
0: ওনার ওনার দাদা মানে আমাদের অশোক কুমার দাদামণি সত্যি করে ওনাকে খুব ভালোবাসতেন। ছোট ভাই তো,
1: হুম হুম
0: মানে
1: হুম
0: ওরা 3 ভাই ছিল, অশোক কুমার, কিশোর কুমার আর অনুপ কুমার। তো এই 3 ভাই মিলে সত্যি করেই মানে ভাই যেহেতু ভালো গান করে, অশোক কুমার তাকে খুব ভালোবাসত এবং অনেক মানে হাত ধরে তিনি বোম্বে আগে নিয়ে গেছিলেন গান করাবার জন্য। তো আজ কিন্তু আর ফিরে তাকাতে হয় না তার দিকে।
1: আসলে তাই, প্রতিভা কখনো কিন্তু চাপা থাকে না।
0: ঠাই চাপা
1: হ্যাঁ,
0: থাকে না
1: একদম
0: আপনাকে।
1: একদম। আজকে
0: হ্যাঁ
1: আপনাদের কাছে শুনছি তার কথা, আমাদের এই কিংবদন্তি মানুষটির কথা, যিনি আমাদের মন জুড়ে রয়েছেন, ভালো
0: রাষ্ট্রবাদ
1: লাগলো।
0: রাষ্ট্রবাদ দিদি
1: হ্যাঁ
0: ভাই,
1: হ্যাঁ
0: এবং দেখুন ওই গানটাও আর কি উনি গেয়ে গেছেন। হ্যাঁ, কি আশায় বান্দি খেলা ঘর।
1: হুম হুম
0: সত্যি
1: হুম
0: করে ওনার গান মানে আমাদের কাছে স্বপ্নের মানে জিনিস আর কি। আর আমাদের জন্মের আগে উনি গান করেছেন, সেই গান কিন্তু আজও আমাদের ছেলেমেয়েরাও শুনছে সেই গান, এবং আজীবন চলবে
1: একদম
0: সেটাই
1: তাই,
0: আর কি। হ্যাঁ
1: একদম তাই।
0: এইটুকু, হ্যাঁ এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ
0: আর আপনি যে গান শোনাচ্ছেন আমরা শুনছি, খুব ভালো লাগছে। আমি কোনো অনুরোধ রাখছি না আপনার কাছে।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ ভালো
1: সাথে
0: থাকবেন
1: এবং
0: দিদি
1: পাশে
0: ভাই।
1: থাকুন
0: হ্যাঁ
1: আকাশবাণী
0: দিদি ভাই।
1: শিলিগুড়ির। আসলে কিশোর কুমার এমন একজন শিল্পী, যে শিল্পী তার শৈল্পিক প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে তার গানের প্রতিটি পরতে পরতে। প্রত্যেকটি গানকে তিনি যেভাবে অনুভব করে গেয়েছেন এবং আমাদের সকলের হৃদয়ে পৌঁছে গেছেন তিনি তার অনুভূতি দিয়ে, তার কথা বলবার জন্য আরেকজন শ্রোতা বন্ধু এসে গেছেন, তিনি কি বলছেন একটু শুনে নি। নমস্কার।
2: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
1: হ্যাঁ বলুন।
2: আজকে আজকে কিশোর কুমার সম্বন্ধে বলা হচ্ছে, তো
1: হুম হুম
2: এই শিল্পী সম্বন্ধে যতই বলি না কেন কম বলা হবে।
1: হুম
2: আর তার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। প্রত্যেকটি গান আমার খুব ভালো লাগে, আর তিনি চিরদিন আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন। আমার আশা যে পরবর্তী প্রজন্মও এই শিল্পীকে মনে রাখবেন, এত সুন্দর।

0: সুন্দর গান তিনি করে গিয়েছেন,
1: সত্যি
0: যা আর কি ভোলার নয়।
1: একদমই তাই, আসলে ভোলার নয়। এবং তার থেকে বড় কথা যে কিশোর কুমারের যে গান, এবং সেই সময় মনে করে দেখুন যে সময় তিনি আধুনিক গান থেকে আরম্ভ করে
0: হ্যাঁ হ্যাঁ
1: বাংলা গান, হিন্দি ছায়াছবির বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, এবং
0: হ্যাঁ হ্যাঁ
1: এই যে গানের যে আবেদন, এই
0: হ্যাঁ
1: আবেদনের জায়গায় তিনি কিন্তু অনন্য।
0: হ্যাঁ তার মতন কেউ হতে পারবে না আমার যা ধারণা। এত সুন্দর গানের গলা, গানের সুর, হ্যাঁ গানের কথা এত সুন্দর,
1: এবং সেগুলোকে
0: খুব
1: জীবন্ত
0: ভালো
1: করে
0: লাগে।
1: তুলতেন। তার গান শুনলেই মনে হয়, এখনো যখন আমরা প্রত্যেকে শুনি মনে হয় না কিন্তু
0: হ্যাঁ
1: যে
0: যে তিনি
1: এই,
0: আমাদের মধ্যে নেই,
1: হ্যাঁ
0: তিনি আমাদের
1: হ্যাঁ
0: মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।
1: একদম একদম, ধন্যবাদ
0: দিদি
1: আপনাকে।
0: ভাই, ওই একটা গান শোনানোর অনুরোধ করছি, ওই যে লতা মঙ্গেশকরের সাথে, ভিগি ভিগি রা তুমে, মিঠি মিঠি বা তুমে, এই গানটা আমার খুব ভালো লাগে।
1: আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করছি নিশ্চয়ই, তবে আপনি কিশোর কুমারের গানই শুনবেন আজকে, ঠিক আছে? নিশ্চয়ই চেষ্টা
0: আচ্ছা
1: করছি, ধন্যবাদ।
0: আচ্ছা, ভালো থাকবেন, নমস্কার।
1: হুম হুম, নমস্কার। এবার আমরা পরের গানটি শুনে নিই।

0: পাশে থাকো, যদি তুমি পাশে থাকো।
1: সত্যিই তো তিনি আমাদের জীবনের সুখ দুঃখের কারিগর। তার গান আমাদের বেঁধে ফেলেছে এক অচ্ছেদ্য বন্ধনে। তবে এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন? কোনো কারণে সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল না, জুড়ে গেছেন শ্রোতা বন্ধু। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
1: হ্যাঁ, আজকের বিষয় শুনেছেন?
2: হ্যাঁ শুনেছি।
1: বলুন।
2: কিশোর কুমার সম্বন্ধে তো,
1: হ্যাঁ, আপনার অনুভূতির কথা বলুন।
2: মানে কিশোর কুমার তার কণ্ঠের জন্যই বিখ্যাত।
1: হুম হুম।
2: তিনি যেমন রাজেশ খান্না, অমিতাভ বচ্চন প্রভৃতি লিপে যেমন গলা মিলিয়ে গান গেয়েছেন, তেমনি কোনো আধুনিক শিক্ষাগত যোগ্যতা ছাড়াই তিনি সঙ্গীতের শীর্ষে পৌঁছেছিলেন।
1: হ্যাঁ, শাস্ত্রীয় তালিম ছাড়াই।
2: হ্যাঁ।
1: হুম হুম। তো এই যে মানুষটি, তার গায়কি, তার অসাধারণ বোধ দিয়ে,
2: হ্যাঁ বোধ নিয়ে তিনি আমাদেরকে মানে গানে ভরিয়ে দিয়েছিলেন।
1: একদম তাই। হ্যাঁ, তাই তো তিনি আমাদের মনের নিভৃত মণিকোঠায় আজও একইভাবে উজ্জ্বল
2: বিরাজমান
1: বিরাজমান। ঠিক বলেছেন। এবং তাকে নিয়ে কথার তো শেষ হবে না, কথা তো চলতেই থাকবে।
2: হ্যাঁ,
1: আর আজকে সময়ও শেষের দিকে, ভালো থাকবেন আপনি,
2: ভালো
1: আপনার,
2: থাকবেন আপনি।
1: হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন। নমস্কার। আসলে আমরা এমন একজন মানুষকে নিয়ে আজ শুরু করেছিলাম গানে গানে, যার সম্বন্ধে কথা কেবলই বেড়েই যায়, ফুরোয় না, কিন্তু সময় বলছে আজকের মতো গানে গানে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাশ হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবিলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশে পালিয়ে যাওয়া মোট 274 জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। গত জুন থেকে একটানা দমনপীড়নের ঘটনায় ওই অঞ্চলে অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত সংবাদে। সংসদে আজ জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়। এরপরে আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা

দাবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনই আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ায় অধ্যক্ষ ওম বিল্লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনও স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সবার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফিনান্স অ্যাক্ট 2026, এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভায় এরপর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই করলে সভাদিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণা শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত আরবিআইকে নির্দেশ দিয়েছে তারা যেন সমস্ত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলদের কাছে এই এসওপির প্রতিলিপি পাঠায়। পাশাপাশি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অভিযোগ নিষ্পত্তি ও অর্থ পুনরুদ্ধারের মডিউলগুলো দ্রুত গ্রহণ ও কার্যকর করার বিষয়টি নিশ্চিত করে। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশ থেকে মোট 274 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পলাতক অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স আইন প্রণয়ন করা হয়। 2014 সালের আগে ভারতের সঙ্গে মাত্র 37টি দেশের প্রত্যর্পণ চুক্তি ছিল। অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আলাদা আইনও ছিল না। 2004 থেকে 2013 সালের মধ্যে গড়ে বছরে মাত্র 4 জন পলাতক অপরাধীকে ভারতে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছিল। সেই সময় 110টি প্রত্যর্পণ আবেদনও অমীমাংসিত ছিল। এ ব্যাপারে আগে সরকারগুলির রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকলেও বর্তমান সরকার পলাতক অপরাধীদের প্রত্যর্পণকে জাতীয় অগ্রাধিকার দিয়েছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পলাতক অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে 3টি কৌশলের কথা উল্লেখ করেছেন। এগুলো হল আন্তর্জাতিক স্তরে সক্রিয় যোগাযোগ, বিভিন্ন সংস্থার মধ্যে জোরদার সমন্বয় এবং কৌশলগত কূটনীতি। তিনি বলেন, পলাতক অপরাধীদের বিষয়টি দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, গত 3 বছরে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পর্যন্ত 401 জন পলাতক অপরাধীর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ভারতপোল চালু হওয়ার ফলে দেশের 1400 বেশি সংস্থা ইন্টারপোলের সঙ্গে যুক্ত হয়েছে। অপারেশন ত্রিশূলের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাল তথ্যের সাহায্যে বিদেশের নাম পরিচয় বদলে আত্মগোপন করে থাকা পলাতক অপরাধীদেরও চিহ্নিত করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা কার্য হতে চলেছে। রাজ্য অর্থ দপ্তর আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। একই হারে মহার্ঘ ত্রাণ পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। উল্লেখ্য, গত 22 জুন রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই এর সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচনের পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির 3 সাংসদ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপিআই এর সদস্যরা সংসদের গ্রন্থাগার

0: কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured, as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময় ভারত পর্যাপ্ত জ্বালানির মজুত বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল অসম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, মাহে, রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরপ্রদেশেও একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানা গেছে। অন্যদিকে কেরলে 14টি জেলার মধ্যে 8টি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা অব্যাহত হয়েছে। স্পেনের সেউতায় মরক্কো থেকে কয়েক হাজার অভিবাসীর অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন সীমান্ত সুরক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিত পদক্ষেপ নিয়মের কথা বলতে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে যান। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় খেলার গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান 8-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। আর একবার, রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাস হয়েছে জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবেলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশে পালিয়ে যাওয়া মোট 274 জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান আপনারা শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। বিভিন্ন শিল্পীকণ্ঠে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীকণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের পর এবারের গানটির শিল্পী আশা ভোঁসলে।

রবীন্দ্রনাথের বর্ষার গান শুনছেন। এবারের গানটির শিল্পী মায়া সেন।

0: বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান। আকাশবাণী শিলিগুড়ি। আমরা এই মুহূর্তে রয়েছি লাইভ ফোন ইন মনের জানালা নিয়ে। এই মনের জানালা আজ একটু একটু করে খুলে গেছে। আজ এই জানালা দিয়ে একজন প্রিয় মানুষ, যিনি আমাদের মধ্যে সবসময়ই আছেন, তিনি কিন্তু আজকের দিনে আমাদের মন প্রাণ জুড়ে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি কিশোর কুমার। আজ শুনব তারই গান। প্রথম গানটি শুনে ফিরে আসছি। এই মুহূর্তে একজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন, তার সঙ্গে আগে একটু কথা বলে নি। মনের জানালায় স্বাগত আপনাকে।
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
1: আমার নাম বৈদ্য দাস, সালাতে বলছি।
0: এবং আপনি গান শুনতে নিশ্চয়ই, আপনার জন্য আপনার পছন্দের গান থাকবে। ধন্যবাদ।
1: আচ্ছা,
0: আমরা প্রথম গান শুনে ফিরে আসছি। তবে এই মুহূর্তে আরও একজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। নমস্কার।

0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
0: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন।
0: হ্যাঁ দেখুন, কিশোর কুমার আজ যে ওনার জন্মদিনে ওনার চরণে শতকোটি প্রণাম। আর দেখুন, ওনাকে নিয়ে বলতে গেলে একটা গোটা রাতই কিন্তু শেষ হয়ে যাবে, তবু আমাদের বলা শেষ হবে না। এমনই একজন ব্যক্তিত্ব উনি। হ্যাঁ, ওনার গান, ওনার অভিনয়, ওনার পরিচালনা প্রত্যেকটাই, হ্যাঁ, আমরা আমাদের এই প্রজন্ম নয়, আমাদের বাবা কাকুরা জেঠুরা, হ্যাঁ, ওনার গান শুনে শুনে বড় হয়েছেন, আমরাও ছোটবেলাতে ওনার গান শুনে বড়
1: বড়
0: হয়েছি।
1: হয়েছে। আপনার সবচেয়ে পছন্দের গান কোনটি কিশোর কুমারের কণ্ঠে?
0: হ্যাঁ, পছন্দের গান দেখুন অনেক আছে, হ্যাঁ, বলতে গেলে তো অনেক। এই মুহূর্তে
1: যেটা
0: আমার
1: মনে পড়ছে।
0: একটা পছন্দের গান হচ্ছে

0: এই গানটি আমার খুব প্রিয় গান। এটি কোটি পাতাং সিনেমা রাজেশ খান্নার
1: হ্যাঁ
0: লিপে। আর রাজেশ খান্না আর অমিতাভ বচ্চন কিন্তু ওনার গানেই সুপার সুপার হিট হয়েছিলেন।
1: তার থেকে
0: হ্যাঁ,
1: বড় কথা, আপনি গানটি ভারী সুন্দর গাইলেন এবং
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
1: এবং একদম মুগ্ধ করে দিলেন। এবার এই
0: হ্যাঁ
1: যে মানুষটির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি তার
0: হ্যাঁ
1: গানে, তাকে
0: হ্যাঁ
1: শ্রদ্ধা জানানোর মতো এর থেকে ভালো কোনো উপায় তো আর হয়
0: না
1: না, এবং
0: না না
1: আপনার
0: না হ্যাঁ
1: গানেই
0: হ্যাঁ
1: সেটা হয়ে গেল। ধন্যবাদ,
0: হ্যাঁ ধন্যবাদ।
1: ধন্যবাদ। কিশোর কুমার কাজের সূত্রে বোম্বেতে থাকলেও তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি। শোনা যায় তিনি নাকি বাঙালি খাবার খেতে বেশি পছন্দ করতেন। প্রত্যেক পুজোতে তিনি অ্যালবাম প্রকাশ করতেন, বিশেষত তার এই পুজো অ্যালবামের গানগুলো বাংলায় কিন্তু সুপারহিট বলে পরিগণিত হয়। আর এই গানগুলো এখনও পর্যন্ত কিন্তু ততটাই জনপ্রিয় আছে, এখনও এই গানগুলো বিভিন্ন পুজো প্যান্ডেলে না বাজলে আমাদের কিন্তু মনেই হয় না দুর্গাপুজো এসে গেছে। তবে এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? স্বাগত আপনাকে।
2: আগরতলা থেকে,
1: হ্যাঁ, আগরতলা থেকে বলছেন?
2: হ্যাঁ আগরতলা থেকে সুমন মহরি।
1: আচ্ছা আচ্ছা, আজকে আমাদের বিষয় শুনেছেন আপনি?
2: কিশোর কুমার নিয়ে তো
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: আসলে কিশোর কুমারের বিষয়ে যত বলবো তত কেন কমতে হয়ে যাবে।
1: আপনার তার কোনো পছন্দের কোনো গানের কথা, কোনো গানের সুর কিছু মনে পড়ছে এই মুহূর্তে?
2: আছে আছে,
1: হ্যাঁ বলুন
2: আনন্দ
1: একটু
2: আক্তার
1: শুনি।
2: থেকে গানটা হলো, আশাও ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই।
1: হুম
2: এই গানটা ম্যাডাম,
1: হুম এই আপনার প্রিয় এই ছবির গানটি, ভালো লাগলো। এইভাবে আপনি আপনার গানের মাধ্যমে এই মহান শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন, পাশে থাকুন।
2: একদম
1: হ্যাঁ
2: একদম,
1: হ্যাঁ, ধন্যবাদ। আমরা প্রথম গানটি শুনে ফিরে আসছি।

0: কে বলে তিনি নেই, তিনি যে সুর মূর্ছনায় রয়ে গেছেন আমাদেরই মনের মধ্যে, আমাদের মনের মণিকোঠায়। এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন।
1: দেখছি যে ওই সুযোগই পাওয়া যায় না, ওই এত আমাদের লোক ফোন করে, কিন্তু ওই কিশোর কুমারের গান আমার কেন প্রত্যেকেই ভালোবাসে, কিন্তু আমি গান মানে ছাড়া কিছু বুঝি না। ওই রেডিও খোলা থাকে, শোয়া লোক তো আমি, আমার ব্যথা,
0: আচ্ছা,
1: পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি অসুস্থ ভীষণ।
0: এই গান আপনার, গান নিয়ে আপনি ভালো থাকেন? আর তার
1: গান নিয়ে থাকি সারা দিনে, টিভি যোগ প্রোগ্রাম গুলো দেখি শুনি আর কি। এখন আমার ওই একটু খাওয়া দাওয়া হয়ে গেল তাই ধরতে পারলাম।
0: আচ্ছা আচ্ছা, তার প্রিয় গান আপনার যেটা আজও মনে আছে কিছু গান?
1: অনেক অনেক গানই ভালো লাগে, কিশোর কুমারের এত গান মানে অত মুখস্থ রাখা মুশকিল
0: না। কিছু যেটা আপনার হয় না যে কিছু গান তো আমাদের মনের গভীরে থেকে যায়, সেরকম দু একটি গান?
1: ওই আর কি শুনলাম যেগুলো ওগুলোও ভালো লাগে,
0: আচ্ছা,
1: কীর্তনও ভালো লাগে যখন কীর্তন হয়, কিন্তু কিশোর কুমারের আজ জন্মদিন বলে ওনাকে শতকোটি প্রণাম জানাই।
0: না না না, ঠিক আছে ঠিক আছে।
1: আর প্রিয়
0: ওনার গান আপনার ভালো লাগে এবং আপনি এই গানের মাধ্যমে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন।
1: ভালো থাকি। আর টিভিতেও যে ক্যাসেট গুলো হয় সেটা ওই কিশোর কুমার মনে হয় জীবিত আছেন উনি,
0: একদমই তাই,
1: উনি মনে হয় নেই,
0: একদম
1: মনেই
0: একদম।
1: হয় না,
0: এই মানুষটি তো রয়েই গেছেন, তার সুরের
1: হ্যাঁ হ্যাঁ
0: মাধ্যমে উনি রয়ে গেছেন আমাদের অন্তরে। ভালো থাকবেন।
1: সেই, হ্যাঁ আপনিও ভালো
0: হ্যাঁ
1: থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।

0: আমাদের প্রিয় মানুষরা এই রকমই হন। আরেকজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ, আজকে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পীর প্রতি আপনার কিছু লেখা বা কিছু তার প্রিয় গান?
1: কিশোর কুমারের অবদান তো আমরা কোনোদিনই ভুলতে পারবো না, আর কিশোর কুমারের জন্মদিন,
0: হুম হুম
1: তাই তাকে আজ প্রথমে জানাবো শতবর্ষী প্রণাম, সত্য প্রণাম ভালোবাসা।
0: হুম হুম
1: তিনি সবার মাঝে আজ পর্যন্ত অমর হয়ে রয়েছেন, তার কত যে অগণিত গান সে বলে শেষ করা যাবে না।
0: হুম হুম
1: কিশোর কুমার এমনই একটি শিল্পী ছিলেন, তার গান শুনলে সবাই মুগ্ধ হয়ে যায়। আর আমার তো ওই গানটি খুবই ভালো লাগে, যে অনেক জমানো ব্যথা বেদনা কি করে গান হলো জানি না, এই গানটি পার্বতী আছে।
0: একটুখানি শুনবো আপনার গলায়, একটু শোনা যাবে দুকলি?
1: ঠিক আছে, হ্যাঁ বলবো। অনেক জমানো ব্যথা বেদনা কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। এই গানটি খুবই আমার প্রিয়।
0: এভাবেই তো শিল্পীরা।
1: আরেকটি গান আছে,
0: হ্যাঁ
1: একদিন একদিন পাখি উড়ে যাবে আকাশে,
0: হ্যাঁ একদিন পাখি উড়ে যাবে যে আকাশে,
1: হ্যাঁ
0: এই গানের মাধ্যমেই তিনি বেঁচে আছেন এবং আমাদের সঙ্গে আছেন,
1: আমাদের সব মানুষের মাঝেই তিনি
0: অমর শিল্পী হয়েই রয়ে আছেন।
1: অমর শিল্পী হয়ে
0: হুম
1: তাকে কোনো মতেই ভোলা যাবে না। তার যেমন হিন্দি গান তেমনি আধুনিক গান তেমনি সব রকম গানই আমার প্রিয়।
0: এভাবেই আমরা তাকে স্মরণ করব। সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ির, ধন্যবাদ। আমরা ছুটে যাচ্ছি পরের গানে, গান শুনে ফিরে আসছি।

0: আরাধনা ছবির গান শুনতে শুনতে ফিরে এলাম আমরা, আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন?
1: আমি অসম থেকে বলছি, অসম রাজ্যের সিমনি জেলা থেকে বলছি। আমার
0: আচ্ছা,
1: নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: আরেকবার আপনার নামটি বলুন।
1: আমার নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বলুন, আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি, আপনি কি শুনেছেন পুরো অনুষ্ঠান?
1: আমি এখন ক্লিনিং করে শুনেছি, একজনের কল শুনেছি।
0: আচ্ছা আচ্ছা, আজ আমরা কিশোর কুমারকে নিয়ে কথা বলছি, তার, হ্যাঁ, আপনি কি কিছু বলবেন?
1: আসলে দেখুন, একটা কথা বলি প্রথমে আপনাকে, কিশোর কুমারের জন্মদিন আছে আজকে, তো ওনাকে নিয়ে আমরা কথা বলবো, তা তো অবশ্যই, ঠিক না? কিশোর কুমার গাঙ্গুলি তিনি এমন একজন শিল্পী ছিলেন, সত্যি কথা বলতে গেলে অনেক গান গেয়েছিলেন, এবং আজকের দিনে হয়তো বা যারা হয়তো বা বিশেষ করে নবীন এবং প্রবীণ শ্রোতা বন্ধুরা যারা আছেন,
0: হুম হুম
1: প্রত্যেকে গানগুলো শুনছেন কিশোর কুমারের, যে কিশোর কুমারের গান শুনতে কোনোদিন পুরনো হবে না।
0: না
1: কিশোর কুমারের গান প্রতিদিন থাকবে নতুন, এবং আমরা প্রতি মুহূর্তে আমরা কিশোর কুমারের গান শুনবো, এবং আমাদের সবার মনটাকে ভালো রাখবো। আর কিশোর কুমার গাঙ্গুলি সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো, এত যে গান গেয়েছেন বাংলা হিন্দি বা বিভিন্ন ভাষায় গান গেয়েছেন,
0: হুম
1: দেখুন গানের মধ্যে দিয়ে আমরা কিশোর কুমার গাঙ্গুলিকে আমাদের সবার হৃদয়ের মধ্যে কিন্তু ওনাকে আমরা বাঁচিয়ে রেখেছি,
0: হুম
1: এবং
0: অবশ্যই।
1: পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের কিশোর কুমার গাঙ্গুলি তিনি কিন্তু আমাদের মধ্যে হৃদয়ের মধ্যে কিন্তু তিনি বেঁচে থাকবেন, ঠিক না?
0: কি সুন্দর বললেন আপনি, আসলেই তো
1: হৃদয়ের
0: তাই।
1: মধ্যে বেঁচে থাকবেন। অতএব দেখুন, কিশোর কুমার গাঙ্গুলিকে যদি হয়তো বা আজকে আমরা জন্ম উৎসব পালন করছি, ওনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি জানিয়েছি, কিন্তু তার মধ্যে দিয়ে আমি আমার ব্যক্তিগত অবতারণা আপনার সঙ্গে করছি, যে আমি যদি মনে করি প্রতিদিন কিশোর কুমার গাঙ্গুলির মানে একটি বিগ্রহ ফটো বসিয়ে আমি প্রতিদিন ওনাকে আমি প্রণাম করব, শ্রদ্ধা জানাবো, তাতেই কিন্তু কম হবে আমি মনে করছি, আমার ব্যক্তিগত অবতারণা কিন্তু
0: হুম
1: আপনার সঙ্গে
0: হুম
1: করছি।
0: হুম হুম মনের মন্দিরে তিনি তো রয়েছেন।
1: মনের
0: হ্যাঁ
1: মধ্যে
0: হ্যাঁ
1: রয়েছেন। সত্যি কথা বলতে গেলে আসলে দেখুন, আজকের দিনে এই যে রবীন্দ্রসঙ্গীত বলুন, তিনি যেভাবে রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, সত্যি মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রত্যেক ঋতুর যে বর্ণনা রবিঠাকুর করেছিলেন এবং গান লিখেছিলেন, সেই গানের কিন্তু রবীন্দ্রসঙ্গীত তিনি কিন্তু গিয়েছেন নিজে।
0: হুম
1: তাই আজকের দিনে হয়তো বা এই মুহূর্তে যদি আপনি বাজান, তাহলে বিভিন্ন আধুনিক গান রয়েছে, মানুষ জনম দিয়ে দিদি পাটি ওনা পৃথিবীতে,
0: হুম
1: মানুষ জনম দিয়ে দিদি পাটি ওনা পৃথিবীতে, সেই গানটা যদি আপনি
0: যত
1: বাজাতে
0: দুঃখ,
1: পারেন।
0: আমাদের নিশ্চয়ই চেষ্টা থাকবে, আপনি সাথে থাকুন এবং এভাবেই আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে জুড়ে থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, সত্যি আকাশবাণী শিলিগুড়ি খুব ভালো একটি আকাশবাণী, এত সুন্দরভাবে আপনারা যে অনুষ্ঠান করছেন, আমাদের সত্যি কথা বলতে গেলে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
0: অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন।
1: এইটুকু বললাম, আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনার সঙ্গে কথা বলবো এই আশায়।
0: ধন্যবাদ।
1: নমস্কার, ধন্যবাদ।
0: হ্যাঁ নমস্কার। হাতে আর খুব বেশি সময় কিন্তু নেই, আমরা যে গানটি শুনতে শুনতে ফিরে এসেছিলাম, আরাধনা ছবির গান, গৌরীপ্রসন্ন মজুমদারের সুরে দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, তার কথা একটু শুনি। নমস্কার।
2: নমস্কার নমস্কার, ভালো আছো?
0: হ্যাঁ ভালো আছি।
2: আমি নিবেদিতা দত্ত বলছি শিলিগুড়ি থেকে।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন আজকে। হ্যাঁ বলুন।
2: বললাম আমার খুব প্রিয় গান চাকলতা, আমি চিনি গো চিনি গিয়েছিলেন না কিশোর কুমার,
0: হুম,
2: ওই গানটা আমার ভীষণ প্রিয়।
0: তাহলে একটু একটু শুনি আপনি একটু গান।
2: না গো বাবা, আমি কোথায় গান গাবো, আমার 82 বছর এখন।
0: তাতে কি আপনি আপনার মতো করেই গাইবেন তো? আপনি আপনার
2: না
0: মতো করেই গান, আমরা একটু শুনি।
2: ক্ষমা করে দাও বাবা।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যখন স্বচ্ছন্দ।
2: ওনার গলায় সুর ছিল না ছোটবেলা, পায়ে আঘাত পর পরে এত কেঁদেছিলেন এত কেঁদেছিলেন, তারপরে যে সুর বেরোলো সেইটা শিল্পীর জীবন থেমে গেল কিন্তু কণ্ঠ আর থামল।
0: হুম হুম ঠিক ঠিক ঠিক, সাথে থাকুন আর এভাবেই পাশে থাকুন, আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই বিশিষ্ট বিখ্যাত সঙ্গীত শিল্পীকে নিয়ে আমাদের অন্তহীন পথ চলা। এই মুহূর্তে আরও একজন শ্রোতাবন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: হুম
3: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হুম বুঝতে পেরেছি।
3: হ্যাঁ, আরেকজনের জন্মদিন আমরা কিন্তু পালন করছি না দিদিভাই।
0: আচ্ছা।
3: যার দুর্গাপূজার সময়, যার মহিষাসুর মর্দিনী দিয়ে আমাদের দুর্গাপূজো আরম্ভ হয়, হ্যাঁ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্ররাজ কিন্তু জন্মদিন দিদিভাই।
0: নিশ্চয়ই। এই যে
3: হ্যাঁ, সেই জন্মদিনটাও আমরা মানে এই পালন করতে পারছি না। হ্যাঁ, কিশোর কুমারেরটা করছি, একসাথেই দুজনারই জন্মদিন দিদিভাই, তো সেইটাও আপনাদেরকে একটু জানিয়ে দিলাম।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারাই তো আমাদের সব থেকে বড় কি বলবো বন্ধু, এবং আমাদের এই যে অচ্ছেদ্য বন্ধন, নিশ্চয়ই আগামীতে আমাদের আপনাদের কথা ভেবেই তো আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান।
3: দেখুন, ওনারও জন্মদিন আজকে এবং কিশোর কুমারেরও জন্মদিন, একসাথেই দুজনেরই আকাশবাণী, উনিও আর কি প্রোগ্রাম করে গেছেন এবং আমরা সেইটাতে

0: মানে আজ অব্দি মহিষাসুর
1: হুম
0: মর্দিনী
1: অবশ্যই।
0: শুনতে শুনতে পাই,
1: হুম হুম
0: তো
1: হুম
0: ওনাকেও শতকোটি প্রণাম
1: একদম
0: দিদি ভাই।
1: একদম একদম।
0: হ্যাঁ, তো আর তো সময় নেই বেশি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তো কি আশায় বাঁধি খেলা ঘর, এই গানটা আমার খুব প্রিয় গান। হ্যাঁ, তো
1: অন্য
0: অন্য
1: দিন,
0: আমার
1: আজ হয়তো হবে না, ঠিক
0: না
1: আছে,
0: না না না
1: আগামীতে
0: না হোক
1: নিশ্চয়ই।
0: দিদি ভাই, না হোক দিদি ভাই,
1: আচ্ছা
0: আমি তাহলে আমার থাক সেটার জন্য কোনো অসুবিধা নেই, এই বলতে পারলাম আপনাদের সাথে, এটাই আমার
1: নিশ্চয়
0: সব থেকে
1: নিশ্চয়।
0: বড় পাওনা।
1: এবং
0: হ্যাঁ দিদি ভাই
1: এভাবেই
0: ভালো,
1: সাথে থাকুন, আমাদের
0: হ্যাঁ
1: সাথে
0: ভালো
1: থাকুন।
0: ভালো থাকবেন।
1: হুম
0: হ্যাঁ, শুভ শুভ সন্ধ্যা দিদি ভাই, নমস্কার নেবেন,
1: নমস্কার।
0: ভালো থাকবেন। হ্যাঁ।
1: ঘড়ির কাঁটা বলছে আমাদের হাতে কিন্তু আর একেবারেই সময় নেই, শেষ করতে হবে। তবে এই যে আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং এই যে আজকের এই যে মুহূর্তগুলো, যে মুহূর্তগুলো ভরে উঠেছে সুরে সুরে, এবং একজন কিংবদন্তি গায়ক যিনি, তার এই গায়কি দিয়ে আমাদের মুগ্ধ করে রেখেছেন। আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এবং আজকের প্রজন্মও কিন্তু একইভাবে কিশোর কুমারের গান শুনতে আগ্রহী, এবং এই গানের মধ্যে এই কথা, সুর এবং ভাব সব কিছু মিলে আমরা যে শিল্পীকে পাই, সেই শিল্পী কিন্তু আর কেউ নন, তিনি কিশোর কুমার। আজ মনের জানালা এখানেই শেষ করছি। আমাদের সবার মধ্যে থাকুক তার জন্য অসীম শ্রদ্ধা। তিনি অমর শিল্পী, অমর হয়েই আমাদের মধ্যে থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ এবং এরপর ইংরেজিতে সংবাদ।

0: 4 crew members sustained injuries and were taken to hospital for medical evaluation. It also confirmed that there have been no serious injuries as of now. The Election Commission has revised the schedule of the ongoing Special Intensive Revision SIR of the electoral roll in Delhi and Maharashtra. According to the revised schedule, the house-to-house verification by booth-level officers will continue till the 17th of this month. The draft electoral roll will be published on the 24th of this month, while the final electoral roll will now be published on 27th October. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh today said that ethanol is a big opportunity for the farming sector, provided its policy is farmer-centric and the correct price of the crop reaches the farmer directly. During a meeting with a delegation of the All India Kisan Coordination Committee held in New Delhi, Mr. Chauhan heard all the suggestions of farmer leaders and assured that the government will take their views on ethanol seriously. India has termed the so-called local elections in Pakistan-occupied Jammu and Kashmir as complete farce, saying such hollow exercises can. External Affairs Ministry spokesperson Randhir Jaiswal pointed out that the real happening is that of public protests and wanton killings by Pakistani forces. In badminton, unseeded Indian pair Krishna Prasad Garga and Pruthi Krishnamurthy Roy upset sixth seeds Kelaimpon Charo Enkita Morn and Warapol Thongsanga of Thailand 21-16, 21-18 to advance to the men's doubles second round at the Korea Masters Tournament in Asan today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একটি দুটি অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিকিমের একটি দুটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রথম অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা, কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শোনা যাবে সকাল 6:25। আরোগ্য, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের সময়সূচি সকাল 6:30। আরোগ্যের আগামীকালের বিষয়, মাতৃদুগ্ধ বিকল্পহীন, এ নিয়ে বলবেন ডক্টর প্রশান্ত ভৌমিক। 6:35 লোকগীতি শুনবেন জ্যোৎস্না রায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন সকাল 6:45। সাতটায় প্রত্যুষা, 7:45 ফিরোজা বেগমের কণ্ঠে শুনবেন নজরুলগীতি। 9:00 আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদে শুনবেন রাগ মালহার কে প্রকার, শিল্পী উস্তাদ আলাউদ্দিন খান। আগামীকালের প্রথম অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় 11:13। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে।